নদীর কিনারে যখন কাশগুচ্ছের মৃদুমন্দ হাওয়ার দোলা আর ঝলা মারুতির সুবাসে যখন মন মাতাল হয়ে ওঠে, তখন রবীন্দ্রনাথ তার প্রিয় শরৎকে স্বাগত জানিয়ে লেখেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, বেঁধেছি শেফালি মালা, শরতে শিশির সিক্ত শিউলিও। এই যে রবি ঠাকুরের গানের কবিতায় সুন্দরভাবে ধরা দিয়েছে, আর সেই কারণেই বোধ হয় রবির কবির প্রাণ কণিকায় শরতের একটা শুভ্র সুন্দর সুষমা বিরাজিত। তার সৃষ্টির মূল রহস্য সীমার অসীমের লীলা, তাই বোধ হয় তিনি বলেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আবার অন্য আরেক কাব্যে তার প্রকাশ, আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় যেন এই আমার প্রথম দেখা। কথায় কথায় অনেক কিছুই হয়ে যায়, কিন্তু এই যে শরতের কথা, এই শরতের কথা বলতে বলতেই ঘড়ির কাঁটাও টিকটিক করতে করতে জানান দেয় সময় কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন তার গান তার কথা নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। যেতে যেতে আপাতত এই গানটা শুনতে শুনতে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব তোমাদের কাছ থেকে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 31 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 41 সেকেন্ড। আজ 24 সেপ্টেম্বর 2026, বৃহস্পতিবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্ক বার্তা। আজ অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর সন্ধে পর্যন্ত পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যা কখনো কখনো ৭৫ কিলোমিটার বেগও গতিবেগ ধারণ করতে পারে। আজ সন্ধে পর্যন্ত পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সমুদ্রের অবস্থা উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যার গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামীকাল অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন এলাকায় সমুদ্রের অবস্থা অত্যন্ত উত্তাল হতে পারে, তাই আগামী ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রসানুভূতির বাধা বিপত্তি অনেক। শ্রদ্ধার ও শিক্ষার অভাবে, পূর্ব পরিচয় কিংবা নতুনত্বের মোহে রসানুভূতি থেকে আমরা অবান্তরের খাদ বাদ দিতে পারি না। সেজন্য নিজেরাই অনেক সময় নিজেদের আনন্দ থেকে বঞ্চিত করি। সঙ্গীতে রবীন্দ্রনাথের দান আমাদের আনন্দের একটি শ্রেষ্ঠ উপাদান, তাঁর সর্বতোমুখী প্রতিভার চরম বিকাশ। শ্রদ্ধার অর্থ অন্ধভক্তি নয়, শিক্ষার অর্থ কৃচ্ছ্র সাধন নয়। কোনো বস্তুকে আত্মগত সংস্কার কিংবা কামনার বহির্ভূত করে দেখাই হচ্ছে শ্রদ্ধার তাৎপর্য। এই বহিষ্করণের প্রক্রিয়ার নাম শিক্ষা ও সাধনা। বিজ্ঞানের যুগে শিক্ষার দিকটা বাহিরকে অন্তরে আনার দিকটা লোপ পাচ্ছে। এই যুগের ভিন্ন ভিন্ন শিক্ষা পদ্ধতির মধ্যে ঐতিহাসিক, তুলনামূলক ও বৈজ্ঞানিক বিচারই প্রামাণ্য। সুর সম্বন্ধে অবশ্য পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু সেটা ঠিক সুর নিয়ে নয়, স্বর নিয়ে। আমাদের দেশেও নয়, পরের দেশে, যেখানে সুরের পক্ষে স্বরের মূল্য আমাদের হতে পৃথক। সেজন্য বিজ্ঞানসম্মত সিদ্ধান্তের কথা তোলা বোধহয় এক্ষেত্রে উচিত নয়। শুধু এই কথা বলা যায় যে ভালো লাগা বা না লাগা অনেক সময় অভ্যাসের উপরই নির্ভর করে। এই সুপরিচিত তত্ত্বটি পরীক্ষার দ্বারাও সমর্থিত হয়েছে। নিতান্ত অপরিচিত সুরপদ্ধতি শিক্ষা করে তাকে অভ্যাসে পরিণত করার সুবিধা যখন আমাদের নেই, তখন তুলনামূলক বিচারও বেশি দূর করা সম্ভব নয়। রসানুভূতির পূর্বোক্ত বাধা বিপত্তির ওপরে এখানে আবার এক নতুন বিপত্তি আশ্রয় করে, তার নাম দেশাত্মবোধ। অতএব ঐতিহাসিক বিচারই প্রকৃষ্ট। শ্রদ্ধার সঙ্গে একটি বিশেষ অনুকূল ব্যবস্থা হচ্ছে ঐতিহাসিক মনোভাব। এই মনোভাবের বশে অনেক সংকীর্ণতা দূর হয়ে যায়, গতির আনন্দে মন উৎফুল্ল হয়ে ওঠে, যদি না অবশ্য ইতিহাসের মোহে।

মন ইতিমধ্যে আচ্ছন্ন হয়ে না পড়ে, চলার নেশায় রসের সন্ধান না হারিয়ে যায়। রস উপভোগের আরও দু একটি অন্তরায় আছে, যা চলে আসছে, যাতে মানুষ অভ্যস্ত, যেটি ঐতিহ্যের ধারা বলে গৃহীত হয়েছে, তার আরেকটি ধাক্কা দেবার ক্ষমতা আছে বলে মনে হওয়া স্বাভাবিক। আদত কথা কিন্তু এই যে, গতানুগতিকতার ফলে আমাদের স্নায়ুমণ্ডলী একটি বিশেষ আকারে সজ্জিত হয়, তারই ফলে অভিজ্ঞতাগুলির সেই ধারায় গ্রথিত হবার, নকশায় সজ্জিত হবার একটা ঝোঁক থাকে। পুরাতন অভ্যাসের নকশা কিন্তু নতুন অভ্যাস অর্জনের পথে বাধা দেয়, নতুন পুরাতনে বিরোধ বাঁধে, সেই সঙ্গে তাদের মধ্যে নির্বাচন কার্য চলে। নতুন অভিজ্ঞতাগুলি কার্যকরী প্রতিপন্ন হবার পর তারা দানা বেঁধে প্রিয় ও সুখজনক হয়ে ওঠে। মূল্য বিচারের পেছনে জনসাধারণের সমালোচনার অন্তরালে এই বিরোধান্তের অভ্যাসজনিত সুখের স্পৃহা রয়েছে, সেজন্য আমরা পরিচিতকে ভালোবাসি ও অপরিচিতকে ডরাই। কিন্তু অপরিচিতটি যখন কোনো কারণে, কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠার দৌলতে, কোনো অভিভাবনের মৃদু তাড়নায়, স্বার্থের জন্য কিংবা অন্য কোনো কারণে স্থায়ী হল, সাধারণের মধ্যে প্রচার লাভ করল, তখন পরিচিত জনমতের আড়ালে সাধারণ লোক নবতর সৃষ্টি করার দায়িত্ব ও তাকে যথার্থ মূল্যদানের কর্তব্য ও ভয় থেকে মুক্ত হল, স্বাধীনভাবে চিন্তা করার দায়িত্ব জনমতের হাতে সঁপে দিয়ে লোকে নিঃশ্বাস ছেড়ে বাঁচল। গ্রহণ, বর্জন ও নির্বাচনের পিছনে যখন এই স্নায়ুঘটিত অর্থাৎ দেহগত সুখের সন্ধান রয়েছে, তখন ভালো মন্দের বিচারে, বিশেষত চারুকলার সমালোচনার অভ্যাসের অর্থাৎ জনমতের স্থান অগ্রাহ্য করা যায় না। কিন্তু অভ্যাস চিরন্তন নয়, নিতান্তই সময় সাপেক্ষ, বাইরের আঘাতে ভেঙে যায়। সেজন্যই আজকার রোম্যান্টিক কালকার ক্লাসিসিস্ট হয়ে ওঠে।

সচেতন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী, প্রথম আলো। শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ ভাটিয়ার ও বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

ভাটিয়ার এবং বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ MV কেপ দাওয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI এবং সীমান্তরক্ষী বাহিনী BSF এর যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সমরকান্দে ফিডে দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে ইংল্যান্ডকে 2.5 পয়েন্টে হারিয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবাযাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পর কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17 সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7 অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে।
1: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত 1 দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: বিদেশি বিনিয়োগ হু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু GCC কোম্পানি ভারতবর্ষে আসছে।

ওই তুলে ধরা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L16 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণী বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য L69 এবং C10 গোষ্ঠীর সদস্যরা ক্রমাগত সোচ্চার হচ্ছে। উল্লেখ্য, L69 গোষ্ঠী হল উন্নয়নশীল দেশগুলির যৌথ মঞ্চ, যার লক্ষ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাত্মক এবং জরুরি সংস্কার। অন্যদিকে C10 বা কমিটি অব টেন হল আফ্রিকার 10টি রাষ্ট্রকে নিয়ে গঠিত একটি কমিটি, যার মূল লক্ষ্য নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে আফ্রিকার যৌথ অবস্থান এবং দাবিকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরা। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। গত সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চলে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় তাকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত রবিবার নিউ ইয়র্কে পৌঁছান। বৈঠকের পর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক অগ্রাধিকার ও আসন্ন বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, এই সম্মেলনে পুতিন শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নন, অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও মত বিনিময়ের সুযোগ পাবেন। তিনি রুশ প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন। 5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ MV কেপ দাওয়ের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই জাহাজে থাকা 20 জন ভারতীয় নাবিকের মধ্যে 19 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রক। বিদেশমন্ত্রক আরও জানিয়েছেন যে ওমানের ভারতীয় দূতাবাস বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। উদ্ধার করা নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ওমান কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যৌথভাবে কাজ করছে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর লাগাতার এই ধরনের হামলা অত্যন্ত উদ্বেগের বিষয়। উত্তেজনা প্রশমন ও দ্রুত শান্তি ফিরিয়ে আনতে ভারত আবারও আলোচনা ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর DRI এবং সীমান্তরক্ষী বাহিনী তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। মন্ত্রক জানিয়েছে, চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে BSF জওয়ানরা দাবিহীন অবস্থায় থাকা 3.15 কেজি ওজনের 27টি বিদেশি সোনা উদ্ধার করেন। পরে কাস্টমস আইন 1962 অনুযায়ী DRI সেগুলি বাজেয়াপ্ত করে। অন্য একটি অভিযানে পশ্চিমবঙ্গের হাতখোলা গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে BSF প্রায় 1.16 কেজি ওজনের 10টি বিদেশি সোনা উদ্ধার করেছে।

0: ভারতীয় বিমান বাহিনীর জন্য 160 স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আজ কলকাতা পৌঁছাবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। মন্ত্রক জানিয়েছে, এর মধ্যেই সড়কপথে NAFED এবং NCCF এর সঙ্গে মোবাইল ভ্যানের মাধ্যমে রাজ্যে প্রায় 1400 মেট্রিক টন পেঁয়াজ প্রতি কেজি 35 টাকা দরে বিক্রি করা হয়েছে। সমরকান্দে ফিডে দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে ইংল্যান্ডকে 2.5 পয়েন্টে হারিয়েছে ভারত। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ও আর প্রজ্ঞানন্দ জয়ী হয়েছেন। প্রজ্ঞানন্দ নিকিতা ভিতুগপকে এবং গুগেশ ড্যানিয়েল হাওয়ার্ড ফার্নান্ডেসকে পরাজিত করেন। অর্জুন এরিগাইসি মাইকেল অ্যাডামসের সঙ্গে ড্র করেন। নিহাল সারিন লুক ম্যাকসনের কাছে হেরে যান। মহিলাদের বিভাগে জার্মানিকে 3.5 পয়েন্টে হারিয়েছে ভারত। সপ্তম রাউন্ডেও জয় পেয়ে টানা 7টি ম্যাচে জয়ের নজির গড়েছেন বি সবিতা শ্রী। অলিম্পিয়াডে এখনও পর্যন্ত 7টি ম্যাচের 7টিতেই জয়ী একমাত্র খেলোয়াড় তিনি। কোনেরু হাম্পি, দিনারা ভ্যাগনার এবং দিব্যা দেশমুখ হানামারি ক্লেককে হারান। সবিতা শ্রী পরাজিত করেন লারা সুলজেকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেভদাবের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। ঘটনায় নিহত এক ভারতীয় ক্রু সদস্য। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন কথা।
2: সালটা 1932, বাংলায় তখন উথালপাতাল অবস্থা। দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত ভারতমাতার একনিষ্ঠ সন্তানেরা লড়াইয়ে ব্যস্ত। যে কোনো মূল্যে তারা স্বাধীন করতে চায় তাদের দেশ ও মাতৃকাকে। অনেক মূল্যবান প্রাণ তাজা রক্তে সদ্য স্নান করেছে দেশের মাটি। নন্দনকানন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাংলার তরুণীদের মনে ভরে দিচ্ছেন অসীম সাহস। শুধু কিছু জ্ঞানের বুলি আওড়ে নয়, রীতিমতো দেশাত্মবোধক গান গেয়ে ছাত্রীদের উদ্দীপিত করতেন এই প্রধান শিক্ষিকা। একদিন বিকেলবেলা হারমোনিয়াম নিয়ে গান গাইছেন শিক্ষিকা। সেদিন সাহসের সাথে মিশেছিল বিষাদের করুণ সুর। ছাত্রীরা চলে যেতে সেই শিক্ষিকার বোন জিজ্ঞেস করলেন, দিদি তুই কি আর চলে যাচ্ছিস? দিদি অবাক হয়ে জিজ্ঞেস করলেন বোনকে, কে বলল তোকে? বোনের উত্তর, তোর গান। দিদি তার বোনকে জানাই মাস্টারদা খুব একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে মনে করেছেন। দিদি জানতেন এটাই হয়তো তার শেষ হারমোনিয়াম নিয়ে বসা। না, দেশের জন্য প্রাণ দিতে একবারও দ্বিধাগ্রস্ত হননি সেই সাহসী নারী। শুধু নিজের দেশকে স্বাধীন দেখে যেতে পারবেন না বলে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন মাস্টারদার রানী অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা তার প্রিয় রানীকে দিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব ধ্বংস করার কাজ। ওই ক্লাবটি ছিল ইংরেজদের অন্যতম প্রধান ঘাঁটি। রিভলভার আর কার্তুজে সজ্জিত প্রীতিলতা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে এগোলেন তাঁর কাজে। মিলিটারি পোশাকে হাসি মুখে বাবা মার কাছ থেকে বিদায় নিলেন। ইউরোপিয়ান ক্লাবে গুলির লড়াইতে আক্রান্ত হলেন প্রীতিলতা। সুযোগ ছিল পালিয়ে যাওয়ার, কিন্তু দেশের লড়াইয়ে নেমে পালিয়ে যাওয়ার মানসিকতা রাখা তো মহাপাপ, এমনটাই মনে করতেন প্রীতিলতা। আবার ইংরেজদের কাছে ধরা দেওয়া মানেও এক প্রকার তাদের অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা। গুলি লেগেছে তাঁর বুকে, এরপর পুলিশ নারকীয় অত্যাচার চালাবে তাঁর ওপর। মৃত্যুকে ভয় নেই,

0: ভয় আছে অসম্মানকে আর অপমানকে। তার থেকে আগেই বিদায় নেওয়া স্থির করলেন। তার বাকি সৈন্য সাথীদের উদ্দেশ্যে বললেন, মাস্টারদাকে প্রণাম জানাবেন। নিজে মুখে পুরে দিলেন পটাশিয়াম সায়ানাইড। জন্ম হল বাংলার প্রথম মহিলা শহীদের, প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯১১ সালে চট্টগ্রামে যখন প্রীতিলতা জন্মগ্রহণ করেন, তখন বাবা জগবন্ধু ওয়াদ্দেদারের খুশির সীমা ছিল না। মনে প্রাণে কন্যা সন্তান চেয়েছিলেন তিনি। নির্ভীক, সাহসী, মেধাবী ছাত্রী প্রীতিলতা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তির জন্য পাড়ি দিলেন ঢাকায়। কিন্তু মনে মনে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করে ফেলেছেন তিনি। ঢাকায় মেয়েদের ক্লাব দীপালী সংঘে ছোড়া খেলা, লাঠি খেলা, ব্যায়ামের প্রশিক্ষণ নিলেন। কলেজে পড়াকালীন মাস্টারদা সূর্য সেন, নির্মল সেন, অনন্ত সিংহ, রামকৃষ্ণ বিশ্বাসের মতো বিপ্লবীদের সংস্পর্শে আসেন। মাস্টারদা বুঝতেন বাংলায় বীর তরুণের অভাব নেই, অভাব আছে বীর তরুণীর। দেশমাতৃকার অভাব স্বাধিকার। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত সেই সাধনায় ব্রতী ছিলেন। ইংরেজ শাসকদের ঘুম কেড়ে নিতে মাস্টারদাকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন প্রীতিলতা। মাস্টারদার ইচ্ছেই অনুশাসনে তাঁর সুযোগ্য শিষ্যা দেশের জন্য প্রাণ দিতে এক মুহূর্তের জন্যও কুণ্ঠাবোধ করেননি।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন কথা আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান।

194 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন শিঙ্গি ও মাগুর মাছের প্রজনন। এ বিষয়ে বলছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক কল্লোল কোদালি।
3: জিওল মাছ নাম শুনলেই আমাদের প্রথমে ভাবে জিওল মাছ আমাদের মাছ নয়, আমরা বাজারে গিয়ে কিনতে পারবো না, ওটা অবস্থাপন্ন লোকেদের মাছ। কিন্তু আমরা কোনদিন ভেবে দেখেছি কি জিওল মাছের মার্কেট, অর্থাৎ জিওল মাছ যারা চাষ করে বা যারা বিভিন্ন খাল বিল থেকে ধরে নিয়ে আসে তাদের বিক্রি নিয়ে কোনোদিন মাথা ঘামাতে হয়েছে? কোনোদিন ঘামাতে হয়নি। তাহলে আমরা এমন একটা বিজনেস জিওল মাছ বা এমন একটা পেশা যদি আমরা এটাকে নিতে পারি নিজের মতো করে, আমাদের মার্কেট নিয়ে কোনোদিন কিন্তু চিন্তা করতে হবে না। জিওল মাছের পুনরুজ্জীবিত প্রজনন চাষ কারা কারা করতে পারে, এটা পুরুষ মহিলা রিটায়ার পার্সন বয়স্ক লোক সবাই করতে পারে। এবং এর যে পুনরুজ্জীবিত প্রজনন, আচ্ছা পুনরুজ্জীবিত প্রজনন কেন আমি বারবার কথাটা বলছি, পুনরুজ্জীবিত প্রজনন মানে কি? যে আমরা একটা জিওল মাছ খালে বিলে ধান খেতে এরা ন্যাচারালি বাচ্চা দেয়, সেই বাচ্চাটা বড় হয় বা আমাদের কাছে কোনোভাবে ঘুরে আসে, আমরা সেটা খাচ্ছি। এছাড়াও আমরা যদি একে বাড়িতে ক্যাপটিভ করাতে একটা চার দেয়ালের মধ্যে বা চৌবাচ্চার মধ্যে ব্রিডিং করাতে পারি, বাচ্চা ফোটাতে পারি, সেটাকে আমরা বলি পুনরুজ্জীবিত প্রজনন। অর্থাৎ আমরা জোর করে বাচ্চা ফোটানো করাচ্ছি যাকে বলে। তো এইটা করাতে পারবো কি আমরা? আমরা প্রথমে মনে না, আমরা তো মাছের লাইনের লোক নয় বা আমরা না, সবাই পারবেন। এখানে যে মাছ চাষ করে বা যে মাছ ধরে যে মাছ খায় সবাই কিন্তু এই পেশাটায় আসতে পারবেন, এবং এর জন্য পুঁজিও খুব কম লাগবে। আপনার যদি ঠিকঠাকভাবে জলের ব্যবস্থা থাকে, পুকুর না থাকলেও হবে, সেটা বাড়ির সাবমার্সিবেলের জল হতে পারে, মিউনিসিপ্যালিটি সাপ্লাই হতে পারে, পঞ্চায়েতের হতে পারে, শুধু আপনাকে দেখতে হবে তার মধ্যে যেন আয়রনের পরিমাণটা একদম নীল থাকে। যদি আয়রনের পরিমাণ থাকেও সেটাকেও আমরা কিন্তু ট্রিটমেন্ট করে আমরা বাচ্চা ফোটাতে পারি। এই বাচ্চা ফোটানোর জন্য আমাদের কি কি পরিকাঠামো লাগতে পারে? প্রথমত হচ্ছে আমাদের, আমি আগেও বলেছি, 1.5 থেকে 2 কাঠা জায়গা লাগবে। সেই জায়গাতে আমাদের 8 থেকে 10টা মতো চৌবাচ্চা করতে হবে। কিছু খড় লাগতে পারে, গ্রামেগঞ্জে তো খড় পাওয়া যায়, খড় দিয়ে আমাকে বা শেডনেট দিয়ে আমাকে উপরে রুফটাকে বানাতে হবে। আর সেফটি জায়গা থাকতে হবে, যে জায়গার মধ্যে ধরুন অন্য কোনো পাখি এর উপদ্রব না থাকবে, সেই জায়গাটা আমাকে দেখতে হবে। আর মাগুর মাছ আমাকে আগে থেকে কালেক্ট করতে হবে, বা শিঙি মাছ, সেটা বর্ষাকালে মাগুর মাছ বাচ্চা দেয় তার আগে, অর্থাৎ বর্ষা চলে গেল, বর্ষা থেকে আমাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাগুর মাছ শিঙি মাছ কালেক্ট করতে হবে। এবং কিরম ভাবে কালেক্ট করবো? আমরা বিভিন্ন রিজন থেকে, অর্থাৎ একটা হাট থেকে কিনলাম, তারপরে অন্য হাট থেকে কিনলাম, কেন যত বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করব তত কিন্তু পরবর্তীকালে ডিম যেটা ছাড়বে বা বাচ্চা যেটা হবে অনেক হিষ্টপুষ্ট ভালো হবে। এটাকে আমরা বলি জেনেটিক্যাল ভ্যারিয়েশন দরকার, এবং ইনব্রিডিং ডিপ্রেশনটাকে আমরা আটকাতে পারবো। তো প্রথমেই মনে হবে যে তাহলে আমি তো শুনলাম আমরা যে বাচ্চাটাকে আমরা ফোটাবো কি করে, সবাই মাথায় আসবে যে আমরা শুনেছি হ্যাচারিতে ইঞ্জেকশন দিয়ে বাচ্চা ফোটায়। ঠিক, আমরা এই মাগুর মাছের ক্ষেত্রেও, শিঙি মাগুর ক্ষেত্রেও আমরা কিন্তু তাদের ঘরে ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশন শুনলেই অনেকে ভাবে বাবা আমি ইঞ্জেকশন দিতে পারবো? পারবেন, ইঞ্জেকশন দিতে পারবো। এবং কি ধরনের ছুঁচ ইউজ হয় এখানে? মেনলি হচ্ছে ইনসুলিন।

0: যারা ইঞ্জেকশন নেয় সে ধরনের ছুঁচে আমাদের ইউজ হয়। আর কি লাগতে পারে? একটা ছুরি বা কাঁচি লাগবে, সার্জিক্যাল ব্লেডও লাগতে পারে, তার সাহায্যে আমরা এই অপারেশনটা করব। তো আমরা কিরকম ভাবে করি, মাগুর মাছটাকে আমরা বিভিন্ন থার্টি থেকে থার্টি ফাইভ পরিমাণ প্রোটিন আছে এমন খাবার দিয়ে ওটাকে আমরা 100 থেকে 150 গ্রাম সাইজ করি সারা বছর ধরে। ঠিক যখন বর্ষাকাল আসবে তার আগে আমরা ওই দুটো মাছকে, শিঙি মাছ বা মাগুর মাছ যেকোনো বলুন, ওগুলোকে আমরা ইঞ্জেক্ট করি। স্ত্রী মাছ সহজে ডিম ছাড়তে চায় না, স্ত্রী মাছকে আমরা মেনলি ইঞ্জেক্ট করি ওই ইনসুলিনের সিরিঞ্জে দিয়ে। বাজারে বিভিন্ন রকম হরমোন কিনতে পাওয়া যায়, সেই হরমোনগুলো দিয়ে আমরা ইঞ্জেক্ট করি, করে ওদের ঘরে 16 থেকে 18 ঘন্টা রাখি। মাগুর মাছের ক্ষেত্রে আমরা কিন্তু পুরুষ মাছকে কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জেকশন দিই, কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জেকশন দিই না। মাগুর মাছের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে পুরুষ মাছটাকে আমাকে স্যাক্রিফাইস করতে হয়, তার মেরে ফেলতে হয়। ওরা ওদের শুক্রাশয়টাকে, পেটটা ছিঁড়ে শুক্রাশয়টাকে থেকে শুক্রাণু বের করতে হয়, এবং সেই শুক্রাণুটাকে আমরা স্যালাইন ওয়াটারের মধ্যে পাস করিয়ে তাকে ভালো করে কাঁচি দিয়ে কেটে তার যে শুক্ররসটাকে, শুক্ররসটাকে বের করে আমরা ট্রের ওপর রাখা মাগুর মাছের, স্ত্রী মাগুর মাছের পেট টিপে বাচ্চাগুলোকে যে ডিমগুলোকে বের করা হয় সেই ডিমগুলোর উপর ছড়িয়ে দেওয়া, দিয়ে পুরো ওই যে মিশ্রিত মিশ্রণটাকে, অর্থাৎ শুক্রাণু আর ডিম মিশে গেল সেটাকে আমরা ছোট জায়গা থাকলে ট্রের ওপর ছড়িয়ে দিই। সেই ট্রের ওপর আমরা কি করি, জলের ফ্লো, অর্থাৎ ফোয়ারার আকারে জলের ফ্লো ফেলতে দেয়।
1: শুনছিলেন শিঙি ও মাগুর মাছের প্রজনন, এ বিষয়ে বললেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক কল্লোল কোদালি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন মিরিক পালমাজুয়া, দার্জিলিং এর কথা। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প, প্রীতম কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 শুনবেন যুব মনে গানে গানে। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী মোনালিসা সরকার। আর তারপরেই শুনবেন সুখবিলাস বর্মার কণ্ঠে লোকগীতি। বেলা 11:00 শুনবেন মহানায়কের গল্প, উপস্থাপনায় হৈমন্তী রায়। 11:15 শুনবেন রজনীকান্তের গান, শিল্পী গৌরব চৌধুরী। ভারতীয় সময় বেলা 11:30 শুনবেন রম্যগীতে। বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। 12:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দুপুর 1:00 শুনবেন নাটক দুই বলে চার, রচনা মানব চক্রবর্তী, বেতার নাট্যরূপ সত্য বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। ভারতীয় সময় দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় সাহিত্য বাসর, উপস্থাপনায় চিত্রা মুখোপাধ্যায়। বিকেল 4:35 শুনবেন ছায়াছবির গান। 4:50

নেটে শুনবেন ক্যাম্পাস আড্ডা। স্কটিশ চার্চ কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরিক ঘোষ। আজ শুনবেন অন্তিম পর্ব। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। ভারতীয় সময় 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। ভারতীয় সময় সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, এই বিষয় নিয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। ভারতীয় সময় সন্ধে 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, বিষয় এন্ডোস্কোপিক সার্জারি সম্পর্কে কথিকা, বলবেন ডক্টর অমিত ঘোষ। সন্ধে 7:00 শুনবেন যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় সুপ্রীতি আদক। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। ভারতীয় সময় রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন ছায়াছবির গান। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

0: এবারের গানটি শুনবেন তপন রায়ের কণ্ঠে।
1: এই মরমি বাউলরা সহজিয়া, কি তাদের দর্শন অত সহজ নয়, এর শিকড় অনেক গভীরে, আমাদের প্রাচীন লোকায়ত দর্শনের সঙ্গে যুক্ত। যে লালনের কথায় আছে না, যে মজে সে মজে, একবার লালনে মজে গেলে খুব খারাপ অবস্থা হয় সবারই, এর কোনো কুল কিনারা পাওয়া যায় না। চলো

লোকগীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদের নিয়ে যাব দার্জিলিং। না, দার্জিলিং মানেই ভাবেন না একেবারে চেনা কোনো জায়গায় নিয়ে যাব। আজ আপনাদের নিয়ে যাব একেবারেই অচেনা, একেবারে অচেনা বলা যায় না, স্বল্প চেনা দুটো জায়গায়। আর সেই দুটো জায়গা হল মিরিক। মিরিক তো সকলেই জানেন, কিন্তু মিরিকের সৌরেনি গ্রামে নিয়ে যাব, আর নিয়ে যাব পালমাজুয়াতে। কোথায় সেই মিরিকের সৌরেনি আর পালমাজুয়া, কি কি আছে সেখানে দেখার মতো, চলুন চটপট শুনে ফেলি মিরিক আর পালমাজুয়া। দার্জিলিং জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিক মানেই আমাদের সকলের কাছে একটাই নাম মনে আসে, একটাই ছবি ভেসে আসে, সেটি হল সুমেন্দু লেক আর কমলা বাগান এবং পর্যটকদের চেনা ভিড়। কিন্তু সেই চেনা মিরিকের আড়ালেই লুকিয়ে রয়েছে এক নির্জন, শান্ত আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্বল্প চেনা এক গ্রাম, সৌরেনি। কি চমৎকার নাম গ্রামের, সৌরেনি। পাহাড়, চা বাগান আর মেঘে ঢাকা প্রকৃতির কোলে থাকা এই গ্রামটি এখনও পর্যটনের কোলাহল থেকে অনেকটাই দূরে। আর ওই যে বললাম সুন্দর নাম, সেই সুন্দর নামের মতো অপূর্ব সুন্দর এই গ্রাম সৌরেনি। আসলে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যা মিরিক শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। এখানে পৌঁছতে হলে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে বিস্তীর্ণ চা বাগান আর মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণার পাশ দিয়ে আসতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন আপনার যে গন্তব্য, সেটিও এক কথায় অনির্বচনীয়।

আসলে শৌরে নিয়ে গ্রামের আসল আকর্ষণ তার নিস্তব্ধতার নির্মল প্রকৃতি। এই গ্রামের চারপাশ ঘিরে রয়েছে সবুজ পাহাড়, ঘন বনাঞ্চল।

চল আর দূরে দূরে চা বাগান। ভোরবেলায় সূর্য ওঠার সময় পাহাড়ের গা বেয়ে নামতে থাকা কুয়াশার পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে। আর এই দুই অর্থাৎ পাহাড়ের গা বেয়ে নামতে থাকা কুয়াশার পাখির ডাক এই সৌরেণীকে আরও স্বপ্নময় করে তোলে। সৌরেণীতে খুব বড় কোনো দর্শনীয় স্থাপনা আপনি পাবেন না, কিন্তু প্রকৃতি এখানকার প্রধান আকর্ষণ। কাছাকাছি জঙ্গল পথে আপনি চাইলে ট্রেকিং করতে পারেন, পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ও দেখতে পারেন। আর তাছাড়া আপনি হোমস্টের বারান্দায় বসে চা খেতে খেতে মেঘের খেলা দেখতে পারেন। এছাড়াও সৌরেণী আসার পথে ঘুরে দেখতে পারেন সুমেন্দু হ্রদ, হ্রদের একদিকে বাগান আর অন্যদিকে পাইন গাছের সারি। 3.5 কিলোমিটার দীর্ঘ পথ হ্রদটিকে ঘিরে রেখেছে। এখানে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। এছাড়াও বোটে করে হ্রদে জলবিহারও করতে পারেন, ঘোড়ায় চড়েও ঘুরতে পারেন এখানে। আর যদি মেরিকে গিয়ে আরেকটু অন্য কোথাও যেতে চান, তাহলে চলে আসতে পারেন শান্ত প্রকৃতির মাঝে স্বল্প চেনা নৈসর্গিক ঠিকানা লোয়ার মেরিক। পাহাড়ের ঢালে সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, আরও একটি গ্রাম যেখানে গরুং জনজাতিদের বাস, তাদের আতিথেয়তায় আপনার মন ভরে যাবে। লোয়ার মিরিকের এই গ্রামের পোশাকি নাম মিরিক বস্তি হলেও এই গ্রামের নাম কিন্তু স্কুল দাঁড়া। পাহাড়ের খাঁজে খাঁজে গাছে গাছে হলদে বাহারি কমলা লেবু ফুটে থাকে এখানে, আর পাহাড়ের মৌনতা ভাঙে পাখির কলরবে। বাহারি ফুলের মেলায় পাখি দেখার আদর্শ ঠিকানা এই স্কুল দাঁড়া। চেনা মিরিকের কাছে স্বল্প চেলা স্কুল দাঁড়া অজ্ঞাত বাসের এক সেরা ঠিকানা। কিভাবে যাবেন? কলকাতা থেকে আপনি ট্রেনে চলে আসতে পারেন NJP, আর এখান থেকে গাড়িতে সরাসরি চলে আসা যায় মিরিক, দূরত্ব 60 কিলোমিটার।

এবার চলে আসি পাল মাজোয়ার কথায়। এ পাহাড় যেন আরো সুন্দর আরো সবুজ। কুয়াশার মেঘ তো পাহাড়ে দেখাই যায়, প্রায় সব পাহাড়েই দার্জিলিং এর দেখা যায়, তবে এই পাহাড়ে মেঘ আসে আর টুক করে আপনাকে স্পর্শ করে যায়। ঢুকে পড়ে এরোর বাড়ি বারান্দায়, জানালা খোলা থাকলে ঢুকে পড়তে পারে বেডরুমেও। মেঘের কথা বলছি, এই নির্জন পাহাড়ি গ্রামে হাঁটলেই কুয়াশার চাদর যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে আপনাকে, আর রোদ উঠলেই যেন রূপের বদল ঘটে যায় একেবারে চোখের নিমেষে। ঘন নীল আকাশের নিচে পাইন ফার ওক ধূপের ঠাস বুননে মোড়া এক ছোট্ট পাহাড়ি গ্রাম পালমাজুয়া। কাছেই রয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, প্রায় 170 প্রজাতির পাখি দেখা যায় এখানে। অপরূপ বৃক্ষ বৈচিত্র্যের মাঝে রয়েছে অসাধারণ সুন্দর এক হোমস্টে। আর মাত্র 15 মিনিটের হাঁটা পথে চলে আসতে পারবেন পালমাজোয়া ভিউ পয়েন্টে। চোখের সামনে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘার এক অসাধারণ রূপ। আর পাহাড়ে যদি গিয়ে আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হয়, তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একেবারেই আদর্শ সময়। শীতে ভোর থেকে প্রায় সারাদিনই হাসি মুখে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। এছাড়াও এই ভিউ পয়েন্ট থেকে পশ্চিম সিকিমের দারামোদিনকে দেখে নিতে পারেন। এখানকার বন্যপ্রাণীর সম্ভারও কিন্তু বেশ চমৎকার। সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অন্তর্গত হওয়ার ফলে গভীর জঙ্গলে বাঁশ বনের মধ্যে আপনি রেড পান্ডাদের দেখা পেলেও পেতে পারেন। এছাড়াও প্যাঙ্গোলিনও দেখা যায়। তাছাড়া আপনারা যারা মাছ ধরতে ভালোবাসেন কিংবা ওই পাহাড়ি নদীর মাছ খেতে ভালোবাসেন, তারা অবশ্যই চলে যেতে পারেন সিঁড়িখোলায়। একেবারে পাশেই রয়েছে সিঁড়িখোলা, মনের সুখে মাছ ধরুন। এছাড়াও হোমস্টেতে রাতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রয়েছে নেপালি ট্র্যাডিশনাল ডান্সের আয়োজন, তবে এর জন্য আলাদা চার্জ লাগে। নানান ছোটখাটো ট্রেক রুটও রয়েছে এই হোমস্টেগুলোর আশেপাশে। রোমাঞ্চকর জঙ্গল ট্রেকে আপনি পৌঁছে যেতে পারেন ধোত্রে সিঁড়িখোলা রিম্বিকে। আর পালমাজুয়া দেখার জন্য আপনাকে কিন্তু খুব ভোরে উঠতে হবে, একেবারে সূর্যদেব ওঠারও আগে, তাহলেই আপনি কাঞ্চনজঙ্ঘার অনেকগুলো রূপ দেখতে পাবেন। আর যে কোনো জায়গায়

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম এর ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। বঙ্গোপসাগরের সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতেই স্থলভাগে প্রবেশ করেছে, এর প্রভাবে আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি সতর্কতা। এশিয়ান গেমসে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে, ইতিমধ্যেই আজ দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবা যাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবা যাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17ই সেপ্টেম্বর এই যাত্রা সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণী বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য L69 এবং C10 গোষ্ঠীর সদস্যরা ক্রমাগত সোচ্চার হচ্ছেন। উল্লেখ্য, L69 গোষ্ঠী হল উন্নয়নশীল দেশগুলির যৌথ মঞ্চ, যার লক্ষ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাত্মক এবং জরুরি সংস্কার। অন্যদিকে C10 বা কমিটি অফ 10 হল আফ্রিকার 10টি রাষ্ট্রকে নিয়ে গঠিত একটি কমিটি, যার মূল লক্ষ্য নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে আফ্রিকার যৌথ অবস্থান এবং দাবিকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরা। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। গত সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দিয়েছে তাকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, এই সম্মেলনে পুতিন শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নয়,

অন্যান্য বিশ্ব নেতার সঙ্গেও মতবিনিময়ের সুযোগ পাবেন। তিনি রুশ প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন। পাঁচ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। ভারত বলেছে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিদেশ মন্ত্রক বলেছে ভারতে আসা বাণিজ্যিক জাহাজ এমভি কেপদাওতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যের মধ্যে 19 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে বাঁচানো যায়নি। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ভারতীয় নাবিকদের দ্রুত ফিরিয়ে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে ওমান কর্তৃপক্ষের সঙ্গে, যদিও কে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। জম্মু কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে ভারতের অভ্যন্তরীণ কোন বিষয়ে কথা বলার অধিকার ওআইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম এর ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সরকারি ক্রয়ের স্বচ্ছতা, দক্ষতা এবং ব্যয় সাশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে সব দপ্তর ও সংস্থাকে অবিলম্বে জেমে অনবোর্ডিং এর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর, ডিআরআই এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে বিএসএফ জওয়ানরা দাবিহীন অবস্থায় প্রায় 3 কেজি 1500 গ্রাম ওজনের 27টি বিদেশি সোনার বার উদ্ধার করে। পরে কাস্টমস আইন অনুযায়ী সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। অগ্রভাগটি স্থলভাগে প্রবেশ করার পর ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় 2 ঘণ্টা ধরে চলতে থাকে। এটি আগামী 12 ঘণ্টায় অতি গভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 24 ঘণ্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে ওড়িশার দক্ষিণের জেলাগুলিতে আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়া। এদিকে বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের 33টি দল। দুর্যোগপূর্ণ জেলাগুলির স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আজ ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। এদিকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 2 চব্বিশ পরগনা সহ একাধিক উপকূলীয় জেলাগুলিতে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াও ঝ্যাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবীনা দেবী রূপো পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষদের ডাবল স্কালস বিভাগে এটিই ভারতের প্রথম পদক। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের বলরাজ পানওয়ার অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। আজ একাধিক বিভাগে ভারতীয় খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতার জন্য নামছেন। ক্যানয় স্প্রিন্ট ইভেন্টে পুরুষদের কোয়াক 4 500 মিটার ফাইনালে নামছে ভারত। খেলা শুরু সকাল 8:10 রাজু রাওয়াত এবং জ্ঞানেশ্বর সিং পুরুষদের ক্যানয় ডাবলসে সকাল 8:30 খেলতে নামবেন। হকির পুল এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে ভারতীয়।

0: পৌরসদল খেলা শুরু সকাল 11:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ গত রাতেই স্থলভাগে প্রবেশ করেছে। এশিয়ান গেমসে আজ ইতিমধ্যে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস।

সুপ্রভাত, আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন দাস। আপনারা সকলেই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছেন। আজ সকালের আড্ডা শুরু করলাম দাদার কীর্তি ছবির একটি অসাধারণ সুন্দর গান দিয়ে। এই গানটি শুনতে শুনতে দাদার কীর্তি ছবির সেই দৃশ্যের কথা মনে পড়ে যায়। অসাধারণ এক দৃশ্য। হঠাৎ করে কেন বলছি দাদার কীর্তির কথা বুঝতে পারবেন। তার আগে একটা গল্প শোনাই আপনাদের। আসর বসেছে উত্তর কলকাতার চৌধুরী পাড়ায়। আর সেই দর্শক আসনে, মানে সেই আসরের দর্শক আসনে কে কে আছেন শুনলে চমকে উঠবেন। দর্শক আসনে সেদিন হাজির ছিলেন স্বয়ং সুচিত্রা সেন, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের মতো অদ্বিতীয় শিল্পীরা। আর অনেক কষ্ট করে এখানেই নীলাঞ্জন রায়চৌধুরী তার ছোট্ট 7 বছরের মেয়ে শিপ্রার নাচ দেখানোর ব্যবস্থা করেছেন। নীলাঞ্জনবাবু একসময় নিজেই উদয়শঙ্করবাবুর দলে নাচতেন, বম্বে পর্যন্ত পাড়ি দিয়েছিলেন যশের আশায়, অর্থের সন্ধানে, কিন্তু কোনো লাভ হয়নি। তাকে ফিরে আসতে হয়েছিল কলকাতায়, মানে নীলাঞ্জনবাবুকে। নীলাঞ্জনবাবু যখন কলকাতায় ফিরে এলেন তখন তার কনিষ্ঠা কন্যা শিপ্রা সবে 4 বছরের শিশু। কিন্তু হলই বা 4 বছরের, তাতে কি যায় আসে? যে কোনো গানের সঙ্গে সে সারা বাড়ি একেবারে প্রজাপতির মতো নেচে বেড়ায়, আর তার সেই তাল জ্ঞানে স্তম্ভিত হয়ে যায় সকলে। এইটুকু একটা মেয়ে এত সুন্দর নাচে কিভাবে? সবাই অবাক হয়ে দেখত মেয়েটির নাচ। আর সেদিনের সেই প্রমোদ মেলায় হেমন্ত সন্ধ্যা শ্যামল মিত্রের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন ছোট্ট শিপ্রা। সার্গিদের সেই ঝমঝমে গান, দিলভেল প্যার প্যার মে কিয়া জানুরে, এই গানের তালে তালে জন্ম হল ছন্দিত সোনালী রায়ের। শিপ্রা মানে সোনালী রায়। মন্ত্রমুগ্ধ দর্শকরা সেদিন জানতেও পারেননি তারা এক ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেলেন। এক তারার জন্মলগ্ন প্রত্যক্ষ করলেন সেদিনের সেই অনুষ্ঠানের সকল দর্শকবৃন্দ। তারপর বেশ কিছুদিন সোনালী রায় কলকাতার তার আশেপাশে অস্থায়ী স্টেজ মাতিয়ে রাখল। বেশ নাম হল ছোট্ট মেয়েটির। পয়সা রোজগারও শুরু হল ওই পুতুল খেলার বয়স থেকেই। তারপর স্টেজ এবং বাবার টালিগঞ্জ পাড়ায় যোগাযোগের সুবাদে একদিন গুটি গুটি পায়ে হাজির হল স্টুডিও পাড়ায় সেদিনের সেই ছোট্ট সোনালী বা শিপ্রা। শ্রীমান পৃথ্বীরাজের ঘোড়সওয়ার হয়ে এসেছিলেন বাংলা ছায়াছবির জগতে। সে যেন এক আবির্ভাব, একেবারে মহারানীর মতো, একেবারে আশা দেখা আর জয় করা। তিনি ছিলেন তুখোড় সুন্দরী, মরমী অভিনেত্রী, ছিলেন ফুটবল ভক্ত। পুতুল খেলার বয়স থেকেই ছোট্ট সোনালী রায় মাতিয়ে

দেখেছিলেন স্টেজ। টলিউডের সবচেয়ে সম্ভাবনাময় নক্ষত্র সেদিনের সোনালী অচিরেই সন্ধ্যা রায়ের হাত ধরে হয়ে উঠলেন মহুয়া, মহুয়া রায়চৌধুরী। অসামান্য অভিনয় প্রতিভার সৌন্দর্যের মিশেল মহুয়া রায়চৌধুরী। আজ তাঁর জন্মদিন।

দাদার কীর্তি ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানটি। বলছি ছোট্ট শিপ্রার কথা, অর্থাৎ মহুয়া রায় চৌধুরীর কথা। ছোট্ট শিপ্রার সিনেমাতে আসাও বেশ ইন্টারেস্টিং। এসেছিলেন একটা সিনেমার উদ্দেশ্যে, কিন্তু সিলেক্ট হয়ে ফিরে গেলেন আরেকটি সিনেমা থেকে। ঘটনাটা বলি, সুখেন দাসের প্রযোজনায় পীযূষ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নয়া মিছিল ছবির জন্য নায়িকার খোঁজ চলছে। সুখেন দাসের মনে ধরল মেয়েটিকে, মানে ছোট্ট শিপ্রাকে, কিন্তু বিধিবাম, নির্দেশকের ওই চরিত্রের উপযুক্ত মনে হল না রোগাসোগা সোনালী কিংবা শিপ্রাকে। আর তাই ভীষণ মন খারাপ করে স্টুডিও চত্বর ছেড়ে বাপ মেয়ে বাড়ির পথ ধরেছে। আর তখনই হঠাৎ পিছু ডাকলেন সুচিত্রা সেনের ব্যক্তিগত মেকআপ ম্যান জামাল ভাই। খবর পাওয়া গেল তরুণ মজুমদার নাকি তার আগামী ছবির জন্য অল্প বয়সী এক নতুন মুখ খুঁজছেন। আবার আশার আলো, সঙ্গে সঙ্গে বাবার মেয়ে চলে গেলেন তরুণ মজুমদার যেখানে বসতেন, যেই ফ্লোরে সে।

সেখানে। ছোট্ট ফুটফুটে মেয়েটি কোণে বউ সেজে সন্ধ্যা রায় তরুণ মজুমদারের সামনে দাঁড়াল। সদ্য কৈশোর পাওয়া শিপ্রা ওরফে সোনালি তখন বেশ জড়সড় ভয়ে। কতই বা বয়স, মাত্র ১৩ বছর। কিন্তু সেই ১৩ বছরের মেয়েটিকে দেখে পছন্দ হয়ে গেল তরুণ মজুমদারের। নামকরণের তখনও কিছু বাকি ছিল। শ্রীমান পৃথ্বীরাজের বউ থেকে প্রেয়সী হবার যাত্রা শুরু হল এক নতুন নামে। বাংলা চলচ্চিত্রে নায়িকা অধ্যায়ের নবতম সংযোজনের নামকরণ করা হল মহুয়া রায়চৌধুরী। এলেন, জয় করলেন, ফিরেও গেলেন বীর দর্পে।

0: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং

0: এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। চলচ্চিত্র পরিচালক কল্পনা লাজমির প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

ছবি পরিচালনা ছাড়াও করেছেন চিত্র প্রযোজনা ও চিত্রনাট্যের কাজও। প্রথম দিকে কিছু তথ্যচিত্র নির্মাণে হাত লাগান তিনি। প্রথম কাহিনী চিত্র

ছবির সংখ্যা খুব বেশি না হলেও কল্পনা লাজমির প্রতিভা স্বীকৃতি পায় বিদগ্ধ মহলে। রুদালিতে ডিম্পল কাপাড়িয়া আর দামানে রবিনা ট্যান্ডন সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পান।

0: শেষ ছবি 2006 চিঙ্গারি।
1: অনর্থে বেশ্যা হোকার মাতা কো ছুয়া, বারফেক্ট হইছে।
2: মহারাজ।

গানটি শুনলেন সুবীর সেনের কণ্ঠে। শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। এই কয়েকদিন আগেই বিশ্বকর্মা পুজো গেল, আর বিশ্বকর্মা পুজো মানেই কলকাতার আকাশ ঢেকে থাকে ঘুড়িতে। যদিও সেই ঘুড়ির সংখ্যা বেশ খানিকটা কমে গেছে,

তার কারণ কারণটা বোধহয় এইভাবে বলাও যায় না। কারণটা হতে পারে ওয়েদার, হতে পারে মোবাইল ফোন, হতে পারে এক জেনারেশনের হারিয়ে যাওয়া শৈশব। আসলে শৈশবের যে স্মৃতি আমার মনে হয় খুব বেশি দিন আর থাকবে না, কারণ বাড়িতে বসে মোবাইল ঘাঁটার তো কোনো স্মৃতি থাকতে পারে না। আমাদের শৈশবে জোর পুলিশ খেলা, কিংবা এবাড়ির কাছ থেকে বাতাবি পেড়ে এনে ফুটবল খেলা, অথবা ওই বাড়ির গাছের ডাল কেনে ডাঙ্গুলি খেলা কিংবা পিট্টু খেলা, সেসব তো প্রায় নেই বললেই চলে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঘুড়ি ওড়ানো, ঘুড়ি কেনা, ঘুড়ি ওড়ানো আর ভোগ কাটার সেই মজা, সেই মজা প্রায় হারিয়ে যেতে বসেছে মোবাইলের কল্যাণে। এবং তার সঙ্গে আছে ছেলেমেয়েদের পড়াশুনোর চাপ ইত্যাদি নানান কারণে। সে যাই হোক, যে কথায় বলছিলাম যে ঘুড়ি, এই কলকাতায় ঘুড়ি ওড়ানো কবে থেকে শুরু হয়েছিল, মানে এই যে ঘুড়ি ওড়ানোর ট্রেডিশন যেটা এতদিন চলে আসছিল, এখনো চলছে অল্প বিস্তর, তো সেটা কিভাবে শুরু হয়েছিল জানেন? চলুন চটপট শুনে নেই সেই গল্প। কলকাতায় নির্বাসিত ওয়াজিদ আলী শাহ নবাবী শখেই তখন তিলোত্তমা পেল ঘুড়ির নতুন উত্তেজনা। সময়টা 1856 সাল। ব্রিটিশ সরকারের চক্রান্তে লখনৌ শহরের রাজত্ব খুইয়ে চিরতরে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিলেন তৎকালীন এক নামজাদা নবাব। লখনৌ থেকে বেনারস হয়ে তাঁর বজরা ফিরল কলকাতার বিচালি ঘাটে। মেটিয়াবুরুজ অঞ্চল হয়ে উঠল নির্বাসিত নবাবের নতুন নবাবি আনার এক জায়গা, নবাব ওয়াজিদ আলী শাহ। যতই নির্বাসন হোক, নবাবি আনায় কি আর ছেদ পড়ে মশাই? নবাব ওয়াজিদ আলী শাহ তাই সঙ্গে করে আনলেন ফেলে আসা লখনৌয়ের স্মৃতি এবং ঠাট। জাঁকজমক বজায় রাখতে কলকাতা শহরের মধ্যেই তৈরি করলেন তাঁর পরিচিত এক টুকরো লখনৌকে। নবাবী সংস্কৃতি, আমোদ আহ্লাদ, এমনকি নবাবী খাবারও তার হাত ধরে কলকাতায় পাড়ি দিল। একদিকে চিড়িয়াখানা বাইজি সংস্কৃতি, আর অন্যদিকে বিরিয়ানি কিংবা পাখির লড়াই অথবা ঘুড়ি ওড়ানো কলকাতার অন্তরমহলে তখন দিব্যি জায়গা করে নিল। সেই আমলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুড়ি ওড়ানোর প্রচলন ছিল অনেক আগে থেকেই, এমনকি ভারতেও তখন এই অভ্যেস নতুন নয়। ভারতেও তার আগে থেকে ঘুড়ি ওড়ানো চলছে, কিন্তু কলকাতা শহরের আকাশে ব্যাপক হারে ঘুড়ি ওড়ানোর চল শুরু হয় ওয়াজিদ আলীর হাত ধরেই। নবাবী আমলে বিভিন্ন রকম ঘুড়ি দেখা যেত, যেমন কানকাওয়া, চাং, তুলকল, গুড্ডি প্রভৃতি। এসব ঘুড়ি তৈরি ছিল যেমন শ্রম সাধ্য, তেমনই খরচ সাপেক্ষ। আসলে নবাবী শখ বলে কথা, খরচ সাপেক্ষ তো হবেই। ওয়াজিদ আলী শাহের আমলে ছিল পেশাদার ঘুড়ি উড়িয়েদের একেবারে সুবর্ণ যুগ, মানে তখন এমন অনেক মানুষ ছিলেন যাদের পেশা ছিল ঘুড়ি ওড়ানো, শখ নয় পেশা। ঘুড়ি ওড়ানোর ওপর বাজি ধরা হতো তখন নিয়মিত, আর সেই বাজির টাকাটাও প্রাপ্য ছিল যারা ঘুড়ি ওড়াচ্ছে তাদের।

গানটি শুনলেন মৌসুমী ভৌমিকের কণ্ঠে। বলছিলাম ঘুড়ির কথা। এদিকে কলকাতায় তখন বাবু সম্প্রদায় বেশ মাথা ছাড়া দিয়ে উঠেছে। নিত্য নতুন বাবুয়ানি করে ফুর্তি করে পয়সা ওড়ানোর মধ্য দিয়ে সমাজে নিজেকে বড় মাপের বাবু বলে প্রতিষ্ঠা করার এক প্রচলিত রীতি কিন্তু তখন জাঁকিয়ে বসেছে বাঙালি সমাজে। মদ্যপান কিংবা আসরে হুল্লোড়ে নিজেদেরকে মাতিয়ে রাখাই তখন বাবুদের একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই সময় সাপে বর হয়ে দাঁড়ালো নবাব ওয়াজেদ আলীর আমদানি করা নবাবিয়ানা। ফলে সহজেই এই অভ্যেস ক্রমশ গ্রাস করতে শুরু করল তৎকালীন কলকাতা শহরের বাবু কালচারকে। নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশের নতুন অঙ্গ হিসেবে তারা ব্যবহার করল এই ঘুড়ি ওড়ানোর প্রথাকে, অর্থাৎ যারা বাবু ছিলেন তারা। অলস জীবনযাত্রায় এক নতুন হাতিয়ার হিসেবে ঘুড়ি জায়গা করে নিল। জানা যায় তাদের ঘুড়িতে আটকানো থাকতো, মানে বাবুদের ঘুড়িতে নাকি আটকানো থাকতো সেই সময়ে 5, 10 এবং 100 টাকার নোট। ভাবতে পারছেন, টাকা ওড়ানোর এই রীতি কলকাতার বাবুয়ানিতে এনে দিল এক নতুন মাত্রা। আচার্য শিবনাথ শাস্ত্রী তাঁর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থে কলকাতার বাবু সমাজের বর্ণনা প্রসঙ্গে লিখেছেন বাবু সম্প্রদায়ের এই ঘুড়ি উড়িয়ে আমোদ করার কথা এবং জলের মতো টাকা খরচ করার কথা। শোনা যায় 19 শতকে কলকাতার বাবু সমাজের বাবুরা মাঞ্জাহীন সুতো দিয়ে ঘুড়ি ওড়াতেন। ফলে কলকাতায় আজ যে ঘুড়ির আকাশ আমরা দেখতে পাই তা নবাবের দান একথা সহজেই স্বীকার করে নেওয়া যায়। আজও তাই মেটিয়াবুরুজের দর্জি পাড়া বা ঘুড়ির দোকানের ছবিতে নবাব ওয়াজেদ আলীর অস্তিত্ব মেলে। সময়ের সঙ্গে বদলে গেছে অনেক পুরনো অভ্যেস। আজকের কলকাতায় ঘুড়ি ওড়ানো কেবলই বিনোদন কিংবা খেলার উপকরণ হিসেবে পরিচিত। যাক, চমকের কোনো বহিঃপ্রকাশ আজার নেই এতে, কিন্তু তৎকালীন সময়ে বাবু কালচারের ফুর্তির অভ্যেসের সঙ্গে তাল মিলিয়ে ঘুড়ি ওড়ানোর প্রথা মিশে যেতে পেরেছিল বলেই আজকের সময়ে এই ঘুড়িকে হাতে পেয়েছি আমরা। আর আজকের সময়ে পাড়ায় পাড়ায় দেখতে পাই এত ঘুড়ির দোকান। নইলে হয়তো বাবু সংস্কৃতির সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে যেত এই চিরাচরিত প্রথাটি। তবে হ্যাঁ, এই নয় যে ওয়াজেদ আলী শাহের আগে বাংলায় কেউ ঘুড়ি ওড়াতেন না, বরং বিষয়টি হল 19 শতকে কলকাতার নগর জীবনে ঘুড়ি আরও দৃশ্যমান ও জনপ্রিয় হয়ে ওঠে। আলী শাহের সময়ে বাবু সমাজ জমিদার বাড়ি পাড়ার ছাদ এবং পরে সাধারণ মানুষের বিনোদনের সঙ্গে জড়িয়ে পড়ে ঘুড়ি, আর সেই থেকেই আজকের এই ঘুড়ি ওড়ানো। এবারের গানটি শুনবেন শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
2: ছাতু ছত্রাক মাশরুম ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনবেন আজ জানা অজানায়। বলছেন অধ্যাপক অভীক সামন্ত।
3: মাশরুম কথাটা হয়তো আমরা অনেকেই শুনেছি। সাধারণভাবে একে ব্যাঙের ছাতা বলা হয়। বর্ষাকালে খড়, মাটি, গাছের গুঁড়ির উপর হঠাৎ গজিয়ে উঠতে দেখা যায় নানা ধরনের মাশরুম। অনেকেই হয়তো এগুলো দেখেছি, আবার কেউ কেউ খেয়েছিও। দেখতে সাধারণ হলেও মাশরুমের জগৎ কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিজ্ঞানসম্মতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাশরুম শুধু সুস্বাদু খাওয়ার নয়, এটি প্রোটিন, বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং তুলনামূলকভাবে কম ক্যালোরিযুক্ত খাদ্য। কিন্তু প্রশ্ন হল, সব মাশরুম কি খাওয়া যায়? এর উত্তর হল না। প্রকৃতিতে পাওয়া সব মাশরুম ভোজ্য নয়, কিছু প্রজাতি অত্যন্ত বিষাক্তও হতে পারে। তাই অপরিচিত বা বুনো মাশরুম শুধুমাত্র দেখে চিনে নিয়ে খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোন মাশরুম ভোজ্য, কোনগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়, মাশরুমের কত ধরনের প্রজাতি রয়েছে, কিভাবে নিরাপদে মাশরুম চাষ করা যায়, মাশরুম খেলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে, কিভাবেই বা

0: মাশরুম সংরক্ষণ করে রাখা যায়। মাশরুম রান্না করার সময় কিভাবে তার পুষ্টিগুণ যতটা সম্ভব বজায় রাখা যায়, আমাদের প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। ভারতবর্ষে বর্তমানে বটন বা বোতাম, ওয়েস্টার বা ঢিংরি, প্যাডিস্ট্র বা পোয়াল, মিল্কি বা দুধ, ব্ল্যাক ইয়ার বা কালোকান এবং শিটাকে সহ বিভিন্ন ধরনের ভোজ্য মাশরুম বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। মাশরুম শব্দটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত থাকলেও এর সঙ্গে প্রাচীন গ্রিক শব্দ মাইক্সের সম্পর্ক রয়েছে, যার অর্থ ছত্রাক। সাধারণভাবে মাশরুম বলতে এমন কিছু ছত্রাককে বোঝানো হয় যাদের দৃশ্যমান ফলনশীল দেহ বা ফ্রুটিং বডি মানুষের খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য। তবে মনে রাখতে হবে সব ছত্রাকই মাশরুম নয় এবং সব মাশরুমই ভোজ্য নয়। বাংলা ভাষায় মাশরুমকে ছাতু কিংবা প্রচলিতভাবে ব্যাঙের ছাতা বলা হয়, যদিও ব্যাঙের ছাতা নামটির সঙ্গে ব্যাঙের কোনো প্রত্যক্ষ বৈজ্ঞানিক সম্পর্ক নেই। সম্ভবত বর্ষাকালে স্যাঁতস্যাঁতে পরিবেশে হঠাৎ মাটিতে বা বিভিন্ন জৈব পদার্থের উপর ছাতার মতো আকৃতি গজে ওঠার কারণেই লোকমুখে এই নামটির প্রচলন হয়েছে। বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতায় মাশরুমকে খাদ্য, ঔষধি এবং কখনো কখনো ধর্মীয় বা সাংস্কৃতিক উপাদান হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরে মাশরুমকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। ভারতীয় পুরাণে বর্ণিত শক্তি বাড়ানোর পানীয় সোমরস মাশরুম থেকেই তৈরি হতো বলে অনেক বিজ্ঞানীর মত। মাশরুম চাষের ইতিহাসও বেশ প্রাচীন, বিশেষ করে পূর্ব এশিয়ায় বহু শতাব্দী ধরে বিভিন্ন ধরনের ভোজ্য মাশরুমের চাষ হয়ে আসছে। পরে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষ ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভারতেও গত কয়েক দশকে মাশরুম গবেষণা ও বাণিজ্যিক চাষের উল্লেখযোগ্য প্রসার ঘটছে। হিমাচল প্রদেশের সোলানে অবস্থিত মাশরুম গবেষণা প্রতিষ্ঠান ডাইরেক্টরেট অব মাশরুম রিসার্চ ভারতে মাশরুম গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের জলবায়ু অনুযায়ী বিভিন্ন ধরনের মাশরুম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বিশেষ কিছু প্রজাতি তুলনামূলকভাবে ভালোভাবে চাষ করা সম্ভব। তবে কোন প্রজাতি চাষ করা হবে তা নির্ভর করে তাপমাত্রা, আর্দ্রতা, স্থানীয় বাজার, চাষের প্রযুক্তি এবং বছরের সময়ের উপর।
1: ছাতু, ছত্রাক, মাশরুম প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপক অভীক সামন্ত।

আমরা ছুটে যাই মেলা থেকে মহোৎসবে, মাল্টিপ্লেক্স থেকে ময়দানে। এদিকে বিনোদনের আসরে কখনো এমন পরিবেশন দেখা যায় যা কেবল হাসি মজার গণ্ডিতে আবদ্ধ নয়, থিয়েটারে অনেক সময় এমন অনুভব হয় আমাদের। পূজোর মুখে অনেক থিয়েটার দেখার সুযোগ সামনে আসে। আর আজ অর্থাৎ 24 সেপ্টেম্বর সন্ধে 6:30 রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে নাটক যুদ্ধবিরতি, পরিবেশনে শোভাবাজার প্রতিবিম্ব থিয়েটার গ্রুপ। এই একই নাটকের অভিনয় আগামী 5ই অক্টোবর সন্ধে 6:30 একাডেমি অফ ফাইন আর্টসে। থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটার দেখুন। সময় আর নেই, এবার বিদায় নিতে হবে যেতে যেতে। আন্নাদের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

0: শুরু হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প। গত পর্বে আমরা শুনেছি প্রীতম কুণ্ডুর কথা, তার নেশার কবলে পড়া এবং সেখান থেকে যে কিভাবে তিনি ঘুরে দাঁড়ালেন, তার মনের জোর এবং অন্যান্য পরিবারের সকলের সহায়তায়, সেই কথা আজ আমরা শুনব।
1: আমার সাথে আমার মায়ের বন্ধুর মতো সম্পর্ক ছিল, তো আমি তাকে বলি যে আমি পারছি না, আমাকে এবার একটা ট্রিটমেন্ট সেন্টার বলে একটা জায়গা, আগে শুনেছিলাম আমার কিছু বন্ধু বান্ধবের মুখ থেকে যারা এরকম আমার সঙ্গে নেশা করতো এবং যারা এরকম সেন্টারে গেছে, আমি তখন ভেতরে কি হয় ব্যাপার জানতাম না, আমি যেটুকুনি শুনেছিলাম তো আমি সেটা বাড়িতে জানাই। তো বাড়িতে তো মানে প্রথমবার খুব একটু মানে ভয় পেয়ে ঘাবড়ে যায়, তাদের কাছে মানে কনসেপ্টটাই ক্লিয়ার নেই যে ওখানে কি হয়, তো তারা প্রথমে সেটা সম্মতি আমাকে দেয় না। আমাদের ওখানে এরকম একটা সংস্থা আছে মানে যারা ডাক্তার দেখিয়ে জিনিসটা কিউর করার চেষ্টা করে।
0: আচ্ছা,
1: তো আমি সেখানে যাই এবং আমি যেদিন যাই সেদিনকে আমি সঙ্গে করে আমার যে নেশার বস্তুটা আমি পকেটে করে আমি নিয়ে গেছি। তো তিনি আমাকে ওষুধ দেন এবং দিনে প্রায় 10-12টা ওষুধ, মানে সকালে ঘুম থেকে উঠে 3-4টা ওষুধ, আমি সারাদিন ঘুমোচ্ছি, আমি খাচ্ছি আর ঘুমোচ্ছি, মানে এতটাই ডোজ। কিন্তু সেটা বেশি দিন আমি কন্টিনিউ করতে পারিনি, অ্যাপ্রক্স 1 সপ্তাহ মতো আমি আমার যে সাবস্টেন্সটা ওটা থেকে আমি দূরে ছিলাম, কারণ আমি সময় পাচ্ছিলাম না করা, আমি ঘুমোচ্ছিলাম, মানে এতটাই হাই পাওয়ার ওষুধ। তো একদিন কি মনে হলো যে ধুর ব্যাং ভালো লাগছে না, কি ওষুধ খাওয়াচ্ছে হচ্ছে না, আমি আবার নেশা করা শুরু করলাম। মোটামুটি 10-15 আমি আবার কন্টিনিউ করলাম নেশা, প্রায় দিলাম হবে না, আমি এইভাবে খোলা আকাশের নিচে যেখানে আমি কাছে সবকিছুর অ্যাক্সেস রয়েছে আমি পারবো না, আমার মধ্যে সেই সাহস বা সেই ইচ্ছা শক্তি বা সেই যে মানে ভেতরে একটা মানে মনের জোর যে সব থাকবে আমি তাও কিছু করব না, আমার দ্বারা সম্ভব নয়। বাড়িতে বুঝিয়ে বললাম যে দেখিনি একটা চেষ্টা তো আমাকে করতে হবে, কারণ আমি তো এত বছর ধরে আমি জিনিসটা করে যাচ্ছি, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর পারছি না সেটা করতে, শরীরও পারমিট করছে না, আমার ওয়েট হয়ে গেছিল 40 কেজি।
0: আচ্ছা,
1: পারছি না সেই জায়গা থেকে বাড়িতে বলা, এবং আমি যেদিনকে ভর্তি হয়েছিলাম প্রথমবার, যেই মানে বন্ধুটা আমাকে প্রথম এই বার্তাটা দেয় যে এরকম জায়গা আছে, আমি তাকে নিয়ে গেছিলাম প্রথমবার, বাবাকে বলে গেছিলাম যে আমি 15 দিনের জন্য ভর্তি হব। সেখানেও একটা মানে গল্প আছে, মানে আমি যেই বন্ধুটার সোর্সে আমি গেছিলাম সেই বন্ধুটাও কিন্তু সেম সাবস্টেন্স ইউজ করে, তো সেও একটা মানে সেখানে স্ক্যাম মতো করে দিয়েছে আর কি, মানে সে আমার বাড়ির থেকে 1 টাকা নিয়েছে, ওখানে 1 টাকা দিয়েছে এবং আমি ওখানে থাকাকালীন আমাকে ওখান থেকে বের করে বলে আমার বাড়ির থেকে টাকা নিয়ে এসছে, এরকম একটা জিনিস হয়েছে। তো যখন আমি ভর্তি হই সেদিনকে আমি মানে প্রচন্ড পরিমাণে নেশা করেছিলাম, মানে শেষ নেশাটা করছি আর নেশা করব না এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তখন আমার বাড়ির ফোন নাম্বার আমি ওখানে সাবমিট করে দিই, আমার সেরকম ভাবে জ্ঞান ছিল না। তো তারা আমার বাড়িতে ফোন করে যে আপনার ছেলে এখানে তো অ্যাডমিট আছে, আপনারা দেখা করুন, বলেছে আমাদের এটা চার্জ আছে এই হানাতে না এই ব্যাপার, তখন মা বলছে আমি তো টাকা দিয়ে দিয়েছি, তখন তারা বুঝতে পারে যে এটা পুরোটাই একটা গন্ডগোল।
0: আচ্ছা,
1: মানে যেও ভর্তি করে সে হয়তো বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে 2,000 টাকা দিয়ে 3,000 টাকা সে নিজে খেয়ে নিয়েছে, তার বাইর লোক জানতে পারে, এবং বাইর লোক যখন সেখানে দেখা করতে আসে তারা সেটাকে বুঝিয়ে 15 দিনটাকে 3 মাস, সেখান থেকে 6 মাস, সেখান থেকে 1 বছর, আমি 14 মাস টানা ওই ট্রিটমেন্ট সেন্টারে ছিলাম। বছরের মধ্যে যা যা ইভেন্ট হয় ফেস্টিভ্যাল হয় আমার ওর ভেতরেই কেটেছে, আমার 1 বছরের ট্রিটমেন্ট ছিল, তারপরের 2 মাস আমি স্বেচ্ছায় ছিলাম যে আমি আরো কটা দিন থেকে যাই, একটু নিজেকে পাকাপোক্ত করে আমি তারপর বেরিয়ে সমাজের সাথে খোলামেলা হয়ে মেশার চেষ্টা করব।
0: এই 14 মাসের লড়াইটা কতটা কঠিন ছিল?
1: প্রথম 1 মাস আমি ঘুমোইনি, ওখানে ওষুধ দিত বাট আমি এতটা কোয়ান্টিটিতে জিনিসটা আমি ইউজ করতাম, মানে ওষুধের ডোজটা আমার কাজ করতো না, আর ওই সময়টাতে যদি আমাকে হাই ডোজ ওষুধ দিত আমার হার্ট অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, সেই কারণে মানে তারাও কিছু করতে পারছে না, তারা দেখছে আমি দিনের মধ্যে 20-22 বার ওষুধ বমি করছি, খাচ্ছি না কিন্তু কিছু, আমি খাওয়ার মধ্যে খাচ্ছি ওই জল ভাত নাম মাত্র 1 গ্লাস ভাত খাচ্ছি, রাত্রিবেলা আমি ঘুমোতে পারতাম না, 3:30, 3:45, 4:30 জেগে থাকতাম, এবং আমি আবার সকালবেলা 8টার মধ্যে ঘুম থেকে উঠে আমার আসতো না ঘুম। প্রথম 15 দিন তো খুবই মানে কষ্ট কেটেছে, মানে আমি সুস্থ হয়ে বসতে পারছি না, মানে একটা জায়গায় সারা ঘাত তো মানে অসম্ভব ব্যথা করছে, মনে হচ্ছে না মানে আমার শরীরের ভেতরে যেন কিছু একটা হয়েছে, অসম্ভব ব্যথা, সে ব্যথা মানে বলে প্রকাশ করে যাবে, মানে কখনো শীত লাগছে আমার যেই গায়ে দিচ্ছি আবার পুরো সারাশরীর ঘাম দিয়ে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আমার যেটা হয়েছিল প্রথম দিনকে পুরো ছিলাম নেশায়, সেদিনটা আমার কোনো কষ্ট হয়নি, তার পরের দিন আমি যখন বাথরুমে গেছিলাম মনে আছে আমি বাথরুমে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম, আমার যখন সেন্সলেস ছিল আমি তখন বিছানায় শুয়ে আছি। তো প্রথম 1-1.5 মাস আমার এরকম কেটেছে, তারপর আস্তে আস্তে আমি মেনে নিয়েছি যে আমাকে থাকতে হবে এখানে, কিছু করার নেই, আমি তো একা নয় ওখানে, আমার মতো আরো 20-22 জন রয়েছে, আমি আমারটা বলছি তারা তারটা বলছে, বা যেটা মানে কি ঠিক আছে আমরা সবাই এখানে একসাথে আছি, বা ওর ভেতর অনেক রকমের ক্লাস হতো, সকালে উঠে পেয়ার হতো, সবকিছু টাইম টু টাইম,

0: শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আকাশবাণী মৈত্রী।

0: দিনে 7-8টা ক্লাস হতো, আমি কেন ভালো থাকবো, আমি কেন নেশাটা করবো না, বা আমি কেন নেশাটা করতাম এতদিন। এরকম মানে বিভিন্ন প্রোগ্রাম হতো এবং অন্য জায়গার থেকে এসব নিয়ে যারা আরো বেশি পড়াশোনা করেন তারাই আসতেন, ক্লাস নিতেন এবং উনি একা আমি এক বসে কথাবার্তা
1: বলা,
0: একটা কাউন্সিলিং টাইপের, মানে আমি কি ভাবছি বা আমি করতে চাইছি। এরকম করতে করতে 3 মাস 6 মাস কেটে গেল, যেখানে থাকতাম সেখানে মানে পুরোটাই শিডিউল। আপনাকে যদি 2 পিস মাংস দেওয়া হয় আপনি 2 পিসই পাবেন, আপনি 3 পিস আপনি পাবেন না। ইভেন মাংসে যে আলুটা পড়ছে ওটা আপনার জন্য একটাই বরাদ্দ, আপনি চাইলে পাবেন না। বা আপনি যে খাবারটা খাচ্ছেন ভাত, আপনি কম বেশি করতে হবে, আজকে মাংস বলে চাইলে পাবেন না, কালকে অন্য সবজি বলে আমি কম খাবো, সেম খেতে হবে, মানে পুরোটাই একটা মানে নিয়ম। এবার 6 মাস পর থেকে আস্তে আস্তে সেই সংস্থার যিনি সবার উপরে ছিলেন আর কি, তিনি যদি দেখেছিলেন, তিনি আমাকে একটু মানে ওই জায়গাটার থেকে তুলে নিয়েছে, আনলেন হচ্ছে অফিসে। আমি অফিসের কাজকর্ম করছি, আস্তে আস্তে টুকটাক বাইরে বেরোচ্ছে, আমাকে কিছু একটা জিনিস আনতে দিচ্ছে, এটা আনতে ছোটা আনতে দিচ্ছে। এবার মোটামুটি 8 মাস 9 মাসের মাথায় আমার আমার ফ্যামিলির ছিল, সে মারা যায়। আমি সেখানেও গেছিলাম, আমার তখন ট্রিটমেন্টে রয়েছি, আমি গেছিলাম এবং আমি চলে গেছি, মানে আমি কোন চেষ্টা করিনি আমি এখান থেকে মানে কোথাও একটা পালিয়ে যাবো। তো সেই কারণে তিনি আমাকে ছাড়তেন, আস্তে আস্তে 1 বছর হয়ে গেল, আমি 1 বছরের আবার একটা কেক কাটলাম। মানে আমাদের এখানে কেক কাটা হয় যে আমি তো একটা মানে অন্য জীবন শুরু করলাম, একটা জীবন শেষ করে আমি অন্য জীবন শুরু করলাম, তো কেক কাটা হয়। তো ওরকম একটা 1 বছরের কেকও কাটলাম। কেক কাটার পরে আমাকে যিনি ছিলেন ওখানকার হেড, কি করবি, আমি আর কদিন থাকি, তো আমি থাকলাম সেখানে 14 মাস মতো।
1: তখন কি সেই আত্মবিশ্বাসটা ছিল যে এখন যদি আমি বাইরে যাই তাহলে আর সেই নেশার পথে ফিরব না?
0: আমার আরো কয়েকদিন থাকার ইচ্ছে ছিল, কারণ আমি তখন ওখানে বেশ ভালোই ছিলাম, আমি পুরো মানে একটা সময়ে আমি চলছি, শৃঙ্খলা ছিল জীবন, মানে জীবনের নিয়ম ছিল। আমি যে ক্লাসগুলো পেয়েছি যারা আসছে নতুন, এবার আমি তাদেরকে সেই জিনিসগুলো জানাচ্ছি, ক্লাস নিচ্ছে তখন ওখানে, বেশ মানে জিনিসটা সুন্দর চলছিল। আমি যাচ্ছিলাম আরো 3 মাস 4 মাস আমি থেকে আস্তে আস্তে এখান থেকে কোনো চাকরি বাকরির খোঁজ করে আমি এখান থেকে জিনিসটা আমি কন্টিনিউ করতে, আস্তে আস্তে আমি তার বাড়ি যাবো, বাড়ি তো আমাকে যেতেই হবে, কিন্তু একটা ব্যক্তির সাথে আমার কিছু বিষয় নিয়ে একটা মানে মতান্তর হয়, তো সেখানে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আমি আর থাকবো না। এটা কেন হয়েছে, কারণ হচ্ছে মানে যখন আমি নেশা করতাম তখন আমার মধ্যে কিন্তু ফিলিংস বা আমার মান সম্মান বোধ পুরোটাই চলে গেছিল। যখন নেশা ছাড়লাম তখন কিন্তু আমার মান সম্মান বোধ জিনিসটা কিন্তু আস্তে আস্তে সোচ্চার হচ্ছে। তো তখন যদি কেউ আমাকে আঘাত করে বা আমাকে যদি কোনো খারাপ কথা বলে দেয় দুটো লোকের সামনে, তো সেটা আমার গায়ে লাগবে এবং সেটা গায়ে লাগা স্বাভাবিক, এবং সেই জায়গা থেকে আমি বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে এসে আমি তারপরও 1-2 দিন আমি ঠিকঠাক ছিলাম, কিন্তু আমার মাথায় আবার কি হলো, আমি মনে করলাম যে এতদিন তো করিনি, একটা দিন করি কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। মানে আমি এতদিন যেগুলো শিখেছিলাম সেগুলো পুরোটাই ছিল হচ্ছে মানে আমি শুনেছি পড়েছি বুঝেছি, মানে আমি সেগুলোকে আমার জীবনে প্র্যাকটিক্যালি যে আমি অ্যাপ্লাই করব সেই প্রয়োগটা কিভাবে করতে হবে সেটা আমি শিখিনি। একটা লং প্রসেস 14 মাসের মধ্যে যে আমি কতগুলো দিন আমি ওখানে ইনভেস্ট করেছি, তারপরে আমি যখন আবার যখন মানে ইচ্ছা করে নেশা করার, আমি তখন সেই নিজেকে একটাই অজুহাত দিলাম, এতদিন তো খাইনি, আজকে খেলে কেউ বুঝবে না, আমি আবার নেশা করা শুরু করি। আমি টানা 1 সপ্তাহ মানে আমি 1 সানডে থেকে আরেক সানডে মধ্যে নেশা করতে করতে, বাড়িতে আমার প্যাটার্ন মানে আমার চলা ফেরা আমার উঠা বসা দেখে তারা বুঝতে পেরে যায় যে আবার নেশা করছে। বাড়ির থেকে ফোন করে দেয় ওখানে, তারা বলে যে ঠিক আছে ওকে আরো কয়েকটা দিন নেশা করতে দিন। ওই 1 সপ্তাহ মতো আমি নেশা করেছিলাম। তো এরকম একটা দিন রাত্রি 10:30-11:15 বাজে আমি নেশা করছি, নেশা করতে করতে উঠে আমি বাথরুমে কোনো একটা কিছু করতে গেছি, হঠাৎ করে দেখছি আমার দরজায় নক হচ্ছে এবং যে হেড ছিলেন নাম ধরে ডাকছে। তো আমার তো মনে হয়েছিল যে এক কাজ করি, আমার তো পিছনে একটা দরজা আছে আমি খুলে পালিয়ে যাই, কিন্তু তখনও যেহেতু আমি মানে আমার ওই সাবস্টেন্সটা ইউজ করার সময়টা বেশি দিন হয়ে যায়নি, কোনো একটা বোধ শক্তি আমার মধ্যে কাজ করছিল যে আমি তো ভুল করছি, আমি বুঝতে পারছি আমি ভুল করছি, আমি জেনে শুনে ভুলটা করি, তাহলে যখন এরা এসছে দেখে নিই একবার কি বলে। আমি অনেকবার পিক আপ করতে গেছি, মানে কাউকে বাড়ির থেকে আনতে গেছি, নক হক করে না, মানে বাড়ির লোকের সাথে পুরো মানে কথাবার্তা থাকে, তারা চিটকাটা খুলে দেয়, সে শুয়ে থাকে বসে থাকে, তাকে আমরা চ্যাংদোলা করে যেটাকে বাংলা কথায় বলে তুলে নিয়ে যাওয়া হয়, দরজাটা খুলে দিলাম এবং তারা এসে আমাকে দেখে বুঝতে পেরে যে আমি এখনো নেশা করছি বা আমি ওই মুহূর্তে নেশা করে আছি, তারা আমাকে বললো যে চ, আমি বললাম যে দেখো আমি কালকে চলে যাব, কারণ হচ্ছে তখনও আমি যে জিনিসটা করি আমাকে সেটা তখনও রয়েছে, আমার মনে হচ্ছে যে আমি এটা করে আমি তারপর যাবো। তো তারা অনেকবার বলার পরে আমি যখন দেখলাম যে এরা আমাকে জোর করে নিয়ে যাবে, বাজে সিন ক্রিয়েট হবে, বাড়ার লোক জানবে, তাহলে ঠিক আছে আমার কাছে একটু আছে আমি এটা খেয়ে নিই, আমি তারপর যাচ্ছি, তারা সেটা সম্মতি দেয় এবং আমি সেটা খেয়ে তাদের সাথে যাই। আমি সেবার 3 মাস ছিলাম, ওই 3 মাসে আমার সাথে বাইরের সামনে কেউ দেখা করতে আসিনি, আমার বাবা একবার এসেছিলেন দেখা করতে প্যানজামা দেওয়ার জন্য, একবার মায়ের সাথে কথা হয়েছিল, তাই মাকে আমি বলেছিলাম যে দেখো এবার আর ওরকম আগেবারের মতো 1 বছর রেখো না, আমার খুব কষ্ট। মানে এবার জিনিসটা কি হচ্ছে, এবার যখন সেন্টারে গেছি একই সেন্টারে আমি গেছি 2য়বার, আমি যাদেরকে একসময় ক্লাস নিয়েছি বা যাদেরকে বলেছি তোরা

0: মানে ওই সেন্টারের ভেতরে আপনার কাজটা আপনাকে করতে হবে, আপনাকে রান্না করতে হবে, কাপড় ধুতে হবে, আপনাকে বেড করতে হবে, বেড তুলতে হবে, মানে আপনার যে কাজকর্মটা আছে, আপনি যে ঘরটায় থাকছেন ওটাও মানে তিন চারজন মিলে ভাগ করে ঝাড় দেওয়া পরিষ্কার করা সবকিছু হয়। একজন ক্যাপ্টেন থাকে, সে করায়, আমাকেও সেম জিনিসগুলো ফেস করে, মানে আমি এটা তো মানতে পারছি যে আমি যাকে হয়তো বাড়ির থেকে নিয়ে এসেছি এবং আমি যাকে একসময় ক্লাস দিয়েছি যে এটা এরকম, সে আজকে আমাকে বলছে ঘরটা পরিষ্কার কর বা এটা কর ওটা কর সেটা কর। তো সেই সময়টা আমার শারীরিক কষ্ট সেরকম ভাবে হয়নি, কারণ যেহেতু আমি এক সপ্তাহ আবার ইউজ করেছিলাম, সেই সময়টা হয়েছিল মানসিক কষ্ট যে আমি কি করলাম। সেম ওরকম রাত্রে মনে ঘুম আসতো না, আগের বার শারীরিক কষ্ট আসতো না, এবার আসতো না হচ্ছে মানসিক কষ্ট। আমি ভাবতাম যে আমি কি করলাম, কেন করলাম। আমি বাড়িতে বলেছিলাম, ফোনে এবার কথা হয়েছিল যে আমাকে এবার তাড়াতাড়ি নিয়ে যেও, আমি পারছি না থাকতে, আমার খুব কষ্ট হচ্ছে। তো তারা হয়তো কোনো জায়গা থেকে আমাকে বিশ্বাস করতে পারেনি, যেহেতু আমি প্রথমবার একটা রকম কাজ করেছিলাম, তো তারা আমাকে নিয়ে যায় না। এবং আমি তিন মাসের পর থেকে আমি জানতাম যে আমাকে এখানকার মালিক আমাকে আগেও ছেড়েছিল, এইবারও আমাকে সে ছাড়বে, এটা মাথায় চলছিল। এবং তিন মাসের পরে দু তিনবার ছেড়েও ছিল, সেই সময়টা মিনিমাম বোধ বুদ্ধিটুকু ছিল যে আমাকে একটা মানুষ বিশ্বাস করে ছেড়েছে, ভরসা করছে, আমি তার ভরসাটাকে আমি কি ভাঙবো, ভাঙাটা আমার উচিত হবে। এই করে করে আমি দু তিনবার বাইরে বেরিয়েও আমি আবার চলে এসেছি। যখন আমি বেরোচ্ছি আমি তখন ভাবছি আমি করবো, যখন চলে আসছি আবার যখন বেরোবো তখন আমি সত্যি চলে যাবো, এরকম একটা থট প্রসেস মাথার মধ্যে চলছে দীর্ঘদিন ধরে। এরকমই কোনো একটা দিন আমি ঠিক করে নিয়েছি, এবার যখন বেরোয় পারছি না, ওখানকার অ্যাটমসফিয়ারটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে হচ্ছে না, মানে আমার আরো যেন আমার খারাপ দিকে চলে যাচ্ছে, আমার মানে চিন্তা ভাবনা মানে বুদ্ধি মাথা মানে আমার উপর তো রাগ হচ্ছে, সঙ্গে যে আমার আছে মা বাবার উপর আমার রাগ হচ্ছে যে আমার কথাটা কেন শুনলো, আমায় কেন এখানে ফেলে রেখেছে। তো এরকম আমি একদিন ঠিক করলাম যে এবার আমি বেরিয়ে যাবো, আর আমি পারছি না। তো সে আমাকে হাতে টাকা দিয়ে বলে এটা একটু নিয়ে আয়, তো আমি আর ফেরত যাই না, আমি পালিয়ে যাই। আমার বাড়ি শ্যামনগর, আমার কলকাতাতেও এক আত্মীয়ের বাড়ি আছে, আমি জানতাম যে আমি যদি শ্যামনগর চলে যাই তারা আমার বাড়ি চেনে, তারা আমাকে আবার নিয়ে চলে আসে। যেহেতু আমার কাছে কিছু টাকা ছিল, সে আমাকে একটা জিনিস কিনতে টাকা দিয়েছিল, তো আমি সেই টাকাটা নিয়ে আমি কলকাতায় চলে আসি এবং এসে বাড়িতে ইনফর্ম করে দিই যে আমি এখানে চলে এসেছি, আর কিছু করো না, আমাকে একটা সুযোগ দাও, যদি আমি আবার নেশা করে নিই তাহলে তো তোমাদের কাছে অপশন তো আছেই, তুমি তো জেনে গেছো যে কি করতে হবে তোমাদেরকে। তো সেদিনকে দুপুরবেলা 1:30-2 নাগাদ আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম এবং আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেখানে আমি ভাবছি যে আমার এর পরের মুভটা কি হবে, আমি কি আবার নেশা করব, কারণ আমার মধ্যে প্রচুর রাগ ছিল সেই সময়টাতে, আমাকে বাড়ির লোক কেন রেখে দিল। তো আমার মাথায় সেই সময় চিন্তা এসেছিল যে আমি আবার নেশাটা করি, আমার ভালো লাগছে না। কিন্তু ওই যে বিগত তিন মাসে যে এফেক্টটা না, ওটা আমার মনে মনে একটা কোন জায়গাটা দাগ কেটে গেছিল যে আমি যদি আবার নেশাটা করি
1: তাহলে আবার ওখানে যেতে হবে,
0: আমি আবার পিছিয়ে পড়বো। ওখানে যাওয়াটা বড় কথা নয়, ওখানে গেলে তো আমি বেঁচে গেলাম, আমি মরেও যেতে পারি। আমি দেখলাম যে না, আর আমি নেশাটা করবো না, অন্য কোনো রাস্তা আমাকে দেখতে হবে। তো আমাদের বিভিন্ন স্কুল যেগুলো আছে, স্কুলে সন্ধ্যাবেলা করে 1 ঘন্টা 15 মিনিট মিটিং হয়, মানে আমরা যারা অ্যাডিক্ট আছি, যারা আজকের দিনে ভালো আছি, কলকাতা তো বিভিন্ন জায়গায় হয়, শ্যামনগরে হয়, ব্যারাকপুরে হয়, কাঁচড়াপাড়ায় হয়, কল্যাণী, মানে অনেক জায়গায় মোটামুটি মিটিং হয় আমাদের। তো মানে সেখানে মিটিং এর কনসেপ্টটা হচ্ছে মানে আমাকে বলবে যে ভাই তুই এক কাজ কর, তুই একটু একা বস, নিজেকে প্রশ্ন কর, তুই আমাদের সাথে আড্ডা মার, চল একটু চা খাই, চল একটু কফি খাই, চল একটু এখান থেকে ঘুরে আসি, আমরা ওইখানে আমরা একে অপরের সমস্যা শুনি এবং আমাদের জীবনের যে একটা অভিজ্ঞতা থেকে আমরা তাকে আমরা সাহায্য করার চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে আমার তরফ থেকে আমি কাউকে সাহায্য করতে পারি।
1: এখনো কি কখনো কখনো কোনো ভয় হয় যে ভবিষ্যতে ওরকম কোনো একটা দুর্বল মুহূর্তে আবার ফিরে যেতে পারো বা এরকম?
0: হ্যাঁ, সেই আতঙ্কটা থাকাটা আমার মধ্যে জরুরি
1: দরকার,
0: আমি আবার করে ফেলতে পারি, এই যদি ভয়টা না থাকে আমি অনেক কিছু করে ফেলবো, তাই না? আজকে আমি নেশা করছি না, বাট আমি যেখানে নেশা সেখানে গিয়ে আড্ডা মারছি, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো এতদিন নেশা করছি না, আমার জন্য নেশাটা নয়, আমি এটা মানে মন থেকে আমি মেনে নিয়েছি। পরের যে তিন মাসের যে ট্রিটমেন্টের মধ্যে যে মানসিক কষ্টটা আমাকে বুঝিয়ে দিয়েছে ভাই এই জিনিসটা আমার জন্য নয়, আমি আনন্দ আরো অনেকভাবে করতে পারি। আমি চেষ্টা করছি আমাদের অঞ্চলেই, আমি যেরকম একটা মানে ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি ছিলাম, আমি সাহায্য পেয়েছি কিছু মানুষের, আমিও চাইছি একটা সেরকম ট্রিটমেন্ট সেন্টার, কারণ আমাদের অঞ্চলে কিছু ট্রিটমেন্ট সেন্টার আছে কস্টলি। একটা ট্রিটমেন্ট যদি হয় মোটামুটি ধরুন 10-12 হাজার টাকা দিয়ে স্টার্টিং, সবাই সেটা অ্যাফোর্ড করতে পারবে না। আমি চাইছি যে কিছু কমে যদি কিছু মানুষের সাহায্য করা যায়, তো আমি সেই দিকে এগোচ্ছি।
1: শেষে একটাই জিনিস জানতে চাইবো যে এই অনুষ্ঠান যারা শুনছেন হয়তো তাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা এই নেশার কবলে আছেন এখনো, তাদের জন্য কি বলতে চাও?
0: আমি তাদের জন্য এটাই বলতে চাই যে আপনি যদি মনে করে থাকেন যে এটা আপনার কোনো সমস্যা নয় বা আপনি আজকে করছেন কালকে এটা করবেন না বা এটা আপনার জীবনে সেরকম ভাবে কোনো এফেক্ট বা ইম্প্যাক্ট ফেলবে না, আপনি সেটা ভুল ভাবছেন। আর আপনি যদি এটা ভেবে থাকেন যে হ্যাঁ আমার সত্যি ক্ষতি করছে, তাহলে আপনি সাহায্য চান, এখন আশেপাশে অনেক এরকম ট্রিটমেন্ট সেন্টার রিহাব হয়ে গেছে, অনেক সংস্থা আছে যেখানে আপনি যদি চান ট্রিটমেন্ট নিতে সেখানে টাকা লাগে না, আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে,

0: তে এটা থেকে যত তাড়াতাড়ি ফিরে আসা যায় তত আপনার মঙ্গল, কারণ এটা আপনি করছেন বা আমি করছি যেই করুক না কেন তার তো ক্ষতি হচ্ছে সব দিক থেকে, শারীরিক মানসিক একটা স্পিরিচুয়ালিটি লস হয়ে যায় মানুষের। আমার অভিজ্ঞতা থেকে বলছি ফিরে আসুন, ফিরে আসাটা খুব দরকার, নাহলে আপনি তো শেষ হচ্ছেনই সাথে সাথে আপনার পারিপার্শ্বিক যারা আছেন আপনার মা বাবা বা আপনার সঙ্গে যাদের জীবন যুক্ত আছে তারাও কিন্তু ধীরে ধীরে আপনার সাথে শেষ হয়ে যাচ্ছে।
1: আমরা কথা বললাম প্রীতমের সঙ্গে, প্রীতম কুণ্ডু, গত দুপর্ব ধরে আমরা শুনলাম তার কথা, তার লড়াইয়ের কথা। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। প্রীতম কুণ্ডুর সঙ্গে ছিলাম আমি, দেবর্ষী ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই যুববাণীর শিল্পী অন্তরা দাসের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে।

0: প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন, সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন দেশি টোড়ির আগে খেয়াল, পরিবেশন করবেন অরিন্দম চক্রবর্তী। তবলায় তাঁকে সঙ্গত করছেন গৌতম চক্রবর্তী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। দেশি টোড়ির আগে খেয়াল।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন দেশি টোড়ি ডাগে খেয়াল। খেয়াল পরিবেশন করলেন অরিন্দম চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন গৌতম চক্রবর্তী। হারমোনিয়ামে ছিলেন রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের আসর এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান। সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

ভিজে ঠান্ডা বাতাসের, মাটি মাখা গন্ধের মতন আবছায়া মেঘ মেঘ কথা, কে জানে তা কথা কিংবা কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা কথা। এই কথা নিয়েই আজকের মনের মতো গান, এবং মনের মতো গানে এই কথা কিভাবে আসবে, আসবে মনের মতো গানের প্রতিটি গানের কথায়। শুনেই দেখুন প্রথম গান আশা ভোঁসলের কণ্ঠে।

কথা হয়েছিল, তোমার আসার কথাও হয়তো ছিল, কিন্তু সকলেই তো এলো, তুমি এলে না। ত্রয়ী ছায়াছবির এই গান আশা ভোঁসলের কণ্ঠে, গানের কথা স্বপন চক্রবর্তীর, আর সুরটি দিয়েছিলেন আর ডি বর্মন। কি অপূর্ব এই গান, তাই না? আজকের মনের মতো গানে এই সব গান সঙ্গে নিয়ে চলে এসেছি আমি, যে সব গানে কথা, ওই যে একটা ছোট্ট শব্দ, আর সেই শব্দের মধ্যেই যে কত সম্পর্ক, কত প্রতিশ্রুতি, কত অভিমান, কত অপেক্ষা লুকিয়ে থাকে, সেসব গানে গানেই শুনব এবারে মৃণাল চক্রবর্তীর কণ্ঠের সেই বিখ্যাত গান।

এই যে কথা দাও, ভুলবে না, আমরা তো আমাদের প্রিয়জনের থেকে এমনই কথা চাই। আমরা চাই যে সে কথা দিক, আমাদের সঙ্গে থাকবে সারাটা জীবন, বিপদে আপদে, আনন্দে সুখে দুঃখে। আমরা আমাদের বন্ধুদেরও কত কথা দিই, তাই না? কিন্তু এই যে কথা দেওয়া, যে গানটি এতক্ষণ শুনলেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে, গানের সুর ও শিল্পীর নিজের এবং গানের কথা শ্যামল গুপ্তর, এই যে কথা দাও ভুলবে না, কিন্তু তার পরেও কথা দিয়ে যদি সে না আসে তখন কি হয়, তখন কি হয় সেটি শুনব আশা ভোঁসলের কণ্ঠে গানে গানে।

রাহুল দেব বর্মনের সুরে আশা ভোঁসলের কণ্ঠে এই গান শুনলেন, কথা দিয়ে এলে না। এই যে কথা, এই কথা দিয়েই কিন্তু কখনো কখনো শুরু হয় ভালোবাসা, কখনো এই কথার মাঝেই কিন্তু জন্ম নেয় ভুল বোঝাবুঝি, আবার কখনো অনেক অনেক কথা যা বলার ইচ্ছে হয় কিন্তু মনের সেই কথাটা আর বলা হয়ে ওঠে না, আবার কখনো কখনো মনের মানুষের সঙ্গে যদি এই কথা বলাটি শুরু হয় তখন কখন যে কথায় কথায় রাত হয়ে যায়, কত কথা তখনও বাকি থেকে যায়, তাই না? মান্নাদের কণ্ঠের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, সুধীন দাশগুপ্তর সুরে। আজকের মনের মতো গান শুধুই, গানে গানে রয়েছে কথা।

সত্যি তো, কত কথা বাকি থেকে গেল কথায় কথায়। সময় যখন পেরিয়ে যায় এবং প্রিয় মানুষটা বলে এবার যেতে হবে, আর সময় নেই হাতে, তখন বড্ড মন খারাপ হয়। তখন মনে হয় এই যে প্রিয় মানুষটি যদি আরেকটু কাছে থাকতো, যদি আরো কিছু কথা বলতো সে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গান পথে হলো দেরি ছায়াছবি থেকে। গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের আর সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়। ওই যে মনের মতো গানে আজ শুধুই কথা।

কিছু কিছু কথা এমন থাকে যা মুখে বলা যায় না, কিন্তু সেসব কথা আমরা বুঝে নিই, সেসব কথা সত্যি সত্যি বুঝে নিতে হয়। আনন্দ আশ্রম ছায়াছবির গান, শ্যামল মিত্র ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গানের কথা, গৌরী প্রসন্ন মজুমদারের, সুর দিয়েছেন শ্যামল মিত্র নিজে। তেমনই একটি গান যেখানে বলা হচ্ছে ওই যে কথা যা বুঝে নিতে হয়, সব কথা কি আর মুখে বলা যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আজকের মনের মতো গান সেই সব গান নিয়ে যে গানে কথায় রয়েছে কথা। কথা

এই আজ গল্প হচ্ছে, আর কথায় কথায় গানও। এই যে একটু আগে গানে গানে আমরা শুনলাম, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সব কথা বলা যায় না। কিন্তু কখনো কখনো আমাদের প্রিয় মানুষটার কাছ থেকে আমরা এমন কিছু কথা শুনতে চাই, সেসব কথা শোনার অপেক্ষায় কত কত দিন আমরা কাটিয়ে দিই। তখন অভিমান হয়, তখন মনে হয়, কি মনে হয় সেটা শুনব গানে। লতা মঙ্গেশকরের কণ্ঠের এই গান, সলিল চৌধুরীর কথায় ও সুরে, বন্ধুদের জন্য রইল।

তারপর এই যে ছলো না, এই যে কথা বলো না, তারপর যখন ভালোবাসা দানা বাঁধে, দুটো মানুষ একে অপরকে বিশ্বাস করে, ভরসা করে, একসঙ্গে পথ চলার কথা ভাবে, সারাটা জীবন একসঙ্গে কাটিয়ে দেওয়ার কথা ভাবে, তখন কিন্তু একে অপরকে তারা কথা দেয়। তেমনই একটি গান শুনব কিশোর কুমার আর আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে, ছায়াছবির নাম সুরের আকাশে। সেই গান বন্ধুদের জন্য রইলো।

কথা। এই কথা বলতে বলতে যেমন আমাদের মন হালকা হয়, আমাদের মনের ভেতরের যত জমা গল্প আমরা আমাদের প্রাণের মানুষের কাছে, আমাদের বন্ধুর কাছে, আমাদের ভালোবাসার মানুষের কাছে উজাড় করে বলি। এবং কখনো কখনো দেখবেন কথা

বলতে বলতে দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আবার একটা ছোট্ট কথার ভুলে অজান্তেই হয়তো বলে ফেলা কোনো কটু কথায়, কারণ মনে আমরা অজান্তেই আঘাত দিয়ে ফেলি, তাই না? কথা যেমন সম্পর্ক জুড়ে, তেমন কথা কিন্তু সম্পর্ক ভেঙেও দিতে পারে। তাই কথা বলতে হবে ভেবে চিন্তে কি বলছি, কারণ একবার যা বলে ফেলা হলো তা তো আর ফেরানো যাবে না। আজকের মনের মতো গান, এমন সব গানে যেসব গানে রয়েছে কথা, তাহলে শোনাই যাক এবারে গানে কথা কেমনভাবে আসছে শিল্পী মান্না দে।

কথা কি শুধুই মানুষেরা বলে, প্রকৃতিরও তো নিজের ভাষায় কথা বলা চলে, এক অন্তহীন সংলাপ চলে। কান পাতলেই শোনা যায় শহরের কোলাহল পেরিয়ে, কিংবা জানলার ধারের যে গাছে বসা কোনো পাখি হয়তো কথা বলছে তাদের মতো করে। কান পাতলেই কিন্তু শোনা যায়। চোখের আলোয় ছায়াছবির গান কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। ওই যে আজকের মনের মতো গান, যে গানে রয়েছে

শুনলেন চোখের আলোয় ছায়াছবির গান, কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। মনের মতো গানে তাহলে আজ কথা। এখন যে গানটি শোনাব সেটি কিশোর কুমারের কণ্ঠে, সেই গান বন্ধুদের জন্য রইল।

কলঙ্কিনী ছায়া ছবির এই গান, গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের, সুর শ্যামল মিত্রের, গানটি গেয়েছেন কিশোর কুমার। এই যে কলঙ্কিনী ছায়া ছবির এই গানটি শুনছিলাম, কিছু কথা ছিল চোখে, সত্যি তো কথা কি শুধুই আমরা মুখে বলি? চোখের ভাষা যদি পড়া যায় তাহলে অনেক অনেক না বলা কথা কিন্তু আমরা শুনতে পাই, আমরা বুঝতে পারি। মানুষের ওই দুটি চোখ অনেক অনেক কথা কিন্তু বলে। মনের মতো গানে তো সেই সব গান আজকে শোনাচ্ছি যেখানে গানের কথায় রয়েছে কথা, কিন্তু ঘড়ি চোখ রাঙিয়ে বলছে হাতে খুব বেশি সময় নেই। তাই তাড়াতাড়ি আরেকটি গানে চলে যাই, এই গানও কিশোর কুমারের কণ্ঠে, মানসী ছায়া ছবি থেকে। গানের কথা মুকুল দত্তের আর সুর দিয়েছেন আর ডিপার্টমেন্ট।

সব কথা বলা গেল না। ঘড়ির কাঁটা বলছে আর হাতে সময় নেই, মনের মতো গান শেষ করার পালা। তাহলে আজ তবে এইটুকু থাক। লতা মঙ্গেশকর।

মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। আজকের রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন মোনালিসা সরকারের কণ্ঠে শ্যামা সঙ্গীত।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনলেন মোনালিসা সরকারের কণ্ঠে শ্যামা সঙ্গীত। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুখবিলাস বর্মা।

0: রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন প্রথমে শ্যামা সঙ্গীত, পরিবেশন করলেন মোনালিসা সরকার, তারপরে লোকগীতি পরিবেশন করলেন শিল্পী সুখবিলাস বর্মা।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর ২০২৬। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন মহানায়কের গল্প, সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

বন্ধুরা, চলে এসেছি মহানায়কের গল্প অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু হৈমন্তী। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব, তিনি এমন একজন মহানায়ক যার ছিল না তেমন কোনো প্রথাগত ডিগ্রি। চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটানোর পরও যিনি গোটা পৃথিবীকে আলোয় ভরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তিনি না থাকলে আজ হয়তো এই যে আমার সামনে মাইক্রোফোনটা রয়েছে সেটা চলতো না, আপনার আমার ঘরে জ্বলতো না আলো, মাথার উপর ঘুরতো না ফ্যান। হ্যাঁ বন্ধুরা, আজকের মহানায়কের গল্প বিদ্যুতের জনক মাইকেল ফ্যারাডেকে নিয়ে। মাইকেল ফ্যারাডে আজ থেকে দুদিন আগে 22শে সেপ্টেম্বর 1791 সালে তাঁর জন্ম, তাই মনে হল আজকের মহানায়কের গল্প তাঁকে নিয়েই হোক। মাইকেল ফ্যারাডে, যিনি একাধারে রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী, ওই যে বললাম প্রথাগত ডিগ্রি তার তেমন ছিল না, তাহলে কিভাবে হলেন তিনি এত বড় একজন?

বিজ্ঞানী যাকে বিদ্যুতের জনক বলা হয়, বলব সেই কথা। সময়টা ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক, সালটা 1805। লন্ডনের একটা ছোট্ট বই মাধাইয়ের দোকানে মাত্র 13 বছরের এক কিশোর কাজ করত। অভাবের সংসার, বাবা সামান্য একজন কামার, তাই স্কুলের গণ্ডি পেরোনোর আগেই ছেলেটিকে রুজি রুটির সন্ধানে বেরোতে হয়েছিল। সারাদিন পুরনো বইয়ের ছেঁড়া পাতা সেলাই করা আর চামড়ার মলাট পরানো, এই ছিল তার কাজ। কিন্তু সেই ছেলেটি আর পাঁচজনের থেকে বোধহয় অনেকটাই আলাদা ছিল, কারণ সে তো শুধুই বই বাঁধাই করত না, বাঁধাই করার ফাঁকে ফাঁকে সেই সব বই সে পড়ত। এমন করেই তার হাতে চলে এলো নানান বিজ্ঞানের বইও, এবং সেই সব পড়তে পড়তে তখন বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি নিয়ে একটা প্রবন্ধ পড়ে ছেলেটির যেন চোখ খুলে গেল। কে এই ছেলেটি? আজকের মহানায়কের গল্প, যাকে নিয়ে হচ্ছে মাইকেল ফ্যারাডে। তো তখন থেকেই তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন, ওই কিশোর বেলা থেকেই, যে তিনি বিজ্ঞান নিয়ে কাজ করবেন। বই মাধাইয়ের দোকানে বই পড়তে পড়তে, কাজের ফাঁকে ফাঁকে বই পড়তে পড়তে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন। আর স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? কিন্তু কজন আর তাকে সত্যি করতে পারে, এইভাবে সার্থক করতে পারে বলুন তো? মাইকেল ফ্যারাডের বয়স তখন মাত্র 20। একদিন দোকানের এক খদ্দের তার বিজ্ঞানের প্রতি এই যে আগ্রহ, সেটা দেখে অত্যন্ত খুশি হন, এবং তখন তিনি মাইকেল ফ্যারাডেকে একটা টিকিট উপহার দিলেন। কিসের টিকিট? টিকিটটা ছিল রয়্যাল ইনস্টিটিউশনে সেকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভির বক্তৃতা শোনার সুযোগ। এবং টিকিট নিয়ে যখন ফ্যারাডে পৌঁছে গেলেন সেই রয়্যাল ইনস্টিটিউশনে, এবং সেখানে তিনি যখন সামনে পেলেন হামফ্রে ডেভিকে, তার বক্তৃতা শুনে মাইকেল কি করলেন জানেন? তিনি ডেভির বলা প্রত্যেকটি শব্দ যত্ন করে লিখে নিলেন নিজের খাতার পাতায়, এবং তারপর তিনি সেখানেই থামলেন না। 300 পাতার সেই নোটবুকটি তিনি নিজে হাতে চামড়ায় সুন্দর করে বাঁধিয়ে তৈরি করে ফেললেন অনেকটা বইয়ের মতো, এবং তারপর তিনি সেটা পাঠিয়ে দিলেন সোজা বিজ্ঞানী হামফ্রে ডেভির কাছে, ভাবুন। আর তার সঙ্গে পাঠালেন একটা চিঠি, আর চিঠিতে লেখা ছিল, আমি আপনার ল্যাবরেটরিতে কাজ করতে চাই। হামফ্রে ডেভি তো প্রথমে এটা খুব একটা গুরুত্বই দেননি, তিনি ভাবছিলেন যে বিজ্ঞানের রাস্তা, এরম একটা ছেলে চাইছে আসতে, এবং তিনি তখন সোজাসুজি বলেই দিলেন যে বিজ্ঞানের পথে কিন্তু বিশেষ টাকা কড়ি নেই, বরং হাড় ভাঙা খাটুনি রয়েছে। কিন্তু মাইকেল তো নাছোড়বান্দা, শেষমেশ ল্যাবরেটরির বোতল ধোয়া আর মেঝে মোছার কাজের বিনিময়ে তিনি ওই বিজ্ঞানের মন্দিরে যেন ঢোকার ছাড়পত্র পেয়ে গেলেন। সেই গরিব, সেই বই মাধাইকারী যুবক এইভাবেই

পৌঁছে গিয়েছিলেন সেই বিখ্যাত ল্যাবরেটরিতে। এবং তারপর কেটে গেছে অনেক অনেকগুলো বছর। হামফ্রে ডেভি যখন মারা যান তখন ফ্যারাডে নিজেই একজন বিজ্ঞানী। সালটা 1831। ফ্যারাডে এমন একটা জিনিস আবিষ্কারের নেশায় মেতেছেন তখন যা গোটা মানব ইতিহাস বদলে দেবে। তিনি বিশ্বাস করতেন চুম্বকের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা সম্ভব, এবং দিনের পর দিন রাতের পর রাত এই নিয়ে তিনি প্রচুর পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন একদিন চরম হতাশার মুহূর্তে তিনি তামার তারের একটা কুণ্ডলীর ভেতর দিয়ে একটা চুম্বককে জোরে পার করে দিলেন এপাশ থেকে ওপারে। আর ঠিক তখনই ঘটল যেন একটা ম্যাজিক। ল্যাবরেটরিতে রাখা গ্যালভানোমিটারের কাঁটাটি নড়ে উঠল। তার মানে হল ওই যে তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ব্যাস আর কি। এইভাবে আমরা পেয়ে গেলাম এমন একটি জিনিসের আবিষ্কার হয়ে গেল যা দিয়ে আজকের বর্তমান যুগে আমরা সব কাজ করি। আপনারা হয়তো ভাবছেন যে এতে কি বা এমন বড় ঘটনা ঘটল, এটা তো মাত্র একটা আবিষ্কার, একটা তড়িৎ চুম্বকীয় আবেশ যে হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে হয়, সেটির শুধুই আবিষ্কার হলো, তো তাতে কি হলো? কিন্তু ভেবে দেখুন, এই যে পৃথিবীর সমস্ত জেনারেটর, ইলেকট্রনিক মোটর, ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে কলকারখানার যে বিশাল সব যন্ত্রপাতি, এত কিছু আধুনিক বৈদ্যুতিক যুগের চাবিকাঠিটা কিন্তু সেদিন ফ্যারাডে একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন, তাই না? মাইকেল ফ্যারাডের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বিজ্ঞানী হিসেবে নয়, তিনি একজন মহান মানুষ ছিলেন। কিন্তু যখন তার নাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল তখন ব্রিটিশ সরকার তাকে নাইটহুড বা স্যার উপাধি দিতে চেয়েছিল, কিন্তু রয়্যাল সোসাইটির সভাপতি হওয়ার সম্ভাবনাও তিনি ফিরিয়ে দিলেন, সব কিছু ফিরিয়ে দিলেন। তিনি বললেন, আমি শেষ দিন পর্যন্ত একজন সাধারণ মাইকেল ফ্যারাডেই থাকতে চাই। এমনকি যুদ্ধের জন্য যখন তাকে রাসায়নিক সব অস্ত্র বানানোর প্রস্তাব দেওয়া হল, তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করলেন, কারণ তিনি জানতেন বিজ্ঞানের কাজ পৃথিবীকে ধ্বংস করা তো নয়, তাকে মানুষের বসবাসের যোগ্য করে তোলা। জানেন কি, অ্যালবার্ট আইনস্টাইনের যে স্টাডি রুম ছিল সেখানে কাদের ছবি ছিল? অ্যালবার্ট আইনস্টাইনের স্টাডি রুমে আইজাক নিউটন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তাদের ছবির পাশাপাশি রাখা ছিল মাইকেল ফ্যারাডের ছবিটিও। ভাবুন, এমন একজন মানুষ, তার সেইভাবে ছোটবেলা থেকে বিশাল পড়াশোনা শেখার সুযোগটি পর্যন্ত হয়নি, প্রথাগত ডিগ্রি ছিল না, চরম দারিদ্র, এসবের মধ্যে জীবন কাটাতে ওই ছোট্ট বয়সে, মাত্র 13 বছর বয়সে তিনি কাজ শুরু করেছিলেন একটা ছোট্ট পুরনো বইয়ের দোকানে, যেখানে বই বাঁধাই করতে হবে, ছেঁড়া পাতা জুড়ে দিতে হবে, মলাট পড়াতে হবে। সেখান থেকে তিনি কিন্তু তার জীবনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটি খুঁজে পেয়েছিলেন। সত্যি তো, মানুষ যদি চায় সে যে কোন শিখরে পৌঁছতে পারে, তখন বোধহয় কোনো বাধাই আর

বাধা থাকে না। আর ভাবুন, সুযোগ, সুযোগ কিন্তু থাকে। ওই যে বইয়ের যে দোকান, সেখানে যে পাহাড় প্রমাণ বই, সেই বই থেকেই তো সুযোগ নিয়েছিল ছোট্ট ছেলেটা, পড়তে শুরু করেছিল। আর তাই তো সে একদিন হয়ে গেল বিশ্ববিখ্যাত, আমাদের প্রত্যেকের পরম শ্রদ্ধেয় মাইকেল ফ্যারাডে। তাকে নিয়েই ছিল আজকের মহানায়কের গল্প। কিন্তু ঘড়ির কাঁটা বলছে আর তো সময় নেই। আজকের এই মহানায়কের গল্প শেষ করতে হবে। বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো, যখনই আমরা অন্ধকার ঘরে আমাদের ঘরের আলোটি জ্বালাতে সুইচটা অন করব, তখন একবার নিশ্চয়ই মনে মনে ধন্যবাদ জানাবো এই মানুষটিকে, মাইকেল ফ্যারাডে।

এতক্ষণ শুনলেন মহানায়কের গল্প, সঙ্গে ছিলাম আমি হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী গৌরব চৌধুরী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

আজকের রম্যগীতের প্রথম গান অরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানের কথা শান্তিময় কারফরমার, সুর দিয়েছেন অশোকনাথ দে।

শুনছেন রম্যগীতি। এবারে নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী সেন।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারে ভূপেন হাজারিকার কণ্ঠে গান, গানের কথা মিল্টু মুখোপাধ্যায়ের, সুর দিয়েছেন শিল্পী নিজে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কানের কথা ও সুর শিল্পীর

ও সুর শিল্পী নিজের। এবারে বনশ্রী সেনগুপ্ত, গানের কথা মধু গুপ্তর, সুর ভি বালসারা।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। আজকের রম্যগীতির শেষ গান মানুষ মুখোপাধ্যায়ের কণ্ঠে, গানের কথা গৌরী প্রসন্ন মজুমদারের, সুর শিল্পীর নিজের।

এতক্ষণ শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা। সঙ্গে থাকবেন ওয়েন রিলা কোনার।

স্টুডিওতে বসে ভাবি কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, ভাবতে ভাবতে ফাইনালি বারোটা বেজে গেছে। হ্যাঁ, মানে ঘড়িতে ঘড়িতে, আর ঘড়িতে দুপুর বারোটা মানেই সকালবেলার তাড়াহুড়োটা একটুখানি কমে এসেছে, আবার দুপুরের যে খাওয়া দাওয়ার ব্যস্ততা সেটাও পুরোপুরি শুরু হয়নি। কেউ রেডিও শুনতে শুনতেই রান্নাঘরে হয়তো শেষবারের মতো হাঁড়ির ঢাকনাটা খুলে দেখছ আর একটু ফুটবে কিনা চালটা, আবার কেউ অফিসে কাজ করতে করতে অধীর আগ্রহে লাঞ্চ টাইমের অপেক্ষা করছো, তাই জানো যে বাড়ি থেকে আজকে একটু স্পেশাল লাঞ্চ এসছে টিফিন বক্সে করে, তাই তো? আবার কেউ হয়তো দোকান বাজার সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছো আর ফিরতে ফিরতে খুঁজছো গলির মোড়ে সেই চেনা ডাবওয়ালাকে,

আবার কারো হয়তো ডাবের জলে হয় না, এই মাঝ দুপুরেও তার চাই এক কাপ গরম ধোঁয়া ওঠা চা। আবার কেউ হয়তো এই মাত্র চাটা খেয়ে হাতে স্টিয়ারিং ধরেছ, প্যাসেঞ্জারকে পৌঁছে দিচ্ছ তার নির্দিষ্ট গন্তব্যে, তার পাশেই কান পেতেছ রেডিওতে, আর সেই রেডিওর ভিতর দিয়েই তোমার কাছে পৌঁছে যাচ্ছি আমি, তোমার যুববাণীর বন্ধু। আর যারা এই মুহূর্তে আমাকে শুনতে পারছো, তারা নিশ্চয়ই এতক্ষণে ভাবতে শুরু করে দিয়েছো যে আজ অল্প অল্প গল্প কথায় শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ছোট্ট আড্ডায় আজ কী নিয়ে গল্প হবে, তাই তো? আজকে ভাবছিলাম এমন একটা জিনিস নিয়ে গল্প করি যেটা আমাদের প্রত্যেকের খুব চেনা, কাপড়। না মানে ঠিক কাপড় নিয়ে নয়, কাপড়ের ওপর কারুকার্য। কীরকম কারুকার্য সেই গল্প তো পরে আসবই, তবে ভাবছিলাম বিষয়টাকে এমনই রাখি যে আমরা তো বিভিন্ন ধরনের কাপড় দেখি, বেশিরভাগই দেখি রঙিন, বিভিন্ন নকশা, বিভিন্ন ফুল পাতা, বিভিন্ন রকম আলপনা, কলকাপ, বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো কাপড়, যেগুলো আমাদের এক ঝলকে দেখলেই মন ভালো করে দেয়। আর এখন তো পুজোর শপিং শুরু হয়েই গিয়েছে, আমরা বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের কাপড় চারিদিকে দেখতে পাচ্ছি। আর এই কাপড়টাকে এমন একটা শিল্পরীতি আছে, এই কাপড়টাকে এমন সুন্দরভাবে সাজানো যায় সেই শিল্পরীতির মাধ্যমে, মানে সেই শিল্পের জাদুতে যেন একটা সাধারণ কাপড় হয়ে ওঠে একটা জীবন্ত ক্যানভাস। সত্যি কাপড়ের উপর সুন্দর ছবি, সুন্দর ডিজাইন নিয়ে আমরা কত কিছু বলি, এই শাড়িটা সুন্দর, অমুক শাড়িটা বেশ ইউনিক, এইটা ট্র্যাডিশনাল আর ওটা ধরো একটু মডার্ন, আবার এই পাঞ্জাবিটা একটু কাজ বেশ ভালো, ওই কুশনটার নকশাটা কি চমৎকার। কিন্তু এই যে নকশা বা এই ছবি, এইগুলো কিভাবে তৈরি হলো, শিল্পী কিভাবে এত সূক্ষ্ম কাজ ফুটিয়ে তুললেন, কি এই শিল্পের গল্প, সেটা নিয়েই আমরা কতখানি ভাবি। যদি ভাবি দেখবে কত অজানা গল্পের সন্ধান আমরা পেয়ে যাচ্ছি। এই যেমন ধরো একটা সাদা কাপড়ের দিকে তাকিয়ে তোমাকে যদি কেউ বলে যে এই কাপড়টাতে একটা সুন্দর ছবি আঁকা যায়, কি বলো তুমি কি ভাববে, সঙ্গে সঙ্গেই তোমার মাথায় কি আসবে? প্রথমেই আসবে যে তাহলে রং তুলি দিয়ে আঁকা যাক। কিন্তু ধরো তোমার বলার আগেই শিল্পী আঁকতে শুরু করে দিলেন, আর কিভাবে আঁকছেন তুমি দেখলে যে শিল্পী তুলি ছাড়াই কাপড়ের উপর আঁকছেন, রং তৈরি হচ্ছে তেল দিয়ে, কাপড়ের উপর ফুটে উঠছে অনন্য সব ছবি, আর এই যে তুলি ছাড়া কী করে আঁকছেন, সব কিছুর মূলে শিল্পীর হাত আর তার হাতে থাকা একটা সরু ধাতব কাঠি, মানে স্টাইলাস জাতীয় একটা কাঠি। তাহলে অবাক তো তুমি হবে, তবে আমি তোমাকে আজ জানিয়ে রাখি তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে যে শিল্পরীতিতে শিল্পী সেই ছবিটা আঁকছেন সেই আশ্চর্য সুন্দর শিল্পরীতির নাম রঙ্গান, বা অঞ্চলভেদে রঙ্গান বা রোগান। আজ আকাশবাণী মৈত্রীর অল্প অল্প গল্প কথার আসরে আমি তোমার যুববাণীর বন্ধু ইন্দ্রিলা তোমার সঙ্গে এই শিল্প নিয়েই একটু গল্প জমাবো, জানবো এই শিল্পের নানা জানা অজানা কথা। তাহলে কি ছিল এই শিল্পের জন্মের গল্প, মানে একেবারে উৎপত্তির গল্প, গোড়ার গল্প, সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে একটু দূরে পাড়ি দিতে হবে বন্ধু, চলে যেতে হবে গুজরাটের কচ্ছ অঞ্চলে। চলো তাহলে একটা সুন্দর গান শুনতে শুনতে আমাদের যাত্রা শুরু করা যাক। গানের ওপারে দেখা হবে কোথায়, গুজরাটে, ঠিক ধরেছ। হাইওয়ে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শিল্পী অনুপম রায়ের কণ্ঠে তোমার জন্য রাখতে চলেছি এই সুন্দর গানটা, সূর্য রঙিন। চলো দেখা হচ্ছে গুজরাটে।

বেশ, জমজমাট একটা গান শুনে একেবারে পৌঁছে গেলাম গুজরাটে। গুজরাটের কোথায়? গুজরাটের কচ্ছে। আর কচ্ছ বললেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে বলতো বন্ধু? সাদা লবণের প্রান্তর, মরুভূমির মতো বিস্তীর্ণ ভূদৃশ্য, আর তার মাঝখানে রঙিন পোশাক আর নানা রঙের নানা ধরনের লোকশিল্প। এই কচ্ছেরই একটা গ্রাম হল নিরোনা, আর রঙ্গান শিল্পের সঙ্গে এই নিরোনা গ্রামের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। নিশ্চয়ই তুমি ভাবছো যে তাহলে রঙ্গানের জন্মস্থান নিশ্চয়ই নিরোনা। না, রঙ্গানের আদি জন্মস্থান নিরোনা কিন্তু নয়। রঙ্গানের শিকড় খুঁজতে হলে আমাদের যেতে হবে আরও আরও দূরে। কত দূরে বলো তো? এই শিল্পের শিকড় খুঁজে পাওয়া যায় সুদূর ইরানে। ইরানের রোগান শিল্প, যা বাংলায় সাধারণত রঙ্গান শিল্প বা রোগান পেন্টিং নামে পরিচিত এখন, মূলত একটি প্রাচীন ঐতিহ্যবাহী বস্ত্রচিত্র শিল্প বা টেক্সটাইল আর্ট, যা পারস্য বা বর্তমান ইরান অঞ্চলে উদ্ভূত হয়েছিল। এবং ফার্সি শব্দ রোগান, এর অর্থ হচ্ছে চর্বি বা তেল। কেন বলো তো, এই রোগান মানে এই চর্বি বা তেলের সঙ্গে এর কী করে সম্পর্ক হলো, এই নামটা কেন হলো এরকম? আসলে এই বিশেষ শিল্পে ক্যাস্টর অয়েল বা রেডির তেল ব্যবহার করা হচ্ছে, এবং প্রাকৃতিক রং তার সঙ্গে মিশিয়ে কাপড়ের ওপর চমৎকার সব নকশা ফুটিয়ে তোলা হয়। আনুমানিক প্রায় 300 থেকে 400 বছর আগে কিংবা তারও পূর্বে পারস্যের গ্রামীণ কারিগরদের মাধ্যমে এই শিল্পের পথ চলা শুরু হয়েছিল। প্রাচীনকালে পারস্যের কারিগরেরা স্থানীয়ভাবে উৎপাদিত যে ক্যাস্টর অয়েল, সেই তেলকে দীর্ঘ সময় ধরে ফুটিয়ে ঘন এবং আঠালো করে তুলতেন। এরপর কি বলতো, এরপর তার সঙ্গে বিভিন্ন রকম প্রাকৃতিক বা উদ্ভিজ্জ যে রঞ্জকগুলো হয়, যাকে আমরা এখন চিনি যে ভেজিটেবল বা অর্গ্যানিক ডাই, সেগুলো মিশিয়ে এক ধরনের ঘন রঙিন পেস্ট তৈরি করা হতো। এবার লোহার তৈরি বিশেষ ধরনের সূক্ষ্ম একটা রড বা স্টাইলাস ব্যবহার করে এই আঠালো রঙিন পেস্টকে সুতো বা জালির মতো করে টেনে টেনে কাপড়ের ওপর বোনা হতো বা আঁকা হতো অত্যন্ত সূক্ষ্ম জ্যামিতিক এবং প্রাকৃতিক নকশা। যেমন ধরো, কখনো বিভিন্ন আমরা যে জ্যামিতিক আকারগুলো দেখি সেরকম, কখনো গোল, কখনো চৌকো, সেগুলোর মধ্যে আরও ঘোর প্যাঁচ, নানা রকম প্যাঁচ দিয়ে একটা এমন সুন্দর নকশা হতো যে পরে মনে হতো এত প্যাঁচ দেওয়া সার্থক। এত সুন্দর দৃশ্য হলে প্যাঁচ দেওয়া অবশ্যই সার্থক। তারপর

এই যে বললাম প্রাকৃতিক বিভিন্ন ছবি, যেমন ফুল, লতা পাতা ইত্যাদিও আঁকা হতো খুব সুন্দর উপায়ে। আনুমানিক প্রায় 300 বছর আগে পারস্য থেকে কিছু মুসলিম কারিগর এবং ব্যবসায়ী সিন্ধু অববাহিকা হয়ে গুজরাটের কচ্ছ অঞ্চলে এবং আফগানিস্তানে পাড়ি জমান। ব্যাস হয়ে গেল। কিভাবে এই শিল্পের বিদেশ ভ্রমণ হলো যেই, আর সেই মাত্রই ভারতের সঙ্গে বা আমাদের এইদিককার অঞ্চলের সঙ্গে পরিচয় হলো এই শিল্পের। তাদের মাধ্যমেই ওই যে কারিগরেরা বললাম ছড়িয়ে পড়েছিলেন, তাদের মাধ্যমে এই শিল্প পারস্য ছাড়িয়ে ভারতীয় উপমহাদেশে সেই সময়ের যুগে আর কি প্রবেশ করল। কালক্রমে এটা ইরানের মূল ভূখণ্ডে, মানে যেখানে জন্ম সেখানে কিছুটা স্তিমিত হয়ে পড়লেও অভিবাসী কারিগরদের হাত ধরে ভারতের কচ্ছের খাত্রি সম্প্রদায়ের মধ্যে অনন্য একটা শিল্প হিসেবে আজও পর্যন্ত টিকে রয়েছে। তারপর আর কি, তারপর রোঙান হয়ে গেল ঘরের লোক, কচ্ছের নিজস্ব কারুশিল্পের একটা পরিচিত নাম। আচ্ছা সে না হয় হলো, কিন্তু এই শিল্পের রঙের ব্যবহারটা অন্যান্য শিল্পের থেকে অনেকটা অন্যরকম কেন? কি এমন বিশেষত্ব আছে সেটুকু আমরা একটু তো জানলাম, কিন্তু আরেকটু ভালোভাবে জানতে চাইলে পুরো প্রসেসটা জানতে হবে, রং তৈরির ঘরে একেবারে ঢুকে পড়তে হবে। ভাবো একটা বড় পাত্রে রেড়ির তেল বা ক্যাস্টার অয়েল একদম টকবক করে ফুটছে, বেশ গরম হচ্ছে, আর রোঙানের রং তৈরির প্রথম স্টেপ হচ্ছে এই ফুটন্ত তেল। এই তেলকে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত করে তারপর ঠান্ডা জলের মধ্যে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় তেল থেকে তৈরি হয় ঘন আঠালো এক ধরনের পদার্থ। এবার তার সঙ্গে মেশানো হয় রঙের পিগমেন্ট, লাল, হলুদ, নীল, সবুজ। এভাবে তৈরি হয় রোঙানের সেই বিশেষ ঘন রং। অর্থাৎ রোঙানের কাজের শুরুটাই হচ্ছে বেশ আলাদাভাবে, মানে একদম চমকপ্রদভাবে, অনন্য উপায়ে। বোঝাই যাচ্ছে এই শিল্পের গল্পটা অন্যান্য শিল্পের থেকে বেশ আলাদা, বেশ টুইস্টে ভরা। তবে গল্প করতে করতে আমার একটা গানের কথাও বড্ড মনে পড়ছে। শুধুই কি গল্প করব, গানের ঝুলি করেছে, এতগুলো গান আনলাম শুনতে তো হবে। কোন গান মনে পড়ছে বলো তো? ঠিকই গেস করছো মোটামুটি। রং নিয়ে তৈরি গানগুলোর মধ্যে আমাদের অন্যতম প্রিয় যে গান, ঠিক সেই গানটা শিল্পী রূপম ইসলামের কণ্ঠে নীল রং ছিল ভীষণ প্রিয়।

গানের এপারে ফিরে এলাম আবারও গল্প নিয়ে। যেমনটা কথা বলছিলাম, তোমার সঙ্গে রয়েছি তোমার প্রিয় অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে, তোমার যুববাণীর বন্ধু আমি ঐন্দ্রিলা। আর কথা বলছিলাম রং গান শিল্প নিয়ে। এবার একটু একদম অন্দরমহলে যাওয়া যাক, শিল্পীর অন্দরমহলে। কিভাবে শিল্পী সৃষ্টি করছেন এই অপূর্ব সব কারুকার্য? শিল্পীর হাতে সরু ধাতব কাঠি, সামনে রাখা পরিষ্কার কাপড়, কাঠির ডগায় একটু রং নিয়ে কাপড়ের উপর টেনে দিলেন একটি রেখা, তারপর আরেকটি, তারপর আরেকটি। এইভাবে রেখা থেকে ফুল, ফুল থেকে পাতা, পাতা থেকে লতা, ধীরে ধীরে নকশা তৈরি হতে থাকল। এখানে মজার ব্যাপার কি জানো, এই যে রঙ্গান শিল্পে রঙটা কাপড়ের উপর বসে থাকে বেশ উঁচু হয়ে, মানে আঙুল দিয়ে ছুঁলে তার একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। আর নকশা তৈরির পদ্ধতিগুলো বেশ চমৎকার জানো, অনেক সময় কাপড়ের একদিকে নকশা তৈরি করে সেটাকে ভাঁজ করে অন্যদিকে সেই নকশার ছাপ বসিয়ে দেওয়া হয়, ফলে তৈরি হয় এক ধরনের সমমিত নকশা বা মিরার ইমেজ। একটা ছবির সামনে আয়নায় ধরলে যেমন হয় ঠিক সেরকম। শিল্পীকে অবশ্য এই কাজের সময় ভীষণ ভীষণ সাবধান থাকতে হয়, কারণ এই ঘন রং কোনোভাবে যদি ভুল বশত একটাও অন্য রেখা ভুল জায়গায় চলে যায় তাহলে সেটা ঠিক করে দেওয়া কিন্তু সহজ নয়। তাই এখানে হাতের নিপুণতার পাশাপাশি দরকার অভ্যাস, আর এই অভ্যাস একদিনে আসে না, আসে দীর্ঘদিনের সাধনার মাধ্যমে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, রঙ্গানের নকশায় প্রকৃতির উপস্থিতি খুব সুন্দরভাবে দেখা যায়। ফুল, পাতা, লতা, পাখি এসব তো আছেই, পাশাপাশি ফার্সি এবং ইসলামিক নকশার প্রভাবও রয়েছে। সবথেকে বেশি যে নকশাটা প্রচলিত সেটার নাম সবথেকে বেশি শোনা যায় সেটা হচ্ছে দ্য ট্রি অফ লাইফ, মানে জীবন বৃক্ষ। একটা গাছের নকশা যার চারপাশে ছড়িয়ে রয়েছে এক কোথাও ফুল, কোথাও লতা, কোথাও পাতা, কোথাও পাখি। এই নকশাটা আসলে শুধু দেখতে সুন্দর বলে জনপ্রিয় নয় জানো, এটার মধ্যে একটা প্রতীকী গল্প রয়েছে, ভাবনা রয়েছে, আছে জীবন বৃদ্ধি এবং ধারাবাহিকতার গল্প। আর একটা বিষয় এখানে বেশ লক্ষ্য করার মতো, রঙ্গান শিল্পের নকশাগুলো দেখলে বোঝা যায় শিল্পীরা তাঁদের চারপাশের প্রকৃতিকে কতখানি মন দিয়ে দেখেছেন। প্রকৃতি তাদের কাছে শুধু বাইরে থাকা কোনো দৃশ্য নয়, সেই প্রকৃতি উঠে এসেছে কাপড়ের উপর টুকরো টুকরো ছবি হয়ে। এইভাবেই একটা ছোট্ট কাপড়ের উপর তৈরি হচ্ছে একটা সম্পূর্ণ দৃশ্যপট। তবে জানো বন্ধু, একসময় রঙ্গান শিল্পের ব্যবহার ছিল মূলত পোশাক এবং গৃহস্থালীর নানা কাপড়ে, বিয়ের পোশাকেও এর ব্যাপক ব্যবহার দেখা যেত একসময়। পরে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার বদলেছে, এখন শাড়ি, কুর্তা, কুশন, টেবিল ক্লথ, দেওয়াল সাজানোর কাপড় সব জিনিসেই রঙ্গানের কাজ দেখা যাচ্ছে। তবে এই যে এত দূর আসা, মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়া, এই পথটা কিন্তু সবসময় মসৃণ ছিল না। মেশিনে তৈরি নকশা যখন দ্রুত এবং কম খরচে বাজারে আসতে শুরু করল, তখন হাতে তৈরি রঙ্গানের চাহিদা পড়ে গেল, অনেক কারিগর অন্য পেশায় চলে যেতে বাধ্য হলেন। কিন্তু হ্যাঁ, ব্যতিক্রম ছিল। নিরোনা গ্রামের কয়েকটি অঞ্চলে সেই প্রতিকূলতা পেরিয়ে কয়েকটি পরিবার এগিয়ে এলেন এই কাজটাকে চালিয়ে যাওয়ার জন্য। তাদের হাতে এই রঙ্গানের ঐতিহ্যটা টিকে থাকল, বেঁচে থাকল পরম্পরা দিয়ে ধরে রাখা ইতিহাস। আসলে এই শিল্প হচ্ছে শিল্পীর প্রাণ জানো তো বন্ধু। দেওয়ালে পিঠ ঠেকে না গেলে শিল্পী কি কখনো তার শিল্পকে হৃদয় থেকে মুছে ফেলতে পারেন? পারেন না। তাই বহু প্রতিকূলতার মাঝেও কিছু শিল্পী গেয়ে উঠলেন, তোমায় হৃদমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না। শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য, তারপর আবারও ফিরে আসব গল্পে।

সত্যি কিছু কিছু জিনিস বোধহয় শুধু কৌশল দিয়ে শেখা যায় না, বা বই পড়েও শেখা যায় না, হৃদয় দিয়ে শিখতে হয়, হৃদমাঝারে রাখতে জানতে হয়। রঙ্গানের মধ্যে ওই সুন্দর বিষয়টা খুব খুব ভাবে রয়েছে জানো তো, মানে চোখে পড়ার মতো। দেখবে এই যে এই ধরনের শিল্প যেগুলো লোকশিল্প, সেই সমস্ত শিল্পে কৌশল আসলে লিখে শেখানো যায় না বা চট করে দেখে নিয়েও শেখা যায় না। একজন শিল্পী কাজ করতে করতে দেখছেন তার পূর্বসূরি কী করছেন, কীভাবে তুলি টানছেন, তারপর নিজে চেষ্টা করছেন, ভুল করছেন, আবার চেষ্টা করছেন, আবার ভুল করছেন, আবার চেষ্টা করছেন। এইভাবে হাতের মধ্যে কৌশলটা চলে আসে, আর এই সাধনা এই ধৈর্য তখনই সম্ভব যখন হৃদয় দিয়ে কেউ সেই কাজ করতে চায়। অর্থাৎ একটা নকশা শুধু নয় বা একটা ইতিহাস নয়, একটা কাজের পদ্ধতি, তার সম্পূর্ণ প্রসেসটাও উত্তরাধিকার হিসেবে এগিয়ে আসছে। আজ রঙ্গান শিল্প কচ্ছের বাইরেও পরিচিত, দেশ বিদেশের মানুষ কচ্ছ ভ্রমণে গিয়ে এই কাজ দেখছেন, সংগ্রহ করছেন, আর কচ্ছের এই কারুশিল্পের সঙ্গে অঞ্চলের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতিও দেওয়া হয়েছে। কচ্ছ রোগান ক্রাফট বা জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি পেয়েছে এই রোগান শিল্প। শুধুমাত্র কচ্ছকে কেন্দ্র করে যে শিল্প গোষ্ঠীটা রয়েছে তাদেরকে উৎসর্গ করেই দেওয়া এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এই স্বীকৃতির ফলে কি হচ্ছে, রোগানের যে ভৌগোলিক পরিচয় সেটা আরও স্পষ্ট হচ্ছে, এই শিল্পের সঙ্গে যে কচ্ছের কতটা গভীর সম্পর্ক সেটা আরও সামনে আসছে। কিন্তু জানো আমার কাছে রোগানের গল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটা? ওই যে স্টাইলেসের মতো সরু কাঠিটা, ঠিক ওইটা। এত আধুনিক সময়ে আমরা কত রকমের যন্ত্রপাতি ব্যবহার করি বলো, একটা ডিজাইন তৈরি করতে কম্পিউটার আছে, প্রিন্টার আছে, মেশিন আছে, কত বড় বড় ফ্যাক্টরি আছে, আর সেখানে একজন মানুষ বসে আছেন হাতে একটা ছোট্ট কাঠি আর রং নিয়ে, কাঠির ডগায় সামান্য রং নিয়ে নিজের চোখের মাপ আর হাতের নিয়ন্ত্রণ দিয়ে ধীরে ধীরে একটা নকশা তৈরি করছেন, পরম ধৈর্য নিয়ে, পরম ভালোবাসা দিয়ে, একটু একটু করে। আসলে সময়টা এখানে যেন কাজেরই একটা উপকরণ, আর সেই কারণেই রঙ্গান শুধুমাত্র একটা কারিগরি প্রক্রিয়া নয়, এটা একটা সাধনা। যে সময় আমরা অনেক কিছু করে ফেলি, কয়েক মিনিটেই অনেকগুলো ছবি বানিয়ে ফেলি, আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন সেই রকম টেকনোলজিতে, সেই রকম প্রযুক্তির যুগে আমরা চলে এসেছি, সেই সময়ে দাঁড়িয়ে একটা নকশার জন্য, একটা কাপড়ের ওপর একটা ছবি ফুটিয়ে তোলার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এই অভ্যাসটাই হয়তো রঙ্গান শিল্পকে এতটা আলাদা করে। কারণ শিল্পীর ভক্তি, শিল্পীর ভালোবাসা সেই শিল্পের মধ্যে মিশে থাকে। তবে এই শিল্পকে শুধু অতীতের জিনিস হিসেবে দেখলে ভুল হবে, আজকের শিল্পীরা পুরনো নকশার পাশাপাশি নতুন পোশাক, নতুন সামগ্রী, নতুন ধরনের প্রযুক্তি ব্যবহারে এগিয়ে

আর আজ কোথাও না কোথাও যদি পুজো শপিং করতে গিয়ে সুন্দর একখানা কাজ করা হাতে তৈরি করা বিশেষ করে কোনো কাপড় যদি দেখতে পাও, তাহলে একটু ঘেঁটে দেখো না সেই শিল্পের পিছনে কী কী অজানা সুন্দর গল্প লুকিয়ে রয়েছে। হয়তো লুকিয়ে রয়েছে কোনো শিল্পীর অগাধ স্বপ্ন। সেই স্বপ্নের গান দিয়ে শেষ করব আজকের এই আড্ডা। ভালো থেকো।

যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা এই পর্যন্তই। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলা কোনার। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমেই থাকবে সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারে শ্রাবণী সেন ও সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে দ্বৈত কণ্ঠে এই গান।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এখন যে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, তার শেষ দুটি গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক দুই বলে চার। আজকের নাটক দুই বলে চার, কাহিনী মানব চক্রবর্তী, বেতার নাট্যরূপ সত্য বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। দুই বলে চার।

0: কোথায় গেলে? ঝাড়া আধ ঘন্টা ধরে আর চা চাইছি, এক কাপ চা করতে কত সময় লাগে?
1: বললাম তো দিচ্ছি।
2: চিনি ছিল না, বাচ্চুকে দোকানে পাঠিয়েছিলাম চিনি নিয়ে, এই সব এসে চৌকাঠ ফিরল। হ্যাঁ বাবা, জল ফুটছে। কই দাও, টাকা দাও। কাল সকালে সূর্যি উঠতে না উঠতে সবাইকে উপর হস্ত করতে হবে।
0: টাকা নেই? টাকা নেই মানে মাইনে হওয়ার কথা ছিল, আজ হলো না।
1: ভর সন্ধেবেলায় আবার কি অলক্ষণে কথা!
0: যা সত্যি তাই বললাম। অনেকদিন থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল যে কারখানার অবস্থা ভালো নয়, লোকসানের বোঝায় কারখানা গলা পর্যন্ত ডুবে গেছে। সরকার আর লোকসানের বোঝা বাড়াতে রাজি নয়।
2: যারা মাস মাইনে চাকুরে তাদের সংসারের চাকা দোকানের ধার বাকির খেরোর খাতায় বাঁধা থাকে, তারা সময় মতো মাইনা না পেলে কি করবে শুনি?
0: হ্যাঁ, সেই কথাটাই তো বিশ্বায়নকে জিজ্ঞেস করছে সবাই, কিন্তু সঠিক জবাব জানে ওই একমাত্র বিশ্বায়ন নিজে।
2: কাকে কাকে জিজ্ঞেস করব?
0: বিশ্বায়নকে, সেই সব কলকাটি নাড়ছে বুঝলে, তাকে চোখে দেখা যায় না, তবে নেতারা বলছে যে তার ইশারায় এখন গোটা দুনিয়ার উত্থান পতন হচ্ছে।
1: বাজি বকনা তো
2: সে হুজুগ হুল্লোড়, আমাদের এখানে সবই হচ্ছে যেমন আগে হচ্ছিল। সিনেমা, থিয়েটার, খেলাধুলো, মিছিল, জন্মদিন, মৃত্যুদিন সবই, শুধু তোমাদের কারখানায় মাইনে হয় না।
0: ছবি, এইটাই হলো কথা, বুঝছো? এইটাই কথা। শিল্প রুগ্ন হলেও মানুষের মন রুগ্ন হয় না, এখানে তো ওই যন্ত্রের সঙ্গে যন্ত্রের তফাৎ। তবে আমি মোটামুটি যতটা বুঝতে পেরেছি বুঝছো, তাতে বলতে পারি যে সরকার আর টাকা লগ্নি করবে না।
2: তোমাদের নেতারা এসব আটকাতে পারছে না?
0: বিশ্বায়নকে আটকে দেওয়ার ক্ষমতা বা যুক্তি কোনোটাই আমাদের নেই। যন্ত্রপাতির উন্নতি আরে হুহু করে বাড়তে বাড়তে এমন

0: জায়গায় পৌঁছে গেছে যে গোটা দুনিয়া অনেক ছোট হয়ে গেছে, এখানেই চোখ কান বুঝে আমাদের থাকতে হবে, বুঝলে? প্রতি মাসে এই ছেলে মেয়েদের স্কুলের মাইনে দিতেই তো বেরিয়ে যায় 1000।
1: ওদের স্কুলের মাইনে বাকি পড়েছে, ওদের পড়াশোনা কি তবে বন্ধ হয়ে যাবে?
0: ইলার ফাইনাল পরীক্ষার সামনে, বকেয়া মাইনে, পরীক্ষার ফি ইত্যাদি নিয়ে 1300 টাকা দিতে হবে এখন।
1: কথায় বলে না, ছেলের চেয়ে ছেলের ঘুনসি বড়। তোমারও হয়েছে তাই, ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না, দুম করে মেয়েকে ভর্তি করে দিলে কিনা নামজাদা স্কুলে। সেখানকার নানা রকম ফৈজিয়ত, পোশাক হবে একরকম, কোমরের বেল্ট একরকম, মোজা জুতো একরকম।
0: আরে সেটা তো বাপ হয়ে ভালো ভেবেই করেছিলাম, আজকের উপযুক্ত হবে, মুখে ইংরেজির খই ফুটবে, মনের মতো বেশ পাত্র জুটবে।
1: বলি, তার রেস তো আছে তোমার?
0: তার জন্য উদয়াস্ত পরিশ্রম করিনি, হ্যাঁ দিনকে তো রাত করে দিয়েছি, 8 ঘন্টার পরেও ওভারটাইম করেছি, আবার 2 পয়সা বেশি পাওয়ার জন্য নাইট শিফট করেছি, হ্যাঁ প্রোডাকশন বোনাস, ওভারটাইম অ্যালাওয়েন্স এবং মাস মাইনে সব মিলিয়ে প্রতিটি পাই পয়সা মিটিয়েছি, মেটাইনি?
1: কিন্তু টাকা তো 1 পয়সাও জমেনি, সদ ব্যবহার হয়েছে মাত্র। কিন্তু 2 পয়সা জমলে এই রকম বিপদ আপদে আমাদের মাথাটা সোজা থাকতো।
0: ভুল করছো ছবি, ভুল করছো, টাকা কিন্তু জমতো। হ্যাঁ 2 বছর আগে তোমার যেমন বড় অপারেশন হলো, কোম্পানি তার অনেকটা খরচ দিয়েছে আইন মাফিক, মানে যতটা আমার প্রাপ্য, কিন্তু আমারও দেনা কম হয়নি সে সময়।
1: তোমার এমন হাল কই? পাশের বাড়ি হরিহর বাবু তো দেখি দিব্যি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন।
0: হরিহরের ব্যাপার আলাদা গো, হরিহরের কাটোয়ায় বাড়ি, জমি জিরে তাছে দেশে, হ্যাঁ কালকেই তো বাসের ছাদে 1 বস্তা চাল আর 3 ভর্তি আকারে ক্ষেতের ডাল নিয়ে এলো, বিশুর তেলে ভাজার দোকানে দাঁড়িয়ে গপ্প করছিল।
2: আমরা ছেন্নমূল নই, শেখর পোতা আছে কাটোয়ায়, একেবারে সরেশ জমিতে ঠেক চলে যাবে। কারখানা বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু মা ধরিত্রী তা কখনো করেন না। দরকারে 2.5 বিঘে নানি জমি না হয় বেচেই দেব।
0: ঠিকই বলেছে হরিহর, আমাদের ওই ছিন্ন হয়ে যাওয়া মূল, আর কখনো হয়তো কোথাও পাকা শিকড়ের ভূমিকার দায়িত্ব পালন করতে পারবে না। আমরা তো এই বাংলা উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে হাজির হয়েছিলাম রানাঘাটের ক্যাম্পে।
1: 5-5টা বছর?
0: হ্যাঁ সে 5 বছর। তারপর তো সেই উল্টোডাঙার বস্তি।
1: হ্যাঁ সে এক নরক যন্ত্রণা,
0: এইভাবে বার বার এই ভেড়া ছাগলের পালের মতো জায়গা বদল করতে করতে দক্ষিণ বাংলার এই শহরে এই কারখানাতে চাকরি। একে হয়তো থিতু হওয়া তুমি বলতে পারো, কিন্তু শিকড় চারানো বলে না।

0: এই চটের থলি হাতে চললে কোথায়?
1: যাচ্ছি এই বাঁধা মুদি শ্যামাপদর দোকানে, যতই গালমন্দ করুক আর তো কোনো গতি নেই রে ভাই।
0: চলো আমিও তো ওইদিকে যাব।
1: চলো।
2: এই যে পুলিন বাবু, আমার কি সৌভাগ্য, বলি টাকা এনেছেন?
1: হ্যাঁ ভাই শ্যামাপদ বলছি, দিচ্ছি ভাই দিচ্ছি। আমি বলছি এই যে এই জিনিসগুলো না, এই যে এক এক, আচ্ছা ঠিক আছে, এই মালগুলো দাও তো, মানে এই ফর্দ, হ্যাঁ আর এই না ধর,
2: আরে ফর্দ এই টাকাটা দেখি, টাকা দেখি, 100, 200, 300, 400, 500, 2500 টাকা বাকি নিয়ে নেন, মাত্র 500.5।
0: আরে বাবা উনি কি তোমার টাকা মেরে দিচ্ছেন?
2: শোনো,
0: এই কোম্পানির মাইনে হচ্ছে না তো, মানুষের অবস্থা চোখে দেখা যায় না, তবে তার মধ্যে উনি যোগাযন্ত্র করে এদিক ওদিক থেকে যাও।

0: ছদ্মমতো দিচ্ছেন তো? দাও দাও
1: অঙ্কুর
0: না করো না। দেখো শ্যামাপদ, মানুষটাই যদি না বাঁচে তো তোমার টাকা কিভাবে আদায় হবে শুনি?
1: আরে বুঝলাম বুঝলাম হরিহর বাবু, সব কথা আমি বুঝলাম। বলি আমার চলবে কোথেকে? আমি কি ঘর থেকে টাকা এনে দোকান চালাবো? আপনার টাকা দিলে তবেই তো ওই আরোদ্দাকে টাকা দেব, হ্যাঁ তবেই তো দোকান থেকে মাল দেবে, এই তো সব কথা।
0: বুঝলাম সবই বুঝলাম, দাও দাও দাও। উনি যা চাইছেন সবটা না হোক, অন্তত তুমি এই কিছুটা দাও।
1: ব্যাপার
0: চলুক,
1: আমি দিতে পারবো না হরিহর বাবু। বলছেন বড় মুখ করে দিচ্ছি দিচ্ছি, কিন্তু এবারের মতো দিচ্ছি, তবে পরের বার আর কিন্তু আমি দিতে পারবো না দাদা, আগেই আমি বলে দিচ্ছি।
0: ঠিক আছে
1: সব কথা,
0: ঠিক আছে। আরে বাবা ঠিক আছে, তুমি দাও তো এখন।
2: এই শ্যামাপদ ভাই, এই আমি মানে তুমি এইটা এইগুলো ওজন করে রাখো, আমি আমি এক্ষুনি মানে আধ ঘন্টার মধ্যে আমি আসব।
3: কি হলো, মুদির দোকানে গেলে না? বললাম যে ঘরে কিছুই নেই।
2: সেখান থেকেই তো আসছি, পাঁচজনের সামনে যা হেনস্তা হলো না আজ।
3: তা মালপত্র কোথায়? থলি নিয়ে বেরুলে আর খালি হাতে ফিরলে?
2: আরে যাবো যাবো আবার যাবো।
3: তা এলে আবার যাবে?
2: হ্যাঁ আবার যাবো। মানে এলাম ছবি মানে তোমার তোমার বালা জোড়া নিতে।
3: বিয়ের গয়না?
2: আরে সোজা কথাটা বোঝো না কেন? হ্যাঁ সোনা যদি দুঃসময়ে কাজেই না লাগে তাহলে সে সোনা সোনাই নয়।
3: তা ঠিক, কত দিবে বলো তো?
2: ওজন না করে কি করে বলবে বলো? তবে তবে কি যেন আন্দাজে মনে হয় যে 6-7 হাজারের মতন হবে।
3: দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি।
2: নিয়ে এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি এসো। বিয়ের গয়না আমি কি আর বুঝি না কি করবো।
3: এই নাও, সোনার জিনিস সাবধানে যেও কিন্তু।
2: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও বাবা, হাত হাত দুটো যেন ছিঁড়ে পড়ছে। ও কে,
4: কি ব্যাপার,
2: কি কি ব্যাপার,
4: অত ভারী ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে সাইকেল কোথায়?
2: ওকে ও ও ও বিশ্বনাথ।
4: হ্যাঁ
2: এই এই এই মুদির দোকান থেকে আসছি বাবা, এবার ওই সাইকেলের টায়ার টিউব দুটোই তো বদলাতে হবে।
4: আচ্ছা আচ্ছা,
2: এই ব্যাগ দুটো যা ভারী, মানে এত এই বয়সে এতটা ওজন নিয়ে তো।
4: আসুন আসুন, আমার সঙ্গে আসুন, আমি পৌঁছে দিচ্ছি।
2: ও তুমি
4: ব্যাগ দুটো আমার কাছে দিন।
2: আচ্ছা আচ্ছা ঠিক, খুব ভালো,
4: উঠে বসো উঠে বসো, ঠিক করে বসবেন।
2: হ্যাঁ ঠিক আছে,
4: ধরেছেন?
2: হ্যাঁ ঠিক আছে। ও তা বাবা বিশ্বনাথ।
4: হ্যাঁ বলুন।
2: তুমি এখন কি করছো বাবা?
4: ওই কেবিল লাইনের ব্যবসা।
2: হ্যাঁ
4: টাউনশিপে 7-8 লাইন দিয়েছি, খুব ভালো চলছে।
2: বলো কি কেবিল লাইন?
4: হ্যাঁ
2: একরে 7-3।
4: হ্যাঁ আরে এতে অবাক হওয়ার কি আছে, প্রতি মাসে জনা 20-25 করে কাস্টমার বাড়ছে, আর নেবে নাই বা কেন বলুন। হ্যাঁ কেবিল লাইনে একেবারে 55টা চ্যানেল দেখতে পাচ্ছি, ঘরে বসে গোটা দুনিয়া আপনার হাতের মুঠোয়।
2: কি বলবো, যে মানুষ মাইনে পাচ্ছে না, কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, শয়ে শয়ে লোক এই সব স্বেচ্ছাবসর নিচ্ছে, এত টাকা এরা সব পাচ্ছে কোথায় বাবা? হ্যাঁ কেবল নিচ্ছে। হ্যাঁ না মানে জিজ্ঞেস করছি তোমাকে।
4: হ্যাঁ কি যে বলেন কাকু, মানুষ খেতে পাক আর না পাক টিভি দেখা বন্ধ করবে না, আর ক্রিকেট খেলা হলে তো কথাই নেই, রাত 2-3টের পর সব ঘুমোতে যায়। কি বলবো কাকু, ওই রূপনারায়ণপুরের ওদিকে গ্রামগুলো তো আজকাল সব লোকে কেবল লাইন নিচ্ছে জানেন।
2: সে কি মানে গ্রামেও কেবল লাইন?
4: হ্যাঁ
2: বলো কি বাবা,
4: কেন নেবে না বলুন? হ্যাঁ কেন নেবে না? আরে কাকু গ্রামও তো আর গ্রাম নেই, আর মানুষও তো আর সেই মানুষ নেই কাকু।
2: ঠিক ঠিক বলেছো বাবা।

0: আমরাই এখনো সেই সেই আদিকালের মানুষ রয়ে গেলাম, কথায় কাজে।
1: ছেড়ে দিন কাকু, হাসকা লেগে গেলে বিপদ, বয়স হয়ে গেছে না। আমি
0: আরে না না পারবো, তুমি
1: তাহলে আমি চলি।
0: সে কি, আরে বাবা কি হলো, ও বাবা বিশ্বনাথ, আরে এতটা পথ এলে, বাড়ির একেবারে কাছে এলে, মানে আমি বলছি একটু অন্তত চা খেয়ে যাও কাকুর বাড়ি থেকে।
1: মানে একটু তাড়া, মানে ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন তখন চলুন।
0: এসো এসো এসো এসো, কই গো, আরে বসো না বাবা, কয়েক মিনিট, এই যে এদিকে দেখো, এই দেখো কে এসেছে।
2: এসো এসো বাবা, ঘর দূরের যা অবস্থা, কারখানা বন্ধ হয়ে গিয়ে অবস্থা একেবারে। বসো বসো বাবা, ওই সোফাটায় বসো। আর কোথায় বা তোমায় বসতে বলবো
0: বাবা? শোনো বিশ্বনাথ, ওটা ছেঁড়া বাবা, একটু বাঁচিয়ে বসো, একটু বাঁচিয়ে বসো।
1: এসব কি বলছেন কাকু, আমি তো আপনাদের ঘরের ছেলের মতো, আমার সাথে এত লৌকিক কথা কিসের?
2: তা তো বটেই, আমরা কিন্তু বাবা কালো চা খাই। ইলার বাবার আবার কালো চা ছাড়া রোজে না।
1: আমিও কালো চা খুব ভালোবাসি কাকিমা, সারাদিনে কত কাজ যে হয়।
2: অত চা খাওয়া ভালো নয় বাবা, খাটাখাটনির কাজ তোমার, বেশি চা খেলে শরীর খারাপ হবে।
1: তা কাকিমা কেবিল লাইন নিচ্ছেন না কেন?
2: না না না, ওতে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষতি হয় বাবা। তাছাড়া ছোট সাদা কালো টিভিতে কি আর কেবিল লাইন মানায়?
1: খুব মানাবে, খুব ছবি ছবি, রঙিন হলে সে তো আর পাল্টেই যাবে না কাকিমা। কত কি শেখার জিনিস দেখায় জানেন,
2: টাকাটাও তো দরকার বাবা।
1: আরে ওসব নিয়ে ভাববেন না, কালই আমি লাইন দিয়ে দিচ্ছি কাকিমা। এই তো পাশের ঘোষাল বাবুর বাড়ি থেকে লাইন টানবো, মাত্র 30 গজ, নো প্রবলেম। আর মাসে মাত্র 150 টাকা।
0: না না না শোনো শোনো বিশ্বনাথ বাবা, না না না শোনো, আমি একটা কথা বলি, মানে বলছি এখন কোম্পানি মাইনে দিচ্ছে না, এখন কেবল লাইন নেওয়া না না।
2: ইচ্ছে তো বহুদিনের বাবা, রোজ একটার পর একটা সিনেমা, দারুণ দারুণ সিরিয়াল, নাচ গান কত কি, আমরা নিতে পারি না তা নয়, তবে এখন কারখানা বন্ধ, মাইনে পত্তর।
1: এখনই ওসব নিয়ে অযথা ভাবছেন, আপাতত 3 মাস টাকার কথা আপনাকে ভাবতে হবে না, ওটা আমি বুঝে নেব। আমি তো আপনাদের ঘরের ছেলে। এই তো কাকু, গতকালই বাবার মুখে শুনলাম আপনাদের কারখানার জন্য নাকি একটা সার্ভাইভাল প্যাকেজ দিচ্ছে 94 কোটি টাকা।
0: সে কি?
1: ওয়ার্কারদের সব বকেয়া মাইনের 2 মাসের মধ্যেই একসঙ্গে দিয়ে দেবে।
0: দাঁড়া দাঁড়া, বলছি তুমি তুমি বাবা এত সব জানলে কোত্থেকে?
1: কেন, আপনাদের নেতা তপবিজয় দত্ত তো প্রায় আসেন আমার বাবার কাছে, আমাদের বাড়ি, বাবার বন্ধু, উনিই বলছিলেন।
0: তোমার বাবা মানে সুখেন বাবু? হ্যাঁ, মানে আমাদের আমাদের মেশিন শপের ফোরম্যান অবশ্য। হ্যাঁ, উনি অবশ্য, মানে সত্যি না হলে তো ঠিকই, মানে তুমি ঠিক শুনেছো।
1: তাছাড়া কাকু, সব কালো মেঘের পেছনেই তো একটা রূপলি রেখা থাকে।
0: হ্যাঁ, তার
1: যাক আমি চলি, কালই আপনাদের ওই কেবিল লাইনটা আমি লাগিয়ে দেবো।
0: হ্যাঁ,
2: যাই বলো, ছেলেটা কিন্তু ততটা খারাপ নয় যতটা আমরা ভেবেছিলাম।
0: তুমি তো অনবরত ইষ্টমন্ত্রের মতো আওড়াতে আমার কাছে, আমাদের সে মেশিন শপের ফোরম্যান সুখেন বাবুর বকাটে ছেলেটা, বকাটে ছেলেটা। তবে যে কথাটা বললো,
2: কোন কথাটা গো?
0: আরে ওই যে বকেয়া মাইনের ব্যাপারটা, হ্যাঁ ওটা যদি সত্যি হয় ছবি, একসঙ্গে 4 মাসের মাইনে বেশ বেশ মোটা টাকাই হবে জানো।
2: হ্যাঁ শুনলে তো, এত অভাবের মধ্যেও মানুষ নাকি কেবল লাইন নিচ্ছে, অভাবটা সব নয় বুঝলে, মানুষের স্বাদ আহ্লাদ বলেও তো একটা কথা আছে।
0: জানি জানি সব জানি, তবে স্বাদ আহ্লাদ তার ফুটো পকেটে মেটে না।
2: তুমি সব সময় এমন ভাবে সিঁটি আছো যেন কালই আমরা সবাই মরে যাচ্ছি। শুনলে তো বিশ্বনাথের মুখে 94 কোটি টাকা আসছে, মাইনে না দিয়ে কোম্পানি যাবে কোথায়? এ তো আর এক আধজনের ব্যাপার নয়, গোটা কারখানার সব লোকের ব্যাপার। আইলা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস না? যা যা তোর পরীক্ষা না।
3: বাপি বাপি তুমি একটুও ভেবো না, পরীক্ষার আগে আমি একদিনও টিভি চালাবো না।
0: গাছে কাঁঠাল গোপে তেল, যাও তুমি এখন গিয়ে পড়তে বসো, টিভি তোমার ফাইনাল পরীক্ষার বই তোরনি পার করে দেবে।
3: পড়ে যাবো।
2: তুই যা তোমা, যখন কেবল লাইন আসবে তখন দেখা যাবে।

0: যাই বলো, ছেলেটা কিন্তু খুব কাজের, নিজের চেষ্টায় রোজগার পাত্রও তো মন্দ করছে না। ইলার সঙ্গে ভাবও আছে বেশ।
1: তবে বেশি আশকারা দিও না, মনে আছে? হ্যাঁ মনে আছে তোমার, ও ইলাকে চিঠি চাপাটি লিখেছিল, ইলা স্কুল ব্যাগে আমি পেয়েছিলাম।
0: আহ কবিকার দুটো চিঠি, সেটাই তোমার কাছে বড় হলো? মেয়েরা বড় হলে ওরকম আজকাল হয়। তাছাড়া
1: তাছাড়া কি,
0: ওদের দুজনের মধ্যে যদি একটা সম্পর্ক গড়ে ওঠে কি ক্ষতি? শুনি, তুমি পারবে, তুমি পারবে গাদা গুচ্ছের টাকা খরচ করে ইলার বিয়ে দিতে? কে এলো, অমন ভাবে তাকাচ্ছ কেন?
1: কিচ্ছু না, ভাবছি যে অভাবে স্বভাব নষ্ট হয় কিনা।
0: ভুল ভুল বললে, অনেক থাকলেও ছেলে মেয়ের স্বভাব নষ্ট হয়, ওটা অন্য জিনিস বুঝলে। দুমাস তুমি রোজগারের টাকা পাওনি, তা বলে কি আমরা আমাদের শরীর মন সব দিক থেকে আমরা মরে গেছি?
1: দেখো ছবি, মরার অনেক রকম ফেরে আছে, কিন্তু মান সম্মান মরে গেলে আর বাঁচা যায় না।
2: কি ব্যাপার, কোথায় চললে?
3: কোচিং ক্লাসে।
2: তা একা, কাকু কোথায়?
3: আমি বাপিকে বারণ করলাম, ডাবল ডাবল বাস ভাড়ার খরচ যেতে আসতে, এখন থেকে আমি একা একাই যাব আসব।
2: চলো আমার আমার পিছনে বসো, আমি পৌঁছে দিচ্ছি।
3: আপনার পিছনে?
2: হ্যাঁ
3: না মানে,
2: আরে কিচ্ছু হবে না, ওটা তো
3: কাজের দেরি হবে না।
2: আরে কিচ্ছু কাজের দেরি হবে না, তুমি ওটো ওটো, যেতে যেতে কথা বলবো, চলো। হাত ধরে বসো।
3: ঠিক আছে। আপনার দেওয়া কেবল লাইনে মা বাবা দুজনেই একেবারে ভূত,
2: তোমার জন্যই তো জোর জবরদস্তি করে কেবল লাইনটা লাগিয়ে দিলাম।
3: আমার বলে ফাইনাল পরীক্ষা সামনে, শিওরে সংক্রান্তি, আমি পরীক্ষার পর দেখব।
2: ইলা তোমার সঙ্গে দেখা হবে বলেই তো এই পথ নিলাম।
3: সে আর আমি বুঝি না, কেবল লাইনের নাম করে পাড়ায় এলেই তো একবার করে আমাদের বাড়িতে ঢু মারেন, আপনি না একেবারে জাত পর্যাত। আসতি,
2: ঠিক আছে ঠিক আছে,
3: এসে গেছে, ওই যে ওই বাঁদিকে চলি।
2: এলা এই ক্লাস কখন তোমার শেষ হবে গো?
3: ওই সোয়া সাতটা।
2: ঠিক আছে ঠিক আছে, এখানেই দাঁড়িয়ে থেকো ক্লাস শেষে, আমি ঠিক এসে যাবো। হ্যাঁ যদি একটু দেরি হয় না, একটু অপেক্ষা করো। হ্যাঁ
3: আচ্ছা ঠিক আছে।

0: এসো এসো বিশ্বনাথ এসো এসো বসো বাবা।
1: কি টাকাটা পেয়েছেন তো?
0: হ্যাঁ।
2: চারদিকে ধার দেনার মাঝে এক টুকরো আশা। না নাও বাবা, এই হালুয়াটা খেয়ে নাও।
1: আবার এইসব কেন কাকি?
2: একটু সামান্য হালুয়া।
1: আচ্ছা দিন দিন,
2: একটু পরে আমি চা দিচ্ছি, কেমন?
1: ঠিক আছে।
0: আমি বলছিলাম কি যে বিশ্বনাথ, তুমি মানে আমাদের কারখানার ব্যাপারে তোমার বাবার কাছে কোনো খবর টবর যদি শোনো না, মানে আমাকে একটু বলো। হ্যাঁ
1: নিশ্চয় নিশ্চয়, সে আপনাকে আমাকে বলার দরকার।
0: হ্যাঁ মানে কি বলো, নানা রকম কথা তো বাতাসে উঠছে, মানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তো বোঝা মুশকিল। কানা ঘুষো শুনছিলাম যে যাদের 30 বছর চাকরি হয়ে গেছে তাদের অবসর নাকি বাধ্যতামূলক।
1: আপনার কদিন হলো?
0: আমার তো এই সবে 22 চলছে।
1: আপনি নিশ্চিন্তে থাকুন, আমি বাবাকে জিজ্ঞেস করে আপনাকে ঠিক বলবো।
0: এই এইলা কি হলো, তুই এখানে কেন, কোথায় চলি এখন আবার?
3: ওই যে দীপাকর স্যারের বাড়ি।
0: হ্যাঁ
3: কয়েকটা অঙ্ক বুঝতে না বাপি, খুব অসুবিধা হচ্ছে জানো।
2: যেতেই হবে তোকে।
3: না মানে ওগুলোই যদি পরীক্ষায় আসে, আর তো মাত্র 3-10 বাকি।
2: আচ্ছা যা, তবে দেরি করিস না কিন্তু।
3: না না, কটা তো মাত্র অঙ্ক, তাড়াতাড়ি হয়ে যাবে।
1: চলো চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি।
2: আরে বাবা দাঁড়া দাঁড়া, ছেলেটাকে একটু ধীরে সুস্থে সুজির হালুয়াটা খেতে দে, ওর জন্যই তো করলাম। আমাদের জন্য ছেলেটা এত করে,

0: আমরা তো কিছুই করতে পারি না।
1: আমার হয়ে গেছে, চলো চাটা এসে খাবো, মানে আবার জ্বালাতন করবো।
2: মা যাচ্ছি।
0: আয় তাড়াতাড়ি আসিস কিন্তু।

0: सेल्फिश गेम, गेम को खेला है, कवर एक्स्ट्रा कवर के बीच में से चार रन।
1: प्राय 9:30 बजते चलल, हाँ गो कटा अंक बुझते एत देरी है कि गो কথা বলছো না কেন?
2: ডিসটার্ব করো না তো, 12 ওভারে 26 রান এখন।
1: হাফটাই গেছে, এত দেরি হওয়ার তো কথা নয়। মেয়েটা সেই যে গেল মাস্টারের বাড়ি, এখনো তো ফিরলো না।
2: এখন কথা বলো না, দেখতে এখন এখন তখন অবস্থা
1: কি যে হলো মেয়েটার।
2: তিনটে বল মিস করলো এই সময়, কত ভাগা একেবারে।
1: যাও না গো, একবার সাইকেলটা নিয়ে একবার যাও না, দেখে এসো, দেখে এসো মেয়েটার কি হলো। দশটা বাজতে দশ, হিলা যে এখনো ফিরলো না। হ্যাঁ গো, আর বলো না কটা অঙ্ক বুঝতে কত দেরি হয়।
2: দুটো বল চারটে রান, তাও পারলো না। রাস্কেল লাগায় স্টপ দেখো।
1: কি হলো, আমি চিৎপাত হয়ে শুয়ে পড়লে কেন? শরীর খারাপ লাগছে? কি দরকার অত ক্রিকেট খেলা দেখার, এই বয়সে এত উত্তেজনা সহ্য হবে?
2: দু বলে চারটে মাত্র রান, চারটে রান, দুটো বল তাও পারলো না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে।
1: ওই বোধহয় এলো। কি রে এত দেরি, চিন্তায় আমার যে কি অবস্থা হচ্ছিল। কটা অঙ্ক ছিল শুনি?
3: মাত্র তো চারটে, কিন্তু দিবাকর স্যারের ঘরে ঠাকুর স্টুডেন্ট ছিল যে, ওখানেই তো দেরি হলো অনেকটা। তার উপরে ফেরার পথে বিশুদ্ধার স্কুটারটা হঠাৎ করে খারাপ হয়ে যেতে, কি যে ভোগান্তি।
1: গেলি ফিটফাট হয়ে আর ঘরে ঢুকলে এমন এমন উস্কো কুস্কো চেহারা নিয়ে, আমি তো প্রথমে দেখে একদম ঘাবড়ে গেলাম। না জানি কি হলো আমার মেয়েটা।
3: না মানে স্কুটারে বসে এত হাওয়া লাগে না?
1: তা অঙ্কগুলো ভালো করে বুঝে নিয়েছিস তো?
3: হ্যাঁ, একদম গেঁথে গেছে মনে।
1: বিশ্বনাথ কই?
3: বিশুদা ও তো নামিয়ে দিয়েই চলে গেল, বললো পরে আসবো। জানো মাফি?
2: না কিচ্ছু জানি না, ঘরে যাও আগে।
1: তোমার আবার কি হলো, শরীর খারাপ লাগছে না তো?
2: শরীর নয়, শরীর নয়, মন।
1: মন মন মানে?
2: দেখছিলাম, মানে মানে কি জানো, খুঁজছিলাম খোলা চোখের অন্ধকার আর এই আর বোঝা চোখের অন্ধকারের ফারাকটা খুঁজছিলাম।
1: তোমারও তো হেয়ালি আমি বুঝি না, কি বলছো সোজা কথায় বলো।
2: অবস্থাটা কি জানো, অবস্থাটাকে চরম অনিশ্চয়তায় ভরা। এই যে ওয়ান ডে ক্রিকেট বলছো না, কিচ্ছু বলা যায় না কি সেতে কি হবে জানো না। দু বলে চার রান করবার মতোই মানে হতেও পারে না হতে পারে, শেষটা তুমি কিছুতেই আগাম বলতে পারবে না। বোঝা যায় না, দেখা যায় না, জানো ছবি তুমি ভাবছো হয়ে যাবে, হ্যাঁ হয় আবার হয়ও না, জানো হতে পারে, হতে পারে, আমাদের সবই হতে পারে, আবার আবার নাও হতে পারে। দু বলে চার হতে পারে, নাও হতে পারে, হ্যাঁ জিততে পারি, হারতেও পারি।

দুই বলে চার নাটকটি শুনলেন। কাহিনী মানব চক্রবর্তী, বেতার নাট্যরূপ সত্য বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামাপদ, দীপক গঙ্গোপাধ্যায়, হরিহর, নিমাই লাহিড়ি, নেতা দেবব্রত চক্রবর্তী, ইলা শুক্লা রায়। ছবি যুথিকা।

দেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে বাসে অগ্নিকাণ্ডে নজনের মৃত্যু, শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের দুই গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ, সিকিম, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এশিয়ান গেমসে আজ দুটি পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাবনগর থেকে বারাণসী পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারী সেবাযাত্রীদের সঙ্গে মত বিনিময় কালে একথা বলেন। তিনি বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য। এই আদর্শকে জীবনের পথ প্রদর্শক করে তুলতে হবে।
1: হম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে। হামারে আচরণ সে লোগো কো পতা চলে কি রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো যায়, লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা। হম কভি ভি সেবা কে মার্গ সে নাহি বিচলিত হোঙ্গে। কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে, লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই সবচেয়ে বড় চালিকা শক্তি। তিনি বলেন, PM কিষাণ হোক বা PM সূর্যঘর যোজনা, এই ধরনের অসংখ্য সরকারি প্রকল্প প্রান্তিক স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রী বলেন, সেবার মানসিকতা থাকলেই 4 কোটি দরিদ্র মানুষ পাকা বাড়ি পেয়েছেন।
1: আমারে কিষাণকে পাস পিড়িও সে বানা হুয়া জ্ঞান কা ভণ্ডার হেস, নলেজ কো হর দিন আপনে জীবন মে আপনাতে হ্যাঁ। হমেন ইন অনুভবোঁ সে ভি সিখনা হ্যায়, আগর অনুভব করতে তো ভারত কি বিবিধতা কি অনুভূতি হতি, আর উন সে ভি বিবিধতা মে ভি একতা কে ভি দর্শন হোতা হ্যায়। ও হমে হিন্দুস্তান কে হর কোণে মে পৌঁছানে হি হ্যায়, এক জগহ সে দূসরি জগহ পৌঁছানা হ্যায়। এক গাঁও কা আচ্ছা প্রয়োগ দূসরে গাঁও কে কাম আয়ে, এক যুবা কা সমাধান দূসরে যুবা কি তাকত বনে।
0: সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17ই সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল। আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতা

0: শুরু হয়েছে বিশেষ সিটির সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় ইজি অব ডুইং বিজনেস, একটি প্রতিবেদন।
1: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত এক দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতিমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: বিদেশি বিনিয়োগ হু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু জিসিসি কোম্পানি ভারতবর্ষে আছে, বহু ডিফেন্স কোম্পানি, বহু স্পেস কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করছে। ইজ অফ ডুইং বিজনেস এবং মুদ্রা লোন ভারতবর্ষকে একটা অন্য ডাইমেনশন।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে সাক্ষাতে ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে মত বিনিময় করেন। ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোতনের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কথা বলেন। অপর এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর স্লোভানিয়ার বিদেশমন্ত্রী তোমাজ কাজেরের বাণিজ্য, বিনিয়োগের বিভিন্ন সুযোগ খতিয়ে দেখেছেন। ভারত ক্যালিকম বিদেশমন্ত্রীদের বৈঠকে জয়শঙ্কর উন্নয়ন সংক্রান্ত নানা দিক পর্যালোচনা করেন। শ্রী জয়শঙ্কর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলির সঙ্গে জলবায়ু, স্থিতিশীলতা, মহাকাশ, সুসংগত উপকূল ও সামুদ্রিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করেছেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাত্রি একটি স্লিপার বাসে আগুন লাগার ঘটনায় অন্তত 9 যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানাথপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রেটার নয়ডার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক জ্ঞাপন করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী মৃতদের নিকট আত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। রাজস্থানের যোধপুরে গত সন্ধ্যায় একটি রাসায়নিক কারখানায় লাগা আগুনে কমপক্ষে 13 দমকল কর্মী জখম হয়েছেন। ড্রাম ভর্তি রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে আগামী 27 সেপ্টেম্বর দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের 3 দিনের যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের 2 গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এদিন শিবসেনা মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি হবে। সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের কতদিন সময় লাগতে পারে তা কমিশনকে জানাতে হবে আগামী সপ্তাহে। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান G4 গোষ্ঠীভুক্ত 4 দেশের বিদেশমন্ত্রীরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ UNSC-র দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে। এক যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে তারা বলেন নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী উভয় শ্রেণীতেই সদস্য সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজনীয়। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে জ্বালানি ও শস্যের চাহিদার মতো

বিষয়গুলিকে মাথায় রেখে রাশিয়া ও ইউক্রেনের মতো একটি সীমিত যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে তারা আগ্রহী। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, সংঘর্ষরত দুই দেশে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ, সিকিম, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এশিয়ান গেমসে আজ দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের জিয়াও ঝাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রসিমিনা দেবী রূপ পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবলস কার্লস ইভেন্টে রোয়ার্ড সত্যম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

বাংলা ব্যান্ডের গান, বাংলা ব্যান্ডের গান মানে তো শুধু গান নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে তারুণ্যের উচ্ছ্বাস, শহুরে জীবনের সব গল্প, প্রেম, অভিমান আর অনেক অনেক রকম অনুভূতি। আজকের বাংলা ব্যান্ডের গানে শোনাব বেশ কিছু জনপ্রিয় গান যা আমাদের সকলের খুব চেনা। প্রথমেই চন্দ্রবিন্দু

বাংলা ব্যান্ডের গান মানেই এমন সব জমজমাট গান। আর সত্যি বলতে কি, চন্দ্রবিন্দুর এই যে সুইট হার্ট গান, এই গান শুনতে শুনতে মন কিন্তু চলে গিয়েছিল সেই কলেজ ক্যাম্পাসে, ক্যান্টিন, ক্লাসরুম, বন্ধুদের সঙ্গে আড্ডা, খুনসুটি, আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি প্রেমের হাতছানি। তো সত্যি কথা বলতে কি, এই যে গান যখন শুনলাম তখন নিশ্চয়ই আমার মতো আপনারাও পৌঁছে গিয়েছিলেন সেই পুরনো দিনের ক্লাসরুমে। তাহলে আরেকটি গান তেমন শুনব নিশ্চয়ই চন্দ্রবিন্দু থেকেই, ঘুম ঘুম ক্লাসরুম।

আজকের বাংলা ব্যান্ডের গান যখন অনুষ্ঠানটি শুরু করলাম, তখন বন্ধুদের বলেছিলাম এমন সব গান শোনাবো যা অত্যন্ত চেনা, খুব জনপ্রিয়। ঘড়ির কাঁটা বলছে এখনকার মতো বাংলা ব্যান্ডের গান শেষ করার পালা, কিন্তু যেতে যেতে তাহলে এমন একটি গান শোনানো যাক যে গানে মাটির সুর, আমাদের অত্যন্ত প্রিয় ব্যান্ড ভূমির থেকে, এবং খুব খুব চেনা গান, বন্ধুদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।

ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 24 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:34। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। প্রথমেই আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস মূলত মেঘাচ্ছন্ন আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 97%, সর্বনিম্ন 84%। 23/9/2026 সকাল 11:30 থেকে 24/9/2026 সকাল 11:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 78.8 মিলিমিটার। এবারে গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা। এই সতর্কবার্তায় জানানো হয়েছে ঝঞ্ঝাপূর্ণ বাতাসের গতিবেগ 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে 75 কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে বয়ে যাবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংযোগস্থল বরাবর, সেই সাথে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ বরাবর দুপুর পর্যন্ত এর গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে সর্বাধিক 70 কিলোমিটার প্রতি ঘণ্টা হবে আজ 24 সেপ্টেম্বর সন্ধে পর্যন্ত। এই গতিবেগ 45 থেকে 55 কিলোমিটার, যা সর্বোচ্চ হতে পারে 65 কিলোমিটার। এর প্রভাবে সমুদ্রতল অসমতল এবং উত্তাল থেকে উত্তলতর হতে পারে। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 24/9/2026 দুপুর থেকে 25/9/2026 ভোর পর্যন্ত, 25/9/2026 পর ধীরে ধীরে উন্নতি হবে। সমুদ্রতলের উত্তাল অবস্থা থাকবে 25/9/2026 পর্যন্ত। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর আগামী 24 থেকে কাল পর্যন্ত। এবং আরও একটি ঘোষণা, পশ্চিমবঙ্গ উপকূলের সাথে উড়িষ্যা উপকূল, উত্তর বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও প্রবেশ নিষেধ 25 সেপ্টেম্বর পর্যন্ত। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এবারে আজ যে যে অনুষ্ঠান আপনারা আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে শুনবেন সেগুলো আপনাদের জানিয়ে রাখি। বিকেল 3:35 মহিলার অনুরোধের আসর, 3:35 অনুরোধের আসরের পর 4:05 মহিলাদের আসর, বিষয় সাহিত্য বাসর, উপস্থাপনায় চিত্রা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। স্কটিশ চার্চ কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরিক ঘোষ, শুনবেন অন্তিম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ নিয়ে বলবেন ড. অভিজিৎ ঘোষাল, তারই সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় এন্ডোস্কোপিক সার্জারি সম্পর্কে কথিকা, বলবেন ডাক্তার অমিত ঘোষ। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় সুপ্রীতি আদক। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কোশি কানারা রাগে শরৎ, পরিবেশন করবেন প্রসেনজিৎ সেনগুপ্ত, তবলায় সমীর নন্দী।

বুন্দি। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আজ দ্বিতীয় অধিবেশনে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন, সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। এখন আপনাদের ভালো লাগার, আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। অনেক গানের অনুরোধ আপনারা করেছেন, আজকে কতগুলো গান শোনানো যায় দেখি। একেবারে শুরুতেই ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি, লালি ও দুলাল, মাড়ো, মানকর, পূর্ব বর্ধমান থেকে, এবং এই গানটিরই অনুরোধ করেছেন অরুণ কুমার ভট্টাচার্য, হাওড়া প্রিয়নাথ ঘোষ লেন থেকে, আপনাদের অনুরোধের এই গানটি। শিল্পী লিলি ইসলাম।

পরের গানটির অনুরোধ করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী। আপনারা অনুরোধ করেছেন বজবজ বাওয়ালি থেকে। আপনাদের অনুরোধের গানটির শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

পরের গানটির শিল্পী ও সুরকার রূপম ইসলাম। এই গানটির অনুরোধ করেছেন শেখ তাহের কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে।

আপনারা শুনছেন অনুরোধের আসর, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। এরপরে যে গানটি আপনাদের শোনাব, এই গানটি অনুরোধ করেছেন শ্যামাপ্রসাদ ব্যানার্জি, সুমিত্রা ব্যানার্জি, সন্তু ব্যানার্জি, রত্না চক্রবর্তী, মনীন্দ্র চক্রবর্তী, উলকুণ্ডা বীরভূম থেকে। আপনাদের অনুরোধে মান্না দের গাওয়া এই গানটি।

পরের গানটির অনুরোধ করেছেন গুরুপ্রসাদ মিশ্র, রত্না মিশ্র, অনিন্দ মিশ্র, তনুশ্রী মিশ্র, অনুরাগ মিশ্র, অর্ঘ্য মিশ্র, সুপর্ণা মিশ্র, অর্ণাংশ মিশ্র, কালনা পূর্ব বর্ধমান থেকে। আপনাদের অনুরোধে মর্জিনা আবদাল্লা ছায়াছবি থেকে এই গানটি। শিল্পী সবিতা চৌধুরী ও অনুপ ঘোষাল।

பொன்னை சொன்னோம்.

পরের গানটির অনুরোধ করেছেন হরিহর মণ্ডল, গ্রাম উষপাড়া, থানা কলকাতা, লিডার কমপ্লেক্স, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শিল্পী নির্মলা মিশ্র।

পরের গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, অনুরোধে প্রণব ঘোষ, মানালি ঘোষ, সালকিয়া হাওড়া থেকে। আপনাদের অনুরোধে এই গানটি।

অনুরোধে রাসর এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অনুরোধ করবেন, আর আপনাদের অনুরোধ এত ভালো ভালো অনুরোধ, যে অনুরোধ আপনারা করেন সে তো আপনারা তো শোনেনই, সেই সঙ্গে আমরাও শুনি, আমরাও সমৃদ্ধ হই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন মহিলাদের আসর, শ্রবণ সঙ্গী চিত্রা মুখোপাধ্যায়।

মহিলাদের আসরে চলে এলাম আবার। আজকে শুরু করি একটু অন্যরকম কথা দিয়ে, যে কথাটা নতুন করে বলার কিছু নেই, তবু বারবার বলতে ইচ্ছে করে। একই কথায় বারবার ফিরে আসি আমরা। সে কথা হলো মনের কথা, প্রাণের কথা, ভালোবাসার কথা। ভালোবাসার কথা বলতে গিয়ে আজকে কিন্তু বলবো এমন একজনের কথা, যার কথা না শুনলে অনেক কিছুই বাকি থেকে যাবে জীবনে। শুরু করি তার কথা দিয়েই। সেই মেয়েটা যে হতে চায় পাখি, আজকে ভাবি ঈগল পাখি হব, কালকে ভাবি সিন্ধু সারসই, সেই মেয়েটা মেয়ে ভীষণ জেদি, জেদ ধরেছে সমুদ্র আকাশে, দুই ডানা তার মেলবে দু জায়গাতেই, কিন্তু আগে জল ছোঁবে না বাতাস, ভাবতে ভাবতে নিজেই হলো সমুদ্রের হাওয়া, নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু। সেই মেয়েটা মেয়েই ভীষণ জেদি, শেষ অবধি জেদে রেখেছে ঠিক, মেয়ে হয়েছে ঈশান কোণের মেঘ। বলা বাহুল্য, এমন জেদি আত্মবিশ্লেষণী স্বাধীনতাকামী মেয়েটি আর কেউ নন, বাংলা ও বাঙালির মননে আত্মায় ভালোবাসায় বিশ্বাসে বিরহে বিচ্ছেদে জড়িয়ে থাকা নবনীতা, নবনীতা দেবসেন, আমাদের সকলের প্রণম্য এবং প্রিয় সাহিত্যিক। নবনীতা সম্পর্কে বলতে গিয়ে বারবার অনেক কথা ফিরে ফিরে আসে, ফিরে আসে তার জীবনের নানা কথা, ফিরে আসে তার ভালোবাসা, তার সাহিত্য, তার ভালো লাগা, তার পড়াশোনা, সব কিছু। আজকে এই বিশেষ দিনে তার কথা বলতে আপনাদের সঙ্গে থাকা। পিতৃগৃহ, নাম ভালোবাসা। ভালোবাসা, এত মানুষের কাছে এ যেন এখন হয়ে উঠেছে আইকনিক বাঙালি কুটিরের নাম। তাই আজকে সাহিত্য বাসর শুরু হোক এই স্বাধীন বাঙালি কবি ও লেখিকার ভালোবাসার কথা দিয়ে। আর সাহিত্য বাসরে আড্ডায় কলমে কথায় গানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, চিত্রা। নবনীতার জীবন, নবনীতার কথা শুরু করার আগেই আজকে আমাদের একটা কথা বলতেই হবে। নবনীতার মধ্যে ছিল এক অফুরান সাহিত্য সম্ভার, এ যেন সাহিত্য সুধা। আর সাহিত্য বাসরে তার কথা শুরু করতে গেলেই এসে যায় তার নামের কথাটি। নাম দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। 1938-এ দক্ষিণ কলকাতার ভালোবাসা বাড়িতেই বাবা নরেন্দ্রদেব ও মা রাধারানী দেবীর ভালোবাসা ভরা কোলে আসেন নবনীতা। বাবা মা দুজনেই ছিলেন কবি, তাই তাঁরও শুরুটা হয়েছিল আদি প্রেম কবিতাকে কেন্দ্র করেই। সেই প্রাণের ভিতরে সুধা থাকা মানুষটাকে আজ কথায় কবিতায় বারবার স্মরণ করব, তার গল্পে সাহিত্যে। আচ্ছা,

একবার শুনিনি, কেমন করি প্রাণীর ভিতর যে সুধারস সঞ্চিত হয়, সেই সঞ্চিত সুধারস আমাদের জন্য, আমাদের কাছে কি কিভাবে আসে, কেমন করে আসে, তা কি বড় রহস্যময়।

ভালোবাসার সুধা যার ভিতরে ছিল, তার ভিতরে কাব্যও তো ছিল। নবনীতা নামটি নিয়েই ছিল নানা কথা। নবনীতা নামটি প্রসঙ্গে বলি, এই নামটি কিন্তু উপহার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পাঠিয়েছিলেন মা রাধারানীকে। রাধারানী লিখলেন, আমি আপনার আশীর্বাদটুকু নিলাম কিন্তু আপনার নামটি নিতে পারছি না, আমি 28 বছর ধরে রাধারানী। তাই পরবর্তীকালে যখন নবনীতা হলেন তখন

রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে নবনীতা সম্বোধন করেই লিখে পাঠালেন আরও একটি চিঠি। তাতে লিখলেন, তুমি যেহেতু এখনও কোনো উপহার প্রত্যাখ্যান করার মতো বড় হওনি, তাই উত্তরাধিকার সূত্রে তোমার এই নাম হল। তখন তার বয়স মাত্র 3 দিন। নবনীতার কবিতা ছিল আদিপ্রেম। মাত্র 21 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয়, প্রথম উপন্যাস আমি অনুপম, প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে বিএ, যাদবপুর থেকে কম্পারেটিভ লিটারেচারে এমএ। তারপর একদিকে সাহিত্য প্রেম, অগাধ জ্ঞান অর্জন, অন্যদিকে জীবন সঙ্গীর প্রতি অনাবিল ভালোবাসা। সব মিলে শুরু হয় নবনীতার ভালোবাসার তরণী বাবা। এও যেন এক গল্পকথার মতো রঙিন আর উচ্ছল। কিন্তু নবনীতার কথা বলতে গিয়ে শুধু আমি নবনীতার কথা বলবো তা তো হয় না। আসুন না, নবনীতা দেবসেন কত মানুষের ভালো লাগার ভালোবাসার মানুষ। তার সাহিত্য, তার কথা, তার ভাবনা কত মানুষকে উৎসাহিত করেছে। আজ শুনব আরও এক লেখিকার চোখে কেমন করে নবনীতা দেবসেন ধরা দিয়েছিলেন। আমরা শুনব সেই লেখিকা, যে লেখিকা নিজেও লেখেন ভ্রমণ সাহিত্য উপন্যাস, ইন্দিরা মুখোপাধ্যায়। আজ শুনব তাঁর কথা।

0: গল্পের মধ্যে তো সবটা ধরা সম্ভব নয়। 80-এর দশকে আমি প্রথম পড়েছিলাম ওনার ভ্রমণ কথা, হে পূর্ণ তবচরণের কাছে। সেখানে তার উত্তরাখণ্ড ভ্রমণের অভিজ্ঞতা শুরুই হয়েছিল দুলাইন কবিতা দিয়ে। সেখানে অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পায় নাম কল্পতরু। সুইস আল্পসের পাদদেশে দাঁড়িয়ে কিন্তু আমিও ভেবেছি এই কথাগুলি। আমাদের হিমালয় তো বিশাল রাজকীয়, আল্পস তো মানচিত্রে অবস্থিত শৈল শ্রেণী মাত্র, আর দিদির কথায় মানে হাজার হাজার বছর ধরে পুরাণে ধর্মগ্রন্থের রসসাহিত্যে গড়ে ওঠা হিমালয়ের সঙ্গে পাল্লা দেবে কোন আল্পস? আমার কিন্তু ঠিক তেমনই অনুভূতি হয়েছিল আল্পস দেখে। আর পরে যখন আমি উত্তরাখণ্ডে গেছি, গঙ্গোত্রী পৌঁছেছি, ঠিক যেখানে ওনার মনে হয়েছে যে মহাদেবের জটা থেকে আবির্ভূতা গঙ্গার ঝিক ঝিক কুলু কুলু যেন রেলগাড়ির মতো গঙ্গা সেখানে চলেছে, সেটা ঠিক হয়েছিল আমার সঙ্গেও।
1: তারপরে তো অতি পরিচিত মানে যে বই রোববার শুরু হলো ঋতুপর্ণ ঘোষের সম্পাদনায়, বিনামূল্যে বিতরিত ক্রোড়পত্রটি লেকে হাঁটতে গিয়েই প্রথম দিনই পেলাম হাতে। প্রথম রোববারখানা হাতে পেয়েই দেখলাম ল্যাপটপে বাংলায় লিখছেন সেই যুগে, মানে প্রিয় সাহিত্যিক তখন মানে সেই বয়সে এবং নতুন প্রযুক্তিতে শুরু হয়েছিল ভালোবাসার বারান্দায়। অভিভূত হয়েছিলাম তার স্পিরিট দেখে। তারপরে তো সেই মানে প্রণম্য সাহিত্যিক, মানে আমাদের সাহিত্যের রঙ্গমঞ্চের অন্যতম নটী আমাদের প্রিয় নবনীতা দেবসেন, নানান ই ম্যাগাজিন বাংলাইফ ডট কমে গোগ্রাসে মানে আমরা পড়ে যাচ্ছি তার লেখা। আর ভাবতাম যে আমরা মানে তিনি যখন ইউনিকোড বাংলার প্রযুক্তি লিখছেন তাহলে আমরাও পারবো, মানে তিনি ছিলেন সেই ইন্সপিরেশন অন্তত আমার। দাপটের সঙ্গে তিনি বাংলায় তখন লিখে চলেছেন নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, তাই সেটা একেবারে শ্রদ্ধায় টুপি খুলে রাখার মতো। তারপরে তো কি বলবো, মানে পুরনো কলমটা মানে ঘুলঘুলি থেকে আবার ঘুলঘুলি, না নটী নবনীতার নোটবুক, না কি নবনীতার নামচা, এইগুলো মানে নবনীতার বারান্দা মানে তার নাম কি হবে বা বিষয়বস্তু কি হবে সেই নিয়ে যে একজন সম্পাদক লেখকের গবেষণা, মানে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে দিদির গবেষণা, কত মত বিনিময় নতুন কলমের নাম নিয়ে, শেষমেশ একটা মানে নিজস্ব স্পেস নিয়ে একান্তে নিজের সঙ্গে যাপনের সেই ভালো মন্দ সুখ দুঃখ টানা পড়েন ভাগ করে নেওয়া, লেখার শিরোনাম তো হয়ে গেল ভালোবাসার বারান্দা। মানে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের জীবনের রূপ রস বর্ণ গন্ধ নিয়ে হাসি মুখে বাঁচতে চেয়েছিলেন তিনি শেষ দিন অবধি। আর

0: আমার ভ্রমণ কাহিনী লেখার পেছনে যে অদৃশ্য একলব্য দ্রোণাচার্য রসায়ন কাজ করে চলে প্রতি মুহূর্তে, তার জন্য আমি কিন্তু এই প্রিয় সাহিত্যিক নবনীতাদির কাছে চিরঋণী। কৈশোরে ভাবতাম ভ্রমণ সাহিত্য বুঝি সাহিত্যের মূল স্রোতের আওতায় পড়ে না, কিন্তু যৌবনে নবনীতাদির ভ্রমণ কাহিনী পড়তে শুরু করে মনে হয়েছে এভাবেও মানে প্রকৃতির আনাচ কানাচ মাড়িয়ে পৃথিবীর মানচিত্র প্রদক্ষিণ করতে করতে মানে সাহিত্য সৃষ্টির ফাঁকে ফাঁকে ভ্রমণের অভিজ্ঞতা ঝেড়ে বেছে দিব্য লেখা যায়, বর্ণনা করা যায় ভ্রমণের পুঙ্খানুপুঙ্খ রূপ রস গন্ধ এবং রং। আর সেখানে মানে ভ্রমণ কথা তাঁর বারে বারে ছাপিয়ে উপচে পড়েছে তার রসবোধকে, উতলে উঠেছে তার নতুন নতুন স্থান পরিদর্শনের একাত্ম অনুভূতিও। তারপরে একটা জায়গায় ওনার পড়ছি, সেখানে উনি বলছেন ভ্রমণ মানে কি পালানো, না ভ্রমণ মানে ফিরে আসা। আমার কাছে ভ্রমণ মানে এই ঘর বসত, শেকড় খোঁজা, ভ্রমণ চলে যাওয়া নয়, ফিরে আসা বারে বারে, প্রতিদিন প্রতিদিন এই যে চলে যাওয়া, এই যে হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, প্রতিদিনকার এই খরচ হয়ে যাওয়া থেকে নিজেকে একটু একটু করে বাঁচানো, জমার ঘরে একটুখানি তোলা, দু চামচে আমি, ভ্রমণ মানে নিজের সঙ্গে দেখা, নিজের হাতটি ধরে নিজের মুখোমুখি বসা। জগতের আনন্দ যজ্ঞে কি সবার নিমন্ত্রণ থাকে? সর্বস্বমেদের ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়তে হবে আট ঘাট ছিঁড়ে। এই জন্যই বোধ হয় তিনি ভ্রমণের কোনো সুযোগ এলেই সেই মহাযজ্ঞে যোগ দেওয়ার আমন্ত্রণে তিনি যেমন করেই হোক বেরিয়ে যেতেন। তিনি অধ্যাপনা সূত্রে গবেষণা সূত্রে বহুবার বিদেশ গেছেন, শারীরিক কারণে অনেকবার শরীর সায় দিচ্ছে না, বারণ করছেন তার মেয়েরা, কিন্তু তিনি যেমন করেই হোক সেই ভ্রমণকে মানে সেই ছাড়পত্র জোগাড় করেই ছেড়েছেন। নিজের মনেই বলে উঠেছেন চিয়ারা পোল্ড গার্ল, বুঝি কালান্তরে যাবে, ছাড়পত্র চাই। মানে ভ্রমণ তার কাছে ছিল বৃষ্টির মতো। এক জায়গায় তিনি বলছেন মানুষ না হয়ে সাপ হলুম না কেন রে, বছর বছর দিব্যি খোলস পাল্টানো যেত তাহলে। মানে সাপের খোলসটা তার আর সহ্য হচ্ছে না, সেটা পুরনো হয়ে গেছে, কিন্তু ছাড়ি না কেন তাকে। প্রতিটি ভ্রমণে আসলে খোলস ছাড়ারই চেষ্টা করে গেছেন দিদি, একটু মুছে যাওয়া, একটু করে ফিরে আসা, একটা নবজন্মের প্রয়াস যেন রেজুভিনেট করেছেন ভ্রমণের মাধ্যমে, এক একটি মৃত্যুর পরিবর্তন হিসেবে ভ্রমণ ফিরে এসেছে তার কাছে। ভ্রমণ তার কাছে একটা যৌগের মতো, কিছুটা ভ্রম বাদবাকিটুকু রমণ, দুয়ে মিলেই আমার ভ্রমণ, এমন বলেছিলেন তিনি। কত বড় একটা দর্শন না, মানে সাহেবদের জন্য নবনীতাদের মায়া হয়েছে, তারা নাকি আমাদের ভারতীয়দের মতো ভ্রমণ করে না, তারা করে ট্র্যাভেল, ওদের কাছে ভ্রমণ হলো শ্রমণীয়, মানে পথশ্রম সেখানে বেশি, আর আমাদের কাছে ভ্রমণ হলো রমণীয়। সত্যি তো মানে নয়তো কেউ এরকম ঝটিতে প্ল্যান করে একটা সাহিত্য সভা থেকে ছুটে অসমের সাহিত্য সভা থেকে ছুটে ট্রাকে করে তাওয়াং পৌঁছে যান, আর আমরা সাক্ষী রয়ে গেলাম সেই বিখ্যাত ভ্রমণ কাহিনী, যেটি একটি রম্য রচনাও, পড়তে পড়তে হাসিও পায়, আর ঘুরে আসি তার সঙ্গে সেই ভয়ঙ্কর জায়গা, সেই বিধ্বস্ত টেরেন অরুণাচল প্রদেশের তাওয়াং, সে মনে আছে ট্র্যাক বাহনে ম্যাকমোহনে। তা সেই জন্য তার যে মুন্সিয়ানা ভ্রমণ কাহিনী লেখায় বা তার সূক্ষ্ম রসবোধ, এই যে মানে সেটা তো একবার শুরু করলে থেমে থাকা যায় না, মানে এমনই অজস্র গ্রন্থ তার, কবিতা থেকে, গল্প থেকে, উপন্যাস থেকে, রম্যরচনা থেকে, স্মৃতিকথা থেকে, ভ্রমণ তার ভেতরে আমাকে টেনেছে, কিন্তু এই ভ্রমণ কাহিনী এবং রম্য রচনাও দিদি আমাদের কাছে তাই আজও প্রণম্য। আর আমার এখনও ভ্রমণ কাহিনী বা রম্য রচনা লিখতে বসলেই ওনার মুখটা মনে পড়ে, আর কাজ করে সেই এক অদৃশ্য দ্রোণাচার্য একলব্য রসায়ন। তাই আকাশবাণীর মাধ্যমে আমি আবারও নবনীতাদিকে প্রণাম জানিয়ে গেলাম।
1: অনেক ধন্যবাদ জানাই লেখিকা শ্রীমতী ইন্দিরা মুখোপাধ্যায়কে, এমন সুন্দর করে তার দৃষ্টিভঙ্গিতে, সুন্দর করে অপূর্ব ভাষায় আমাদের যা শুনিয়ে গেলেন তা বোধহয় সবসময়ের জন্যই নিজেদের স্মৃতিতে ধরে রাখার মতো। বলছিলাম নবনীতার কথা।

সেই তরুণী নবনীতার কথা। যাদবপুরে পড়াশোনা করতে করতেই ভালোবেসেছিলেন আর এক তরুণ নোবেলজয়ী প্রফেসর অমর্ত্য সেনকে। শুরু হয়েছিল তার ভালোবাসার পথ চলা, সঙ্গে চলছিল প্রচুর লেখালেখি। প্রেসিডেন্সির বিয়ে, যাদবপুরের এমএ, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, হার্ভার্ড থেকে ডিস্টিংশন নিয়ে এমএ, এই সব কিছুর পরে হাত লাগিয়েছিলেন লেখায়। লেখার কথা বলতে গেলে তো ফুরাবে না, কিন্তু সময় ফুরায়, আর সময় ফুরাতে ফুরাতে তার কবিতার কটা কথাও বারবার ভেসে আসে। যখনই আমাকে তুমি ভালোবাসো, এমনকি কপালের উড়ো চুলো প্রণয় কাতর, ফ্রয়েডীয় তালিকার নির্দেশ ছাপিয়ে যৌনতার তীব্রতায় হয়ে ওঠে কামনা কুলিন, এমন সাহসী লেখা, এমন সাহসী ভালোবাসা বাঙালি ঘরানায় মহিলা কবিদের মধ্যে কোথায়? তবু জীবন থামে, সময় আসে, যখন সময় বলে যায় সব ভালোবাসা চিরতরের নয়। তাই এমন সাহসী, এমন অটুট বন্ধনে বিশ্বাসী মানুষও বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরেও আবার হারিয়েছিলেন সব কিছু। যে মানুষটার হাত ধরে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন সমুদ্রের বুকে, তার কাছ থেকেও, সমুদ্রের গভীর ভালোবাসার মধ্যে থেকেও ভালোবাসা হারানোর কষ্ট পেয়েছিলেন। আর কষ্ট পেয়েই লিখে ফেললেন সব অনবদ্য কবিতা, লিখলেন ভালোবাসা, যা আজও অনেকের কাছে এখনো সমানভাবে আলোচ্য। ভালোবাসা তুমি ছিলে বটে অদ্বিতীয়, সত্যি অদ্বিতীয়ই তো। ভালোবাসাকে অদ্বিতীয় না ভাবতে পারলে এমন করে জীবনকে আঁকড়ে ধরতে পারতেন কেউনি? কি অবলীলায় লিখেছিলেন, এসো ভালোবাসা, বসো এইখানে সোফাতে, চা খাবে, পাখাটা বন্ধ করে দিয়ে জানলা, শরীর গতিক ভালো তো, চাকরি বাকরি, তারপর বড় শীত পড়ে গেল অকালে। ভালোবাসায় শীত নেমেছিল, নেমেছিল জীবনেও। দুই কন্যা বুকে নিয়ে, যারা দুজনেই হলেন অন্তরা ও নন্দনা, তাদেরকে নিয়েও বোধহয় কোথাও দাম্পত্যে ফাটল ধরেছিল। জীবনে এসেছিল ভয়ঙ্কর শব্দ, ডিভোর্স। কিন্তু তাও সব যুদ্ধ পেরিয়ে এগিয়ে যেতে শিখেছিলেন নবনীতা। দেখিয়েছিলেন ভালোবাসাতে বেঁচে থাকার অনেক পথ আছে, সেই পথগুলোকে খুঁজে নিতে হয় কবিতায়, লেখায়। তাই তো তার একের পর এক সাহিত্য রচনা পেয়েছিল নানা পুরস্কার। 1999 সালে সাহিত্য একাডেমি রম্যরচনা নটি নবনীতার জন্য, পদ্মশ্রী, সাহিত্য ও শিক্ষার সেই জাতীয় পুরস্কার এসেছিল 2000 সালে, কমল কুমারী জাতীয় পুরস্কার পেয়েছিলেন 2004 সালে সাহিত্যে অবদানের জন্য, এছাড়াও গৌরী দেবী স্মৃতি পুরস্কার, ভারতীয় ভাষা পরিষদের পুরস্কার, হারমোনি পুরস্কার, কি ছিল না তার ঝুলিতে। কিন্তু জীবনটাই জীবনের ঝুলি থেকে ক্রমশ ফিকে হয়ে আসছিল। এত সাহসী লেখা, এত কথা সব কিছুর পরেও, কিন্তু জীবন থামার সময় যখন এলো, তখনও রচনা করলেন সব সাহসী লেখা। ঠিক আছে, না হয় ক্যান্সারই হয়েছে, ক্যান্সার তো এখন অলক্ষিত ঝাঁপির মতো ঘরে ঘরে গুছিয়ে বসেছে। আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্যান্ডও করি। এই অনবদ্য সাহসী মন্তব্য করেছিলেন বিছানায় শুয়ে মৃত্যুশয্যায়। জীবন কখন ফুরাবে তাকে আমরা জানি, বেচারা ক্যান্সারকে এত দোষ দিয়ে কি হবে? তাই এই জানা অজানা, চেনা অচেনা, আত্মীয় বন্ধুর হাহাকারে, শেষ দর্শনের ধাক্কায়, শেষ প্রণামের দর্শনের চেষ্টায়, আবেদনে বেজায় ঘাবড়ে গেলুম। হে কিরে বাবা, এটা তো ভুলে বিসর্জনের লাইনে লেগে গিয়েছে। আর তাছাড়া তালা ভাঙা দরজার অভাব আছে? আমার তো হৃদকমল থেকে শ্বাসকমল সব দরজাই হাত খোলা, তো এই কর্কট কমলের হ্যাঁ তো মাতব্বরী কিসের, লাঠি শোটা একটু বেশি আছে বলে? এইভাবে মৃত্যুকালে শুয়েও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে গেলেন নবনীতা। জীবন

শক্ত করে জড়িয়ে ধরার, কারণ এ চরণে যে রয়েছে সেই অনাবিল ভালোবাসা, যে ভালোবাসা আমাদের যুগে যুগে প্রয়োজন। আমরা প্রণাম জানাই এমন নমস্য মানুষকে। ভালো থেকো নবনীতা।

ভালোবাসার মানুষকে আমরা গানে গানে স্মৃতিতে স্মৃতিতে স্মরণ করলাম আমাদের প্রিয় সাহিত্যিক নবনীতা দেবসেনকে, আর তার স্মৃতি তার ভালোবাসার ছোঁয়া নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে আলাপচারিতায় ছিলাম চিত্রা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন মহিলাদের আসর, শ্রবণ সঙ্গী চিত্রা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ছায়াছবির গান। প্রথম গানটি সেদিন দেখা হয়েছিল ছায়াছবি থেকে, শিল্পী কুনাল গঞ্জাওয়ালা।

পরের গানটি কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি সুরের আকাশে।

0: এতক্ষণ শুনলেন ছায়া ছবির গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৌরিক ঘোষ। আজ শুনবেন দ্বিতীয়

0: Tintín Polvo. কলেজ ক্যাম্পাস মানে আমাদের কাছে অনেক কিছু, হৈহুল্লোড়, আড্ডা, বন্ধু, প্রেম আর এক রাশ ভালো মুহূর্ত। আজ সেই আবেগকে সঙ্গে নিয়ে আবারও ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে চলে এসেছি আমি সৌরিক। আজ শুনব দ্বিতীয় পর্ব। ক্যাম্পাস আড্ডা এমন এক অনুষ্ঠান যেখানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে প্রচুর আড্ডা, গল্প, গানে মেতে উঠি। সেরকমই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আমি চলে গিয়েছিলাম স্কটিশ চার্চ কলেজ ক্যাম্পাসে। মেট্রোতে করে পৌঁছে গিয়েছিলাম গিরিশ পার্ক, তারপর অটোতে বিবেকানন্দ মোড়, সেখান থেকে সামান্য হেঁটে হেদুয়া মোড়, আর হেদুয়া মোড় থেকেই দেখতে পাওয়া যায় স্কটিশ চার্চ কলেজ। কলেজ ক্যাম্পাসে ঢুকেই দেখি বাঁ দিকে কলেজের ক্যান্টিন, সেখানে বেশ কিছু প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গেই গান হৈহুল্লোড়ে মেতে উঠেছিলাম, কিন্তু সেই আড্ডা এখনো শেষ হয়নি। তাহলে দেরি না করে বরং বন্ধুদের সঙ্গে আড্ডায় ফিরে যাই। আড্ডা তো ফাটাফাটি চলছে এবং আড্ডা একেবারে জমজমাটি, তো এবার এই আড্ডা জমজমাটির মধ্যে একটু খেলায় ফেরা যাক, কি বলো? আচ্ছা, এবারে না তোমাদের কিছু সিচুয়েশন দেব, তোমাদের বলতে হবে ওই সিচুয়েশনে তুমি কি করবে। না, চিন্তা করার কারণ নেই, খুব একটা বেশি কঠিন সিচুয়েশন দেবো না, খুব রিলেভেন্ট দেবো। আচ্ছা, প্রথম সিচুয়েশন, ধরো তোমার যাকে পছন্দ তাকেই আবার তোমার বেস্ট ফ্রেন্ডেরও পছন্দ, আর তুমি সেটা জানতে পেরেছো, এবার তুমি কি করবে, কে বলবে এটা? আচ্ছা অনুরম, তুমি বলো।
1: এটা হতেই পারে যে এক কাউকে যদি ভালো দেখতে হয় সো তাকে দু তিনজনের পছন্দ হওয়াটাই স্বাভাবিক। এটা আমি মোর অফ আ কমপ্লিমেন্ট হিসেবেই নেবো যে আমার যে বেস্ট ফ্রেন্ড তারও সেই মেয়েটাকেই পছন্দ হয়েছে যাকে আমার পছন্দ হয়েছে, বিকজ দ্যাট মিনস লাইক আমার চয়েসটা ভালো। এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে আমি নিতে পারি। এবার কি করবো, এটা ভাববার বিষয়, এটা কমপ্লিকেটেড স্টাফ। বেস্ট ফ্রেন্ড না যাকে পছন্দ, কি করা যায়? এটা তাহলে মেয়েটার উপরেই ছেড়ে দেওয়াটা বেটার হবে আই গেস। যার লাক ভালো সে চান্স পাবে, সো দ্যাটস ইট। এটা নিয়ে বন্ধুত্বটা খারাপ না করাটাই, মানে বন্ধুত্বটা না খারাপ হলেই বেটার। কেউ যদি চান্স না পায় আরও বেটার, কেউ চান্স পেলে সেটাও বেটার, সো দ্যাটস ইট।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় তার সঙ্গে তোমার প্রেমটা হলো না, হলো তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, তখন তুমি কি করবে, তুমি কি খুশি হবে?
1: হ্যাঁ, না বলবো না যে ভাল লাগবে, অবশ্যই খারাপ লাগবে, বাট ঠিক আছে মেনে নিয়ে এগিয়ে চলো।
2: আচ্ছা ঠিক আছে, চলো মেনে নিয়ে এগিয়ে যাই, আর ওকে কষ্ট দিয়ে লাভ নেই। পরের সিচুয়েশন, ক্লাস বাঙ্ক করে সিনেমা হলে বয়ফ্রেন্ডের সঙ্গে গেছো সিনেমা দেখতে, আর দেখলে পাশের সিটে তোমার বাবা বসে আছে, কি করবে তখন?
3: আমি নীলাঞ্জনা, এবং যদি এরকম একটা সিচুয়েশন আমি আসি যেখানে আমি ক্লাস বাঙ্ক করে আমার বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে গেছি এবং সামহাও সেই পাশের সিটে আমার বাবাও আরেক পাশের সিটে রয়েছে, তো সেক্ষেত্রে আমি প্রথম বাবাকে জিজ্ঞেস করবো, বাবা তুমি সিনেমা দেখতে এসছো, আমায় বলো নি, আমাকে বললো না কেন? ঠিক আছে, দেন মানে আমাকে বাবা হয়তো অনেক প্রশ্ন করবে যে আমি ক্লাসের বদলে সেখানে কেন আছি, তো আমি এটাই বলবো যে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছিলো, তো আমি ভাবলাম এখানে আসি সিনেমাটা দেখি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এবং আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করবো, আই হোপ আমার বাবা মেনে যাবে।
2: যাই হোক, এবারে পরের সিচুয়েশন, তুমি দেরি করে ক্লাসে ঢুকেছো, খুব ইম্পর্টেন্ট ক্লাস চলছে একটা, টিচারকে কিভাবে মানাবে যাতে ক্লাসে তোমায় সে অ্যালাউ করে, বলো কে বলবে এটা?
4: আমি কোয়ে না, আর এই জিনিসটা আমি কালকেই ফেস করেছি, আমার 11:00 থেকে ক্লাস ছিল, আমি 11:30 থেকে ঢুকেছি, 11:40 ঢুকেছি, এবার স্যার ওয়াজ লাইক ইটস টু আর্লি টু কাম, মানে পরেরটার জন্য আমি খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। এবার তো বেসিক্যালি আমার ব্যাপারটা হয়েছিল, আমি শিয়ালদা চলে গেছিলাম, শিয়ালদাতে গিয়ে আমি সাউথের লাইনের বাসে ঢুকে গেছিলাম, তো ওখান থেকে আমাকে আবার ফেরত এসে মোটরলেস এভাবে আমার লেটটা হয়েছে, তো স্যার গিয়ে বলছে যে সাউথে তো অনেক ভালো স্পট ছিল, মানে স্যার মনে হয় আমার এই কথাটা বিশ্বাস করেনি, যে আমার দেখে মনে হলো, মনে হয়েছে যে আমি সত্যি মিথ্যা কথা বলে কোথাও গেছি, যে স্যার বলছে যে সাউথের তো প্রচুর স্পট ছিল, ভালো ভালো ঘোরার জায়গা ছিল, তুমি ওখানে চলে যেতে পারতে, তুমি এই ক্লাসে কেন আসলে, বরঞ্চ আমাকেও ডেকে নিতে পারতে, তো এটা পুরো ক্লাসের সামনে দাঁড় করিয়ে আমাকে বলা হয়েছে, যাদবপুরে ক্লাসটা করে নিতে পারতে বা যাদবপুরে গিয়ে আড্ডা মেরে তারপরে বাড়ি যেতে পারতে একবারে, আর সেটা আমার এইচওডিই বলেছে, এইচওডিরই ক্লাস ছিল, তো এইটা ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আমি ভেবেছিলাম হয়তো খুব বকাঝকা করবে, কিছু একটা মানে অপমান করবে, বাট কিছুই করেনি, স্যার আমাদের খুব রসিক, সো হ্যাঁ মানে বেঁচে গেছি।
2: যাক, কোয়েনা বেঁচে গেছে, এই আনন্দে একটা গান হলে মন্দ হয় না আমার মনে হয়।

0: ইতিমধ্যে কথা বলে নিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল অফ স্কটিশ চার্চ কলেজ ডক্টর সুচিস্মিতা পাল ম্যামের সঙ্গে।
1: নমস্কার, আমি ডক্টর সুচিস্মিতা পাল, অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল অফ স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ বরাবরই যুগের চাহিদা এবং পারস্পরিক অবস্থান থেকে অনেকটাই এগিয়ে থাকে। ইতিহাসের পাতা ঘাটলে এরম বহু ঘটনাই দেখতে পারা যায় যে পরিস্থিতি সমাজ যেমনই হোক না কেন, মাথা উঁচু করে বেঁচে থাকার শিক্ষা দেয় স্কটিশ চার্চ কলেজ। 26টা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার্স এবং ডিপার্টমেন্ট এইচওডিরা তারা একটা হোলিস্টিক পদ্ধতিতে সমস্ত স্টুডেন্টদের ট্রেনিং করে। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বটানি, জুলজি, কমার্স ইত্যাদি বিভিন্ন বিষয় অনার্স এবং জেনারেল দুটো কোর্সই পড়ানো হয় এখানে। তার পাশাপাশি গ্র্যাড ও আন্ডারগ্র্যাডে রিসার্চ ফেলোশিপেরও সুযোগ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি ক্লাব আছে যেখানে স্টুডেন্টরা খুব অ্যাক্টিভলি ইনভলভ। ড্রামা ক্লাব আছে, মিউজিক ক্লাব আছে, কুইজ ক্লাব আছে, লিটারেরি ক্লাব আছে, চেস ক্লাব, স্পোর্টস ক্লাব আছে এবং অ্যাক্টিভিটি ডে বলে একটা ইভেন্ট প্রতি মে মাসেই অর্গানাইজ করে থাকি আমরা। আমি মনে করি বইয়ের জ্ঞানের বাইরেও এই কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো স্টুডেন্টদের ব্যবহারিক জ্ঞান অনেকটাই বাড়িয়ে দেয়।
2: এই যে একটা মাহল তৈরি হয়েছে, এবার এই মাহলটা একটা মিষ্টি মিষ্টি একটা একটা আড্ডা জমজমাটি ব্যাপার, তো এই মিষ্টি মিষ্টি আড্ডাটাকে একটু স্পাইস আপ করা যাক। কীভাবে করা যায় বলো তো? হ্যাঁ, একটা কাজ করা যাক, একটা ডিবেট দিই তোমাদের। সরকারি চাকরি সাফল্যের একমাত্র মাপকাঠি, কে পক্ষে বলবে?
3: পক্ষে আমি বলবো, আমার নাম কোয়েনা।
4: বিপক্ষে আমি বলবো, আমি চন্দন।
3: ব্যাপারটা হচ্ছে আমরা এটা খুব আর কি যেটা হিন্দিতে বলে বেফেজুল ঝামেলা করছি, কারণ যেখানে সিকিউরিটি পাচ্ছি, যেখানে আমার র্যাঙ্কিংটা এত হাই আফটার আ সার্টেন পয়েন্ট অফ ভিউ গিয়ে হতে পারে, প্লাস একটা মোটা সরি মানে স্যালারি, হ্যাঁ, তো সেখানে আমি কেন তর্কে যাব? তারপরে সিকিউরিটি, সবার থেকে মেন কথা ইজ সিকিউরিটি। বুড়ো বয়সে হাতে মোটা টাকা পেনশন, সাথে সাথে কিছু না করে ব্যাস দিনটা ওভাবেই চলে যায়। আর সেখানে রিটায়ারমেন্টের পরে আবার একটা নতুন করে প্রাইভেট ফার্মে গিয়ে ইন্টারভিউ দেওয়া, ইটস নট মাই টাইম।
4: না, আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটার পুরোপুরি বিপক্ষে সরকারি চাকরির, কারণ আমার মতে জীবনে একটু রোমাঞ্চ না থাকলে হয় না। আর এ মোটা অঙ্ক কোন দিক দিয়ে বললো আমি জানি না, আমার মতে প্রাইভেটেই মোটা অঙ্কের টাকাগুলো পাওয়া যায়, কারণ প্রাইভেটে থাকলে একটা কনস্ট্যান্টলি নিজেকে পুশ করতে হয়, নিজে একটা সেলফ ডেভেলপমেন্ট বলে ব্যাপার থাকে কন্টিনিউয়াসলি। কিন্তু সরকারির ক্ষেত্রে ওই একবার চাকরির পরীক্ষা দিলাম, হয়ে গেল, তারপরে ওই 30-40 বছর একই জিনিস নিয়ে ঘষলাম, মানে একটা ডেভেলপমেন্ট বলে কোনো বিষয় নেই। তো মানে আমি একটু মানে রিস্কি বাচ্চা আর কি, মানে নট বাচ্চা, চু বাচ্চা যদিও বা, যাই হোক, তো আমি এর বিরোধিতা করি।
3: তার মানে রিস্ক নিতে চাও বলে তুমি?

0: করতে চাইছো বেসরকারি চাকরি, তো বেসিক্যালি যারা রিস্ক নিতে চায় না তাদের জন্য একটা কিছু ছেড়ে দেওয়া উচিত। তাহলে ছেড়ে দাও জায়গাগুলো, আমরা নিয়ে নিই, আমরা এই ফেসিলিটিটা পাই যে ধরো আমি আজকে রেলে চাকরি করলাম, সারা দেশে আমি রেলের জায়গায় অনেক অনেক কম টাকায় আমি ঘুরতে পারবো আমার মেডিকেশনের জন্য। এই পার্কসগুলো তোমার বেসরকারি কি দেবে?
1: বেসরকারি চাকরির ক্ষেত্রে এই সমস্ত জিনিসের প্রয়োজনই হয় না ফেসিলিটির, কারণ কেউ যদি কনস্ট্যান্টলি নিজেকে পুশ করে এবং মান্থলি ইনকাম তার যদি লাখে হয়, আই ডোন্ট থিঙ্ক যে তার এই সমস্ত ফেসিলিটিগুলোর প্রয়োজন হবে। রিস্ক যদি নিতেই হয় তাহলে আমি প্রাইভেটের দিকেই নেব বা নিজস্ব কিছু করার দিক দিয়ে স্টার্ট আপের দিকেই নেব। শুধু সরকারি চাকরির দিকে তো রিস্ক নিয়ে লাভ নেই, কারণ সেখানে একটা লং টার্ম ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি।
0: দেখতে না পারলে ছেড়ে দেওয়ার জায়গাটা আমি করে নিচ্ছি।
2: আরে বাপরে, শান্ত শান্ত, ওরে বাপরে, অনেকটাই স্পাইসি হয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না, এবারে নাকে জুড়ে চোখে জলে হতে হবে। যাই হোক, তো এটাই তো মানে কলেজ লাইফের তো এটাই মজা, মানে কখনো এই মজা করতে করতে ঝামেলা হয়ে যাওয়া যেমন থাকে ঠিক তেমনই থাকে, একসঙ্গে গলা মিলিয়ে গান। তো এই আড্ডা তো অনেকটাই জমে উঠেছিল, কিন্তু ওই যে সময় যে বাঁধা ধরা, তাই আড্ডা এখানে শেষ করতে হবে। তবে শেষ পাতে মানে এতটাই স্পাইসি হয়ে গেছে, এতটাই ঝাল হয়ে গেছে বিষয়টা, তো এবার একটুখানি মিষ্টি গান হলে খুব একটা মন্দ হয় না। ওই যে হয় না যে খাবারের শেষ পাতে যেরকম মিষ্টিটা কমপ্লিট করে দেয় খাবারটাকে, ঠিক তেমনই আজকে আড্ডাটাকে কমপ্লিট করতে হলে শেষ পাতে গলা মিলিয়ে একটা মিষ্টি গান হয়ে যাক।

0: পেরেছে। আর সত্যি সেই কলেজে ফিরে যেতে পেরে খুব খুব ভালো লাগছে। যাই হোক, ক্যাম্পাস আড্ডার অনুষ্ঠান আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমিক। আকাশবাণী মৈত্রী,
1: এতক্ষণ
0: শুনছিলেন ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানটি। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে
1: মিডিয়া মোয়েফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আজ সন্ধ্যায় শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আজকে অনুষ্ঠানটা যখন করছি তখন বেশ ঝমঝমিয়ে বৃষ্টি সব জায়গায়, বৃষ্টির ফোরকাস্টও রয়েছে। আজকে দিনটা তো বৃষ্টি হবে, কাল সকাল পর্যন্ত বৃষ্টি হবে। তো এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে আজ সন্ধ্যায় যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন, প্রথমেই জানিয়ে রাখি আজ অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন, তার গল্প করব আমরা। আজকে খিতীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার গল্প করব। আর একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে দুর্গাপুজো এলেই যেন বদলে যায় সব কিছু, কিন্তু সব কিছু কি বদলে যায়, বদলে কি যায় লড়াকু দুর্গাদের জীবন, সে গল্প করব। আর 11 বছরের যশোমিতা, সে কি করেছে সে গল্পটাও শুনব। এছাড়াও থাকছে নানারকম ভালো লাগার গান, আর আপনারা তো থাকছেনই। আজ সন্ধ্যায় একেবারে শুরুতেই যে গানটা শুনব, সে গানটা আপনার আমার সকলের মন ভালো করা গান।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী রয়েছেন যারা স্বল্প সময়ের অভিনয় জীবনেও দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী তাদের মধ্যে অন্যতম। তাঁর স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি, মায়াময় হাসি এবং চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা তাকে বাংলা চলচ্চিত্রের এক স্মরণীয় অভিনেত্রীতে পরিণত করেছে। আজও বাংলা সিনেমা প্রেমীদের কাছে মহুয়া রায়চৌধুরী একটি আবেগের নাম। মহুয়া রায়চৌধুরীর আসল নাম ছিল শিপ্রা রায়চৌধুরী। ১৯৫৮ সালে আজকের দিনে কলকাতায় তার জন্ম। ছোটবেলা থেকে নৃত্যের প্রতি তার গভীর আগ্রহ ছিল। নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে তার পথ চলা শুরু।

হয়। পরবর্তীকালে পরিচালক তরুণ মজুমদারের নজরে আসেন তিনি। তার প্রতিভা এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে তরুণ মজুমদার তাকে চলচ্চিত্রে সুযোগ দেন এবং নাম রাখেন মহুয়া। ১৯৭৩ সালে শ্রীমান পৃথ্বীরাজ এই চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। বাংলা চলচ্চিত্রে মহুয়া রায়চৌধুরীর আবির্ভাব ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি শুধু নায়িকা সৌন্দর্য দিয়েই দর্শককে আকর্ষণ করেননি, অভিনয়ের স্বাভাবিকতা এবং আবেগ দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছিলেন। হাসি, কান্না, অভিমান আর এই সঙ্গে সঙ্গে যে ভালোবাসা, বেদনা, এই তিনি স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলতেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে দাদার কীর্তি, সাহেব, সেই চোখ, আজকাল পরশুর গল্প, পাকা দেখা, রঙের সাহেব, রাজপুরুষ, আদমি অর ঔরত। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন। বিশেষ করে দাদার কীর্তি চলচ্চিত্রের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এই ছবির জন্য ১৯৮০ সালে তিনি ফিল্ম ফেয়ার পূর্বাঞ্চল শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান লাভ করেন।

অনুষ্ঠানের জন্য 1987 সালে তিনি মরণোত্তর দামেস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। মহুয়া রায়চৌধুরীর জীবন ছিল প্রতিভা, সাফল্য এবং অপূর্ণ সম্ভাবনার এক বেদনাময় অধ্যায়। অল্প সময়ের অভিনয় জীবনেও তিনি বাংলা চলচ্চিত্রে এমন ছাপ রেখে গেছেন যা আজও মুছে যায়নি। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোই নতুন প্রজন্মের দর্শকদের কাছেও এক অনন্য ভালোবাসার নজির।

গীত শিল্পকলার বিকাশেই নয়, সমাজ চিন্তা, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই পরিবারের বহু সদস্য তাদের সৃষ্টিশীলতা এবং চিন্তাশীলতার মাধ্যমে বাংলার নবজাগরণকে সমৃদ্ধ করেছে। খিতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই চিন্তাশীলতার বা ঐতিহ্যবাহী পরিবারের এক উল্লেখযোগ্য সদস্য। তাঁর জীবন এবং কর্ম বাংলা সংস্কৃতির ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। খিতীন্দ্রনাথ ঠাকুর 1869 সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর। তিনি সংস্কৃত কলেজ এবং প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তাঁর বিশেষ দক্ষতা ছিল। গভীর অধ্যয়ন জ্ঞান চর্চার জন্য তিনি তত্ত্বনিধি উপাধিতে ভূষিত হন। খিতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, প্রাবন্ধিক, লেখক এবং সম্পাদক। তার রচনায় ধর্ম, দর্শন, সমাজ, ইতিহাস এবং মানব জীবনের নানা বিষয় প্রতিফলিত হয়েছে। তিনি বাংলা ভাষায় জ্ঞানমূলক এবং চিন্তাশীল সাহিত্য রচনায় বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে আদিসুর ও ভট্টনারায়ণ, আর্যরমণের শিক্ষা ও স্বাধীনতা, আধ্যাত্ম ধর্ম ও অজ্ঞেয়বাদ, ব্রাহ্মধর্মের বিবৃতি, হবি, কলকাতায় চলাফেরা, প্রাণীর কথা এবং আলাপ। তার রচনায় যুক্তিবাদী চিন্তা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং সমাজ জীবনের নানা দিক সম্পর্কে গভীর পর্যবেক্ষণ লক্ষ্য করা যায়। খিতীন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি ব্রাহ্ম সমাজের বিভিন্ন সাংগঠনিক কাজে অংশগ্রহণ করেন এবং কলকাতার চিৎপুরস্থিত আদি ব্রাহ্ম সমাজ মন্দিরের ওছি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হিসেবেও যুক্ত ছিলেন। তার এই কাজ বাংলা সমাজে ধর্মীয় এবং বৌদ্ধিক আলোচনার প্রসারে সহায়ক হয়েছিল। সাহিত্য চর্চার পাশাপাশি খিতীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীতের প্রতিও সমান আগ্রহী ছিলেন। তার হবি গ্রন্থে সঙ্গীত চর্চার পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যার চিন্তাভাবনায় প্রাচীন ভারতীয় এবং ঐতিহ্য ও আধুনিক জ্ঞান চর্চার সমন্বয় ঘটেছিল। 1937 সালের 17ই অক্টোবর তিনি চলে যান আমাদের ছেড়ে। তিনি হয়তো রবীন্দ্রনাথ বা অবনীন্দ্রনাথের মতো সর্বজন পরিচিত নন, কিন্তু বাংলা সাহিত্যে ব্রাহ্ম সমাজ এবং জ্ঞানচর্চার ইতিহাসে তার অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার রচনাগুলি আমাদের অতীত সমাজ, ধর্মীয় চিন্তা এবং সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে মূল্যবান ধারণা দেয়। খিতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জ্ঞাননিষ্ঠ, সংস্কৃতি মনস্ক এবং মননশীল ব্যক্তিত্ব। সাহিত্যে, ধর্মচিন্তায়, সম্পাদনায় এবং সঙ্গীত চর্চার মাধ্যমে তিনি ঠাকুর পরিবারের গৌরবময় ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। তার জীবন আমাদের শেখায় জ্ঞানার্জন, সংস্কৃতি চর্চা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা, একজন মানুষকে স্মরণীয় করে তোলে। বাংলা সংস্কৃতির ইতিহাসে খিতীন্দ্রনাথ ঠাকুরের নাম তাই যথাযোগ্য মর্যাদায় স্মরণীয় হয়ে থাকবে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ, তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: বছরের বাকি সময়টা যেমন তেমন কেটে যায়, কিন্তু দুর্গাপুজো এলে বদলে যায় সবকিছু। নীল আকাশ ভরে যায় শরতের তুলোর মতো মেঘে, হাওয়ায় ঠান্ডার আভাস আসে, মনের ভিতরে আচমকাই জমা হয় আনন্দের কয়েক কুচি। কিন্তু সকলের মনের অন্ধকার কি দূর করতে পারে এই পুজোর আলো, পুজোর আনন্দ? জীবনে শুধুমাত্র একটা শান্তির নীড় চেয়েছিল মুসলিম পরিবারের মেয়ে সোনালী। অল্প বয়স থেকেই ঘর সংসার সামলে কেবল সন্তানকে দুধে ভাতে রাখার স্বপ্ন বুনতেন তিনি। সে স্বপ্ন অবশ্য পূরণ হয়নি এই টালিগঞ্জবাসীর, বদলে শুরু করতে হয়েছিল এক ভিন্ন লড়াই। প্রিন্স আনোয়ার শাহ রোডের গ্যারেজে যাতায়াত শুরু

সোনালি বাঁচেন কাজেই। স্ক্রু অথবা মোটর বাইকের ব্যাটারি অথবা তারের জোরে খুঁজে পান সুখ। বিশ্বকর্মার মতোই তিনিও যেন তৈরি করেন কারিগরির এক ভিন্ন স্বর্গ। প্রাথমিকভাবে এ কাজ সহজ ছিল না তার পক্ষে। একই মুসলিম পরিবারের গৃহবধূ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি সারাই করছে, এটা একেবারে ভালো চোখে দেখেননি রক্ষণশীলদের অনেকেই। তবুও পেটের জ্বালায় কাজ করতে হয়েছে সোনালি বিবিকে। না, তিনি সোনালি মিস্ত্রি। তার কথায় প্রথমে আমি ভাবিনি এমন কাজ করব। একটা সময় প্রিন্স আনোয়ার রোডের এই গ্যারেজে আমার স্বামীর সঙ্গে কিছু লোকজন অশান্তি শুরু করে। তখন সংসার চালাতে ওর অনুপস্থিতিতে দোকানে যেতাম আমি, ছেলেমেয়েদের স্কুলে দিয়ে, রান্না করে, অন্য হেল্পারদের সঙ্গে কাজ শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে কাজটা শিখতে থাকি। স্বামীকে সাহায্য করার জন্যই যেতাম। সাহায্য করতে গিয়ে পাকা মিস্ত্রি হয়ে ওঠেন সোনালি। কিছু হিতাকাঙ্ক্ষী মানুষের সহযোগিতায় বাংলায় প্রথম গ্যারেজ মেকানিক হিসেবে শুরু হয় তার পথ চলা। সোনালির কথায় কষ্ট পেতাম খুব, কান্না পেত। কত মানুষ কত খারাপ খারাপ কথা বলে গেছে, আমি হাল ছাড়িনি। ভারী ভারী স্কুটার, ভারী ভারী বাইক আমি তুলেছি, নামিয়েছি, লড়াই করেছি রোজ। পুঁথিগত বিদ্যায় সিদ্ধহস্ত না হয়েও তিনি তো অলিখিত ইঞ্জিনিয়ার। তিনি বলেন, আমি বাইকে চলন দেখেই বলে দিতে পারি কি সমস্যা, আমি রোগ ধরতে পারি, অসুবিধে হয় না। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, পৃথিবীটা বদলে যাচ্ছে, মেয়েরা স্বাবলম্বী হোক, যাতে কেউ বলতে না পারে আমরা মেয়েরা কিছু করতে পারি না।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
4: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: গান পাচ্ছি কিন্তু চোখের সামনে কোনো নোট নেই, নেই কোনো বাদ্যযন্ত্রের সাহায্য, শুধু শুনে বলতে হবে কোন সুর, কোন নোট, কোন কর্ড। কাজটা কঠিন, কিন্তু মধ্যম গ্রামের 11 বছরের যশোবিতা দত্তের কাছে সেটাই খেলার মতো। কানে শুনে সুরের নোট এবং কর্ড শনাক্ত করা, সেই দক্ষতাই এবার তাকে পৌঁছে দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। চলতি বছরের 4 জানুয়ারি গিনেসের জন্য তার নাম জমা পড়ে। নানা দিক যাচাইয়ের পর জুলাইয়ে আসে স্বীকৃতি। 2 মিনিট 2 সেকেন্ড এই সময়ে 39টি মিউজিক্যাল নোট এবং 1 মিনিটে 20টি কর্ড শনাক্ত করে এই নজিরটি গড়েছে সে। বাবা একনিষ্ঠ দত্তের দাবি, এই বিভাগে এখনও পর্যন্ত যশোমিতা ছাড়া আর কেউ এই পর্যায়ে পর্যন্ত পৌঁছতে পারেননি। এই বিশ্বরেকর্ডের পেছনে রয়েছে দীর্ঘদিনের সাধনা। মাত্র 4.5 বছর বয়সে সুরের প্রতি টান তৈরি হয় যশোমিতার। গানের প্রথম তালিম মায়ের কাছেই। 5 বছর বয়স থেকে কিবোর্ড শেখা শুরু। শিক্ষক ছিলেন সঙ্গীতশিল্পী সৌভিক কুণ্ডু। ছোট থেকেই নোট এবং কর্ড চেনার অনুশীলন চলেছে সমানতালে। সহজ করে বললে, একটি গান তৈরিতে ব্যবহৃত একক মৌলিক ধ্বনিগুলি মিউজিক্যাল নোট। একসঙ্গে বাজানো 2 বা ততোধিক নোটের সমাহারে হয় কর্ড। কোন গান কোন স্কেলে তার সুরের নোটগুলো কি কানে শুনেই বলে দিতে পারে যশোমিতা। দিনের পর দিন অনুশীলনে তৈরি হয়েছে শ্রবণ শক্তি। মধ্যম গ্রামের যশোর রোডের ধারে একটি আবাসনে থাকে যশোমিতা। বাবা তথ্য প্রযুক্তি কর্মী, মা কোয়েল দেবী গৃহবধূ। বাড়ির ছোট একটি ঘরই যশোমিতার সুরের জগৎ। সেখানে আছে কিবোর্ড, হারমোনিয়াম, গিটার, মেলোডিকা, ক্যাশিও।

তবে কিবোর্ড আর হারমোনিয়াম বাজাতেই বেশি পছন্দ করে সে, গানও গায়। একাধিক রিয়েলিটি শো ইতিমধ্যে প্রতিভার পরিচয় দিয়েছে। অল ইন্ডিয়া রেডিও শিশুশিল্পী হিসেবে পারফর্মও করেছে। ওর বাবা বললেন, কঠোর অনুশীলন আর পরিশ্রম ওকে এই স্বীকৃতি পেতে সাহায্য করেছে। 4.5 বছর বয়সে মায়ের কাছে তার গানের হাতে করি, 5 বছরে কিবোর্ড, তারপর নোট কর্ড চেনার নিরন্তর অনুশীলন, আর 11 বছর বয়সে বিশ্ব রেকর্ড। মধ্যম গ্রামের এই ছোট্ট ঘরে তাই এখন সারেগামার সঙ্গে মিশে রয়েছে এক ক্ষুদে শিল্পীর বড় হওয়ার স্বপ্ন।

কত রকমের গল্প, আর এই নানা গল্প, নানা ভাবনা, এ তো আমাদের চতুর্দিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আপনারাও আমাদের সঙ্গে ভালোবাসায় রয়েছেন। একেবারে সকাল থেকে যে সব অনুষ্ঠান আপনারা শোনেন, সেটা সকালের আড্ডাই হোক বা আমাদের এই এখন আজ সন্ধ্যাই হোক, কত রকমের খবর আমরা পাই। আমরাও তো শিখি, আমরাও তো জানি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে মেধে রাখবেন আমাদের সবাইকে। ভালো থাকবেন সবাই। সকালের আড্ডার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে আজ সন্ধ্যায় অনুষ্ঠান, সেটাও জনপ্রিয়। যেমন করে অনুরোধের আসর বা রাত্রির হারানো দিনের গান, প্রত্যেকটা অনুষ্ঠানে যে অনুষ্ঠানগুলো আপনাদের আমাদের সঙ্গে আপনাদের কথা হয়, গল্প হয়, সেই প্রত্যেকটি অনুষ্ঠানেরই ফিডব্যাক আমরা পাই। আরও আরও বেশি করে আমাদের জানাবেন কেমন লাগছে আপনাদের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীতে আজ সন্ধ্যায় এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন ক্রীড়াঙ্গন, শ্রবণ সঙ্গী বুধাদিত্য।

নমস্কার শ্রোতা বন্ধুরা, এপার বাংলা ও পার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন, অর্থাৎ মৈত্রী ক্রীড়াঙ্গন। আর প্রথমেই চলে যাব খেলাধুলোর নানান টুকরো খবর এক নজরে। আইএফএ শিল্ডের মোহনবাগান 6-0 গোলে হারাল শ্রীনিধি ডেকান এফসিকে। দুরন্ত হ্যাট্রিক করলেন ছাংতে। আর আইএফএ শিল্ডে আজ ইস্টবেঙ্গল হারাল কাস্টমসকে 3-1 গোলে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে আজ আফগানিস্তান জাপানকে 48 রানে হারিয়েছে। অন্য ম্যাচে মালয়েশিয়া 8 উইকেটে হারাল হংকং।

আর আজ পুডুচেরিতে কিন্তু ভারতীয় এ দল মুখোমুখি অস্ট্রেলিয়া এ দলের, এবং আজ কিন্তু অস্ট্রেলিয়া এ দল একদম দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 55 রান করেছে। আর প্রথম ইনিংসে ভারত করেছিল 334 রান, তার জবাবে অস্ট্রেলিয়া এ 171 রানে অল আউট হয়ে যায়। আর ভারতীয় এ দল দ্বিতীয় ইনিংসে 199 রান করে, আর 363 রানের লক্ষ্যমাত্রা ভারতীয় এ দল অস্ট্রেলিয়া এ দলকে দেয়, এবং 2 উইকেটে তারা 55। এবং আজ খেলার তৃতীয় দিন। অন্যদিকে ডারবানে আজ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে কিন্তু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে 8 উইকেটে 297 রান করেছে। শ্রোতা বন্ধুরা, আবারও আমরা ফিরে এসেছি এক নজরে। লিডসে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড, এটি দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ, এবং এখানে কিন্তু এই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করছে। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তাদের রান 1 উইকেটে 55, 12 ওভার খেলা হয়ে গিয়েছে। আবারও চলে আসছি এশিয়ান গেমসে। এশিয়ান গেমসে পুরুষদের হকিতে পুল এ তে ভারত 8-2 গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে। গোল করার ক্ষেত্রে কিন্তু আজ মুখ্য ভূমিকা নিয়েছিলেন অভিষেক এবং দিলপ্রীত সিং। আর আজ এশিয়ান গেমসে মহিলাদের উশু ইভেন্টে রৌপ্য পদক জিতলেন ভারতের রশ্মি বীণা দেবী। এই নিয়ে টানা 3টি এশিয়ান গেমসে তিনি পদক জিতলেন এবং অনন্য নচি স্থাপন করলেন। এশিয়ান গেমসে আজ পুরুষদের রোয়িংয়ে শেষ 500 মিটারে রুদ্ধশ্বাস লড়াই করে শেষ পর্যন্ত পদক জিতলেন সতনাম সিং ও সলমান খান জুটি। এশিয়ান গেমসে মিক্সড স্কিট দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের অনন্তজিৎ সিং নারুকা ও পরিণাস ধালিওয়াল।

এশিয়ান গেমসে আজ পুরুষদের কাবাডিতে চীন আর তাইপেইকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। গ্রুপের সমস্ত ম্যাচেই জয়ী হয়েছিল ভারত। উল্লেখ্য, ভারত কিন্তু গত এশিয়ান গেমসেও পুরুষদের কাবাডিতে সোনা জয়ী দল। মহিলাদের বক্সিংয়ে রাউন্ড অফ সিক্সটিনের 51 কেজি ইভেন্টে কাজাকিস্তানের আলুয়া বালকি বেকোভার কাছে হেরে গেলেন ভারতের সাক্ষী চৌধুরী। মহিলাদের ওয়ার্ল্ড ফাইনালে আজ ভারতের প্রণতি নায়ক কোনো পদক জিততে পারলেন না, শেষ করলেন ষষ্ঠ স্থানে। মহিলাদের 65 কেজি বক্সিং ইভেন্টে সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের প্রবীণ। প্রতিপক্ষ ওয়াকওভার দেহায় সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। আর পুরুষদের 100 মিটার হিট ওয়ানে অনিমেষ কুজুর ও 100 মিটার হিট ফোরে গুরবিন্দর সিং দুজনেই কিন্তু ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। অনিমেষ কুজুর সময় করেছেন 10.36 সেকেন্ড, অন্যদিকে 10.38 সেকেন্ড সময় করেছেন গুরবিন্দর সিং। দুজনেই কিন্তু ফাইনালে যাবার যোগ্যতা অর্জন করেছেন। আর আজ পুরুষদের সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জাপানের 17 বছর বয়সী তরুণ শিন ওহাশি। ঘরের মাঠে এশিয়ান গেমসে পুরুষদের 200 মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের পথে এই রেকর্ড গড়েছেন তিনি। টোকিও অ্যাকোয়াস্টিক সেন্টারে ওহাশির সময় নিয়েছেন 2 মিনিট 4.83 সেকেন্ড, যা আগের বিশ্ব রেকর্ডের চেয়ে 0.65 সেকেন্ড কম। অনন্য নজির গড়েছেন 17 বছর বয়সী তরুণ জাপানের শিন ওহাশি 200 মিটার ব্রেস্টস্ট্রোকে। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা এক নজরে থেকে এবার চলে যাব আতশ কাছের তলায়।

0: হতোষ কাঁচের তলায়।
1: আমরা চলে এসেছি আতসকাছের তলায় শ্রোতা বন্ধুরা, আর আতসকাছের তলায় আজকেই প্রথমেই আমরা চলে যাচ্ছি আইএফএ শিল্ডে মোহনবাগান বনাম ডেকান এফসির নিধি এফসির যে খেলাটি গতকাল হয়ে গেছে। গতকাল ঘরের মাঠে হ্যাট্রিক করলেন মোহনবাগানের লাল্লিন জোয়ালা ছাংতে। হ্যাট্রিকের দাপটে আইএফএ শিল্ডে দুরন্ত শুরু সবুজ মেরুন ব্রিগেডের। আই লিগের দল শ্রীনিধি ডেকানকে ছ গোলের মালা পরাল পানোসের দল। ছাংতে ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন অভিষেক সূর্যবংশী, সন্দীপ মান্ডি এবং এরউইন। তবে এই জয়ের নেপথ্য কারিগর অবশ্যই সমর্থকরা, বৃষ্টি উপেক্ষা করেও তারা গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন। আসলে লিগ জয়ের পর পালতোলা নৌকার গতি যথেষ্ট বেড়েছে। আগামী মঙ্গলবার ঘরের মাঠেই শিল্ডের পরের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মোহনবাগান। শ্রীনিধির বিরুদ্ধে 3-5, 1-1 ছকে কিন্তু সাজিয়েছিলেন দল কোচ পানস, আর তাতেই এলো অভাবনীয় সাফল্য। ফিরে আসছি আতসকাছের তলা।

আর আজ কিন্তু আইএফএ শিল্ডের দ্বিতীয় অর্থাৎ আরও এক প্রধানের ম্যাচ ছিল, ইস্ট বেঙ্গল নেমেছিল কাস্টমসের বিরুদ্ধে, আর কাস্টমসের বিরুদ্ধে কিন্তু বৃহস্পতিবার নজর ছিল ইস্ট বেঙ্গলের দিকে, কারণ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে গতকাল মোহনবাগান। আগেই হেড কোচ অ্যান্তনিও লোবেস আবাস জানিয়েছিলেন শিল্ডে খেলতে নারাচ্ছেনি, তাই কলকাতা লিভের টিমের ওপরই ভরসা ছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্টের। আর দুই বিদেশি নামানো কাস্টমসের বিরুদ্ধে ভারতীয় একাদশ নিয়ে জয় তুলে নিল ইস্ট বেঙ্গল, পিছিয়ে পড়েও দারুণ কাম ব্যাক করল লাল হলুদ ব্রিগেড। আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে 3-1 গোলে জয় পেল ইস্ট বেঙ্গল। স্কোরশিটে নাম তুললেন রোহিত কুমার, রোহিত দানু ও আকাশ হেমব্রম, একাধিক আক্রমণ সানিয়ে দারুণ লড়াই করেও ব্যর্থ হল কাস্টমস। অল ইন্ডিয়ান টিমে ইস্ট বেঙ্গল ভরসা রাখলেও প্রথম একাদশে দুই বিদেশি নিয়ে শুরু করেছিল আজকের ম্যাচে কাস্টমস। বৃষ্টি ভেজা মাঝে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় তারা, বারবার আক্রমণ সানাচ্ছিলেন রিকি ঘরামিরা। সেটার ফল মেরে 12 মিনিটে বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে বক্সে ঢোকেন রীতি, শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের 3 ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণভাবে জালে বল জড়িয়ে দেন তিনি। শুরুতেই গোল হজম করে কিছুটা হত্যোদ্যম হয়ে পড়ে ইস্ট বেঙ্গল, জল কাটার মাঠে তাদের মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে। তবে 29 মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে সমতা ফেরান রোহিত, কর্নার থেকে ভাসানো বলে মার্কারদের তোপকে নিখুঁত হেডে গোল করেন তিনি। তবে গোল খেয়েও দমে যাননি কাস্টমসের প্লেয়াররা, বারবার আক্রমণ সানান রিকি আর স্তাইদরা, একাধিকবার ভালো সেভ করেও ইস্ট বেঙ্গলের পতন রোধ করেন গোলকিপার গৌরব সাউ। অন্যদিকে আকাশ বিজয়রা চেষ্টা করলেও লিড নিতে পারেনি ইস্ট বেঙ্গল, প্রথমার্ধ শেষ হয় 1-1 ফলে। আর দ্বিতীয়ার্ধে কিন্তু ইস্ট বেঙ্গল আবারও ঘুরে দাঁড়ায়, তার কারণ হচ্ছে দ্বিতীয়ার্ধের 52 মিনিটেই আবারও ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন আরও এক রোহিত, এবং রোহিত দানু তিনি কি বলা যায় এগিয়ে দেন ইস্ট বেঙ্গলকে, এবং সেই গোলের কারণেই ইস্ট বেঙ্গল এগিয়ে যায়। এবং এরপরে 82 মিনিটে ইস্ট বেঙ্গল তুলেছিল পেনাল্টির দাবি, কিন্তু সেই দাবির নাকচ করে দেন রেফারি। তার কিছুক্ষণ পরেই আকাশ হেমব্রম গোল করে ইস্ট বেঙ্গলের জয় নিশ্চিত করে 3-1 গোলে। ইস্ট বেঙ্গল কিন্তু জিতল আজকের প্রথম তাদের আইএফএ শিল্ড অভিযান শুরুর ম্যাচটি, কাস্টমসের বিরুদ্ধে গতকাল মোহনবাগান 6-0 গোলে জিতেছিল, আপনাদের জানালাম। আর আজ ইস্ট বেঙ্গল জিতে জানিয়ে দিল যে তারা কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই করতেই নেমেছেন।

মাঠ থেকে চলে যেতে হচ্ছে একেবারে সেই জাপানে, সেখানে চলছে এশিয়ান গেমস। আর এশিয়ান গেমসে কিন্তু দলগত খেলায় যথেষ্ট দাপট দেখাচ্ছে ভারত, সে ক্রিকেট হোক বা হকি বা কাবাডি, একের পর এক ম্যাচ জিতছে তারা। কিন্তু ব্যক্তিগত বিভাগে হতাশ করছেন ভারতীয় অ্যাথলিটরা। এখনও পর্যন্ত এশিয়ান গেমস থেকে ভারত 15টি পদক জিতলেও তার মধ্যে সোনা মাত্র একটি, এবং দলগত ইভেন্ট অর্থাৎ ক্রিকেটে, মহিলাদের ক্রিকেটে ভারত সোনা পেয়েছে। ব্যক্তিগত বিভাগে এখনও সোনা আসেনি, 6টি রুপো জিতেছে ভারত, অর্থাৎ 6 বার সোনা হাতছাড়া হয়েছে। আজ বৃহস্পতিবারও সেই ছবি দেখা গেল, এদিন একটির রুপো, 2টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। বৃহস্পতিবার শুরুটা হয় ভারতের ব্রোঞ্জ দিয়ে, পুরুষদের ডাবলস কাসে তৃতীয় স্থানে শেষ করে ভারতীয় রোয়িং জুটি সতনাম সিং ও সলমান খান। 6 মিনিট 13.25 সেকেন্ডে রেস শেষ করেন তারা। দ্বিতীয় স্থানে থাকা উজবেকিস্তানের জুটির থেকে 2.76 সেকেন্ড পরে রেস শেষ করেন তারা। 500, 1000 এবং 1500 মিটার পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিল ভারতীয় এই জুটি, কিন্তু শেষ 500 মিটারে তাদের টেক্কা দেয় উজবেকিস্তান। অন্যদিকে উশু ইভেন্টে কিন্তু চোখ ছিল সেই রোশিবিনা দেবীর দিকেই, কারণ গত 2টি এশিয়ান গেমসেও তিনি পদক জিতেছিলেন। 2018 তিনি জিতেছিলেন ব্রোঞ্জ, এবং 2022 যেটি 23-এ কোভিড-19 জন্য যেটি 23-এ গিয়ে হয়েছিল সেই এশিয়ান গেমসে হ্যাংজাওতে তিনি জিতেছিলেন রৌপ্য পদক। আর আজকেও কিন্তু মহিলাদের সান্ডা 26 কেজি ফাইনালে চীনের ঝাং সিয়াউর কাছে হারেন রোশিবিনা। দাঁড়াতেই পারেননি তিনি, 2টি রাউন্ডে 0-5 হারেন রোশিবিনা। 2022 সালের এশিয়ান গেমসেও রৌপ্য পদক জিতেছিলেন, আরও একটি এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেই সন্তুষ্ট থাকতে হলো। তবে 2018 ব্রোঞ্জ, 2022 যেটি 23-এ হয়েছিল তাতে রৌপ্য পদক, 2026 রৌপ্য পদক। রোশিবিনা দেমি 3টি এশিয়ান গেমসে পরপর পদক জিতে নজির তো গড়লেনই। অন্যদিকে চলে আসি স্কিটে, অর্থাৎ মিক্সড টিম ইভেন্ট স্কিটে শুটিংয়ের, এটি মিক্স স্কিট ইভেন্ট শুটিংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু তৃতীয় স্থানে শেষ করেন অনন্তজিৎ সিং ও পরিণাস ধালিওয়াল। তারা 44 পয়েন্ট স্কোর করে দেশকে পদক এনে দেন। হকিতে ভারতের পুরুষ দল কিন্তু দাপট দেখাচ্ছে, আজ দক্ষিণ কোরিয়াকে 8-2 গোলে হারিয়েছে তারা। এশিয়ান গেমসে এই প্রথম কোনো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত, তবে জিততে কোনো সমস্যা হয়নি। প্রথম কোয়ার্টারেই 4 গোল দেয়, দ্বিতীয় কোয়ার্টারে 1, তৃতীয় কোয়ার্টারে 2 ও চতুর্থ কোয়ার্টারে 1 গোল দেয় তারা। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে 1টি করে গোল হজম করতে হয় ভারতকে। কাবাডি সেমিফাইনালে চলে গেল ভারতের পুরুষরা। গতবারের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল এবারও কাবাডির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আজ চাইনি তাইপেইকে 37-21 ফলে হারিয়েছে তারা। গ্রুপ পর্বে 4টি ম্যাচের মধ্যে 4টিতেই জিতেছে ভারত। এর আগে দক্ষিণ কোরিয়া, জাপান ও বাংলাদেশকে হারিয়েছেন পবন সেহরাওয়াতরা। আরও একবার সোনার স্বপ্ন দেখছেন তারা। উল্লেখ্য, গত এশিয়ান গেমসেও কিন্তু সোনা জিতেছিল ভারতের পুরুষ কাবাডি দল। জানিয়ে দিই পদক তালিকা এশিয়ান গেমসের, চীন সর্বার আগে রয়েছে 71টি সোনা, 25টি রুপো ও 13টি ব্রোঞ্জ পদক নিয়ে 109, এবং জাপান দ্বিতীয় স্থানে 15টি সোনা, 27টি রুপো, 33টি ব্রোঞ্জ নিয়ে 75টি মোট পদক। দক্ষিণ কোরিয়া তৃতীয় স্থানে 9টি সোনা, 9টি রুপো ও 26টি ব্রোঞ্জ নিয়ে 44টি পদক নিয়ে তারা তৃতীয় স্থানে। আর ভারত রয়েছে 14 নম্বর স্থানে, 1টি সোনা, 6টি রৌপ্য এবং 8টি ব্রোঞ্জ পদক নিয়ে, মোট 15টি পদক নিয়ে ভারত রয়েছে 14 নম্বর স্থানে, অর্থাৎ চতুর্দশ স্থানে। আর আজকের মতো আতশ কাছের তলায় এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, বৃহস্পতিবার মানেই তো অ্যাডভেঞ্চার স্পোর্টস। শ্রোতা বন্ধুরা, আজ অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানে শুনবেন পর্বতারোহী দেবব্রত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই তো ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকে নানান ধরনের রোমাঞ্চকর খেলায় পারদর্শী অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমাদের সঙ্গে উপস্থিত মাউন্ট এভারেস্ট সহ ভারতীয় হিমালয়ে প্রায় 50টিরও বেশি সফল অভিযানে অংশগ্রহণকারী তথা আন্তর্জাতিক স্তরেও একাধিক শৃঙ্গ আরোহণকারী পর্বতারোহী, ভারতীয় পর্বতারোহণ নিয়ামক সংস্থার অন্যতম সদস্য দেবব্রত মুখোপাধ্যায়। দেবব্রতবাবু, প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আজকের এই আলোচনায় আলোকপাত করতে চাইছি, যে সারা পৃথিবীতে সকলকে থমকে দিয়ে পর্বতারোহণ জগতের এক উদীয়মান বিস্ময়কর ব্যতিক্রমী চরিত্র নির্মল পূর্জা বা নিমস তাই ব্রড পিকের এক ভয়ঙ্কর অ্যাভালাঞ্চের মুখে পড়ে তিনি সহ প্রায় 7 জন অভিযাত্রীকে আমরা হারালাম। এই বিষয়টার উপরে কিভাবে আলোকপাত করবেন?
1: আসলে দেখুন, নিমস তাই বা নিমস পূর্জা সত্যি করে মানে একটা ধূমকেতুর মতো তার উত্থান পর্বতারোহণ জগতে। তিনি যে শুধু একজন পর্বতারোহী ছিলেন তা নয়, তিনি পর্বতারোহণের সাথে সাথে একজন মানুষও ছিলেন, যেটা আমি মনে করি আরও বেশি। কারণ ওই যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা গিয়ে যখন বিপ্লব মৃত্যুমুখী, সেই সময় নিমসদাই যে বিপ্লবকে খুঁজে পেয়েছিল আর সেইখান থেকে দাঁড়িয়ে চেষ্টা করেছিল বিপ্লবকে যাওয়াটা নামিয়ে আসা যায়, এই যে ব্যাপারটা। আসল কথা, পর্বতারোহণ জগতে আমাদের যারা ক্লায়েন্ট থাকে, যারা ক্লাইম্ব করতে যাচ্ছে, হয়তো তাদের তেমন কিছু অভিজ্ঞতা নেই, বা অভিজ্ঞতা থাকলেও তাদেরকে একটা 100% সাকসেসফুল রেট দেওয়ার জন্যে যে নিমসদাইয়ের যে কোম্পানি, সেই কোম্পানির যে একটা দায়বদ্ধতা রয়ে গেছে, আমি 100% সাফল্য দেব, হয়তো সেইটাই এই অভিযানের যে অ্যাক্সিডেন্টটা হলো তার একটা প্রধান কারণ, যেটা ওই 1996 হয়েছিল। কিছু কিছু ব্যাপার ওভারলুক করে যাওয়া হয়েছে হয়তো, যেখানে জানা উচিত ছিল যে ব্রড পিক আর কেটুন মাঝখানে যে গালিটা রয়েছে সেখান দিয়ে একটু ওয়েদার খারাপ হলেই মাঝে মাঝে এরম বিধ্বংসী অ্যাভালাঞ্চ নেবে আসে। আমার যে সমস্ত জাপানিজ বন্ধুরা আছে, যারা তাদের মধ্যে একজন আছেন রেইকো তেরাসান, তিনি যিনি আর কি কেটু এক্সপিডিশনের দুবার যিনি লিডার ছিলেন, উনি বলেছিলেন যে একবার ওনাদের ওই ব্রড পিক এক্সপিডিশনের সময় একবার একটা টিমের ঠিক ওইখানেই একটা অ্যাভালাঞ্চ নেমে এসেছিল আর একজন জাপানি অভিযাত্রীর দেহ প্রথম দিনে 8 টুকরো হয়ে গেছিলো। তারা বডিগুলো অনেক মানে জোগাড় টোগাড় করে এক জায়গায় রেখে দিয়েছিল, দ্বিতীয় দিন আবার ঠিক ওইখানেই আবার অ্যাভালাঞ্চ নামে এবং সেটাকে পুরো কিমা মানিয়ে দিয়ে উড়ে যায়। আসল কথা, যখন অ্যাভালাঞ্চ নামে, ওই যে একজন বলছে যে দেখা গেছে নিমসদাইয়ের বডি নাকি যেখানে ছিল সেখান থেকে কত 300 মিটার ওপরে না 600 মিটার ওপরে তার পরে বডিটাকে পাওয়া গেছে, যে যন্ত্রটা নিয়ে গেছিলেন ইনরিচ সেই যন্ত্রটাকে পাওয়া গেছে, মানে কি করে তারে নিশ্চয়ই উনি বেঁচেছিলেন তাই ওপরে উঠেছেন। আসলে এগুলো বিভিন্ন অ্যাভালাঞ্চের থেকে আমরা জানি, অ্যাভালাঞ্চ যখন নামে বরফটা তো নামছেই, কিন্তু যেমন এখন যেমন পাম্প করি আমরা, একটা কোনো কিছু সাইকেল পাম্প করি, তো পাম্পারের যেমন ওই ওয়াশারের সামনে যে এয়ার থ্রাস্টটা যায় একটা, যখন সেইটা দিয়ে ওই পাম্পের যে নজলের ভেতর দিয়ে যখন বেরোচ্ছে সে যখন প্রচণ্ড ফোর্সে বেরোয়, ঠিক তেমনি অ্যাভালাঞ্চের সামনের যে এয়ার থ্রাস্টটা আসে ওই একটা বিপুল জায়গায় একটা পুরো ওই পাম্পারের মতো ঠেলে, আর ওই এয়ার থ্রাস্টটাই এক একজনকে অনেকটা উড়িয়ে নিয়ে যায়। আমাদের এখানেই আপনাদের এখানে হয়তো কিছুদিন আগে এসেছিলেন শুভময়, তিনি বলেছিলেন তাদের অভিজ্ঞতার কথা, যে তাদের যে অ্যাভালাঞ্চে নেমেছিল তারা সব উপর থেকে উড়ে গিয়েছিলেন প্রায় 100 মিটার। এইটা ঠিক তাই, আর ওইতেই বডিগুলো পুরো টুকরো টুকরো হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, লোকে এয়ার থ্রাস্টের চাপেই মারা যায় অনেক সময়, তারপর তো অ্যাভালাঞ্চ ডেব্রিজ যখন পড়ে সেটাই হয়। তা মারাটা হয়তো এনারা এইভাবেই গিয়েছিলেন। আর এর যে প্রধান ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে একটা যে বিজনেসের চাপ থাকে যে আমাকে করাতেই হবে এই জিনিসটা, নইলে আজকাল যেভাবে বিজ্ঞান এগিয়েছে চেষ্টা করলে হয়তো অ্যাভালাঞ্চ নামার কিছু কিছু সংকেত পাওয়া যায়, অন্তত আমি যে গ্রেডিয়েন্টে দাঁড়িয়ে আছি সেখানে বরফ কতটা জমছে তার উপরে নির্ভর করে বরফটা স্লাইড করবে কিনা। অবশ্য এই যে এবছরে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অ্যাভালাঞ্চ নামছে, শুধু যে কেটুতে সেখানে না, আরও এই যে সম্প্রতি হয়ে গেল যেটা যে চায়নাতে একটা গ্লেশিয়ার ভেঙে পড়ে একটা ভয়ঙ্কর ধরনের একটা হরকাবান এলো, তার জন্য এত লোক মারা গেল। এখন এই বর্ডার এরিয়াটাতেই ভর্তি থাকে লোক, যেভাবে বিল্ডিংটার ভেতর দিয়ে তো আমি গেছি যখন আমি এভারেস্ট গিয়েছিলাম, অতএব আমি জানি যে কত লোক মারা যেতে পারে সেখানে। তা এই যে ধরনগুলো, এই যে সব জায়গায়, এমনকি সুইজারল্যান্ডেও কতগুলো বিশাল বিশাল অ্যাভালাঞ্চ নেমেছে, যার জন্য বিশ্বের সব জায়গাতেই এবছরে সতর্কতা জারি করা হয়েছে এই অ্যাভালাঞ্চ থেকে সরে যাওয়ার জন্যে, এই যে বিশ্ব উষ্ণায়ন এর জন্যই এমনটা।

0: সে বলা যেতেই পারে, তবে তার সাথে নিশ্চয়ই কিছু হিউম্যানের থাকতেই পারে। তবে নিমজায় চলে যাওয়াটা আমার মনে হয় যে সত্যি একটা অপরিণীয় ক্ষতি।
1: মানুষ হিসেবে নির্মল পূর্জা বা নিমস্তাইকে কিভাবে দেখবেন?
0: পর্বতারোহণে এখন যেটা হয়, এই কমার্শিয়ালাইজেশনের যুগে লোকে পয়সা দিয়ে যাচ্ছে বা যারা অ্যারেঞ্জ করছে এগুলো, তারাও প্রত্যেকে নিজেদের ব্যাপারটাই ভাবে। কিন্তু ওই যেটা বলছিলাম আমি, যে আমার যে সহযাত্রী যিনি এভারেস্টে ছিলেন বিপ্লব বৈদ্য, তাকে যখন কাঞ্চনজঙ্ঘাতে ওই রকম অবস্থায় তার নিজের দলের লোকেরাই ছেড়ে চলে গেছে, সেখানে নিমজায়ের যে বইটা আছে, সেখানে পুরো মার্ক করা আছে জায়গাটা, যে নিমজায় কিন্তু সেই দলকে মানে তখনও বেঁচে ছিল এবং ওদের দুজনকে, কুন্তলকে আর বিপ্লবকে নামানোর জন্যে ওখান থেকে সমস্ত খবর পাঠিয়েছে। নিমজাই করেছে যে কাজগুলো করার, ওখান থেকে দাঁড়িয়ে স্যাটেলাইট ফোন নিচের থেকে বলেছে কাউকে পাঠাও ইত্যাদি, তারপর যতটা পারা যায় চেষ্টা করেছে নাবিয়ে আনার, 100 মিটার না 150 মিটার উনি নাবিয়েও এনেছিলেন, বইটাতে লেখা আছে। শুধু ওইখানে না, আরও কয়েক জায়গায় নিমজাই চেষ্টা করেছেন যারা বিপদে পড়েছে তাদের নিজস্ব রেকর্ডের মধ্যেও, ওই টাইমের মধ্যে উনি নেবে আসবেন, তার মধ্যে উনি চেষ্টা করে গেছেন। তাই জন্য নিমজাইকে আমি অন্যান্য মাউন্টেনিয়ারদের তুলনায় তো মানে শতগুণ ওপরে রাখবো, আর মানুষ হিসেবেও আমি বলবো নিমজাইকে যা মনের জোর, ওনার ওনার মনের জোর থেকে যে শেখার ব্যাপারটাও আছে, আমি যথেষ্ট এই মনের জোরটার জন্য নেব যে একজন কিভাবে তার জায়গা থেকে উঠে এসেছেন, যেখানে পয়সা ছিল না, ধার করেও তিনি এক্সপিডিশনে প্রথমে শুরু করেছিলেন, পরে না হয় স্পন্সর পেয়েছেন, পরবর্তী প্রজন্মের কাছে নিমজাই একটা যে আদর্শ হিসেবে রয়ে গেলেন, তাই জন্য নিমজাইকে আমি 100-এ 100 দেব।
1: 1996 সালে প্রথম যখন কমার্শিয়াল এক্সপিডিশন শুরু হচ্ছে, যখন আমরা দেখছি প্রচারের আলোকে, সেই সময়ও এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল এই অভিযাত্রী দল। অভিযাত্রী দলের অধিকাংশ এই দুর্ঘটনার কবলে পড়েছিল এবং তারা আর ফিরে আসতে পারেনি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি বিশ্বের অনেক খ্যাতনামা পর্বতারোহী, তারা শুধুমাত্র রেকর্ডের তাগিদে তাদের অমূল্য জীবনটা দিয়ে এসেছেন এই পাহাড়ের কোলে। যদি আমরা দেখি জেরি কুকুরজাকে, কারণ একসময় রেকর্ডের পর রেকর্ড গড়ে গেছেন, কিন্তু তিনিও হারিয়ে গেছেন এই পর্বতের কোলে, তারও পরবর্তী ক্ষেত্রে নিমস্তাই। তাহলে কি কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে না যে এই রেকর্ড গড়ার নিরিখে আমরা আমাদের অমূল্য প্রাণটাকে দিয়ে আসছি পাহাড়ের কোলে?
0: সত্যি কথা, দেখো 96 বা যখন কমার্শিয়াল এক্সপিডিশন শুরু হয়, সেই সময় যে ওই ঘটনাটা ঘটেছিল ইন্টুথিনিয়ারের, যে জন ক্রকারের বইয়ের যে গল্পটা পুরো, সেটা যদি পড়ে এবং ওই এক্সপিডিশন থেকে যারা ফিরে এসেছিল তাদের যে বিভিন্ন বই প্রত্যেকেই প্রায় লিখেছেন, তাহলে আমরা যেটা দেখি, কিছু তো তলা থেকে ইনফরমেশন ভুল গিয়েছিল এবং যখন তাদের ফিরে আসতে বলা হয়েছিল সেই সময়ে তারা তখনও তাদের নিজস্ব জেদের বসে আর ফিরে আসতে চাননি। এখানে কিন্তু শুধুমাত্র আমি যে ওই কোম্পানির দায় ছিল সেটা শুধু বলবো না, তার সাথে দায় ছিল যারা গিয়েছিল তারাও এবং ওইখানে যে গাইড ছিল তারাও। ইনফ্যাক্ট বলা হয় যে এভারেস্টে গেলে বা 8000 মিটারের ওপরে গেলে ব্রেন সেল পার সেকেন্ডে মারা যায়। তা ওইখানে লোকের সিদ্ধান্ত নিতে ভুল হয়। এখন তাকে জোর করে যে লিডার তার উপর নির্ভর করে, যে তারা বলবে জোর করে, মানে সিয়া তারা বলবে না তোমরা নেবে এসো, ওয়েদারটা খারাপ হচ্ছে বা অ্যাভালেন্স নামতে পারে, কিন্তু এই সবগুলো অনেক সময় এই কমার্শিয়াল ওই যে অব্লিগেশনসগুলো থাকে, বাধ্যবাধকতা, তার জন্য অনেক সময় হয়তো বলা হয় না, ঠিক আছে হয়ে যাবে, হয়তো চান্স নেওয়া হয়, এই চান্সগুলোই বিপদ ঘটায়, আবার হয়তো চান্সের জন্যই তো মাউন্টেনিয়ারিংটা এতটা প্রসিদ্ধ। তবে কাকুচকার ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না কাকুচকা যে রেকর্ডের পেছনে ছুটেছেন তা নয়, রেকর্ড কাকুচকার পেছনে ছুটেছে, এইটার মধ্যে পার্থক্য। আর কাকুচকা কমার্শিয়াল এক্সপিডিশনে যাননি, কাকুচকার অফকোর্স পরের দিকে কিছু স্পন্সর ছিল, কিন্তু ওনারা কিন্তু তেমন স্পন্সর পাননি, কারণ এই কাকুচকা এবং ভৌটিক কুর্তিকা হয়তো জানো যে গ্যাসের বুম থেকে ওনারা মাত্র কয়েক মিটার দূর থেকে ফিরে এসেছিলেন, কারণ না হয়তো আমরা পিকে পৌঁছে গেছি, এইটুকু তো সোজা হেঁটে চলে যাবো। 5 দিন যখন না খেয়ে ওনারা ক্লাইমটা করলেন, তার মধ্যে 25 মিটার বাকি ছিল, মাত্র 25 মিটার ইন ডিস্টেন্স, নট ইন হাইট ইভেন। ওনারা সামিটের ওইখানে উঠে নিজের ওপর টপটার কাছে গিয়ে বললেন অনেক হয়েছে, খাবার দাবার নিয়ে এনে এবার ফিরতে হবে। অতএব কাকুচকা ওয়াজ ডিফারেন্ট স্টোরি আমি বলবো যেটা আর কি। আর বাকিদের ক্ষেত্রে যেগুলো হয়েছে, বেশিরভাগই মাউন্টেনিয়াররা ওই তখন যারা নামের পেছনে ছোটে তাদের জন্য বিপদটা একটুখানি বেশি বলে আমি মনে হয়। দেখো আর একটা কথা বলবো, যে কিছু পর্বতারোহী আছে যারা নাম না মানে পর্বতটাকে ভালোবেসে ক্লাইম করা, যেটা আমি বারবার বলি যে পাহাড়ে যাবো ভালোবেসে যাব, নামের জন্য না, আমি যেটুকুনি যেতে পারবো সেইটুকুনি। কি আমি পাহাড়ে যাওয়ার আগে কোনো সাংবাদিক সম্মেলন করেও বলছি না যে আমি পাহাড়ে যাবো, ফিরে এসেও কোনো সাংবাদিক সম্মেলন করবো না, আমি পাহাড় থেকে এসেছি, যতটুকুনি যেতে পারবো সেইটাই বড় কথা, পাহাড়টাকে ভালোবেসে যাব এইটাই হচ্ছে বড় কথা।
1: পর্বতারোহণের ক্ষেত্রে পর্বতারোহীদের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো অ্যাভালাঞ্চ বা হিমানি সম্প্রপাত। এই অ্যাভলাঞ্চ একজন অভিযাত্রীকে টুকরো টুকরো করে দিতে পারে, অথবা কয়েক হাজার হাজার টন বরফের নিচে ফেলে দিতে পারে। এই অ্যাভলাঞ্চ

0: বা নেমে আসে, আর কিভাবেই বা একে কিছুটা হলেও অ্যাভয়েড করা যায় অভিযানের ক্ষেত্রে?
1: আমাদের যখন শেখানো হয় অ্যাভালাঞ্জ বিষয়ে পর মাউন্টেনিয়ারিং কোর্সে, আমাদের যে জমির গ্র্যাডিয়েন্ট আর বরফ কতক্ষণ ধরে পড়ছে, কতটা জমছে, এইটার উপর মূলত নির্ভর করে। বরফ যখন পড়লো ফ্রেশনো বা ইভেন যেগুলো আইসি হয়ে যাচ্ছে বা হার্ড অ্যান্ড প্যাক স্নো, তার ওয়েটটা বেড়ে যাচ্ছে যখন, সেটা কতটা নির্ভর করে। একটা মানে বেস লাইন আছে, সেটা হচ্ছে 30-35 ডিগ্রি অবধি ঢালের ওপর যদি বরফ পড়ে সেটা জমে যায়, প্রথমে সবসময় জমবে, তারপর সেটা জমে গিয়ে ওপর দিকটা গলে যাবে রোদ্দুরের তাপে যখন ওয়েদার ভালো হবে, আর তলা দিকটা বরফটা জমে গিয়ে জমিটা উঁচু হবে বা ওপর থেকে গলতে থাকবে তারপরে আবার। আর যখন সেটা ধরো 65 বা তার উপরে ডিগ্রি যখনই হয়ে যাবে, সেটা গায়ে জমবেই না, সেটা একটু পড়বে, যেই 3-4 ইঞ্চি হবে একটুই হবে ঝপ করে পড়ে যাবে, তার উপর তলেই পড়ে যাবে, এইটা জেনারেলি হয়ে থাকে। তা এই জন্যে এই যে মাঝখানের যেটা আর কি, ওটা 35-65 ডিগ্রি, এখানে বরফ পড়ে যদি জমে, সেই বরফটা কিন্তু যদি একটু বেশি জমে যায় 6 ইঞ্চির থেকে বেশি, সেইটা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। আবার অনেক দিন ধরে ধরো এই বরফটা জমে জমে ভারী হয়ে গেছে, এইবার বিশ্বায় উষ্ণায়নের জন্যে তলাকার পাথর যেটা এটা গরম হয়ে গেল, ফলে ওপরটা স্লিপারি হয়ে গেল, সেটাও ভেঙে পড়ে গেল। তারপরে আমরা যখন যাই, আমাদের হাঁটারও বিভিন্ন নিয়ম আছে, কেউ যদি একটা বরফের ফিল্ডকে সোজা কেটে দিয়ে যায় তখন স্ল্যাব অ্যাভালাঞ্জ নামে, তলা স্ল্যাবটা পুরো নেবে চলে আসে। এই ধরনের পুরো স্ল্যাবটা যদি নেবে আসে তাহলে একটা ভয়ঙ্কর একখানা মানে কয়েক টন বোধ হয় একটা বরফের চাঙড়ও ভেঙে পড়তে পারে। ফলে বিষ্ণু উষ্ণায়নের একটা ভূমিকা তো আছেই, আর তার সাথে আছে আমাদের মাউন্টেনিয়ারদের এইগুলোর পরিষ্কার জানা যে এইটা গ্র্যাডিয়েন্টটা কত, এখানে যে 4 ঘন্টা ধরে বরফ পড়ছে এইখানটা দিয়ে এরপরে নামতেই পারে, এই ঘটনাগুলো আমাদের মনে রাখার ব্যাপার আছে।
2: অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানটিতে এতক্ষণ শুনলেন পর্বতারোহী দেবব্রত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা। সময় যথেষ্ট সীমিত, চলে যাচ্ছি আজকের দিনে। আর আজকের দিনে ভারতের 2 ক্রীড়াবিদের জন্ম হয়েছিল, একজন ভারতীয় ক্রিকেটে পরিচিত দৃঢ় চরিত্রের জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তিনি প্রথম অবিভক্ত ভারতের টেস্ট ক্রিকেট অধিনায়ক লালা অমরনাথের পুত্র মহিন্দর অমরনাথ। 24 সেপ্টেম্বর 1950 সালে তিনি জন্মেছিলেন। তার ডাকনাম জিমি, জিমি অমরনাথ নামে তিনি অবশ্য ক্রিকেটারদের মধ্যে পরিচিত। আর তিনি 1983 সালে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন যখন হয় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আরও এক

ভারতীয় ক্রিকেটে পরিচিত দৃঢ় চরিত্রের জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তিনি প্রথম অবিভক্ত ভারতের টেস্ট ক্রিকেট অধিনায়ক লালা অমরনাথের পুত্র মহিন্দর অমরনাথ। 24 সেপ্টেম্বর 1950 সালে তিনি জন্মেছিলেন। তার ডাকনাম জিমি, জিমি অমরনাথ নামেই তিনি অবশ্য ক্রিকেটারদের মধ্যে পরিচিত। আর তিনি 1983 সালে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন যখন হয় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আরও এক

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, শ্রবণ সঙ্গী বুধাদিত্য মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: নমস্কার। আর সঙ্গে রয়েছি আপনাদের বেতার কৃষি মিত্র, আমি সুব্রত। আমি শুরুতে একটু জানি যে হঠাৎ আমাদের কৃষক বন্ধুরা যারা চাষাবাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সবজি বিভিন্ন চাষ করেন, এই বেগুন প্রসঙ্গে কেন আমরা এত আগ্রহ দেখাবো? বেগুনটা তো একটা অর্থকরী ফসল, ঠিক আছে, কিন্তু তার কি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু আছে?
2: অবশ্যই, কারণ বেগুন স্বাভাবিকভাবেই কৃষকরা যেহেতু অন্যান্য ফসলের থেকে বেশি অর্থ তারা উপার্জন করতে পারে চাষের মাধ্যমে, তো সেহেতু বেগুন চাষে কৃষকদের একটা স্বাভাবিক আগ্রহ থাকে। এবং সাথে সাথে ক্রেতা বন্ধুদেরকেও এই বিষয়ে, বেগুনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেগুন স্বাদে এবং গুণে সত্যিই অপূর্ব, এবং বেগুনের নানাবিধ পদ আমরা বাঙালির খাবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে, কিন্তু সাথে সাথে এখন বর্তমানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে কৃষকদের এবং যারা ক্রেতা তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনে এখন মাত্রাতিরিক্ত বিষের ব্যবহার হচ্ছে। এই মাত্রাতিরিক্ত বিষের ব্যবহারটা কিন্তু স্বাভাবিকভাবেই এখন সমস্ত মানুষ স্তরের মানুষের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
1: বেশ, সেটা হয়তো আমাদের কৃষক বন্ধুরা তাদের অধিক মুনাফার জন্য বা ফলন বেশি হবে এই একটা যে ধারণা তাদের প্রথাগতভাবে রয়েছে যে অধিক সার প্রয়োগ মানে অধিক ফলন, সে জায়গা থেকে হয়তো করছেন।
2: একদম একদম।
1: তারা বাঁচাতে চাইছেন তার ফসলটাকে, হয়তো রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে।
2: একদম।
1: কিন্তু আমরা জানতে চাইছি যে এই রোগ পোকা যেগুলো হবে তার তো একটা প্রতিকারের বিভিন্ন উপায় রয়েছে।
2: নিশ্চয়ই।
1: সেই প্রতিকারের উপায়টাতে জানবো, তবে তার আগে একটু জানি এই যে সমস্ত আমাদের বেগুন চাষি যারা রয়েছেন, তাদের মাঠে বেগুনের সচরাচর কি ধরনের রোগ বা পোকার আক্রমণ তারা দেখেন?
2: আচ্ছা, মানে বেগুন মূলত হচ্ছে প্রায় 112 রকমের পোকার আক্রমণ হয় এবং নানাবিধ হচ্ছে রোগের আক্রমণও হয়।
1: 112 রকমের?
2: হ্যাঁ। এবং এইটা রেকর্ডেড বেস্ট, এবং সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় যারা বেগুন চাষ হয় সেখানে এই ধরনের বিভিন্ন রেকর্ডেড, যেটা আমরা বলি নথিভুক্ত, বিভিন্ন পোকার আক্রমণ রয়েছে। যাদের মধ্যে সর্বাধিক আক্রমণ যেটা হয় সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ, যেটাকে আমরা লিউসিনোডেস অরমোনালিস এই নামে চিনি। এছাড়া এর সাথে সাথে বেগুনের বাঘা পোকা এক আক্রমণ হয়। এছাড়া বেগুনের, অনেকে এটা জানে না যে বেগুনের কিন্তু কাণ্ড ছিদ্রকারী পোকাও কিন্তু রয়েছে, সেই কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণও কিন্তু অনেক সময় রোগের সঙ্গে গুলিয়ে যায় বা ঝিমিয়ে পড়া রোগের সাথে এটা অনেকে কৃষক বন্ধুরা গুলিয়ে ফেলেন। এরও বাইরে পাতা মোড়া পোকা রয়েছে, বিভিন্ন ধরনের শোষক পোকা, যেমন হচ্ছে আমাদের শ্যামা পোকা, সাদামাছি থেকে শুরু করে মাকড়, এবং তার সাথে সাথে কৃমির আক্রমণও কিন্তু রয়েছে। এবার প্রত্যেকটা এই যে পোকার কথা আমি বললাম বা কীটশত্রুর কথা বললাম, এদের মধ্যে মূলত যে পোকাটি সর্বাধিক এবং ক্রেতা বন্ধুদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ। কৃষকরাও সব থেকে বেশি এটা নিয়ে চিন্তিত থাকেন।
1: বেশ, এই যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা অধিক পরিমাণে আক্রমণ করে কৃষকদের মাঠে, সেক্ষেত্রে তাহলে যারা কৃষক বন্ধুরা চাষ করছেন তার তো নিশ্চয়ই কিছু লক্ষণ বা কিছু দেখে বুঝবেন যে আমার মাঠে এই সময় এই পোকার আক্রমণ দেখা দিয়েছে, সেটা কি আছে?
2: এই পোকাটা সম্বন্ধে একটু জানতে হলে একটু বুঝে নিতে হবে যে এই যে স্ত্রী পোকাটা রয়েছে, এটা একটা স্ত্রী পোকাটা একটা এক ধরনের মত, বা আমরা প্রজাপতি বা মত যেরকম আমরা চিনি।
1: আচ্ছা।
2: এবং এরা সাধারণত বেগুনের যে জমি রয়েছে

0: রয়েছে তার থেকে একটু উঁচু উচ্চতাতে এরা উঠতে পারে। এবং এরা কি করে, সাধারণভাবে প্রাথমিক দিকে যখন বেগুন যখন তার যে বৃদ্ধির দশায় থাকে, সেই বৃদ্ধির দশায় যখন ডগাগুলো কচি ডগা থাকে, সেই কচি ডগার ঠিক যেখানে পাতা বের হচ্ছে বা পত্রবৃন্তের গোড়ার কাছে, যেখান থেকে ওই পোকাটির ডিম ওইখানটাতে পাড়া হয়, এবং ডিমটা পাড়ার পরে ডিম থেকে নির্গত যে লার্ভা, সেই লার্ভা মূলত কি করে, ওই যে কাণ্ড এবং পাতার পত্রবৃন্তের খাঁজের মাধ্যমে সেটা ভেতরে ঢোকে, এবং দেখা যায় কি না, কৃষকরা দেখেন যে ওই ডগাটা দেখতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। তার কারণ কি, ওই লেদাটি ভেতরে বলছে মজ্জা সেটা কুড়ে কুড়ে খায়। এটা হচ্ছে বৃদ্ধির দশায়।
1: আচ্ছা,
0: এটা নিয়ে ক্রেতারা আর জানে না। এবার ক্রেতাদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে পরবর্তী স্টেজে যে সমস্যাটা হয়, যখন বেগুনের ফল আসছে তখন কিন্তু স্ত্রী পোকা ঠিক ওই ফুলের যে ডগাটা রয়েছে, ফুল যে যেখান থেকে লেগে আছে, যেটাকে আমরা ক্যালিক্স বলি, সেখানে ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পরে যখন বেগুনটা বাড়ে তখন হচ্ছে ওই ছোট্ট নির্গত যে শুককীট বা লেদা, সে বেগুন বাড়ন্ত বেগুনের মধ্যে ভেতরে থাকে। এবার যখন ছোট অবস্থায় থাকে তখন হচ্ছে সে খেতে খেতে থাকে, এবং যেহেতু বেগুনটা বাড়ছে তখনও কিন্তু ফুটোটা দেখা যায় না। এবার এখানে একটা মজার বিষয় রয়েছে, অনেকেই ভাবেন যে বেগুন ফুটো দেখলেই বেগুনে পোকা আছে। আবার অনেকে এটা দেখবেন যে বেগুন চকচকে বেগুন কিনে এনেছেন কিন্তু কাটছেন ভিতরে পোকা, কিন্তু ফুটোটা দিয়ে কিন্তু বেগুন নিয়ে পোকা কিন্তু ঢোকে না, ওটা হচ্ছে বেরিয়ে যাওয়ার ছিদ্র। একটি বেগুনের মধ্যে কিন্তু এরকম দুই থেকে তিনটে চারটে লেদা পর্যন্ত থাকতে পারে। এটা কিন্তু ক্রেতা বন্ধুদের মধ্যে এই কনফিউশন কিন্তু থেকে যায়।
1: বাস্তব কথা বলেছেন, যারা আমরা কিনি বাজারে গিয়ে, আমাদের এই কনসেপ্টটা রয়েছে বেগুনে ফুটো আছে মানে এখান থেকে
0: পোকাটা ঢুকেছে, কিন্তু এটা একদমই না। বেগুন থেকে যখন শুককীটটা যখন তার পিউপা বা পুত্তলি দশাতে যায় তখন ওটা কেটে তারা মাটির কাছে আসে এবং তখন হয়। ফলে এই তারা কৃষকরা কি করে, এদেরকে বাঁচাতে গিয়ে নানাবিধ পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করে, রাসায়নিক, এবং এটা যথেচ্ছ ব্যবহার। এখানে কোনো সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা কৃষকরা মানেন না, বিশেষত সচেতনতার একটা অভাব রয়েছে, এবং সাথে সাথে তারা নিজের ফসলটাকে বাঁচাতে গিয়ে তারা এরকম, আমি নিজের অভিজ্ঞতাতে দেখেছি আমাদের বিভিন্ন জায়গায় যে একটা স্প্রেতে প্রায় 7-8 রকমের কীটনাশক তারা একসাথে মিশিয়ে ব্যবহার করছে, এবং ভাবতে পারছেন মানে কিরকম একটা ভয়ঙ্কর অবস্থার দিকে চলে আসছে। তো স্বাভাবিকভাবে যে বেগুনটা আমরা বাজার থেকে কিনে খাচ্ছি, সেই বেগুনটার মধ্যে কিন্তু বেগুনের সাথে সাথে একটা বীভৎস রকমের আমরা বিষ কিন্তু আমরা সেবন করছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে।
1: বেশ, এটা তো গেল ডগা ফল ছিদ্রকারী পোকার
0: প্রত্যক্ষ ক্ষতি বিশেষ কিছু করে না, কিন্তু যেটা সমস্যা করে সেটা হচ্ছে কিছু শোষক পোকার আক্রমণের জন্য কিছু ভাইরাল বা ভাইরাস ঘটিত রোগ তারা ছড়ায়। সাথে সাথে শ্যামা পোকার কথা যেটা বললাম, এটি সেস্টিয়াস ফাইসিটিস নামক বিজ্ঞানসম্মত নাম, এরা একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকেই দেখবেন যে গাছ, বেগুন গাছ হয়েছে, বড় বড় বেগুন গাছ, হঠাৎ করে দেখা যাচ্ছে বেগুনের গাছের পাতাগুলো ঠিক তুলসী গাছের পাতার মতো ছোট ছোট হয়ে যাচ্ছে এবং বেটে হয়ে যাচ্ছে, বনসাইয়ের মতো দেখতে হচ্ছে, এই বনসাইয়ের মতো দেখতে হয়ে যাচ্ছে, এবং পুরো দেখা যাচ্ছে গোটাটা জমিটা আস্তে আস্তে 7-10 দিনের মধ্যে পুরো জমি এরকম ছোট হয়ে যাচ্ছে, এই তুলসী লেগে গেছে চাষিরা বলে। এই তুলসী লেগে যাওয়ার সঙ্গে কিন্তু এই ভাইরাস বা এটাকে মূলত ফাইটোপ্লাজমা লাইক অর্গানিজম বলা হয়, পিএলও এখন বলা হয়, তো এইটা তারা ছড়িয়ে দেয়। এবং এছাড়া বাঘা পোকার যে আক্রমণটা হয় সেটা তারা প্রাথমিক অবস্থায় কুড়ে কুড়ে খায়। তো এইগুলো নিয়ে খুব একটা কৃষকদের মধ্যে যে চিন্তিত হওয়া তাও নয়, শুধু তুলসীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শ্যামা পোকাটাকে নিয়ন্ত্রণ যদি তারা ভালো করে করেন। এবং একটা বিষয় মনে রাখতে হবে, এক্ষেত্রে কোনো বাছ বিচার ছাড়া একদম নির্দয়ভাবে যদি তুলসী লেগে যায় সেই গাছটিকে তুলে ফেলতে হবে, এবং আক্রান্ত গাছ তোলার পরে ওই হাত দিয়ে কিন্তু কখনোই যেটা ভালো গাছ রয়েছে তাকে ছোঁয়া যাবে না, এবং সেটিকে কিন্তু জমির পাশে ফেললে হবে না, সেটিকে পুড়িয়ে নষ্ট করতে হবে বা দূরবর্তী স্থানে তাকে মাটিতে পুঁততে হবে, তবেই কিন্তু নিয়ন্ত্রণ।
1: এক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা বোধ হয় না এতটা সচেতন হন,
0: একদম
1: হন না বলেই তাদের
0: সমস্যাটা হয়।
1: আচ্ছা আরেকটা জিনিস একটু বলুন, এই যে

0: শ্যামা পোকার কথা বলছেন, আমরা সচরাচর শ্যামা পোকাটা একটা ওকেশনালি পোকা হিসেবে যদি দেখি,
1: হুম
0: একটা
1: হুম
0: কোন একটা নির্দিষ্ট সময় পুজোর সময়
1: ঠিক
0: দেখতে
1: ঠিক
0: পাওয়া যায়,
1: ঠিক
0: তাহলে এটা কি সারা বছরের আক্রমণ হতে পারে?
1: হ্যাঁ, এই যে শ্যামা পোকাটা মূলত যেটা আপনি বলছেন, যেটা আমরা দীপাবলির সময় আমরা
0: হুম
1: দেখি,
0: হুম
1: ওটা ধানের শ্যামা পোকা। শ্যামা
0: আচ্ছা
1: পোকার বিভিন্ন ধরন
0: ও
1: রয়েছে, তো এরকম যে এই যে শ্যামা পোকাটার কথা বললাম, এটা বেগুনের ঠিক ওই রকম দেখতে নয়, সবুজ বর্ণেরই হয়, এটা একটা অন্যরকম জাত, বা
0: আচ্ছা,
1: আমরা
0: এটা অন্য
1: যেরকম
0: জাতের
1: বলি,
0: পোকা।
1: হ্যাঁ, এটা আমরা যে তার যে গোত্র রয়েছে, তার যে প্রজাতি রয়েছে,
0: হুম
1: সেরকম
0: হুম
1: প্রজাতি ভেদে তারা বিভিন্ন রকম হয় আর কি।
0: বেশ, তাহলে শ্যামা পোকা বা সাদা মাছির কথা তো বললেন, এবারে আরেকটা যেটা বললেন যে আপনি পাতা কুঁকড়ে যাওয়া বা গাছ ঢলে পড়া,
1: হ্যাঁ
0: যেটা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে বেগুন

0: মূলত সোলানেসিয়াস গোত্র বা বেগুন, টমেটো, লঙ্কা, আলু এই ধরনের যে সমস্ত ফসল আছে সবেতেই এই ধরনের সমস্যাটা হয়। তো এটা প্রথমে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঢলে পড়া যেটা হচ্ছে সেটাকে একটু দেখা দরকার, যে সকালে ঝিমাচ্ছে রাতে সন্ধ্যাবেলায় সেটা সতেজ হচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে বুঝতে হবে যে কৃমির আক্রমণ হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে না সেটা হচ্ছে না, গাছটা উপর থেকে ঝিমাতে শুরু করছে, তাহলে বুঝতে হবে যে আমার গাছটা যখন মরে যাওয়ার আগে আমি একটা গাছ তুলবো, শিকড়টাকে ভালো করে পরিষ্কার করব, শিকড়ের ওপরের অংশের যে কাণ্ডটাকে সেখানে এক থেকে দুই ইঞ্চি ছোট ছোট করে কেটে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি ওই দুটুকরো ফেলে দিয়ে আমি এক থেকে দু মিনিট তাকিয়ে দেখব যে ওর যদি কাটা অংশ দিয়ে কোনো পুঁজের মতন সাদা পদার্থ বেরিয়ে আসে, তাহলে বুঝবো যে এটা ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ। তার কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা একদম আলাদা, এবং সেক্ষেত্রে এটা একটু চাষিদেরকে, কৃষক দাদা দিদিদেরকে বুঝে রাখতে হবে যে আমরা মূলত এদের ক্ষেত্রে বীজ শোধন খুব গুরুত্বপূর্ণ, স্টেপটোসাইক্লিন দিয়ে বীজ শোধন করাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 100 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে বীজ শোধন করাটা দরকার। 2 কেজি প্রতি বিঘা অনুপাতে আমার মূল জমিতে চারা রোপণের অন্তত 20 থেকে 21 দিন আগে ব্লিচিং পাউডার এবং বিঘে প্রতি 10 কেজি চুন প্রয়োগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের সিউডোমোনাস ফ্লুরোসেন্স যেটা রয়েছে, সিউডোমোনাস ফ্লুরোসেন্স 100 কেজি জৈব সারের সঙ্গে ভালো করে মিশিয়ে বিঘা প্রতি ব্যবহার করতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে ওই ফসলটা উঠে যাওয়ার পরে ওই জমিতে একটু এই ধরনের আলু, টমেটো বা লঙ্কা এদের চাষটা না করে আমরা যদি একটু অন্য ধরনের ফসল ধান ব্যবহার করি করতে পারি, বা আদা বা হলুদ এই জাতীয় ফসলগুলোকেও চাষ করতে পারি, কচু বা এই ধরনের ফসলগুলোকেও আমরা নিয়ে যেতে পারি। কিন্তু ওই 2 থেকে 1 বছরের 2 বছরের কাছাকাছি একটা গ্যাপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটাকে আটকাতে। কারণ এটা সহজে কিন্তু কোনো ছত্রাকনাশক দিয়ে কিন্তু একবার লেগে গেলে নিয়ন্ত্রণ হবে না। সেচ চলে যাওয়া মানে 7 দিনের মধ্যে গোটা জমি
1: শস্য চক্রটার কথা
0: একদম ঘুরিয়ে ফিরিয়ে চাষ করাটা খুব গুরুত্বপূর্ণ। এরই সাথে আমি আরেকটা কথা বলে রাখি, যেটা এখনকার দিনে কৃষকরা যারা ভিএনআর জাতগুলোকে চাষ করছেন অনেকেই একটা সমস্যা প্রচন্ড ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন, তারা হচ্ছে গাছ লাগাচ্ছেন, গাছ বেশ বড় হচ্ছে, অনেকটা বড় হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পাতাগুলো পুরো হলুদ হয়ে গিয়ে মারা যাচ্ছে। এটা একটা মোজাইকের যে রকমেরই এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই।
1: আমাদের কৃষক বন্ধুদের যে পাতা পোড়া বা পাতা দাগ সেটাই বলছেন
0: না, এটা একটু আলাদা। এটা বিগত 2-3 থেকে 3 বছর আমরা বেশি এটাকে লক্ষণটাকে দেখছি, এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই। এর একমাত্র নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিরোধী জাত ব্যবহার করা। কারণ এই প্রতিরোধী জাত ব্যবহার ছাড়া এই রোগের নিয়ন্ত্রণ কিন্তু এখনো পর্যন্ত নেই। কারণ এটা এই ভাইরাস ঘটিত যে রোগটি রয়েছে যেখানে লাগবে সেখানে কিন্তু জমি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু বাড়ন্ত গাছও কিন্তু মারা যাবে।
1: সেখানে পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে
0: যাচ্ছে, পাতাটা হলুদ সবুজ, প্রথমে একটু ছোপ ছোপ দাগ আসছে, তারপরে গোটা গাছটা হলদেটে হয়ে গিয়ে পুরো গাছ কিন্তু মারা যাচ্ছে। এবং এটা পোকা দ্বারা অবশ্যই বহন হচ্ছে, মূলত সাদামাছি এটাকে বহন করছে। তো এই রোগটা কিন্তু আমরা দেখছি, এবং এই জাতগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে একটু প্রতিরোধী জাত যেগুলো রয়েছে সেই জাতগুলোকে একটু ব্যবহার করাটা কিন্তু কৃষক দাদা দিদিদের কিন্তু মাথায় রেখে চলতে হবে।
1: আচ্ছা, এবারে যদি কিছু রোগের কথায় আসি,
0: রোগের ক্ষেত্রে অন্যান্য যে রোগগুলোর ক্ষেত্রে রয়েছে পাতায় দাগ একটা কমন রোগ। যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে কৃষকরা এই পাতায় দাগ নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও চলবে। সাধারণ যে কোনো রকমের যে সর্বাঙ্গবাহী বা অন্তর্বাহী ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ধরনের ছত্রাকনাশকগুলোকে যদি দাদা দিদিরা ব্যবহার করেন, মূলত যেমন হচ্ছে আমাদের বাজারে পাওয়া যায় মেটিরাম 70WP রয়েছে, প্রপিনেভ রয়েছে 70WP, বা আমাদের মেটালাক্সিল রয়েছে 35WP। এইগুলোকে যদি মোটামুটি মেটালাক্সিল 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে, প্রপিনেভকে 3 গ্রাম জলে মিশিয়ে যদি আমরা ব্যবহার করি, বা নিদেন পক্ষে কার্বেন্ডাজিম যেটা খুব কমন আমাদের কৃষক দাদা দিদের কাছে আছে সেগুলো ব্যবহার করা যায়। এরই

0: সাথে একটা জিনিস ওই ফোমোপসিস ব্লাইট বা যেটা আমি বললাম যে ফলে যে দাগ বা পচন এটা হয়, এটা মূলত মাটি বাহিত রোগ, বীজবাহিত অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেও হয়, অনেক অনেক ক্ষেত্রেই হয়। তো মাটির কাছাকাছি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোতে মূলত এই আক্রমণটা ছড়িয়ে যায়। প্রথমের দিকে যখন গাছে ফল হয় না তখন পাতায় একটু হালকা ধসা টাইপের মতন সিমটমস বা লক্ষণ দেখা যায়। মাটির কাছাকাছি যে কাণ্ড রয়েছে সেখানে খানিকটা গোল মতন করে একটা দাগ আসে। পরবর্তী ক্ষেত্রে ফল যখন হয় সেখানে কিন্তু মূলত দাগটা হয় একটু বাদামি বর্ণের, একটা জল বসা দাগের মতো তৈরি হয়, জল বসা দাগের মতো তৈরি হয়। তো এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে সব থেকে ভালো কৃষক দাদা দিদিদের ওষুধ বা যে কোনো আমরা কীটনাশক ছত্রাকনাশক তো ব্যবহার করব, কিন্তু যদি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম যেটা যদি আমরা মোটামুটি ব্যবহার করতে পারি জৈব সারের সাথে, 4-5 কেজি মোটামুটি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম মোটামুটি 100 কেজি পচা জৈব সারের সঙ্গে 7-10 দিন ভালো করে মিশিয়ে আমরা যদি জমিতে প্রয়োগ করি, মাটিতে প্রয়োগ করি, তাহলে হচ্ছে এই রোগগুলোর থেকে কিন্তু প্রায় দেখা যায় যে 60-70% কাছাকাছি কিন্তু জমিতে এই মূল যে রোগের যে প্রকোপগুলো তাদের থেকে কিন্তু নিস্তার পাওয়া যেতে পারে। তো এটা মাথায় রাখতে
1: বেশ। আর ডক্টর ঘোষাল, আরেকটা যেটা সমস্যা বলছিলেন খুব ভাইটাল সমস্যা, যেটা হচ্ছে কৃমিজনিত যে রোগটা দেখা দেয়।
0: সাধারণভাবে কৃমির আক্রমণ সম্বন্ধে কৃষকরা খুব একটা সচেতন নয়, কারণ কৃমিকে আমরা লুকোনো শত্রু বলি, বাইরে থেকে তো দেখা যায় না। তো এখানে মূলত বেগুনের ক্ষেত্রে যেটা সমস্যা, বেগুনে গুটি তৈরি হয়। আমি প্রথমেই বললাম এটা ঝিমিয়ে পড়া আক্রমণ হয়। বেগুনে গুটি তৈরি হলে কেউ জল যাবে না, খাবার যাবে না, ফলে কি হবে, সকালবেলায় বাষ্পমোচনের জন্য জলের যে বেরিয়ে যাচ্ছে সেটা সন্ধেবেলায় কমে যায়, ফলে গাছ আবার একটু সতেজ হয়ে যায়। তো এইটা দেখে একটা প্রাইমারিলি আমরা বুঝতে পারি, কিন্তু সাথে সাথে যদি এই ঘটনাটা ঘটে আমরা যদি শিকড় তুলে দেখি, দেখবে শিকড়ে আমরা গুটি তৈরি হবে বা শিকড়ে বেশ মোটা মোটা গাঁটের মতন তৈরি হয়ে যাবে, এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। তো এটা খুবই সমস্যা। সেক্ষেত্রে নিমখোলের উপর একটা ব্যাপক গুরুত্ব দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিমখোলে ব্যবহারটাকে বাড়ানো। এবং এর সাথে সাথে এখন বর্তমানে কিছু ওষুধ এসেছে, বেশ ভালো ওষুধ, যেটাকে নাম হচ্ছে ফ্লুওপাইরাম বলে একটা ওষুধ এসেছে এবং ফ্লুয়েন সালফোন বলে একটা ওষুধ রয়েছে, যেই দুটোকে ব্যবহার করা যেতে পারে কৃমির আক্রমণের জন্য। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ফ্লুওপাইরাম বা ফ্লুয়েন সালফোন যে কৃমিনাশকগুলোর কথা বললাম, এগুলো কিন্তু একদম সুপারিশকৃত মাত্রাতেই ব্যবহার করতে হবে, কারণ জমিতে আমরা সবসময় চাই যে খুব কম ওষুধ কিন্তু যাতে জমিতে মাটিতে প্রয়োগ, কারণ মাটির বাস্তুতন্ত্রটাকে বাঁচানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
1: এবং সেই সঙ্গে আপনি শুরুতে একটা কথা যেটা বললেন যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা রয়েছে বা ব্যাপার রয়েছে একসঙ্গে, এবং সেটা আমার নিজের চোখেও দেখা যে একসঙ্গে 3-4 রকমের কোনো মেডিসিন কাদের থেকে পরামর্শ পেয়েছেন জানি না, তারা নিজেদের মতো করে ব্যবহার
0: একেবারে। তো আমি এখানে এই সূত্র ধরে একটা কথা বলেই দিই যে কৃষকরা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে যোগাযোগ করুন, এবং 2 নম্বর হচ্ছে যে বিষয়টা ফেরোমন ফাঁদের ব্যবহারটাকে কিন্তু এই ডগা ও ফল ছিদ্রকারী লেদার নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটাকে ব্যবহার করতে হবে। এবং অনেক ওষুধ রয়েছে যেগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি, যেমন আমাদের রয়েছে লুফেরিউরন 48EC, ইন্ডক্সাকাব রয়েছে 14.5EC, ফিপ্রোনিল রয়েছে, স্পাইনোস্যাড রয়েছে, নোভালিউরন রয়েছে, ল্যামডা সাইহ্যালোথ্রিন রয়েছে, এবং এখন বর্তমানে খুব নতুন ওষুধ একটা বাজারে এসেছে কীটনাশক যেটা আইসোসাইক্লোসেরাম বলে বাজারে এসছে, এটাও খুব ভালো ওষুধ। এবং এর সাথে সাথে পাইরিডালিল যে ওষুধ রয়েছে 21.7% যে ওষুধ রয়েছে, এইগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব, এবং সুসংগত পদ্ধতিতে ডাল যে কাটা মেকানিক্যাল কন্ট্রোল, ডগা কাটা, ফেরোমন ফাঁদ ব্যবহার করা, এবং নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধের নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধ দেব না এমনটা নয়, কিন্তু প্রয়োজন ভিত্তিতে দেব, কিন্তু যথেচ্ছ ব্যবহার করলে কিন্তু এর সমস্যা বাড়বে, এবং আগামী দিনে আমাদের প্রত্যেকেই কিন্তু এই সমস্যায় আমরা এই
1: খাবারে হচ্ছে এবং ভুগতে হবে একদম। এবং আরেকটা যে উপায় যদি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা

0: করি যে জৈব বা প্রাকৃতিক ভাবে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা যেতে পারে?
1: হ্যাঁ, জৈব বা প্রাকৃতিক উপায়ে দেখুন বিষয়টা যেটা রয়েছে, আমরা কিছু বায়োকনকশন আমরা বলি সেইগুলো তৈরি করতে পারি, যেমন নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র, এইগুলো রয়েছে কি, দেশি গরু গোবর গোমূত্র নিম পাতা সহযোগে আমরা নিমাস্ত্র তৈরি করি। 5 কেজি দেশি গরুর গোবর 5 লিটার থেকে মোটামুটি গোছনা ব্যবহার করব এবং 5 কেজি নিম পাতা 1:1:1 এবং তার সঙ্গে 100 লিটার জল, এটাকে ভালো করে নিম পাতাটাকে থেঁতে লে যদি আমরা ব্যবহার করি এবং এটাকে 15 দিন পচিয়ে আমরা এটা একদম শুরু থেকে প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করব, শুরু থেকে ব্যবহার করব, এমন নয় যে পোকাটা চলে এলো তারপর, কারণ এটা তাতে কিন্তু আটকাবে না। বা অগ্নিয়াস্ত্র ব্যবহার
0: থেকে বলতে তাহলে আপনি কোথা থেকে ব্যবহার করছেন, আমি গাছ লাগানোর পর থেকে
1: ফল আসার আগে? না, গাছ যখন আমার 4-5 পাতা হতে থাকবে তখন থেকে রিপিটেডলি তাকে স্প্রে করতে হবে এবং অগ্নিয়াস্ত্র আমরা এটা তৈরি করে ব্যবহার করতে পারি।
0: তাহলে জৈব প্রাকৃতিক উপায়ে করতে গেলে সেক্ষেত্রে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা জৈব বা প্রাকৃতিক ভাবে করতে চাইবেন, তারা যে ফলন যেটা আশা করছেন সেটা কি পেতে পারবেন? তো
1: এই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে যে অবশ্যই ফলন বা সেটা হচ্ছে কি, জৈবভাবে পুরোটা নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে একটু কষ্টসাধ্য। আমার টার্গেট থাকতে হবে যে আমি 50%-এর কাছাকাছি কীটনাশকের ব্যবহারটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, আমি অগ্নিয়াস্ত্র ব্যবহার করতে পারি, নিমাস্ত্র ব্যবহার করতে পারি, দশপর্ণী ব্যবহার করতে পারি, এইগুলো তৈরি করে বাড়িতে তৈরি করে ব্যবহার করব, এইগুলো সাথে সাথে আমি প্রয়োজন ভিত্তিক যেখানে অ্যাপ্লাই করা, এই যে ওষুধগুলোর নাম আমি বললাম, প্রয়োজন ভিত্তিক ব্যবহার করা, একটার সাথে একটা ককটেল নয়, এইটাকে ব্যবহার করা, দুটোকে মিলিয়ে ভাবতে হবে, দুটো জিনিসকে সমানভাবে ভাবতে হবে যে আমি একেবারে রাসায়নিক বর্জিত করেই করব, এই রিজিডিটিটাও থাকার দরকার নেই, বা আমি শুধুমাত্র ওটা ছাড়া করব না এটা নয়, আমাদের মাথায় রাখতে হবে আমার ফসলটাকে বাঁচাতে হবে একদম শুরু থেকে, তার জন্য যেটা সঠিক পদ্ধতি সেই সঠিক পদ্ধতিটাকে মেনে চলতে হবে।
0: পরিমিত ব্যবহার,
1: পরিমিত এবং সঠিক ব্যবহার,
0: একদম
1: সঠিক প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ,
0: সেটাই তাই আমাদের। আর সে সবশেষে একটা জিনিস একটু জানি, আমাদের মোটামুটি আমাদের কৃষক বন্ধুরা আশা করি অনেকটা উপকৃত হবেন আজকের অনুষ্ঠান থেকে এবং জানতে পারবেন অনেক কিছু টিপস আপনি দিলেন কিভাবে কৃমির আক্রমণ বা ব্যাকটেরিয়াজনিত রোগের আক্রমণ চিনবেন তারা। আর একজন অ্যাজ এ ক্রেতা হিসেবে যদি দেখি, আমাদের যারা কিনবেন বেগুন, এই যে সমস্ত চকচকে বেগুন, একদম খুব সুন্দর গেট আপ যে বেগুনগুলো আমরা কিনছেন যারা, আর যে সমস্ত বেগুনগুলো একটু বাঁকা টেরা যেগুলো রয়েছে, কোনটা বেশি গ্রহণযোগ্য?
1: খুব স্বাভাবিকভাবে বেগুন পোড়া খেতে গেলে তো চকচকে বেগুন একটু তুলে আনা হয়, সো আমি স্বাভাবিকভাবেই ক্রেতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যেগুলোকে আমরা প্রচলিত কথায় কানা বেগুন বলি, আমি যদি তরকারি খাই বা বেগুন নর্মালি আমি আমার রান্নার মধ্যে উপকরণ হিসাবে নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবে খুব চকচকে হলেই আকৃষ্ট হতে হবে তা নয়, কানা বেগুন যত যাবেন তত কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু ভালো থাকবে,
0: মানে অল গ্লিটার ইজ নট গোল্ড,
1: হ্যাঁ যা সে চকচকে তাই কিন্তু সোনা নয়।
0: ঠিক ঠিক, যাই হোক, এটা একজন একজন বিজ্ঞানী হিসেবে আপনার থেকে এই পরামর্শ পেয়ে নিশ্চয়ই আমাদের ক্রেতা বন্ধুরা তারাও সচেতন হবেন যে আমরা সবসময় যে চকচকে বেগুন কিনবো এবং সেটাই ভালো, অথচ শুরুতে আমরা যেটা বললাম যে বাড়িতে এসে কেটে দেখি তার মধ্যে,
1: একদমই একদমই, মানে মুশকিলটা হয় এটাই যে আমরা চকচকে জিনিস নিয়ে এলাম, বড় বেগুন নিয়ে এলাম, কিন্তু আমরা ধুইও না ভালো করে, কারণ এগুলো পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া, পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া কি একটা সাধারণভাবে আমাদের যে আমরা নর্মাল যারা গৃহী যারা তারা সম্ভব নয়, ফ্লোয়িং ওয়াটার যেটা চলছে কলের মধ্যে জল, সেখানে ভালো করে রোগড়ে রোগড়ে ধোয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেখানে বয়লিং করা যায় সেখানে হালকা করে একটু গরম জলে এটাকে রেখে তারপরে সেই জলটাকে ফেলে দিয়ে রান্না করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কৃষকদের ক্ষেত্রে এই জায়গাটাতে মাথায় রাখাটা খুব দরকার যে আপনারা স্বাভাবিকভাবে যে চাষটাই করছেন সেই চাষের সঙ্গে আপনার মুনাফা ঠিক রাখাটা যেমন দরকার, কিন্তু মনে রাখতে হবে যে অধিক ওষুধ মানে কিন্তু আগামী দিনে আপনার খরচ আরো বেড়ে যাওয়া, কারণ এতে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং যা কিন্তু পরবর্তী দিনে আপনার চাষের খরচ কিন্তু বাড়িয়ে দেবে। আজকে যদি আপনি যতগুলো ওষুধ খরচা করছেন সেই ওষুধ কিন্তু বারবার ব্যবহার করলে তার কিন্তু কাজে লাগবে না, এবং সমস্ত দামি ওষুধ এইগুলো কিন্তু যখনই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে তখন চাষের খরচ কিন্তু প্রচুর বেড়ে

0: যাবে, যেটা কিন্তু ভালো লক্ষণ নয়।
1: একদম, খুব স্বাভাবিক। আজকের আমরা আসলে অনুষ্ঠানে শুধুমাত্র যে কৃষক বন্ধুদেরকে সচেতন করলাম তা নয়, যে সমস্ত ক্রেতা বন্ধু যারা রয়েছে বা আমরা একটু ভোজনে বিলাসী, বিভিন্ন রকম বেগুনের পদ যারা খেতে ভালোবাসি, বেগুনের আইটেম রান্না করতে ভালোবাসি, তাদেরকেও একটা সচেতনতার বার্তা আমাদের অনুষ্ঠান থেকে দিলাম। এবং আমাদের ঘড়ির কাঁটা আমাদেরকে চোখ রাঙাচ্ছে যে এবারে থামতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই,
2: ধন্যবাদ।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, নমস্কার।
3: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
5: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় এন্ডোস্কোপিক সার্জারি ও ক্রেনিওটমি। এই নিয়ে একটি কথিকা বলছেন নিউরোসার্জন ডাক্তার অমিত ঘোষ।
6: এন্ডোস্কোপিক নিউরোসার্জারি বা ব্রেন সার্জারি, এখানে মিনিমালি ইনভেসিভ সার্জারি বলে, মানে আগেকার দিনে যেমন বড় করে কাটতে হতো, এই এন্ডোস্কোপিক নিউরোসার্জারিতে যে সুবিধাটা, বড় কাটাছেড়া করতে হয় না, ছোট ফুটো করতে হয়, ছোট ওপেন করতে হয়। ওপেন করে এন্ডোস্কোপ, যেটা হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন টুল, মানে একটা লাইট সোর্স, যেটা ব্রেনের মধ্যে একটা ছোট ফুটো দিয়ে ঢুকে যায়। এবং কিছু কিছু অপারেশন আছে, সব অপারেশন নয়, যেমন পিটুইটারি টিউমার, ব্রেনের মধ্যে যদি ব্লাড ক্লট হয় সেই ব্লাড ক্লটটা, এবং যদি কোনো অন্য যার হাইড্রোকেফালাস বলে একটা রোগ আছে যেখানে ব্রেনে জল জমে যায়, এই ধরনের যদি টিউমার হয়, কিংবা যদি ইন্ট্রা ভেন্ট্রিকুলার টিউমার, আমাদের ব্রেনে যে জল থাকে, ক্যাপাসিটি যেটা ভেন্ট্রিকল বলে, যেখানে জল জমে থাকে, সেই কম্পার্টমেন্টে যদি কোনো টিউমার হয় সেইগুলোকে এন্ডোস্কোপিক সার্জারি করে রিমুভ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে পিটুইটারি সার্জারি, যেটা মোস্ট কমন টিউমার এন্ডোস্কোপিক সার্জারির জন্যে, যেটাতে নাক দিয়ে এন্ডোস্কোপ ঢুকিয়ে দেওয়া হয় এবং ঢুকিয়ে দিয়ে এই যে পিটুইটারি টিউমার এইটাকে রিমুভ করে দেওয়া হয়, যাতে করে হেডেস কালে কোনো কাটাছেঁড়া করতে হয় না এবং শরীরের অন্য কোনো জায়গাতে খুব একটা কাটাছেঁড়া করতে হয় না, নাকের মধ্য দিয়ে ঢুকিয়ে টিউমারটাকে রিমুভ করে দেওয়া হয়। এটাকে বলে এন্ডোস্কোপিক ট্রান্সনেজাল পিটুইটারি টিউমার রিসেকশন। আরেকটা এক্সাম্পল বা উদাহরণ হলো থার্ড ভেন্টিকুলোস্টোমি, এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টোমি, ইউজুয়ালি দু বছরের বেশি।

0: বাচ্চাদের জন্য যাদের হাইড্রোকেফালাস হয়েছে বা ব্রেনে জল জমে গেছে তাদের জন্য আইডিয়াল। এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমিতে একটা সুবিধা হচ্ছে, আগেকার দিনে যেমন এন্ডোস্কোপি ছিল না তখন শান্ট অপারেশন করতে হতো, মানে একটা টিউব লাগাতে হতো যে টিউবটা ব্রেনের জলটাকে পেটের মধ্যে ড্রেন করতো, পেট থেকে জলটা শুষে নিত শরীর। সেই ডিভাইসটা লাগানোর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সেটা ইনফেকশন হতে পারে, যেহেতু সেটা ফরেন বডি, এবং সেটাতে ব্লক হতে পারে। টিউবটা যখনই ব্লক হবে আবার অপারেশন করে টিউবটা চেঞ্জ করতে হবে। এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টোমিতে সেরকম সেই ডিভাইস রিলেটেড কমপ্লিকেশন যেইগুলো সেইগুলো আমরা অ্যাভয়েড করতে পারছি, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তিন নম্বর হচ্ছে যে ভেন্ট্রিকুলার টিউমার যেগুলো, যেমন কমনলি কোলয়েড সিস্ট, কোলয়েড সিস্ট যেমন আগে অপারেশন করতে হতো বড় করে কেটে ব্রেনের মধ্য দিয়ে গিয়ে, তাতে ব্রেন ড্যামেজ বেশি হতো, মানে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতেই ড্যামেজ বেশি হতো, এখন এন্ডোস্কোপ হওয়ার ফলে সেই এন্ডোস্কোপিক সার্জারি খুব কম ফুটো করে, কম কাটাছেড়া করে ঢুকে যাওয়া যায়, এবং এই যে কোলয়েড সিস্ট যেটা ভেন্ট্রিকুলের মধ্যে এই ওয়াটার কম্পার্টমেন্টের মধ্যে থাকে সেইটাকে রিমুভ করে দেওয়া যায়। তো এই যে অ্যাডভান্টেজ, মিনিমালি ইনভেসিভ সার্জারি যেখানে আমাদের কাটাছেড়াও বেশি করতে হচ্ছে না, ব্লাড লস কম হচ্ছে, ব্যথা যন্ত্রণাও কম হচ্ছে, এবং এই টিউমারটাকে সহজেই রিমুভ করে দেওয়া যাচ্ছে। তো এই এন্ডোস্কোপিক সার্জারি, এটা হচ্ছে আমাদের এই সুবিধাগুলো আমরা পাচ্ছি। এবং এন্ডোস্কোপিক সার্জারি স্পাইনাল কর্ডেও আজকাল করা হচ্ছে, স্পাইনাল কর্ডে যে ডিস্ক প্রোল্যাপস, স্লিপ ডিস্কের জন্য যে সার্জারি আগে আমাদের ওপেন করে করতে হতো, এখন সেটা এন্ডোস্কোপ দিয়ে আমরা করে দিই, যাতে করে পেশেন্টের হসপিটাল স্টে কমে যায়, একদিন বা দুদিন থাকতে হয়, অনেক সময় দিনের দিনই বাড়ি চলে যেতে পারে, এবং সেটা খুব কম সময়ে ছোট কেটে করে দেওয়া যায়। তো এটাই এন্ডোস্কোপিক সার্জারির সুবিধা।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল এন্ডোস্কোপিক সার্জারি ও ক্রেনিওটমি। কথিকাটি বললেন নিউরোসার্জন ডাক্তার অমিত ঘোষ। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন আকাশবাণী মৈত্রীতে আজ এরপর থেকে যে অনুষ্ঠানগুলি শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। দ্বিতীয় অধিবেশনে সন্ধে 7টায় যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় সুপ্রীতি আদক। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কোশি কানারা রাগে শরৎ পরিবেশন করবেন প্রসেনজিৎ সেনগুপ্ত, তবলায় সমীর নন্দী। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের

0: অপেক্ষায় থাকা। মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় সুপ্রীতি আদক।

আচ্ছা, গান কি কখনো পুরনো হয়? আমাদের প্লেলিস্ট বদলায়, নতুন নতুন গান আসে, গানের ধরন বদলায়, কিন্তু এমন কিছু গান আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয় না, বরং প্রতিবার শুনলে নতুন করে কিছু একটা অনুভব করা যায়। রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতি ঠিক তেমনই। তাই আজকের এই গানের সুরের আসরে রবীন্দ্রনাথ আর নজরুলের গানের মধ্য দিয়ে নিজেদেরই কিছু অনুভূতিগুলোকে আবার নতুন করে ছুঁয়ে দেখব। আর আজকের সুরেলা সফরে তোমাদের সঙ্গে থাকব আমি, তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। চলো প্রথমেই শুনে নিই যুববাণীর শিল্পী হীরক দুত্তিদের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

ফিরে এলাম একটা গানের পর এতক্ষণ শুনলে, রবি ঠাকুরের গান, যুববাণীর শিল্পী হীরক দুত্তি দের কণ্ঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানেই শুধু গান শোনাই নয়, নিজের মনের সঙ্গেও একটু কথা বলে নেওয়া। কখনো ভোরবেলায় একা বসে, কখনো আবার সন্ধেবেলায় দিনের ক্লান্তি শেষে রবীন্দ্রসঙ্গীত ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় আমাদের। এই গানগুলো আমাদের আনন্দে আরও আনন্দ যোগ করে, আবার মন খারাপের সময় নিঃশব্দে সান্ত্বনা দেয়। চলো শুনে নেই পরপর আরও দুটো রবীন্দ্রসঙ্গীত যুববাণীর শিল্পী হীরক দুত্তি দের কণ্ঠে।

এতক্ষণ শুনলে রবি ঠাকুরের গান যুববাণীর শিল্পী হীরক দুত্তিদের কণ্ঠে। রবীন্দ্রনাথের সুরের মায়া পেরিয়ে এবার আমরা প্রবেশ করব কাজী নজরুল ইসলামের গানের জগতে। এখন শুনবে যুববাণীর শিল্পী প্রত্যাশা দেবের কণ্ঠে নজরুল গীতি।

ফিরে এলাম একটা গানের পর এতক্ষণ শুনলে নজরুল গীতি যুববাণী শিল্পী প্রত্যাশা দেবের কণ্ঠে। বন্ধুরা, নজরুলের গান মানেই যেন মনের ভিতর হঠাৎ একটু আলোড়ন তৈরি হওয়া, তাই না? তার গানের সুরে যেমন আছে গভীর আবেগ, তেমনই আছে তারুণ্যের উচ্ছ্বাস আর প্রাণের স্পন্দন। চলো শুনে নিই পরপর আরও দুটো নজরুল গীতি যুববাণীর শিল্পী প্রত্যাশা দেবের কণ্ঠে।

এতক্ষণ শুনলে নজরুল গীতি, যুববাণীর শিল্পী প্রত্যাশা দেবের কণ্ঠে। তোমরা শুনছো গানের সুরে, সঙ্গে আছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো বন্ধুরা? আমাদের যুববাণীর শিল্পীদের গান কেমন লাগলো তোমাদের? আমাদের জানাও YUVAVANIKOLKATA অর্থাৎ যুববাণী কলকাতা ফেসবুক পেজে আজকের গানের সুরের পোস্টারের নিচে। তবে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে হাতে আর বেশি সময় নেই, আবারও গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অপরকে ভালো রেখো, আর শুনতে থাকো যুববাণী।

এতক্ষণ শুনলেন যুববাণী থেকে গানের সুরে শ্রবণ সঙ্গী সুপ্রীতি আদক, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন, শোনান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী

0: ঢাকায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানের অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণিয়ান। দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ ছাড়াও তেলেঙ্গানা, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যে সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাটনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য। এই আদর্শকে জীবনের পথপ্রদর্শক করে তুলতে হবে।
1: সেবা ইহি মুখ্য আমারা কাম হোনা চাইয়ে আর হাম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে, শব্দো মে নাহি দেঙ্গে, হামারে আপনে আচরণ সে লোগো কো পতা চলে কি রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো যায় লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা, কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
0: সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ইজ অফ ডুইং বিজনেস।
2: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত এক দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও

0: বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতিমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
1: প্রত্যেকটা মানুষকে লোন দেওয়ার সিস্টেম হয়েছে, ব্যাংক থেকে ইউপিআই এসছে, বিদেশি বিনিয়োগ হু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু জিসিবি কোম্পানি ভারতবর্ষে আছে, বহু ডিফেন্স কোম্পানি, বহু স্পেস কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করছে। ইজ অফ ডুইং বিজনেস এবং মুদ্রা লোন ভারতবর্ষকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছে।
0: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আগামীকাল বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে একথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজাসুব্রমণি। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে সেনা যাতে যে কোনো সময় অস্ত্র মেরামত এবং প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকমতো পায় সেদিকে নজর দেওয়া জরুরি।
3: The character of war is changing faster than we are able to adapt. So our industrial system, our acquisition system and our processes have to change much faster so that we are able to keep up with the changing character of war. Our defense industrial ecosystem must therefore learn to adapt and scale at speed. The integration of technology, data and industry is becoming decisive. Learning and adaptation will be the keys to winning future wars. And finally, delivery at scale will determine strategic endurance.
2: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির কথা উল্লেখ করে সিডিএস বলেন, যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার কাজে এআই দারুণ ভূমিকা রাখতে পারে। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রোহিত জৈন বলেছেন, প্রযুক্তি এখন আর ব্যাংকিং ব্যবস্থার অঙ্গ নয়, বরং ঝুঁকি নিয়ন্ত্রণের প্রধান ভিত্তি হয়ে উঠেছে। আজ মুম্বাইতে ত্রয়োদশ এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক কনক্লেভ 2026-এ তিনি একথা বলেছেন। শ্রী জৈন বলেন, অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রদান, অর্থ লেনদেন থেকে শুরু করে জালিয়াতি রোখা সব ক্ষেত্রে এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে যে মূল্যবৃদ্ধি ঘটেছিল, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ তার থেকে বড় স্বস্তি পাবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, অপরিশোধিত সূর্যমুখী তেলের ওপর 10% আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর এই শুল্ক 10% থেকে কমে 5% হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হবে। ব্রিক্স নাট্যোৎসব আগামী মাসের 12-14 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করছে ন্যাশনাল স্কুল অব ড্রামা এনএসডি। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল জানান, শেয়ার্ড স্টোরিজ শেয়ার্ড ফিউচার্স ভাবনায় আয়োজিত এই উৎসব বিভিন্ন দেশের নাট্য ঐতিহ্য মানবিক সম্পর্ককে আরও মজবুত করবে। আদানি গোষ্ঠী পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। আজ নিউটাউনে 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস 2026 দেখতে আজ রাজস্থান পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, দুই দেশের সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল গভীর রাত

0: থেকে আজ ভোরের মধ্যে কলিঙ্গপত্তনমের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এর ফলে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলেছে। সামুদ্রিক পরজীবীর খবরের উপর ভিত্তি করে টুনা বা অন্য কোনো সাধারণ মাছ খাওয়া বন্ধ না করার পরামর্শ দিয়েছে কোচির কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা সংস্থান। ব্রাজিল উপকূলের আটলান্টিক মহাসাগরের স্কিপজ্যাক টুনা মাছে পরজীবী পাওয়ার একটি রিপোর্টের প্রেক্ষাপটে এই পরামর্শ জারি করা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বিষয়টি জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। এই অঞ্চলে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার বন্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন অনন্ত সিং নারুকা এবং পারিনাস ঢালিওয়াল। এশিয়ান গেমসের ইতিহাসে মিক্সড স্কিট টিম বিভাগে এটি ভারতের প্রথম পদক জয়ের রেকর্ড। পুরুষদের ডাবল স্কালস রোয়িং বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সতনাম সিং এবং সলমান খান। নাগরাগাওয়া ইন্টারন্যাশনাল রেগাটা কোর্সে ভারতীয় জুটি 6:13.25 সময় নিয়ে এই পদক জয় নিশ্চিত করেন। মিশ্র 4x400 মিটার রিলেতে ভারত রৌপ্য পদক পেয়েছে। পুভাম্মা রাজু, বিশাল থেন্নারাসু, ভিথিয়া রামরাজ এবং মনু টেসকে নিয়ে গঠিত দলটি 3:14.46 সময় নিয়ে রৌপ্য পদক জয় করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক জয় করায় তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকে আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

আধুনিক গানের অনুষ্ঠানে আমরা একটা নয় পরপর দুটো গান শুনলাম। প্রথম গানটি রাঘবের কণ্ঠে, পরবর্তীতে লোপামুদ্রা শোনালেন আরও একটি গান। এবার আমরা পরবর্তী গানে যাব, গানটি শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন আজকের আধুনিক গানের অনুষ্ঠান, সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হচ্ছে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানে আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। কি মনে হচ্ছে বন্ধুরা? মনে তো ওই একটু একটু করে, আর তো বেশি দিন নেই, পুজো পুজো একটা রব উঠেছে, তাই তো? তেমন একটি বিশেষ অনুষ্ঠানও শুনবেন আপনারা পুজো পুজো রব নিয়ে আজকে, হারানো দিনের গানে। তেমনই পুজো পুজো রব চারিদিকে, গড়িয়াহাট, এসপ্ল্যানেড, কলকাতার কথা বলছি, এবং হাতিবাগানে তো পা ফেলা যাচ্ছে না, এত ভিড়, সবাই পুজোর জামাকাপড় কিনতে ব্যস্ত। তেমনই আবার প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তের কাজ সারছেন, যারা অলংকার শিল্পী তারাও শেষ মুহূর্তের কাজ সারছেন, আপনারাও নিশ্চয়ই দেদার শপিং করছেন। তো তার মধ্যে একটু একটু করে মন খারাপও হচ্ছে, যে পরিমাণে বৃষ্টি, ঠিক আছে, সেটা যেন মনে হচ্ছে যে পুজোটা একেবারে ভাসাবে। আপনাদের কি মনে হচ্ছে? পটা আবার বলছেন বৃষ্টি চেয়েছে মন। সেই গান শুনতে শুনতেই শুরু করি আমাদের আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠান।

তখনও বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ

0: তার উপর নীল রং মিশছে। সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ, আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখব বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্নগুলো এখন আর
1: সেই স্বপ্ন দেখা কি আমরা ছাড়তে পারি কখনো? স্বপ্ন তো দেখতে থাকতেই হবে। তবে একটা কথা বলতে হবে, প্যাচ প্যাচে বৃষ্টির মতো গানটা কিন্তু তেমন নয়, গানটা কিন্তু বড়ই মধুর, বড়ই সুন্দর, যেন অন্য কোথাও নিয়ে গেছিল আমাদের, তাই না? তবুও আমাদের অনুষ্ঠানে তো ফিরতে হবে। এরপর আমরা কোন গান শুনব সে কথা পরে ভাবছি, আগে বলি এই প্যাচ প্যাচে বৃষ্টি যদি পুজোতে হয় আপনারা কি ঘুরতে বেরোবেন না? আমি জানি নিশ্চয়ই বেরোবেন, ওই টিভি স্ক্রিনে আমরা দেখতে পাব সেই লাল নীল সবুজ মাথায় ছাতা দিয়ে লম্বা লম্বা লাইন। বাঙালির প্রিয় উৎসব, সেটা বৃষ্টি হোক, ঝড় হোক বা করোনা হোক, কেউই আমাদের আটকাতে পারেনি এবং পারবেও না। আমরা বরং পরের গানে চলে যাই, রাত ছড়ার গান।

আজ গানগুলো বড়ই অন্যরকম, মনকে একেবারে উদাস করে তুলছে। এবার যখন একবার রাত ছড়ার গান শুনলাম, তখন আরও একটু অন্ধকারের দিকে পা বাড়াই, কথা আবারও পরে বলবো, তার আগে আরও একটি গান শুনে নি ক্রসউইন্ডস ব্যান্ড থেকে।

উঠলো কেন সেটা একটু পরে বলবো, আগে মনের কথা জেনে নি। মন বড়ই অদ্ভুত, সে কারোর বাধা মানে না। যতই আপনি মনকে বলুন না ওর দিকে তাকাবেন না, সে তাকাবে। আপনি যতই মনকে বলুন না এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা ভেবো না, কিন্তু মন তো আপনার শাসনে থাকে না। তার যখন যা ইচ্ছে যা খুশি সে তাই করে। তাই তো মন আমাদের সব থেকে খোলা, সব থেকে বাঁধনহারা একটি জায়গা। আমাদের শরীরের বলতে পারেন, আমাদের ভাবনার বলতে পারেন, মনটা কি সে তো অনেক যুক্তিতর্কের ব্যাপার চলে আসছে। আমরা শুধু ভাবনা দিয়ে ভাবি যে আমাদের মন বা আমাদের যে ভাবনা সে তো কারোর বাধা মানে না। মনের কথা কেন বললাম তার কারণ আছে। আমরা চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে মনের গান শুনব, তাই জন্য। তাহলে শুনে নিই।

বুঝলেন তো? তাহলে মন কি কথা বলে! যেতে যেতে আরও একটি মনের গান, পাগল মনের গান শুনিয়ে যাব আপনাদের, আর দিয়ে যাব অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। যেতে যেতে ভূমি ব্যান্ড থেকে পাগল মনের গান।

মাত্র ১২ বছরের কেরিয়ার তার, তাতেই নায়িকা হিসেবে যে জনপ্রিয়তা পেয়েছেন তা হয়তো অনেকে সারা জীবন কাজ করেও পাননি। তিনি মহুয়া রায়চৌধুরী, আজ তার জন্মদিন, তাই আজ কথায় গানে, কিছু গল্পে ও কথায় ও গানে আমরা স্মরণ করছি তাকে। সঙ্গে আছি মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। তিনি যখন সিনেমা জগতে এলেন তখন একের পর এক বিখ্যাত নায়িকা ইন্ডাস্ট্রিতে, সেখানে নিজের জায়গা করলেন কিভাবে শুনব সেই গল্প। তার আগে তার অভিনীত চরিত্রের একটি গান শুনে নিই।

আজ আমরা কথায় গানে স্মরণ করছি মহুয়া রায়চৌধুরীকে। যে গল্পটা শেষ হল না সেটা বলি এবার। সদ্য কৈশোরে পা রাখা শিপ্রা কিভাবে হয়ে উঠলেন মহুয়া, সেই গল্প এবার আপনাদের বলব। 1973 সালে শ্রীমান পৃথ্বীরাজ ছবির মাধ্যমে তার পদ্মায় আত্মপ্রকাশ। নাম বদলে রাখা হল মহুয়া, কারণ শিপ্রা এই নামটা ঠিক চলে না। মহুয়াকে নিজের হাতে করে গড়েছিলেন সন্ধ্যা রায়, যদিও তিনি বারবার স্বীকার করেছিলেন যে তার প্রতিভা সহজাত, তার মধ্যেই কোথাও না কোথাও অভিনয় লুকিয়ে আছে। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি, অনুরাগের ছোঁয়া, আমার পৃথিবী, শত্রু, পরমা, পারাবত প্রিয়া, রাজেশ্বরী, কত বলবো। মহুয়াকে নিয়ে আমরা আরো গল্পে আসবো, আরো গল্প বলবো, কিন্তু ওই যে ছবি দেখে আমরা মুগ্ধ, যে চরিত্র আমাদের চোখে এখনো ভাসে, সেই সরস্বতী যাকে আমরা ভুলতে পারিনি, তার সেই চিত্রাঙ্গদার নাচ আমরা অনুভব করব, আমরা দেখব

টলিউডের একজন অন্যতম অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। তার অভিনীত অনেক চরিত্র আমাদের মনে গভীরভাবে দাগ কেটে গেছে, যেমন এখনই বললাম সেই গম্ভীর সংবেদনশীল দাদার কীর্তির সরস্বতী, তারপর আদমি অর ঔরত। এই সিনেমায় তিনি একজন মুসলমান গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির জন্য তিনি সর্বভারতীয় স্বীকৃতিও পেয়েছিলেন। হয়তো আরও যদি তাকে আমরা পেতাম, মাত্র 27 বছরের জীবন তার, তাহলে আমরা আরও কিছু ভালো অভিনয়, আরও কিছু ভালো চরিত্র তার কাছ থেকে পেতাম। কিন্তু যা পেয়েছি তাতেই আমাদের মণিকোঠা একেবারে পূর্ণ হয়ে গেছে। যেতে যেতে শুনে যাব তার অভিনীত

আজ আমরা কথায় গানে স্মরণ করলাম অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীকে। আজ তার জন্মদিন। এখন যাওয়ার সময় সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। এরপর শুনবেন বিশ্ব

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনাম, বিকশিত ভারতের যাত্রায় যুব সমাজ, কৃষক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: ভোট চুরির অভিযোগ এনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, গত এক বছরে নেওয়া সব সিদ্ধান্তই সর্বসম্মত, পাল্টা দাবি কমিশনের।
0: পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে ISF এর প্রতীক কেড়ে নেওয়া নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত বললেন বিচারপতি।
1: পশ্চিমবঙ্গে শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা আদানি গোষ্ঠীর। নিউ টাউনে 2,000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস।
0: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে G4 দেশগোষ্ঠীর বৈঠক, নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে জোরালো দাবি যৌথ বিবৃতিতে।
1: জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধান ও আন্তর্জাতিক স্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশের।
0: মার্কিন ইরান সংঘাতে নতুন মোড়, ইরানকে অর্থনৈতিক দিক থেকে একঘরে করার মার্কিন প্রয়াস, কোনো চাপের কাছে মাথা নত করা হবে না জানালো তেহরান।
1: হরমুজ প্রণালীর ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু, উদ্ধার 19 জন ভারতীয় নাবিক।
0: ইয়েমেনে সৌদি হুথি সংঘাত তীব্রতর।
1: এশিয়ান গেমসে পর্যন্ত 1টি সোনা, 6টি রূপো ও 9টি ব্রোঞ্জ নিয়ে 16টি পদক জিতে পদক তালিকার 5-10 স্থানে ভারত।
0: আসি বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। বিকশিত ভারতের যাত্রায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ বাদনগর থেকে বারাণসী পর্যন্ত যাত্রায় অংশ নেওয়া সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রযুক্তি, সব ক্ষেত্রেই নতুন উৎসাহের সঙ্গে দেশ গঠনের কাজে এগিয়ে যেতে হবে।
2: इस वर्ष लाल किले से शक्ति की जिन सप्त धाराओं की चर्चा मैंने की है, उनके विषय में भी लोगों से बात करनी है। मैन्युफैक्चरिंग की धारा, टेक्नोलॉजी इनोवेशन की धारा, कनेक्टिविटी की धारा, ऐसी 7 धाराएं विकसित भारत के निर्माण की बहुत बड़ी ऊर्जा बनेगी और इस ऊर्जा को देश के हर नागरिक से ही गति मिलेगी। तो आपकी ये ऊर्जा, आपके ये अनुभव विकसित भारत की यात्रा को और गति देंगे।
1: 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মই একদিকে বিকশিত ভারতের নির্মাতা, অন্যদিকে ভবিষ্যতে সেই বিকশিত ভারতের অন্যতম প্রধান সুবিধাভোগী।
2: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी।

0: की भी होगी और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है और इसमें सेवा संकल्प यात्रा निश्चित रूप से आपके जीवन में अहम भूमिका निभाने वाली।
1: কৃষকদের প্রজন্ম সঞ্চিত জ্ঞানের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের সবথেকে বড় শক্তি।
0: हमारे किसानों के पास पीढ़ियों से बना हुआ ज्ञान का भंडार है। वे इस नॉलेज को हर दिन अपने जीवन में अपनाते हैं। हमें इन अनुभवों से भी सीखना है। अगर अनुभव करते तो भारत की विविधता की अनुभूति होती है और उनसे भी विविधता में भी एकता के भी दर्शन होते हैं। वो हमें हिंदुस्तान के हर कोने में पहुंचाने ही है। एक गाँव का अच्छा प्रयोग दूसरे गाँव के काम आए, एक युवा का समाधान दूसरे युवा की ताकत बने।
2: মত বিনিময়ের সময় সেবাযাত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁরা জানান, এই অভিযানের অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তাঁরা। যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল সম্পর্কেও তাঁদের মতামত জানতে পেরেছেন। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া মানুষজনের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কথাও জানান সেবাযাত্রীরা।
1: ভোট চুরির অভিযোগ এনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নতুন দিল্লিতে আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভোট আইন, প্রতিষ্ঠান এবং সংবিধানের মধ্যে যোগসূত্র ভেঙে পড়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি তদন্তমূলক প্রতিবেদনের উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী গত 10 মাসে অন্তত 14 বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। এই আপত্তিগুলির মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এবং ভোটার ডেটাবেস সংক্রান্ত বিষয়ও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন ভোটারদের নাম নথিভুক্তির ফর্ম 6 এ পরিবর্তন নিয়ে প্রথম আপত্তি তোলেন নির্বাচন কমিশনার বিবেক যোশী। তাঁর বক্তব্য ছিল, নিয়ম সংশোধন না করে এই ফর্মে পরিবর্তন করা যায় না। পরে সুখবীর সিং সান্ধুও ওই পরিবর্তনকে অনুমোদনহীন ও বেআইনি বলে আপত্তি জানান। এছাড়া ইয়ারোদের সংবিধান স্বীকৃত ভূমিকা খর্ব করে ভোটার তালিকার ডেটাবেসের নিয়ন্ত্রণ ধীরে ধীরে কেন্দ্রীয়ভাবে পরিচালিত করার বিষয়েও আপত্তি জানান বিবেক যোশী। তার আশঙ্কা ছিল, ভোটার তালিকায় পরিবর্তনের ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের আইনসিদ্ধ আধিকারিকদের হাত থেকে সরে যেতে পারে। সুখবীর সিং সান্ধু রাজ্যস্তরের আধিকারিকদের ভোটার ডেটাবেসে পর্যাপ্ত প্রবেশাধিকার না থাকার বিষয়টি তুলে ধরেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার যে আপিল করা হয়েছে, সেক্ষেত্রেও সুখবীর সিং সান্ধু প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের হয়ে ওই আপিলগুলি কে এবং কার অনুমোদনে দায়ের করা হয়েছিল। এই আপত্তিগুলিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনারকে বিষয়গুলি প্রকাশ্যে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়ে বিতর্কের মধ্যে কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, কোন প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্ন মত ও মতামত থাকা স্বাভাবিক। কমিশনের দাবি, গত 1 বছরে নেওয়া সব সিদ্ধান্তই পূর্ণাঙ্গ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে।
2: পশ্চিমবঙ্গে 2 কেন্দ্রে উপনির্বাচনের আগে আইএসএফ এর প্রতীক কেড়ে নেওয়া নিয়ে চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এদিন বলেন, কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত। এই মামলায় নির্বাচন কমিশন তাদের বক্তব্য জানাতে সময় চেয়েছে, আগামীকাল আবার এই মামলার শুনানি। মামলার আজকের শুনানি সম্পর্কে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য।
3: রাতারাতি যেভাবে আমাদের পার্টির জেনারেল ইলেকশনে যে সিম্বলে লড়াই করেছিলাম সেটা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস তথা ঋতপ্রতপন্থী তৃণমূলকে দিয়ে দিল, এটা চরম অন্যায় করেছিল নির্বাচন কমিশন। সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পাওয়ার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আজকে মাননীয় বিচারপতি বেশ কিছু প্রশ্ন রাখে নির্বাচন কমিশনের কাছে, সে তারা যথাযথ উত্তর দিতে পারেনি। আগামীকাল আবার এ শুনানি হচ্ছে।
1: পশ্চিমবঙ্গে শিল্প ও পরিকাঠামো খাতে আদানি গোষ্ঠী 2035 সালের মধ্যে 1 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। নিউ টাউনে আজ 2000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। তার দাবি, বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং হাইপার স্কেল ডেটা সেন্টার সহ একাধিক অর্থনৈতিক ক্ষেত্রে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই বিনিয়োগ রাজ্যে কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে। অনুষ্ঠান থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে 2,000 শয্যার অলাভজনক আদানি আরোগ্য মন্দির তৈরির ঘোষণা করেন আদানি। হাসপাতালের 1,000টি শয্যা আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে। হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজ এবং গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। এই প্রকল্পে প্রায় 10,000 কর্মসংস্থানের সম্ভাবনার কথা।

0: జనం తిని
1: బెంగాల్ బికమ్స్ అవర్ సెకండ్ కర్మభూమి ఇన్ ద ఈస్ట్. ఫర్ మీ బెంగాల్ ఇస్ నాట్ సింప్లీ అన్ ఇన్వెస్ట్మెంట్ డెస్టినేషన్, ఇట్ ఈస్ అ ప్లేస్ వేర్ ఐ వాంట్ టు బిల్డ్, టు సర్వ్ అండ్ మోస్ట్ ఇంపార్టెంట్లీ టు బిలాంగ్. జిస్ మాటి నే వందే మాత్రం సే సోయే భారత్ కా స్వాభిమాన్ జగాయా, జిస్నే వివేకానంద్ నేతాజీ ఓ టాగోర్ కా అమర తేజ్ చమకాయా, ఉసీ పావన్ ధర్తీ కో అబ్ అప్నీ తాకత్ కా జల్వా ఫిర్ దొహరానా హై. జ్ఞాన్ కళా ఓర్ క్రాంతి కీ శక్తి సే భారత్ కా భవిష్య సజానా హై.
2: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা শিল্পে পিছিয়ে পড়েছিল, নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর।
3: ডিউরিং দ্য কমিউনিস্ট রিজিম 54 স্মল মিডিয়াম এন্ড বিগ ইন্ডাস্ট্রি দে শাট ডাউন ডিউ টু দেয়ার রং ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। ডিউরিং লাস্ট 15 ইয়ার্স আর্লিয়ার গভর্নমেন্ট দে আর নট ইন্টারেস্টেড টু এক্সপ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন ওয়েস্ট বেঙ্গল। They are only interested for distribution of bhata and high appeasement politics. Now everything is past.
2: মুখ্যমন্ত্রী আদানি গোষ্ঠীকে দাদন পাত্রবাড় গভীর সমুদ্র বন্দর প্রকল্পে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনীয় জমি প্রস্তুত রয়েছে এবং শীঘ্রই দরপত্র ডাকা হবে। পাশাপাশি কল্যাণীতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পেও লগ্নির আবেদন জানান তিনি। অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, একটি ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং এর সংস্কার এবং অন্যটি কলকাতা দুর্গাপুজোর আন্তর্জাতিক প্রচার ও সংরক্ষণ সংক্রান্ত। মুখ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য পরিকাঠামো ও ঐতিহ্য রক্ষাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সন্ধ্যায় কলকাতা বণিক সভায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে গৌতম আদানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য, দেশের আগামী অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্র হতে পারবে পূর্ব ভারত।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসা মানে আদানি আম্বানিরা এরাজ্যকে অধিকার করবে। নিউ টাউনে আজ সিপিআইএম এর বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, বিগত চার মাসে রাজ্যে নতুন সরকারের কাজের খতিয়ান দেখলেই বোঝা যাবে সরকারি নয়, যা হচ্ছে সবই বেসরকারি উদ্যোগে।
4: প্রথম থেকে বলেছি যে যা করবে আদানিরাই করবে, আম্বানিরাই করবে, এই রাজ্যে রাজ্য সরকার কিছু করবে না। গত চার পাঁচ মাসের যা খতিয়ান তাতে হচ্ছে যে রাজ্য সরকার কি করেছে বলুন। আমরা তো প্রথম থেকে বলছি এই রাজ্যে বিজেপি সরকার আসা মানে আদানিরা আর আম্বানিরা পিছন থেকে হচ্ছে যে গোটা রাজ্যের সমস্ত কিছু হচ্ছে যে দখল করবে।
2: নিধি কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। বিশেষ করে বেশি রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হলে সংস্থার বিষয়ে যথাযথ খোঁজখবর না নিয়ে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, কোম্পানিজ অ্যাক্ট 2013 এবং নিধি রুলস 2014 অনুযায়ী নিয়ন্ত্রিত এই সংস্থাগুলি শুধুমাত্র সদস্যদের কাছ থেকে আমানত নিতে এবং সদস্যদেরই ঋণ দিতে পারে। মন্ত্রক আরও জানিয়েছে, নিধি কোম্পানিতে রাখা আমানত ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসির বিমার আওতায় পড়ে না, ফলে সংস্থা ব্যর্থ হলে বা প্রতারণার ঘটনা ঘটলে জমা টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে।
0: ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তি এখন শুধু পরিষেবা দেওয়ার মাধ্যম নয়, ঝুঁকি ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রোহিত জৈন মন্তব্য করেছেন। মুম্বাইয়ে ত্রয়োদশ এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স কনক্লেভে তিনি বলেন, ব্যাংকিং এর প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই এখন প্রযুক্তি যুক্ত হয়েছে। এআই এর ব্যবহার গ্রাহক পরিষেবা জালিয়াতি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে, তবে এর মাধ্যমে ভুল সিদ্ধান্তও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। রোহিত জৈন বলেন, ব্যাংকের পরিচালন পর্ষদ ও শীর্ষ কর্তাদের প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন, যাতে প্রযুক্তি নির্ভর ঝুঁকি, নির্ভরতা এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে যাচাই করা যায়।
2: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আজ রাজস্থানের মহাজান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারত মার্কিন যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস 2026 প্রত্যক্ষ করেন এবং ভারত মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্বের ওপর জোর দেন। এক্স পোস্ট করে গোর বলেন, এই মহড়া আস্থা এবং অভিন্ন উদ্দেশ্যের প্রতিফলন। দ্বিপাক্ষিক মহড়াটির 22তম সংস্করণে ভারত ও মার্কিন সেনাবাহিনীর প্রায় 600 জন করে সদস্য অংশ নিচ্ছেন। মহড়া 28 সেপ্টেম্বর শেষ হবে।
0: যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে, তাই ভারতের প্রতিরক্ষা সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ ব্যবস্থাকেও দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে বলে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এম এস রাজা সুব্রমণ্যন মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রযুক্তি, তথ্য এবং শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় জরুরি। যুদ্ধক্ষেত্রে অস্ত্র ও সরঞ্জাম দ্রুত মেরামত, পুনরায় সরবরাহ এবং প্রয়োজন অনুযায়ী মজুত করার সক্ষমতা গড়ে তোলার উপরেও

0: ഇതിനെ ചോർത്താൻ.
1: The character of war is changing faster than we are able to adapt. So our industrial system, our acquisition system and our processes have to change much faster so that we are able to keep up with the changing character of war. Our defense industrial ecosystem must therefore learn to adapt and scale at speed. The integration of technology, data and industry is becoming decisive. Learning and adaptation will be the keys to winning future wars. And finally, delivery at scale will determine strategic endurance.
2: National Board of Examinations in Medical Science NBEMS আজ নিট পিজি 2026 এর ফল প্রকাশ করেছে। NBEMS এর সরকারি ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। MD-MS, DNB, DRNB এবং পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিপ্লোমা কোর্সে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত 30 আগস্ট সারা দেশে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় মোট 265,960 জন প্রার্থী অংশ নেন। NBEMS জানিয়েছে, প্রার্থীরা আগামী মাসের 1 তারিখ থেকে সরকারি সাইটে নিজেদের স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। একই দিনে পরীক্ষার উত্তরপত্র বা অ্যান্সার কি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
0: অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস আজ পশ্চিমবঙ্গ জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। ময়দানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। নবান্নেও তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
2: অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে অবস্থানকারী অতি গভীর নিম্নচাপের প্রভাবে আগামীকাল পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও দফায় দফায় রাজ্যের প্রায় সব জেলা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির খবর পাওয়া গেছে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে গতরাত থেকে বৃষ্টি হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত 71 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘণ্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গেও আগামী 27 তারিখ পর্যন্ত রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
3: আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব জেলাতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকালও বৃষ্টিপাত থাকবে সব জায়গাতে, হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালের পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে।
0: এবার বিদেশের খবর। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের যথাশীঘ্র সংস্কারের পক্ষে ফের সওয়াল করলেন ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানকে নিয়ে তৈরি দেশগোষ্ঠী G4। ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েইরা, জার্মানির বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াটারফুল এবং জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোশিমিৎসু নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন। যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিমণ্ডলের চাহিদা অনুযায়ী বিশ্ব সংস্থার মঞ্চে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের আরও প্রতিনিধিত্ব থাকা দরকার।
2: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপরাষ্ট্রের মঞ্চ ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশনের বিদেশমন্ত্রীদের সভায় সভাপতিত্ব করলেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং দক্ষতায়নের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সেখানে কথা হয়েছে।
0: বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে অ্যান্টিগুয়া এবং বারবুডার প্রধানমন্ত্রী ক্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ড জয়শঙ্কর বলেন, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সহযোগিতা এগিয়ে চলেছে। তিনি কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিংয়ের সাফল্যের জন্য ভারতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
2: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি এবং আর্থসামাজিক বঞ্চনার অভিযোগ উঠেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনে। জেনিভায় আয়োজিত অধিবেশনে বিভিন্ন বক্তা ওই অঞ্চলে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার এবং যোগাযোগ পরিষেবা বন্ধের অভিযোগ তুলে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। বক্তাদের অভিযোগ, খাদ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, পরিকাঠামো এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে স্থানীয় বাসিন্দারা আন্দোলন করছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বাধীন তদন্তের পাশাপাশি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার এবং রাজনৈতিক কর্মীদের সুরক্ষারও দাবি জানানো হয়েছে। তবে পাকিস্তান মানবাধিকার

0: ড্যামেজ ফান্ড পুরোপুরি কার্যকর করার পক্ষে সওয়াল করেন তিনি। গাম্বিয়া এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা ইস্যু সংক্রান্ত আরেকটি আলোচনা সভায় তারেক রহমান মায়ানমারে এই শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন, হানাহানি বন্ধ হওয়া, মানবিক সহায়তা আরও দায়বদ্ধতার পাশাপাশি বিশ্বের এই অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অপরাধ চক্রের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
1: 11টি নতুন বিমান কেনার জন্য বোয়িং সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিউ ইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শদাতা মাহাদি আমিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং উপবিদেশ সচিব ক্রিস্টোফার লান্ডাও উপস্থিত ছিলেন বলেও মাহাদি আমিন জানান। তিনি আরও বলেন, বোয়িং এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বহুদিনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বোয়িং সংস্থার প্রতিনিধিরা দেখা করেছেন বলে জানা গেছে।
0: বাংলাদেশ মৎস্য দপ্তর আমদানিকারীদের দেওয়া 103টি এনওসি বাতিল করার পর ভারত থেকে ইলিশ আমদানি স্থগিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 23 সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 3টি সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউস প্রাঙ্গনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে। আদালত নির্দেশ দিয়েছে যে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে তাদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে হবে। ট্রাম্প শুক্রবার এই নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন।
0: মার্কিন ইরান সংঘাত নতুন মোড় নিয়েছে। ইরানকে অর্থনৈতিক দিক থেকে একঘরে করে তোলার চেষ্টা চলছে পুরো দমে। আমিরশাহীতে ব্যাংক মেললে ইরানের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে আমিরশাহীর কেন্দ্রীয় ব্যাংক। ইরানের সঙ্গে আর্থিক লেনদেন চলবে না বলে ব্যাংক মেললে ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন চাপের কাছে তাঁর দেশ মাথা নত করবে না। অন্যদিকে নিউ ইয়র্কে কাতার সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের আলোচনাও হয়েছে।
1: হরমুজ প্রণালীর ওমান উপকূলে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার পতাকা লাগানো একটি জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্য 19 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। বাণিজ্যিক জাহাজে এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এদিকে বাবেল মান্ডব প্রণালীর কাছে ইয়েমেনের কাহবুব পার্বত্য অঞ্চলে সৌদি হুথি সংঘাত তীব্রতর হয়েছে। হুথিরা ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত, যাদের সহায়তা করছে রিয়াদ। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের এই সংঘাতে প্রত্যক্ষভাবে যুক্ত হয়নি, তবে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং প্রয়োজনে সৌদি আরবকে সব ধরনের সহায়তা করা হবে। পূর্ব পশ্চিম জ্বালানি পাইপলাইন চালু হওয়া স্বস্তির বিষয় বলে জানিয়েছেন রুবিও। এদিকে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে তাদের বাহিনী হুথিদের ছোড়া 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সৌদি আরব মক্কা ও তাইফে সম্ভাব্য বিপদ সতর্কতা জারি করে। এরপর জেদ্দা, তাবুক ও ইয়ানবুতেও সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বা আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়।
0: এবার খেলার খবর। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে এ পর্যন্ত ভারত 1টি সোনা, 6টি রূপো এবং 9টি ব্রোঞ্জ নিয়ে মোট 16টি পদক জিতে পদক তালিকায় 5ম স্থানে রয়েছে। চীন 80টি সোনা, 30টি রূপো এবং 20টি ব্রোঞ্জ পেয়ে মোট 130টি পদক জিতে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে। এবার দৃষ্টিকোণ। আজ শুনবেন কথায় ও গানে নদী।
2: নদী একটি ছোট্ট শব্দ, অথচ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার জীবনযাত্রায়। মানুষের সঙ্গে এই নদনদীর কত সখ্য। নদনদীর প্রবহমান এই ধারা মানুষের গতিশীল জীবনের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।

সবকিছুই গড়ে ওঠার কারণ হিসেবে দেখা গেছে যে প্রাচীন মানুষ প্রধানত যাতায়াতের সুবিধার্থেই নদীর তীরে বসতি গড়ে তুলেছিল। এছাড়াও নদীর জল জীবনযাপনকে সহজ করে, তাই তো বাংলায় গঙ্গা বা পদ্মার মতো নদীগুলোকে মানুষ মায়ের

নদী তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা, যেমন ইরাকের ইউফ্রেটিস, তাইগ্রিস নদের সুমেরীয় সভ্যতা, সিন্ধু নদের মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা, কিংবা মিশরীয়দের নীল নদের সভ্যতা।

নদীর মতোই চঞ্চলা মানুষের ব্যক্তি জীবনও। সুখ আর দুঃখের মেলবন্ধনেই বয়ে চলে জীবন নদী। নিত্য যাপনের মতোই ভাঙা গড়ার খেলা চলে নদীতেও। নদীর প্রবাহ শুধু মানুষের মতো নয়, মানুষের হৃদয়কেও নদীর সঙ্গে তুলনা করেছেন কবি জীবনানন্দ। তিনি বলেন, হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী, পারাপারহীন এক মোহনায় তরুণীর ভিজে কাঠ, খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মোহ দধি।

জীবন বা নদী সর্বদাই বয়ে চলে নিজের ধারায়, উৎস থেকে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছনোই যেন একমাত্র লক্ষ্য। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, তাই চলার এই গতি যেন বাধাপ্রাপ্ত না হয় সেজন্য পথের নুড়ি কাঁকড় সরিয়ে রেখেই মাঝ দরিয়ায় ভাসিয়ে দিতে হবে জীবন তরী।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিকশিত ভারতের যাত্রায় যুব সমাজ, কৃষক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: ভোট ছুটির অভিযোগ এনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, গত এক বছরে নেওয়া সব সিদ্ধান্তই সর্বসম্মত, পাল্টা দাবি কমিশনের।
0: পশ্চিমবঙ্গে দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে ISF এর প্রতীক কেড়ে নেওয়া নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত বললেন বিচারপতি।
1: পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা আদানি গোষ্ঠী। নিউ টাউনে 2,000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস।
0: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে G4 দেশ গোষ্ঠীর বৈঠক। নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে জোরালো দাবি বিবৃতিতে।
1: জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে ও আন্তর্জাতিক স্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশের।
0: মার্কিন ইরান সংঘাতে নতুন মোড়, ইরানকে অর্থনৈতিক দিক থেকে একঘরে করার মার্কিন

0: প্রয়াস কোনো চাপের কাছে মাথা নত করা হবে না জানালো তেহরান।
1: হরমুজ প্রণালীর ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু, উদ্ধার 19 জন ভারতীয় নাবিক।
0: ইয়েমেনে সৌদি হুথি সংঘাত তীব্রতর।
2: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। আজকের ছায়াছবির গানে প্রথম গানটি শুনবেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

조촐하게 দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন তালমায় রোমিও জুলিয়েট ছবি থেকে। এবারের গানটি শুনব জাতিস্বর ছবি থেকে শ্রমণা চক্রবর্তীর কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন ছায়া ছবির গান। এবারের গানটি শুনব হিমলক সোসাইটি সিনেমা থেকে অনুপম রায়ের কণ্ঠে।

0: মৈত্রী প্রজাতরঙ্গে এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান, শেষের গানটি শুনলেন সমান্তরাল ছবি থেকে। আজ এখানেই বিদায় নেওয়ার পালা। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।

0: বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তিনি আজ নতুন দিল্লিতে সেবা সংকল্প অভিযানের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের ওপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। ভারত থেকে ইলিশ মাছ আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল থেকে ইলিশের প্রবেশ বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য বলে গৌতম আদানি মন্তব্য করেছেন। তিনি আজ নিউ টাউনে 2000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস করার পরে 2035 সালের মধ্যে পশ্চিমবঙ্গে শিল্প পরিকাঠামো খাতে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেন। আমেরিকা এবং চীন তাদের বাণিজ্য সংঘাত বিরতির মেয়াদ আগামী বছরের 10ই জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা অঞ্চলের উপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত। জাপানে এশিয়ান গেমসে ভারত আজ 2টি রূপসহ 5টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যে সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ফদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের বলেন সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য, এই আদর্শকে জীবনের পথপ্রদর্শক করে তুলতে হবে। মতবিনিময়কালে সেবাযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তারা জানান অভিযানের অঙ্গ হিসেবে তারা বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে তারা মতবিনিময় করেন। সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পর কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। প্রধানমন্ত্রী বলেন
2: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी। और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है और इसमें सेवा संकल्प यात्रा निश्चित रूप से आपके जीवन में अहम भूमिका निभाने वाली।
1: ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রোহিত জৈন বলেছেন প্রযুক্তি এখন আর ব্যাংকিং ব্যবস্থার অঙ্গ নয়, বরং ঝুঁকি নিয়ন্ত্রণের প্রধান ভিত্তি হয়ে উঠেছে। আজ মুম্বাইতে আয়োজিত ত্রয়োদশ এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক কনক্লেভ 2026-এ তিনি একথা বলেছেন। শ্রী জৈন বলেন অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রদান, অর্থ লেনদেন থেকে শুরু করে জালিয়াতি রোখা সব ক্ষেত্রে এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রসঙ্গে তিনি বলেন এই প্রযুক্তি গ্রাহক পরিষেবা ও জালিয়াতি শনাক্ত করতে বেশ সহায়ক। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের ওপর আমদানি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে যে মূল্যবৃদ্ধি ঘটেছিল এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ তার থেকে বড় স্বস্তি পাবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে অপরিশোধিত সূর্যমুখী তেলের উপর 10% আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের উপর এই শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ভারত থেকে ইলিশ মাছ আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ। গতকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের প্রবেশ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তর হঠাৎই প্রায় 103টি আমদানি অনুমতিপত্র বা এনওসি বাতিল করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে খবর। এদিকে হঠাৎ এই আমদানির উপর নিষেধাজ্ঞা জারির ফলে বাংলাদেশে ইলিশ আমদানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভারতীয় ইলিশ আটকে থাকা এবং বন্দর ছাড়পত্রের আইনি জটিলতায় উদ্বেগ বেড়েছে ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য আর সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন। তিনি আজ সন্ধ্যায় কলকাতার বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে বলেন ভারতের আগামী অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্র হতে পারে পূর্ব ভারত। আগামী দিনে বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ পরিকাঠামো ও ডিজিটাল ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে পূর্ব ভারতই দেশের বিকাশের নতুন ইঞ্জিন হবে বলে আদানি জানিয়েছেন। এর আগে গৌতম আদানি আজ নিউ টাউনে 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে 2035 সালের মধ্যে রাজ্যে শিল্প পরিকাঠামো খাতে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেন। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি।
0: Bengal becomes our second karmabhumi in the east. For me, Bengal is not simply an investment destination. It is a place where I want to build, to serve and most importantly to belong. Jis maati ne Vande Mataram se soye Bharat ka swabhiman jagaya, jisne Vivekanand, Netaji aur Tagore ka amar tej chamkaya, usi pavan dharti ko अब अपनी ताकत का जलवा फिर दोहराना है। ज्ञान, कला और क्रांति की शक्ति से भारत का भविष्य सजाना है।
1: বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং ডেটা সেন্টার সহ একাধিক ক্ষেত্রে 2035-এর মধ্যে এই বিনিয়োগ কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী আদানি 4,000,000,000,000 টাকা ব্যয়ে 2000 শয্যার অলাভজনক আদানি আরোগ্য মন্দির তৈরির কথা ঘোষণা করেন। হাসপাতালে 1,000টি শয্যা সংরক্ষিত থাকবে আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা পূর্বতন সরকারের আমলে শিল্পে পিছিয়ে পড়েছিল, নতুন সরকার সেই পরিস্থিতির বদল আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে অভিযোগ জানানোর জন্য বিজেপি কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সাংবাদিকদের বলেন, 1950-এর জনপ্রতিনিধিত্ব আইনের 21-এর 3 ধারায় নির্বাচন কমিশনকে যে কোনো সময় এসআইআর কার্যকর করার স্পষ্ট অধিকার দেওয়া আছে।
3: अखबारों की जब चीज पे जाएंगे तो मैं याद दिलाना चाहता हूं कि आज कांग्रेस के दिल में यह समस्या क्यों है। पहली बात टेक्निकल, रिप्रेजेंटेशन ऑफ पीपल एक्ट 1950 का सेक्शन 21(3) स्पष्ट रूप से अधिकृत करता है चुनाव आयोग को कि वो कभी भी अपनी इच्छा और व्यवस्था के अनुसार एसआईआर करवा सकता है।
1: এদিকে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি এবং এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়া হলে সংবিধান আইন প্রতিষ্ঠানও অর্থহীন হয়ে পড়বে।
4: মিস্টার জ্ঞানেশ কুমার ইজ রেসপন্সিবল ফর দ্য কেওস, ফর দ্য ড্যামেজ দ্যাট হ্যাজ টেকেন প্লেস টু আওয়ার ভোটিং সিস্টেম। ভোট চোরি কামস কানুন চোরি, বিকজ ইফ দ্য ভোট ইজ স্টোলেন দ্য লিগাল স্ট্রাকচার ইজ গন। And from kanun chori comes sanstha chori institutions. And this is the chain that has taken place.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে এই আঞ্চলিক ভাষার তর্জমা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আমেরিকা ও চীন তাদের বাণিজ্য সংঘাত বিরতির মেয়াদ আগামী বছরের 10 জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। ওয়াশিংটনে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফিং এর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। পূর্ববর্তী চুক্তি অনুযায়ী আগামী 10 নভেম্বর এই সাময়িক বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছানোর পরপরই এই ঘোষণা এল। ব্রিক্স নাট্যোৎসব আগামী মাসে 12-14 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করেছে ন্যাশনাল স্কুল অব ড্রামা। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল জানান, শেয়ার স্টোরিজ শেয়ার ফিউচার্স ভাবনায় আয়োজিত এই উৎসব বিভিন্ন দেশের নাট্য ঐতিহ্য ও মানবিক সম্পর্ককে আরও মজবুত করবে। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা অঞ্চলের উপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বিভিন্ন অংশে ভারী

0: থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিচু এলাকাগুলিতে জলজমা, সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার ত্রাণ ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম আরও জোরদার করেছে। এই গভীর নিম্নচাপের ফলে কোরাপুট, গজপতি, মালকানগিরি, গঞ্জাম, নবরঙ্গপুর ও রায়গড়ায় ছয়টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানের আইচি নাগওয়ায় আয়োজিত এশিয়ান গেমস 2026-এও আজ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। অ্যাথলেটিক্স, উশু, শুটিং এবং রোয়িং থেকে আজ মোট পাঁচটি পদক এসেছে ভারতের কাছে। এর মধ্যে দুটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে। জাপানের আইচি নাগওয়ায় আয়োজিত এশিয়ান গেমসে মিক্সড স্কিট ক্রিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন অনন্তজিৎ সিং নারুকা এবং পারিনাজ থালিওয়াল। পুরুষদের ডাবলস কাস্ট রোয়িং বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন সতনাম সিং এবং সালমান খান। অন্যদিকে মহিলাদের 65 কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মালিকা নাজিমা ভার থেকে ওয়াকওভার পেয়ে শেষ ষাটে পৌঁছে গেছেন ভারতীয় বক্সার পারভিন। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। খবর শেষ হল, এর পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল শুক্রবার 25/9/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন, কাল শুনবেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের আসরে সেতার পরিবেশন করবেন পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, রাগ কোমল ঋষভ আশাবরী ও ললিত। 6:30 এই মহাজীবনে শুনবেন রানী রাসমণির জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী ইন্দ্রাণী সাহার কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা পালান ফুলা বা ঠুনকো রোগ, এ বিষয়ে বলবেন ডক্টর চিন্ময় মাঝি। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকের স্থান রাকচাম, হিমাচল প্রদেশ, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 কলকাতার ডায়েরি, লেখক হরিপদ বণিকের সাক্ষাৎকার শুনবেন কাল। সাক্ষাৎকারটি নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। কাল শুনবেন দ্বিতীয় পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আহির ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন সোহিনী রায়চৌধুরী, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন রজনীকান্তের গান, সুরশিখার শিল্পীবৃন্দের পরিবেশনায় এরপরে লোকগীতি পরিবেশন করবেন শিল্পী রীতা বসু। 11:00 বিকাশ পথ, উপস্থাপনা সৌমিলি রায়, প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়। ১১:15 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুমন্ত বসুর কণ্ঠে। 11:30 রম্যগীতি, বেলা 12:00 ধ্রুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি চক্রবর্তী। 12:30 সাঁওতালি গান, বেলা 1:00 নাটক বলার ছিল, রচনা সমীর রক্ষিত, বেতার নাট্যরূপ পম্পা পাল, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসর কাল শুনবেন দুপুর 2:30। দুপুর 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় জুথিকা নজির। 5:00

50 মিনিটে কুড়িরাঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে বীজ উৎপাদন ও সংরক্ষণ, এ বিষয়ে আলাপচারিতায় ডক্টর সুদেষ্ণা পাঁজা ও স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়, জন্মগত শিশুর হৃদরোগ, বুক না কেটে চিকিৎসা, এ বিষয়ে বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার। 7:00 বেতার নাটক বলার ছিল, রচনা সমীর রক্ষিত, বেতার নাটরূপ পম্পা পাল, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 7:45 হাউসফুল, চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেন আম্রপালি ঘোষমিত্র, প্রযোজনা দুর্বাদে, এই সাক্ষাৎকারটি শুনবেন কাল হাউসফুলে। 8:15 মহিলাদের আসর সুরের ভুবনে, অতিথি সঙ্গীত শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কাল, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক, সপ্তগ্রহণ ও সম্পাদনা সোমা মুখোপাধ্যায়। 9:00 কথায় গানে উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে ইমন কল্যাণ রাগে খেয়াল পরিবেশনে, খেয়াল শুনবেন কাল আসরটি পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তবলায় তিন তাল পরিবেশন করবেন পণ্ডিত সুজিত সাহা, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12:00। এতক্ষণ শুনলেন আগামীকাল শুক্রবার 25/9/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌশিক কানাড়ার আগে শরৎ পরিবেশন করবেন প্রসেনজিৎ সেনগুপ্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের আসর। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌশিক আনারার আগে শরৎ পরিবেশন করলেন প্রসেনজিৎ সেনগুপ্ত, তাকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনাম: বিকশিত ভারতের যাত্রায় যুব সমাজ, কৃষক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: ভোট চুরির অভিযোগ এনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, গত এক বছরে নেওয়া সব সিদ্ধান্তই সর্বসম্মত, পাল্টা দাবি কমিশনের।
0: পশ্চিমবঙ্গে দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে ISF এর প্রতীক কেড়ে নেওয়া নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত বললেন বিচারপতি।
1: পশ্চিমবঙ্গে শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা আদানি গোষ্ঠীর। নিউ টাউনে 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস।
0: মার্কিন যুক্তরাষ্ট্র চীন আগামী বছরের 10 জানুয়ারি পর্যন্ত তাদের বাণিজ্য যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।
1: জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক স্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশের।
0: হরমুজ প্রণালীর ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু, উদ্ধার 19 জন ভারতীয় নাবিক। আসি বিস্তারিত খবরে। বিকশিত ভারতের যাত্রায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ ভাবনগর থেকে বারাণসী পর্যন্ত যাত্রায় অংশ নেওয়া সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রযুক্তি, সব ক্ষেত্রেই নতুন উৎসাহের সঙ্গে দেশ গঠনের কাজে এগিয়ে যেতে হবে।
2: इस वर्ष लाल किले से शक्ति की जिन सप्त धाराओं की चर्चा मैंने की है उनके विषय में भी लोगों से बात करनी है। मैन्युफैक्चरिंग की धारा, टेक्नोलॉजी इनोवेशन की धारा, कनेक्टिविटी की धारा, ऐसी 7 धाराएं विकसित भारत के निर्माण की बहुत बड़ी ऊर्जा बनेगी और इस ऊर्जा को देश के हर नागरिक से ही गति मिलेगी। तो आपकी ये ऊर्जा, आपके ये अनुभव विकसित भारत की यात्रा को और गति देंगे।
1: 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মই একদিকে বিকশিত ভারতের নির্মাতা, অন্যদিকে ভবিষ্যতে সেই বিকশিত ভারতের অন্যতম প্রধান সুবিধাভোগী।
2: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है और इसमें सेवा संकल्प यात्रा निश्चित रूप से आपके जीवन में अहम भूमिका निभाने वाली।
0: কৃষকদের প্রজন্ম সঞ্চিত জ্ঞানের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের সব থেকে বড় শক্তি।
2: हमारे किसानों के पास पीढ़ियों से बना हुआ ज्ञान का भंडार है। वे इस नॉलेज को हर दिन अपने जीवन में अपनाते हैं। हमें इन अनुभवों से भी सीखना है। अगर अनुभव करते हो तो भारत की विविधता की अनुभूति होती है और उनसे भी विविधता में भी एकता के भी दर्शन होता है। वो हमें हिंदुस्तान के हर कोने में पहुंचाने ही है। एक गांव का अच्छा प्रयोग दूसरे गांव के काम आए, एक युवा का समाधान दूसरे युवा की ताकत बने।
1: ভোট চুরির অভিযোগ এনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নতুন দিল্লিতে আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভোট আইন, প্রতিষ্ঠান এবং সংবিধানের মধ্যে যোগসূত্র ভেঙে পড়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি তদন্তমূলক প্রতিবেদনের উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী গত 10 মাসে অন্তত 14 বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে লিখিত আপত্তি জানিয়েছেন। এই আপত্তিগুলির মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং ভোটার ডেটাবেস সংক্রান্ত বিষয়ও রয়েছে। এই আপত্তিগুলিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনারকে বিষয়গুলি প্রকাশ্যে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়ে বিতর্কের মধ্যে কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, কোন প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্ন মত ও মতামত থাকা স্বাভাবিক। কমিশনের দাবি, গত এক বছরে নেওয়া সমস্ত সিদ্ধান্তই পূর্ণাঙ্গ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে।
0: পশ্চিমবঙ্গে দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে ISF এর প্রতীক কেড়ে নেওয়া নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এদিন বলেন, কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত। এই মামলায় নির্বাচন কমিশন তাদের বক্তব্য জানাতে সময় চেয়েছে। আগামীকাল আবার এই মামলার শুনানি। মামলার আজকের শুনানি সম্পর্কে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য।
3: রাতারাতি যেভাবে আমাদের পার্টির জেনারেল ইলেকশনে যে সিম্বলে লড়াই করেছিলাম সেটা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস তথা ঋতপ্রতপন্থী তৃণমূলকে দিয়ে দিল।

0: এটা চরম অন্যায় করেছিল নির্বাচন কমিশন। সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পাওয়ার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আজকে মাননীয় বিচারপতি বেশ কিছু প্রশ্ন রাখে নির্বাচন কমিশনের কাছে, সে তারা যথাযথ উত্তর দিতে পারেনি, আগামীকাল আবার এর শুনানি হচ্ছে।
1: পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামো খাতে আদানি গোষ্ঠী 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। নিউ টাউনে আজ 2,000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। অনুষ্ঠান থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে 2,000 শয্যার অলাভজনক আদানি আরোগ্য মন্দির তৈরির ঘোষণা করেন আদানি। হাসপাতালের 1,000টি শয্যা আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে। হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। এই প্রকল্পে প্রায় 10,000 কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানান তিনি।
2: Bengal becomes our second karmabhumi in the east. For me, Bengal is not simply an investment destination. It is a place where I want to build, to serve and most importantly to belong. Jis mati ne Vande Mataram se soye Bharat ka swabhiman jagaya, जिसने विवेकानंद, नेताजी और टैगोर का अमर तेज चमकाया, उसी पावन धरती को अब अपनी ताकत का जलवा फिर दोहराना है। ज्ञान, कला और क्रांति की शक्ति से भारत का भविष्य सजाना है।
3: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা শিল্পে পিছিয়ে পড়েছিল, নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর।
4: ডিউরিং দ্য কমিউনিস্ট রিজিম 54 small medium and big industry they shut down due to their wrong trade union movement during last 15 years earlier government they are not interested to expand the industrial growth in West Bengal they are only interested for distribution of bhata and high appeasement politics now everything is past
3: অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। একটি ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং এর সংস্কার এবং অন্যটি কলকাতা দুর্গাপুজোর আন্তর্জাতিক প্রচার ও সংরক্ষণ সংক্রান্ত।
1: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসা মানেই আদানি আম্বানিরা এরাজ্যকে অধিকার করবে। নিউ টাউনে আজ সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, বিগত 4 মাসে রাজ্যে নতুন সরকারের কাজের খতিয়ান দেখলেই বোঝা যায় সরকারি নয়, যা হচ্ছে সবই বেসরকারি উদ্যোগে।
5: প্রথম থেকে বলেছি যে যা করবে আদানিরাই করবে, আম্বানিরাই করবে, এ রাজ্যে রাজ্য সরকার কিছু করবে না। গত 4-5 মাসের যা খতিয়ান তাতে হচ্ছে যে রাজ্য সরকার কি করেছে বলুন। আমরা তো প্রথম থেকে বলছি এই রাজ্যে বিজেপি সরকার আসা মানে আদানিরা আর আম্বানিরা পিছন থেকে হচ্ছে যে গোটা রাজ্যের সমস্ত কিছু হচ্ছে যে দখল করবে।
3: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গো আজ রাজস্থানের মহাজান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারত মার্কিন যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস 2026 প্রত্যক্ষ করেন। এই মহড়ায় ভারতীয় ও মার্কিন সেনাবাহিনীর প্রায় 600 জন করে সদস্য অংশ নিচ্ছেন। মহড়া 28 সেপ্টেম্বর শেষ হবে।
1: অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস আজ পশ্চিমবঙ্গ জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। এই উপলক্ষে ময়দানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
3: অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে অবস্থানকারী অতি গভীর নিম্নচাপের প্রভাবে আগামীকাল পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও দফা দফায় রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির খবর পাওয়া গেছে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে গতরাত থেকে বৃষ্টি হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত 71 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘণ্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গেও আগামী 27 তারিখ পর্যন্ত রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
1: শুনছেন উপমহাদেশের খবর।

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন আগামী বছরের 10ই জানুয়ারি পর্যন্ত তাদের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। ওয়াশিংটনে চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কথা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসানে হওয়া আগের সমঝোতা অনুযায়ী এই বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ 10ই নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন

0: পৌঁছানোর পর জারি করা এক বিবৃতিতে দুদেশের মধ্যে আরো স্থিতিশীল সম্পর্কের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুদেশের অংশীদার হওয়া উচিত, প্রতিপক্ষ নয়।
1: ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত। দেশের বিদেশ সচিব পশ্চিম সিবি জর্জ আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের ফাঁকে প্যালেস্তাইন সমস্যার দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গঠিত গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের বৈঠকে এই মর্মে বার্তা দিয়েছেন।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে যথাসক্রিয় সম্ভব সংস্কারের পক্ষে ফের সওয়াল করেছে ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানকে নিয়ে তৈরি দেশগোষ্ঠী G4। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েইরা, জার্মানির বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াটারফুল এবং জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোশিমিৎসু নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন। যৌথ বিবৃতিতে তারা বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিবেশের চাহিদা অনুযায়ী বিশ্ব সংস্থার মঞ্চে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের আরও প্রতিনিধিত্ব থাকা দরকার।
1: জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানেও আন্তর্জাতিক স্তরে সমন্বিত উদ্যোগের ডাক দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক এক আলোচনা সভায় তিনি পাঁচ দফা কর্ম পরিকল্পনার কথা বলেছেন। প্যারিস চুক্তির আওতায় গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে উষ্ণায়নের মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জেরে সবচেয়ে বিপদের মুখে থাকা দেশগুলির জন্য পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অর্থায়ন, প্রয়োজনীয় প্রযুক্তির প্রসার, পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের অগ্রাধিকার এবং লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি কার্যকর করার পক্ষে সওয়াল করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি জানান, সারা বিশ্বে গ্রিন হাউস গ্যাস নির্গমনে মাত্র 0.5% দায় তাঁর দেশের, অথচ তাঁর দেশ জলবায়ু পরিবর্তনের জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। গাম্বিয়া এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা ইস্যু সংক্রান্ত আরেকটি আলোচনা সভায় তারেক রহমান মায়ানমারে এই শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন, হানাহানি বন্ধ হওয়া, মানবিক সহায়তা, আরও দায়বদ্ধতার পাশাপাশি বিশ্বের এই অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া অপরাধ চক্রের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন।
0: বাংলাদেশ মৎস্য দপ্তর আমদানিকারকদের দেওয়া 103টি এনওসি বাতিল করার পর ভারত থেকে ইলিশ আমদানি স্থগিত রেখেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 23 সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
1: হরমুজ প্রণালীর ওমান উপকূলে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার পতাকা লাগানো একটি জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। 19 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। বাণিজ্যিক জাহাজে এই হামলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
0: জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে এ পর্যন্ত ভারত একটি সোনা, 6টি রূপো এবং 9টি ব্রোঞ্জ নিয়ে মোট 16টি পদক জিতে পদক তালিকায় 15 স্থানে রয়েছে। চীন 80টি সোনা, 30টি রূপো এবং 20টি ব্রোঞ্জ পেয়ে মোট 130টি পদক জিতে পদক তালিকার শীর্ষ স্থানে রয়েছে। নিধি কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। বিশেষ করে বেশি রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হলে সংস্থার বিষয়ে যথাযথ খোঁজখবর না নিয়ে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, কোম্পানিজ অ্যাক্ট 2013 এবং নিধি রুলস 2014 অনুযায়ী নিয়ন্ত্রিত এই সংস্থাগুলি শুধুমাত্র সদস্যদের কাছ থেকে আমানত নিতে এবং সদস্যদেরই ঋণ দিতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিকশিত ভারতের যাত্রায় যুব সমাজ, কৃষক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন।
1: ভোট চুরির অভিযোগ এনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, গত এক বছরে নেওয়া সব সিদ্ধান্তই সর্বসম্মত, পাল্টা দাবি কমিশনের।
0: পশ্চিমবঙ্গের 2 কেন্দ্রীয় উপনির্বাচনের আগে ISF এর প্রতীক কেড়ে নেওয়া নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, কমিশনের নিরপেক্ষতা বজায় উচিত বললেন বিচারপতি।
1: পশ্চিমবঙ্গে শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা আদানি গোষ্ঠীর, নিউ টাউনে 2,000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন আগামী বছরের 10ই জানুয়ারি পর্যন্ত তাদের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।
1: জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধান ও আন্তর্জাতিক স্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশের।
0: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

0: আজ আমরা হারানো দিনের গানের শুরুটা করলাম দুর্গাস্তবে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তাই শ্রোতা বন্ধুরা হয়তো মনে মনে ভাবছেন, এ তো সাংঘাতিক কাণ্ড, পুজোর তো এখন ঢের দেরি, আর এখনই আকাশবাণী মৈত্রী আমাদের পুজোর গান শোনাচ্ছে, এই এক মাস ধরে একই রকম চলবে। না না, একেবারেই নয় বন্ধুরা। জানি আমরা এখনও বেশিরভাগ জনই নিজেদের কাজকর্ম, অফিস, ডেডলাইন এসব নিয়ে এতটাই ব্যস্ত যে এত তাড়াতাড়ি পুজো নিয়ে ভাবার সময় নেই। কিন্তু মনের কোণে তো উকি দিচ্ছে সেই পুজো পুজো রব। আর তাছাড়াও আজ খুঁজে খুঁজে এমন সব মানুষদের কথা আপনাদের বলবো যাদের জীবনে পুজো প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। তার সঙ্গে থাকবে নানা ধরনের গান, না একেবারেই পুজোর গান না, অনেক ধরনের গান শোনাবো আপনাদের। আর সঙ্গে থাকব আমি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। তাহলে পুজোর আগেই পুজো পুজো রব উঠুক আজ হারানো দিনের গানে। প্রথমেই চলে যাব সেই চিরাচরিত কুমোরটুলিতে। সেখানে রয়েছেন সেই শিল্পীরা যাদের হাতের স্পর্শ ছাড়া মৃন্ময়ী মা চিন্ময়ী হয় না, যেখানে ঢুকলেই বোঝা যায় আরে এখানে তো একেবারে সাজো সাজো রব, যাদের হাতের গতিকে বৃষ্টিও বাধা দিতে পারছে না, এতটাই ব্যস্ত তারা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাকিটা আমরা শুনব একজন শিল্পীর কাছ থেকে।
1: প্রতি মুহূর্তেই আমাদের এখন চরম ব্যস্ততার মধ্যে, যে সমস্ত মূর্তি পার্টির কাছ থেকে, ক্লাব কমিটির কাছ থেকে অর্ডার নেওয়া আছে সেগুলো আমাদের তো ঠিকমতো ডেলিভারি দিতে হবে, তো আমাদের এখন নামা খাওয়া ভুলে এখন আমাদের এই কাজেই মগ্ন থাকতে হচ্ছে, এবং আগামী দিনে ঠিকমতো ডেলিভারি দিতে পারলে আমার পরবর্তী অর্ডারগুলো এবং পরবর্তী সিজনের কাজগুলো করতে পারবো সেই মতো, এবং অবভিয়াসলি শরীরটাকে ঠিক রেখে করতে পারবো। তো সামনে এসেই গেল, আর তো বেশি সময় নেই, তো আমাদের এখন সমস্ত কিছু খুলে সকলেই পুজোর মার্কেটিংয়ে ব্যস্ত, কিন্তু আমাদের এখন মার্কেটিং এখন হবে না, আমাদের এখন সমস্ত রকম

0: চিন্তার জ্বালায় আর আমাদের করতে হয় সেই লোন পরিশোধ করতে হবে। তো আমাদের এখন নানা রকমের চিন্তা, সমস্ত মূর্তি যদি বিক্রি হয়ে যায় বা সবার ঘরে গিয়ে বা পুজো মণ্ডপে গিয়ে যদি পুজো খায়, এটা আমাদের একটা পরম পাওয়া, একটা মায়ের কাছ থেকে একটা বড় আশীর্বাদ মনে করব যে আমাদের কর্মটা আমাদের সাকসেস হয়েছে, এটাই জানব। তো এই মতো এগিয়ে চলছি, এখন দেখা যাক কী হয় পরবর্তী সময়ে। বাংলা গান তো অনেকেই শুনি আমি, পুরোনো দিনের বাংলা গানগুলো বেশ ভালোই লাগে। আন্নাদের তো বিখ্যাত গান, সে তো কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, সত্যিই আজ আর সেই আড্ডাটা তো আর হয় না। আমরা এখন ফোনে, আগামী যুগের ফোনের সঙ্গে তাল মিলিয়ে, এআই এর সঙ্গে তাল মিলিয়ে আমরা পুরো হারিয়ে ফেলেছি সেই আড্ডাটাকে, সেই আড্ডাটা নেই।
1: প্রশান্ত পাল তার জীবনের সেই আড্ডাটাকে হারিয়ে ফেলেছেন নিজের কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে, কিন্তু আমরা তো ফিরিয়ে আনতেই পারি তার জীবনে সেই আড্ডা। মান্নাদের কণ্ঠে আমরা নিয়ে আসি, দেখি নিয়ে আসতে পারি কিনা সেই আড্ডা।

আড্ডা একেবারে নেই বললে কি করে চলবে। তার উপরে আজকে আমাদের হারানো দিনের গানে পুজো পুজো রব। মহালয়ার ভোর থেকে ওই ডাকছে ঢাকের বাজনা, আসছে পুজো, হাসছে শহর, আজ থেকে আর কাজ না। একেবারেই তাই, কানে যখনই সেই টাগডুমাডুম আওয়াজ আসবে, একজন বাঙালি হয়ে আপনি হাজার চেষ্টা করেও মনোসংযোগ করতে পারবেন না, কিছুতেই মন বসাতে পারবেন না আপনার কাজে। আপনার মনে জাঁকিয়ে বসবে পুজোর আমেজ। শাস্ত্রে বলে, অশুভের বিনাশকালে ঢাক, শঙ্খ, কাঁসর, ঘণ্টা ইত্যাদি বাজিয়ে শুভ শক্তির সূচনা হয়েছিল। আর যারা বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম ঢাকিরা সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেন দুর্গাপুজোর দিনগুলোর জন্য। কারণ এই উৎসব, সেটা তো শুধু তাদের সংস্কৃতির অংশ নয়, বরং তাদের রুটি রুজির সবচেয়ে বড় মাধ্যম। বছরের বাকিটা সময় হয়তো তারা অনেক কাজ করেন, কেউ কৃষিকাজ করেন, দিন মজুরি করেন বা ছোটখাটো অন্যান্য কাজ করলেও দুর্গাপুজোর সময় তাদের নজর থাকে কিভাবে আরও উপার্জন করা যায়। তাই গ্রামাঞ্চল থেকে দল বেঁধে চলে আসেন তারা। কোথায় আসেন? শহরের বড় বড় রেল স্টেশনগুলিতে। সেই দৃশ্য একেবারে দেখে চোখ জুড়িয়ে যাবে আপনার। সমস্ত ঢাকিরা একসঙ্গে ঢাক বাজাচ্ছেন এবং পুজোর কর্মকর্তারা এসে এক এক করে নিয়ে যাচ্ছেন তাদের, আর তারাও চলেছেন এক উজ্জ্বল স্বপ্নকে বুকে নিয়ে। জানি আজকে বলেছি পুজোর গান বাজাবো না, তাই ঢাকের ভাই ঢোলককে নিয়ে এসেছি, আর এই তাকধীনাধীন ছন্দ আপনাদের শোনাবো শ্যামল মিত্র ও আশা ভোসলের কণ্ঠে।

পুজোকে একেবারে আমাদের বাড়িতে এনে দেন যিনি, তার আগমন তো এতদিনে হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ছে নিশ্চয় লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রঙের চকচকে মলাটের আড়ালে লুকিয়ে থাকে রহস্য, ভূত, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার আরও কত কি। পুজোর পত্রিকা বাংলা 1280 সনের দুর্গাপুজোয় সুলভ সমাচারের একটি বিশেষ সংস্করণ ছুটির সুলভ নামে প্রকাশ পায়। পুজোর ছুটিতে পড়া হবে তাই ছুটির সুলভ। আর জটায়ুর ভাষায় বলতে গেলে সেই পত্রিকা সেলিং লাইক হট কচোরিজ, সেই ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। এই যাত্রায় পুরনো অনেক পত্রিকা হারিয়েছে যেমন, তেমনই জুড়েছে অনেক নতুন পত্রিকা। সে নতুন হোক আর পুরনো, পত্রিকা নিয়ে মানে পুজোর পত্রিকা নিয়ে বাঙালির উন্মাদনা কিন্তু কমেনি। আপনারা বললেন, এখন আপনারা বলতেই পারেন যে এই যে জেনজি তারা কি পড়ে, তাহলে বলি শুনুন, রুকু, সানায়া, আদিত্য এদের সব পরীক্ষা চলছে, তাই বাবা মা কি করেছেন, তাদের পছন্দের পত্রিকাগুলো লুকিয়ে রেখেছেন, তাই তারা দিন গুনছে। না না, পুজোর নয়, কবে পরীক্ষা শেষ হবে, ছুটি হবে, আর তারা পত্রিকা নিয়ে আনন্দ ঝর্ণায় লুটবে।

পূজোর সময় পাড়ার অমায়িক আওয়াজে যদি এই গানগুলো না শুনি, আকাশের চাঁদ মাটির বুকেতে বা গোল প্রিন্টের শাড়ি পরে বা কথা দিলাম, এগুলো যদি না শোনানো হয় তাহলে দুর্গা ঠাকুর নিজেও কিন্তু রাগ করবেন। এখন সবাই হা হা করে উঠবেন, বলবেন যে সেই ক্রেজ কি আর এখনো আছে? এই কথাটা কিন্তু একেবারে সত্যি নয়। হ্যাঁ, আগে হয়তো মানুষ একটু বেশি ক্যাসেট, সিডি বা পুজোয় নতুন রিলিজের আশায় থাকতেন, বা আমরা সহজ ভাষায় বলতে পারি যে পুজোর গান হল শারদোৎসবে বাঙালির মন রঙিন করা, স্মৃতি উদ্বেল করা রেকর্ড সঙ্গীত। কিন্তু এখনও আমরা পুজোয় নতুন রিলিজের অপেক্ষায় কিন্তু থাকি, আমরাও মাতামাতি করি, বড় থেকে ছোট সবাই। তাই তো আয়েরে ছুটি আয়, পুজোর গন্ধ এসেছে, তার পাশে বলো বলো দুর্গা এলো, কি করে জায়গা করে নিত বলুন যদি সেই মাতামাতি, সেই উদ্বেলতা এখনও না থাকত? আমরা বরং পুজোয় রিলিজ হওয়া একটি বিখ্যাত গান শুনি এবার, শচীন দেব বর্মনের কণ্ঠে।

বাঙালির উৎসব সে কি খাওয়া দাওয়া ছাড়া সম্পূর্ণ হয়? একেবারেই নয়। তার উপরে আবার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো বলে কথা। বাঙালির খাবারের সঙ্গে, মানে বাঙালির বাড়ির খাবারের সঙ্গে, তখন নজর থাকে রেস্টুরেন্টের স্পেশাল মেনুর দিকে। তা নিউ মার্কেট হোক বা ডালহৌসি, সল্টলেক সেক্টর 5 হোক, কোলাঘাট, দুর্গাপুর, আসানসোল, এই কটা দিন ভুড়ি ভোজের জন্য পশ্চিমবঙ্গের সব রেস্তোরাঁগুলিতে থাকে বিপুল আয়োজন। কি খাবেন? ভেজ খাবেন? আলু ঝিঙে পোস্ত, ধোকার ডালনা, শুক্তো, ননভেজ, কাতলা কালিয়া, ধনে পাতা দিয়ে পাবদার ঝাল, ভেটকি পাতুরি, সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, চিতল মাছের মুইঠা, চিকেন আর মাটনের দরবারে কি আছে? কষা আর ডাক বাংলো। এতেই হাঁপিয়ে উঠলেন। ওদিকে আছে ফুলকো লুচি। তা আপনি লুচি খাবেন না গরম গরম সাদা ভাত, সে আপনার ব্যাপার। মিষ্টি মুখের কথা বলতে গেলে আমারই খিদে পেয়ে যাবে। তার থেকে বরং আপনারাই প্ল্যানিং করুন পুজোর ভুরি ভোজের। আমরা বরং একটি রাজভোজের গান শুনে নি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

বেশ, ভুরি ভোজ তো হলো, কিন্তু ওইদিকে ঘুরির কাটা রীতিমতো চোখ রাঙাচ্ছে আমাকে। এটাই বলছে যে এবার বলে দেওয়ার সময় হয়ে গেছে আপনাদের আগামীকালের হারানো দিনের বিষয়। একথা বড়ই আশ্চর্যের যে বাংলা সাহিত্যকে যিনি সাধারণ মানুষের আঙিনায় পৌঁছে দিলেন, তাদের কথা তাদের ভাষায় লিখলেন, সেই ভাষায় তাঁর প্রামাণ্য জীবন কথা প্রায় লেখাই হল না। বিষ্ণু প্রভাকরের লেখা আওয়ারা মসিহা বাংলায় অনুদিত হয়ে ছন্ন ছাড়া মহাপ্রাণ নামে প্রকাশ পেলে আমরা তাঁর সম্পর্কে গভীরে গিয়ে জানতে পারলাম। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে বহুমাত্রিক এক চরিত্র। এক শরৎচন্দ্রের মধ্যে বাস করেন বহু শরৎচন্দ্র, যিনি ভব ঘুরে বেহিসেবি, লাগাম ছাড়া অনিয়ম যার স্বভাব। আবার তাঁরই লেখা পড়ে রবীন্দ্রনাথ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, এ লেখা যার তাকে খুঁজে বার করো, তিনি আর না লিখলে নিষ্ঠুরতা হবে। জনপ্রিয়তার নিরিখে আজও তিনি প্রায় ধরা ছোঁয়ার বাইরে। আমাদের সাধ্য কি তার আকর্ষণ এড়িয়ে যায়?

ফিরি আমাদের পুজো পুজো রবে। মৈত্রী প্রচার তরঙ্গে প্রতিদিন 7:15 আমরা শুনছি, আসুন বেরিয়ে যান ভারতে। সারা বছর শুনছি আমরা, কিন্তু তেমন একটা গুরুত্ব দিচ্ছি না, বা বলতে পারি কোনো রকম প্ল্যানিং করছি না। কিন্তু পুজোর এই 1-2 মাস আগে একটু নড়ে চড়ে বসছি, জায়গাগুলোর বিবরণ শুনতে একটু কান পাচ্ছি, আবার কখনো কখনো ডায়েরিতে টুকেও নিচ্ছি, গুগল খুলে বসে সেই জায়গার খোঁজ নিচ্ছি। বাঙালি যতটা খাদ্যবিলাসী ততটাও তো ভ্রমণ পিপাসু, আর পুজো মানেই একটা লম্বা ছুটি। সেই ছুটিতে একটু ঘুরতে না গেলে হয় বলুন? তাই পুজোর প্রস্তুতি মানে ওই আর কি, ভ্রমণের প্রস্তুতি শুরু হয়ে যায় পুজোর অনেক আগে থেকে। সারাদিন ওই একটাই কথা, কি গো হোটেল বুক করলে, টিকিট কাটলে, এরপর তো আর কিছুই পাওয়া যাবে না। আরে হবে হবে, সব হবে, এগুলো তো খুবই চেনা কথা বলুন, আমাদের বাড়ির পুজোর ঠিক আগে আগে। তারপর যখন ধীরে ধীরে পুজোর দিন এগোতে থাকে, ততই কাছে আসতে থাকে বেড়াতে যাওয়ার দিন, যাকে বলে দ্বিগুণ উত্তেজনা। এখনো কিন্তু বেশ কটা দিন বাকি আছে, তাই যারা এখনও প্ল্যানিং করেননি, কয়েকটা দিন ঘুরে আসুন। আসুন বেরিয়ে যান ভারতে আপনাকে সুলুক সন্ধান দেবে, করে দেবে আপনার পুজোর প্ল্যানিং। আর যদি কোথাও না যেতে পারেন, খুব দূরে না হোক, দীপুদা তো আছেই, তাহলে চলে যান, আমরাও চলে যাই, হারিয়ে যেতে যেতে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পুজোর চারটে দিন, সবাইকেই হতে হবে, মানে মেয়েদেরকে হতে হবে ডানা কাটা পরি, আর ছেলেদের নায়ক। সেই ইচ্ছে পূরণ করতে যাদের দিন রাত পরিশ্রম করতে হয়, যাদের দিন রাতের ঘুম উড়ে যায়, সেই দর্জি বা টেইলর দাদা দিদি, তারা প্রায় এক মাস ঘুমিয়ে ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখেন। এই হাতটা থ্রি কোয়ার্টার না করে ঘটি হাতা করে দিন, এই পুজোর আগের আগে কিন্তু ডেলিভারিটা দিতেই হবে, এ কি গলাটা এত বড় করলেন কেন, ইত্যাদি ইত্যাদি। ছোট্ট টিনের চালের দোকান থেকে শুরু করে বড় টেলারিং শপ,

0: সবার আলাদা রং, আলাদা গল্প। ষাট সত্তরের দশকের কথা যদি বলি, তাহলে দাস টেলার্স, গিরিন স্টোরস, দত্ত ব্রাদার্স বা ইন্দিরা টেলার, প্রত্যেকের ছিল আলাদা চরিত্র। কেউ মনোগ্রামে নাম লিখে নিতেন, কেউ বিরাট কাছি চালাতেন, কেউ আবার নিখুঁত জামা বানিয়ে নাম কুড়োতেন। কিন্তু নব্বইয়ের দশক থেকে এই রেডিমেড জামা কাপড়ের দাপটে দর্জিদের কিছুটা হলেও গুরুত্ব কিন্তু কমতে থাকে। এখন তো থাকার বলছি না, মানুষ 15 মিনিটেও অনলাইনে জামা পেয়ে যাচ্ছেন। সেই সময়ে দাঁড়িয়েও ওই যে টেলার দাদা দিদিদের চোখ রাঙানি, এই সপ্তমীর আগে কিন্তু পাবে না, তার আগে কিন্তু এসে মুখটিও দেখাবে না, শুনলে মনে হয় এই তো পুজো এসে গেছে। তাদের সেই পরিশ্রমের কথা এখন আমাদের জানাবেন আমাদের এক প্রিয় টেলার দিদি পাপিয়াদি। শুনে নি।
1: সামনেই দুর্গাপূজা। দুর্গাপূজা আসা মানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের মনে উৎসব শুরু। সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে, কোন দিন কোন পোশাক পরবে সারাক্ষণ সেই সব চিন্তা মাথায় ঘোরে। আর তখন আমাদের কাজের চাপে চোখ সবসময় থাকে মেশিনের দিকে, সবসময় মাথায় ঘোরে কোন কাস্টমারকে কোন দিন কোন কাজ ডেলিভারি দিতে হবে। দিনগুলো মনে হয় 24 ঘন্টার জায়গায় যেন 16 ঘন্টায় হয়, এত ব্যস্ততায় নিজের দিকে তাকানোর সময় থাকে না। স্নান খাওয়ার কোনো নির্দিষ্ট সময় ঠিক থাকে না, রাতে ঠিক মতো ঘুমও হয় না। এত কিছুর পরেও যখন কোনো কাস্টমারকে তার সঠিক সময় সঠিক জিনিস দিতে পারি, তখন সেই অক্লান্ত পরিশ্রম কষ্ট সব নিমেষেই যেন ভুলে যাই।
0: শুনলেন তো কতটা পরিশ্রমের এই ব্যাপার? কিন্তু তারপরে যখন আমরা বলি যে কি সুন্দর হয়েছে, তখনই তাদের মুখে হাসি ফোটে। সেটাই তাদের সার্থকতা, তাদের পুজো। এবার আরও একটা ব্যাপার বলি, যারা প্রতিদিন আমাদের কাজকে আরও সহজ করে দেন, মানে আমাদের হাতে হাতে সাহায্য করেন, সেই পরিচারক পরিচারিকা বা হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন যারা, বা ধরুন মাঠে মজুরি খাটছেন, এখানেই শেষ নয়, অফিসে কাজ করছেন বা স্কুলে পড়াচ্ছেন, তাদের মনের কোণে তো পুজো আসছে অনেক আগে আরও একটি আশায়। কি আশা? পুজোর বোনাস। ওই এক মাস আগে থেকেই মনটা খুশি খুশি হয়ে যায়। কেউ পান দ্বিগুণ, কেউ পান অর্ধেক, কেউ মোটে এক চতুর্থাংশ। সে 2,500 যাই পাই আমরা, তা দিয়ে একটা পছন্দের শাড়ি বা একটি শার্টের পিস বা কিছু না হলেও ঘর সাজানোর একটা ফুলদানি, সেই যাই হোক, সেটা তো আমাকেই আমার দেওয়া একটি পূজোর উপহার। সেই উপহারে যখন হাত বোলাই, তখন সেখানে লেগে থাকে, সেই স্পর্শে লেগে থাকে এবারের পূজো পূজো গন্ধ।

পূজো আর নতুন ছবি রিলিজের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। 1934 সালে দক্ষযজ্ঞের বিজ্ঞাপন প্রথম পাতায় প্রকাশের মাধ্যমে পূজোকে ছবির প্রচারের সঙ্গে জুড়ে দেওয়ার রেওয়াজ জনপ্রিয় হয়েছিল। পরে আরও অনেক ছবি, গৃহদাহ, চণ্ডীদাস, অপরাজিত, মহানগর, অ্যান্টনি ফিরিঙ্গি, অমানুষ, বহু বিখ্যাত ছবি পূজোই মুক্তি পেয়েছে। তবে 1961 সালের পূজোয় কিন্তু একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছিল। উত্তম কুমারের দুই ভাই আর সপ্তপদী মুক্তির কথা থাকলেও প্রেক্ষাগৃহের মালিক এবং কর্মীদের বিরোধের কারণে তা কিন্তু পিছিয়ে যায়। ভাবতেই পারছেন সেই সময়ে দর্শকের কি প্রচণ্ড মন ভেঙে গিয়েছিল আর কি উত্তেজনা তৈরি হয়েছিল। এবার আমরা এমন একটি ছবির গান শুনব, সেই ছবি এক সপ্তাহ নয়, দু সপ্তাহ নয়, পাঁচ সপ্তাহ নয়, পুরো 15 সপ্তাহ ধরে চলেছিল পূজোতে। 1961 সালের 20 অক্টোবর দুর্গাপূজোর সময় রিলিজ হয়েছিল ছবিটি। তারপরে একেবারে ব্লকবাস্টার হিট। কলকাতার সমস্ত বড় বড় প্রেক্ষাগৃহ যেমন রূপবাণী, অরুণা, ভারতী সবেতেই 15 সপ্তাহ চলেছিল। আগে গান শুনি, তারপর ছবিটির নাম বলবো।

লা বুঝে গেছেন ছবির নাম সপ্তপদী। এবার পূজোয় কোন কোন ছবি আসবে আপনারা লিস্ট করে নিয়েছেন, ভাবতে থাকুন। বরং আমরা একটু পটুয়া পাড়ার দিকে আবার নজর ঘোরাই। একদিকে থিমের বাড়াবাড়ি, অন্যদিকে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গেছে থার্মোকল, তার জন্যই রীতিমতো দুর্মূল্য হয়ে উঠেছে শোলা। তাই বলে কি ডাকের সাজ হবে না, তাই কি হয়? তবে খরচ জোগাতে রীতিমতো কপালে ভাঁজ পড়ছে শিল্পীদের। কিন্তু ডাকের সাজের মাধুর্য তো শোলা ছাড়া হয় না, তাই অনেক শিল্পী বাধ্য হয়ে মাটির তৈরি সূক্ষ্ম কাজেই সেই প্রতিমা সাজাচ্ছেন। কিন্তু সব শিল্পীরা তো আপোষ করেন না, তাই উখড়া কাটোয়া পটুয়া পাড়াতেও জোর উদ্যমে সেই সাজ তৈরি হচ্ছে। কিন্তু যেভাবেই হোক বাঁচিয়ে তো রাখতে হবে এই ঐতিহ্যকে। আর সাবেকি সাজ দেখে মুগ্ধ চোখ যখন মুখ অস্ফুটে বলে উঠবে অপূর্ব, সেখানেই তো তাদের সার্থকতা। তাই সেই নিখুঁত হাত কাজ করে চলেছে বেশ কয়েক মাস ধরে। আসলে আমাদের ভালো লাগাতেই তো তাদের পূজা।

আজকের এই পুজো পুজো রব অসম্পূর্ণ থেকে যাবে যদি পুজো আর পাড়ার জলসার কথা না বলি। পাঁচের দশকের শেষের দিকে ক্রিক্রোর জলসার অনুকরণে শুরু হয়েছিল এই যাত্রা। সুরিসেন সুরিলেন থেকে তালতলা পেরিয়ে সেই ভাইরাস ছড়িয়ে পড়েছিল কলকাতার কোনায় কোনায়, এমনকি মফস্বলেও, না একটু ভুল বললাম, বিদেশের মাটিতেও। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, সমস্ত পুরনো শিল্পীদের থেকে শুরু করে সেই ধারা বয়ে নিয়ে যাচ্ছেন আজকের শিল্পীরাও। তবে কি শুধু বিখ্যাত

শিল্পী, একেবারেই নয়, উঠতি শিল্পীরাও সারা বছর এই কটা দিনের পারফরম্যান্সের অপেক্ষায় থাকেন। তাহলে রিহার্সালের ডেট দেওয়া, কার ডেট পাওয়া যায় কার পাওয়া যায় না, মানে একেবারে সাজো সাজো রব শুরু হয়ে যায় পুজোর অনেক আগে থেকে। তারপরে পারিশ্রমিকের ব্যাপার তো আছেই, এই উত্তেজনাটা অনেক বছর কেটে গেলেও মনে হয় একই রকম রয়েছে। তাই পুজোর কটা দিন পাড়ায় বসে আমাদের পছন্দের শিল্পীদের গান শোনা, সেই তো আসল পুজো। আর যিনি পারিশ্রমিক নিতে একেবারেই পছন্দ করতেন না বা খুব কম পারিশ্রমিক নিতেন, সেই নস্টালজিক কণ্ঠের গানে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করব। শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের সেই জলসায় গাওয়া বিখ্যাত গান।

0: সেই মুছে যাওয়া দিনগুলির স্মৃতিতে জায়গা হোক নতুন স্মৃতির। খুব সুন্দর হোক, খুব উত্তেজনাময় হোক, খুব শুভ হোক আপনাদের এবারের পুজো। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার, আর এখানেই আমাদের আজ অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 12:04 এবং বাংলাদেশ সময় 12:31 হয়ে 15 সেকেন্ড। শুভরাত্রি।
1: এখন থেকে রাত 2 পর্যন্ত আপনারা শুনতে পাবেন আধুনিক গান। রাত 2 থেকে রাত 3 পর্যন্ত ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আজ সঙ্গে আছি সুমন শেঠ। এখন আধুনিক গান

এবারের গানটি গেয়েছেন বাণী জয়রাম, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন ওয়াই এস মুলকী।

টিংসুক চট্টোপাধ্যায়ের কথায় এবারের গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি।

0: Barabat Sistemis, Stomach Beep. If you don't want to Barabat, Barabat Sistemis, Stomach Beep. If you don't want to Barabat, Barabat Sistemis, Stomach Beep.
1: এবারের গানটি গেয়েছেন আশা ভোঁসলে, গানটির গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার মান্না দে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল। ছবির নাম জামাইবাবু জিন্দাবাদ।

এবারের গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, নীলাক্ষী ভট্টাচার্য ও দেব সেন, ছবির নাম দিওয়ানা।

এখন শুনবেন নানা রঙের গানে, প্রথমে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সুশীল চট্টোপাধ্যায়।

একসাথে ARFM রেনবোর সঙ্গে। শুরু হচ্ছে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতীতে প্রথমে শুনবেন সেতার, শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কমল ঋষভ আশাবাড়ী।

এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কমল ঋষভ আশাবারী, তবলার সঙ্গতে ছিলেন অসিত জানা, শুনছেন প্রভাতী। এবার শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ ললিতা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্তা, রাগ ললিত, হারমোনিয়াম সঙ্গতে ছিলেন দেবাশিস অধিকারী এবং তবলা সঙ্গতে কৌশিক ব্যানার্জি। শুনছিলেন প্রভাতী। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে, 4:56 হয়ে 40 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবেই জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 25 সেপ্টেম্বর শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে 9903659992 এই নম্বরে। কাকে বলে অতীত যা এককালে ঘটেছিল, আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। কিন্তু কিছু বিষয় যার চর্চা চলেছে তা অতীত নয়, তা চিরবর্তমান, যার প্রবহমানতা আজও এই চিরন্তনের মতোই চিরন্তন। এমন অনেক অতীত, তাদের যদি আমরা চর্চা করি তবে দেখব তার মধ্যে আছে এক অমূল্য রতন, তা হল আমাদের ঐতিহ্য। আসুন নানানভাবে আমরা সবাই গল্পের মাধ্যমে এ চর্চা শুরু করি। সে এক সম্পদের ভাণ্ডার। আজ যার কথা বলবো, যার গল্প নিয়ে সাজাবো আজকে চিরন্তনী, তিনি হলেন

রানী নামেতে দেশ বাস সিঙ্গি গ্রাম প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা কৃষ্ণদাসাত্মজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা পাঁচালী প্রকাশী কহে কাশীরাম দাস অলি হব কৃষ্ণ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম এতক্ষণ কৃষ্ণবন্দনা, শিল্পী শম্পা কুণ্ডু। আর আজকে যে মানুষটির কথা বলবো, যার জীবনের গল্প বলবো, নিশ্চয়ই এতক্ষণে তো আপনারা বুঝিয়ে গিয়েছেন কার কথা বলবো। একেবারে নানান ঘটনা দিয়ে তো ভরা থাকে একজন মানুষের জীবন, বা বলা যায় একজন মনীষীর জীবন। হ্যাঁ ঠিকই, প্রতিটি মানুষের জীবনই ঘটনা বহুল, তবুও কিছু ঘটনা যা সময়কে অতিক্রম করে যায়, যা রেখে যায় এক সম্পদের ভাণ্ডার। আর আমরা ইতিহাস ঘুরে সময়ের কাছে মাথা নত করে জেনে নিই কি আছে সেই ভাণ্ডারে। আছে কোন সম্পদ যা আজও আমাদের একই রকমভাবে বিকশিত করবে। অনেক অনেক দিন হয়ে গিয়েছে কাশীরাম দাস খুবই অসুস্থ। কত কবিরাজ বদ্যি তাকে সুস্থ করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তিনি সুস্থ হতে পারছেন না, তার জ্বর আর সারছে না। অথচ এই অসুস্থতার মধ্যেও তিনি লিখে চলেছেন মহাভারত মহাসাগরের গল্প। শরীর যতই খারাপ হোক লেখা বন্ধ করছেন না। কবিরাজ যখনই তাকে দেখতে আসেন বারবার একই কথা বলেন, আপনার শরীর এত অসুস্থ, এখন এত লেখাপড়া নিয়ে পরিশ্রম করা উচিত নয় আপনার। এখন আপনার শুধু চুপ করে শুয়ে থাকা দরকার, আপনার শরীরের বিশ্রাম দরকার। কাশীরাম কোনো উত্তর দেন না, কিন্তু কবিরাজ চলে যাবার পরে আবার লিখতে বসে যান। তিনি যে বুঝে গিয়েছেন তার দিন ফুরিয়ে আসছে, এই জ্বর তিলে তিলে তাকে মৃত্যুর দিকে নিয়ে চলেছে। যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে যে মহাভারত লেখা শেষ করতে হবে। কৃত্তিবাস রামায়ণ বাংলায় লিখে রামায়ণের অমৃত সকলকে পান করিয়েছেন, কিন্তু মহাভারত বাংলায় কেউ লেখার চেষ্টা করেননি। এই বিশাল 18টি পর্বের গ্রন্থ অনুবাদ করতে কেউ সাহস করে এগিয়েও আসেননি। যা একটু আধটু হয়েছে তা অধিকাংশ কবি মহাভারতের দু একটি পর্ব কিংবা মহাভারতের কোনো পর্বের সুপরিচিত কাহিনী অবলম্বনে মহাভারত রচনার স্বাদ মিটিয়েছেন। কিন্তু কাশীরাম সাহসে বুক বেঁধে সম্পূর্ণ মহাভারত অনুবাদ করার কাজ আরম্ভ করেছেন, কিন্তু শরীর এত অসুস্থ হয়ে যাচ্ছে, কাজ এগোচ্ছে না, বড় অসুবিধে হচ্ছে কাজে। তবু তিনি লিখতে চেষ্টা করছেন। কয়েকদিন শরীর বেশি অসুস্থ হওয়াতে কাশীরাম প্রায় উঠে বসতে পারছেন না। এদিকে যে মাত্র মহাভারতের আদি পর্ব, সভা পর্ব, বনপর্ব আর বিরাট পর্বের খানিকটা মাত্র লেখা হয়েছে, কি করা যায়? বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন কাশীরাম। বাধ্য

তিনি তার ভাইপো নন্দরামকে ডেকে পাঠালেন। সে আসতেই বললেন, বাবা নন্দরাম, আমার তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডাক এসে গেছে। আমি যে কোনো দিন কাশিরামকে বাধা দিয়ে অনেক কষ্টে কান্না চেপে নন্দরাম বলল, এমন কথা কেন বলছেন? মানুষের অসুখ করে, অসুখ বিসুখ খাবারের পর অসুখ সেরেও যায়। আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন, যদিও নন্দরাম জানেন কবিরাজ মশাই জবাব দিয়ে দিয়েছেন, কাশিরাম আর ভালো হবেন না, তাকে বাঁচানো যাবে না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম পাহাড়ি সান্যালের গলায়। আমরা তাকে বিখ্যাত অভিনেতা বলেই শুধু জানি, কিন্তু তিনি অসাধারণ গান গাইতেন। আজ এই সুযোগে ওনার একটা গান শুনিয়ে নিলাম। যাই হোক, আজ আমরা শুনছি কাশীরাম দাসের কথা বলবো। তাকে তো তার ভাইপো নন্দরাম বললেন যে মানুষের অসুখ করে, অসুখের ওষুধ খাবারের পর তার অসুখ সেরেও যায়, আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। কাশীরামের কথা শুনে বললেন, আমাকে মিথ্যা বলিয়ে কি করবে, আমি সবই বুঝতে পারছি। আমি যে জন্য তোমাকে ডেকেছি সে কথাটি মন দিয়ে শোনো। তুমি বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষা লাভ করেছ, কবি প্রতিভার অধিকারী। তোমাকে আমি একটা কাজের ভার দিয়ে যেতে চাই। আমাদের পরিবারে একমাত্র তুমি এ কাজ করতে পারবে। নন্দরাম তাকে জিজ্ঞাসা করলেন, বলুন কি কাজ করতে হবে। তখন তিনি তাকে বললেন, তুমি তো জানো আমি কি বিরাট কাজ শুরু করেছি। ইচ্ছা ছিল আমি ব্যাসদেবের মহাভারত মন্থন করে বাংলায় মহাভারত রচনা করে বাঙালিকে মহাভারত সুধা পান করাব, কিন্তু তা বোধহয় আর সম্ভব হবে না। আমি তিনটি পর্ব শেষ করে চতুর্থ পর্ব লিখছি। আমার একান্ত ইচ্ছা, আমার মৃত্যু হলে তুমি আমার অসমাপ্ত কাজ শেষ করো। করবে তো? নন্দরাম আর চোখের জল যে

চেপে রাখতে পারেন না। তার দু চোখ বেয়ে জল পড়তে থাকে। অনেক কষ্টে চোখের জল মুছে সে তাড়াতাড়ি বলে, এসব কথা বলবেন না, আপনি নিশ্চয়ই সুস্থ হবেন, আবার মহাভারত রচনা শুরু করবেন। তবে আপনার একান্ত ইচ্ছায় আমি শুধু একথাই বলতে পারি, যদি কোনো কারণবশত মহাভারত রচনা অসমাপ্ত থেকে যায়, তবে আমি নিশ্চয়ই তা সম্পূর্ণ করব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কে আবার বাজায় বাঁশি ভাঙা কুঞ্জ বনে, শুনছিলাম গানটি সংযুক্তা ভাদুরীর কণ্ঠে। আর আজকে যে গল্প শোনাচ্ছি, কাশিরাম দাসের গল্প, তার রচনা, তার সৃষ্টি, এগুলো বলতে বলতে বা বলা যায় জানতে জানতে কথাই মনে হয়েছিল, দেখুন আজকে দিনে আমরা সবসময় কি কাজ করছি, এই কাজ করলে কি লাভ হবে, এ কথা ভেবে কাজ করি। অর্থাৎ কোথায় যেন দৃষ্টিভঙ্গিটা বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়, আর সেই জন্যই বোধ হয় এই সমস্ত সৃষ্টি সময়কে অতিক্রম করে দীর্ঘকালীন বা সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারে না। এই মানুষগুলো ওই সময় দাঁড়িয়ে এত বড় একটা কাজ করার কথা ভেবেছেন কেন? না, সমস্ত মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন তারা প্রত্যেকে যেন এই মহাভারত পড়তে পারেন, মহাভারত পড়ে সেই গল্প, সেই ঘটনা, আমরা যে বলি মহাভারতের প্রত্যেকটা চরিত্র সিম্বলিক, প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে জীবনের ব্যাখ্যা আছে, জীবন বোধের ব্যাখ্যা আছে, আর সেই ব্যাখ্যার প্রকাশ হয়েছে নিজের মাতৃভাষায়, তবে না তা পড়তে পেরেছি। আর এই যে মহান মানুষেরা, মনীষীরা, তারা চেষ্টা করেছেন সারা জীবন এই কাজে উৎসর্গ করতে, কেন না? তার প্রিয়জন, তার স্বজন, তার পরিজন, তার নিজের ভাষার যে মানুষেরা, প্রত্যেকে যেন সে মহাকাব্যের আস্বাদন পায়। কত বিরাট দৃষ্টিভঙ্গি! কোথায় গেল সে দৃষ্টিভঙ্গি আজ? কেন এত ক্ষুদ্রতা আমাদের মধ্যে? কেন আমি আমার কাজ শুধু আমার জন্য নয়, আমার লাভের জন্য নয়, তা সকলের ভালোর জন্য হোক, সকলের পক্ষে লাভদায়ক হোক, কেন এই কথা ভাবতে পারি না? বোধহয় এই অতীত, যে অতীত আসলে চিরন্তন সত্যকে নির্ণয় করে, সে অতীতের চর্চা আমরা হারিয়ে ফেলেছি, তাই বোধহয় আজ এই বৃহতের বোধ বিলুপ্ত প্রায়। যাই হোক, এই যে ব্যাপারটা ঘটল, ভাইপোকে তিনি অনুরোধ জানালেন, এর কয়েকদিন পরেই কবি কাশিরাম দাস মারা গেলেন। তাই বলা হয়ে থাকে, আদি স্বভাবন বিরাটের কত দূর, ইহার রুচি কাশিদাস গেলা স্বর্গপুর। যদিও কাশিরামের ছোট ভাই মানে নন্দরামের বাবা গদাধর, তিনি বলেন যে না, তার দাদা কাশিরাম দাসই সম্পূর্ণ মহাভারত রচনা করেছেন। কিন্তু পণ্ডিতেরা বলেন যে না, কাশিরাম দাসের রচনা মাত্রই 4টি পর্ব, অন্য সব পর্বগুলি রচনা করেছেন কবির ছোট ভাই গদাধরের ছেলে নন্দরাম। বাহ, অসাধারণ! কৃত্তিবাস যেমন তার রামায়ণের জন্য বাঙালির কাছে নিত্য স্মরণীয় হয়ে আছেন, কাশিরামও তার মহাভারত রচনা করে বাঙালির ঘরে ঘরে পূজ্য হয়ে আছেন। নদ নদীগণ যেন প্রবেশে সাগর, সকল পুরাণ কথা ভারত ভিতর, অনেক কঠোর তপে ব্যাস মহামুনি রচিল বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী, শ্লোক ছন্দে গ্রন্থ তবে রচিলেন ব্যাস, গীত ছন্দে কহে তাহা

কাশিরামের কুলপরিচয় ইত্যাদি নিয়ে কৃত্তিবাসের মতোই নানান জটিলতার অনেক রকম তথ্য, আসলে অনেক রকম ইতিহাস সৃষ্টি হয় তার কাব্যগ্রন্থ থেকেই জানা যায়। পিতার নাম কমলাকান্ত, তারা তিন ভাই কৃষ্ণরাম, কাশিরাম ও গদাধর। পৈতৃক উপাধি ছিল দেব। কাটোয়া মহকুমার অন্তর্গত সিংকি গ্রামে তার জন্ম হয়। আর আমার নামে সে দেশের নাম, ওই যে বলেছিলাম ইন্দ্রাণী নামেতে দেশ বাস সিংগি গ্রাম। অবশ্য কেউ কেউ বলেন গ্রামের নাম সিদ্ধি, কিন্তু মনে হয় সিংগি গ্রামটি কবির পিতৃভূমি। এই গ্রাম এখনো আছে এবং সেই গ্রামে কবির স্মৃতি বিজড়িত স্থানগুলিও আছে। কবি কাশিরাম বাংলায় মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক। কবির বংশে সকলেই অল্প বিস্তর কবি প্রতিভার অধিকারী ছিলেন। কবি কাশিরাম তাঁর গুরু অভিরামের উপদেশে বাংলায় মহাভারত রচনা আরম্ভ করেন। রচনা দেখে মনে হয় উনি হয়তো কবিকঙ্কন মুকুন্দরামের পরবর্তী যুগের কবি। নানা আলোচনার মধ্যে দিয়ে পণ্ডিতেরা অনুমান করেছেন ষোড়শ শতাব্দীর একেবারে শেষে অথবা সপ্তদশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে কাশিরাম ব্যাসদেবের অনুসরণে ভারত পাঁচালী রচনা আরম্ভ করেছিলেন। তারপর সময় যায়, প্রথম চারটি পর্ব রচনার পর তার মৃত্যু হয়। অন্যান্য পর্বে কাশিরামের ভণিতা নেই। ভণিতা তখন পদাবলীর একেবারে শেষে গিয়ে কে লিখছেন তিনি তার নামটি ছন্দের মধ্যে জানিয়ে যান, আর একই বলা হয় ভণিতা। প্রথম চারটি পর্ব এক হাতের রচনা বলে মনে হয়, কারণ লেখার বাঁধনি খুবই প্রশংসাযোগ্য এবং এক ধরনের একই রকম লেখা। পরবর্তী পর্বগুলোতে অবশ্য ওই রচনার থেকে একটু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। কেউ কেউ বলেন কাশিরাম নাকি সংস্কৃত জানতেন না, তিনি কথকদের মুখ থেকে মহাভারতের গল্প শুনে তা ছন্দে লিখেছেন। না, এ কথা ঠিক নয়। মূল সংস্কৃত মহাভারতের সঙ্গে কাশিরামের রচনা মিলিয়ে দেখলে বেশ ভালোভাবে বোঝা যায় যে কবি খুব ভালোই সংস্কৃত জানতেন। কত কথা কত রকম ভাবে তার, আমরা বলি বিকৃতি বা কখনো বলি নানান রকম মতামত সৃষ্টি হয়। আসলে একটা সময়ে যখন সত্যি সত্যি সে সময়টা অনেক কাল হয়ে যায়, হয়তো সেই কালের সৃষ্টি আজ প্রবহমান চিরবর্তমান, কিন্তু সেই সময়টার অনেক ডকুমেন্টেশন পাওয়া যায় না। আর ঠিক সেই কারণেই অনেক রকমের দ্বিধা দ্বন্দ্ব বা অনেক রকমের মতবাদ তৈরি হয়। তো এক্ষেত্রে মহাভারতের সংস্কৃত শ্লোক যেভাবে তিনি বাংলার পয়াত্রিপদীতে লিখেছেন, তাতে তিনি সংস্কৃতে বিশেষ পণ্ডিত ছিলেন বলেই মনে হয়। আর তাছাড়া ওনার লেখার ভাষা, শব্দ প্রয়োগ এতটাই সংস্কৃত ভাষা যে সংস্কৃত ভালো করে না জানলে এ ধরনের লেখা নিশ্চয়ই সম্ভব হতো না। যেমন কি সুন্দর করে তিনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা করেছেন, একটু পয়ের ছন্দেই বলি কেমন। সহস্র মস্তক শোভে সহস্র নয়ন, সহস্র মুকুট খানি কিরীট ভূষণ, সহস্র শ্রবণে শোভে সহস্র কুণ্ডল, সহস্র নয়নে রবি সহস্র মণ্ডল, বিবিধ আয়ুধ ধরে সহস্রে ককরে, সহস্র চরণে শোভে কত শশ ধরে, সহস্র সহস্র যেন সূর্যের উদয়, শ্রীবস্ত কৌস্তভ মণি শোভিত হৃদয়। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ বর্ণনা গীতার অর্জুনের বিশ্বরূপ দর্শন অবশ্যই স্মরণ করিয়ে দেয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে, থাকিস নে বসে তোরা সুদিন আসবে বলে। একেবারে যেন এই সময়কার কথাগুলো বলা আছে না গানটার মধ্যে। একদম দেখুন, আজকে আমরা বলি আমরা সবাই সবসময় সমাধান চাই, যে কোনো সমস্যার একেবারে সহজ সমাধান রেডি হয়ে থাকবে সবকিছু, আমি শুধু সেই সুবিধেটুকুনি নেব, কিন্তু সমস্যার মুখোমুখি হতে চাই না। এ বড় অদ্ভুত একটা ব্যাপার। এবং এই গানটির মধ্যে দিয়ে যেন সে কথাই বলা ছিল যে না, সুদিন আসবে সব সমাধান পেয়ে যাব, এই বলে যেন আমরা বসে না থাকি। অতুলপ্রসাদ সেনের প্রতিটি গানের কথার মধ্যে বোধহয় এইভাবে একটা জাগরণের কথা আছে। প্রত্যেকেরই কিছু করার আছে, প্রত্যেকেরই নিজস্ব ভাবনা চিন্তা আছে, তার প্রকাশের মধ্যে দিয়েই এমন কিছু রয়ে যাবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতি প্রয়োজনীয়। ঠিক যেমন আমরাও দেখছি এই মানুষগুলি অত আগে এইসব কাজ করে গিয়েছেন বলে আমাদের কাছে আমাদের ঐতিহ্যকে জানা কত সহজ হয়েছে, মাতৃভাষার মাধ্যমে তো জানতে পারছি, তাই না? কিন্তু কাজ তো করে যেতে হবে। এই জন্য এরা মহামানব, এই জন্য এরা মনীষী। কাশিরামের মহাভারতের